আজ শুক্রবার 8ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 29শে মে 2026 খ্রিস্টাব্দ, 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 4:55 সূর্যাস্ত বিকেল 6:12 আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 15 সেকেন্ড।

0: সেই দয়া কাহার, যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক, ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয় তবে নিশ্চয় উহা বিকৃতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এইরূপই গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ, মঙ্গলময়, সুন্দর, তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ, ভক্তি, প্রেম। সত্য, শিব, সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য, শিব, সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।
1: সুভাষিত অনুষ্ঠানে কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন সুজিত কুমার লায়েক।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে সুজিত কুমার লায়েক ও পরে ভাস্কর ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা গ্রীষ্মকালীন ফসলে পোকার আক্রমণ ও নিয়ন্ত্রণ এবং প্রতিকার, এই বিষয়ে বলবেন।

ডক্টর প্রণব দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা খাবার টেবিলেই বিষ, এই বিষয়ে বলবেন ডাক্তার অনুপম পাল, শুনবেন তৃতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকি, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে সর্বাণী রায়। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা তামাকে তুমুল বিপদ, এই বিষয়ে বলবেন কৃষাণু ভট্টাচার্য, শুনবেন প্রথম পর্ব। 8:05 নিরাময়, বিষয় তামাক সেবন সচেতনতা, এই বিষয়ে ডাক্তার সুস্মিতা রায়চৌধুরীর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, কথিকা গান্ধী ভাবনায় আত্মিক শিক্ষা, এই বিষয়ে বলেছেন কানন বিহারী গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল শিল্পী শুভঙ্কর মৃধা। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা। 9:30 আকাশবাণী পডকাস্ট, ভারত তত্ত্ববিদ ও সংস্কৃতের প্রাক্তন অধ্যাপিকা রত্না বসুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় রাহুল আচার্য ও অর্পিতা পাল। 12:00 পুরাতনী গানে সম্পূর্ণা ভট্টাচার্য। 12:15 লোকগীতি বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 12:35 উনজমির দুনো ফসল কৃষি সুমারি, বিধায়ক মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 1:00 গীতিকা। 1:50 মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন লোকগীতি সুবোধচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, পরে কথিকা সাঁওতালি সমাজে মদ্যপানের বিষয়ে সচেতনতা, এই বিষয়ে বলবেন পূর্ণচন্দ্র সোরেন, পরে লোকগীতি সরোজিনী হাসদা ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য থাকবে রামধনু কলম মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা, অষ্টম শ্রেণী বিজয়ী ছাত্রছাত্রী পিনাকী রঞ্জন রায়, অর্পিতা সিং, সংগীতা মণ্ডল, দেবজিৎ ভট্টাচার্য, সায়নী পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন বীরা বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় অনিল বরণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে সঙ্গীতশিল্পী বৈদ্যনাথ হাঁসদার সাক্ষাৎকার, পরে লোকগীতি প্রথমে কার্তিক মুর্মু ও পরে হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:40 কৃষি কথার আসর, প্রথমে ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এই বিষয়ে শুনবেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, পরে বায়োটেক কিষাণ হাব, ডক্টর কেশবচন্দ্র ধারা ও দিশা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। 7:30 সমীক্ষা অরুণাংশু ভট্টাচার্য। 8:00 বাংলা নাটক সারা আকাশ, রচনা নন্দিনী মালিয়া, প্রযোজনা বিশ্বনাথ দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শুভঙ্কর মৃধা। 9:30 ভজন অদিতি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। পুরাতনী গানে সম্পূর্ণা ভট্টাচার্য। 9:45 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি শিল্পী মহুয়া ভট্টাচার্য। ভাস্কর ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান 10:50। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত, শুনছেন সেতার শিল্পী অভিষেক মল্লিক। 6:25 রবীন্দ্রসঙ্গীতে সর্বাণী রায়। 6:35 ধারাবাহিকে রামচরিত মানুষের 125তম পর্ব। 6:45 ভজন অদিতি চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত সৃজনী পালের উপস্থাপনায়। 8:30 পুরাতনী গানে সম্পূর্ণা ভট্টাচার্য, মহুয়া ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি 8:45। 9:00 লোকগীতি শিল্পী বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়। 9:10 রসধারা, 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান পপ এক্সপ্রেস। 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সমীর চট্টোপাধ্যায়।

সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীতে দয়িতা দত্ত, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, 7:10 ভজন অদিতি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা খবর।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তিন দিনের সফরে কর্ণাটক, গোয়া এবং কেরালামে যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2 এর ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরও বলেন, বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তিন দিনের সফরে কর্ণাটক, গোয়া এবং কেরালামে যাচ্ছেন। সফরের প্রথমে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাভানগেরেতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফরের দ্বিতীয় দিনে উপরাষ্ট্রপতি পাণজিতে গোয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং গোয়ায় অবস্থিত সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফিও পরিদর্শন করবেন। তৃতীয় দিনে রবিবার বেলথাঙ্গাদিতে সিরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন এবং কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণনের। একই দিনে তিনি কেরালাম সফর করবেন এবং কোট্টায়ামে দীপিকা মালায়ালাম ডেইলির 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধনও করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান। বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাট সফরে শ্রী শাহ জেদভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে বক্তব্য রেখে শ্রী চৌহান বলেন, দেশের কোনো দরিদ্র মানুষ যাতে কাঁচা বাড়িতে বাস না করেন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, 4,95,00,000 বাড়ির লক্ষ্যমাত্রা থাকা এই প্রকল্পে ইতিমধ্যেই 3,91,00,000 বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং হ্লাইং আগামী শনিবার 5 দিনের সফরে ভারত আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই তাঁর এই ভারত সফর। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সেদেশের মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উচ্চ পর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং লাইংয়ের এটিই হবে প্রথম ভারত সফর। রাষ্ট্রপতি লাইং 1 জুন নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন। এই সফরের অংশ হিসেবে তিনি বোধগয়া ও মুম্বাই যাবেন। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা মূল্যায়ন এবং পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করতে নতুন দিল্লিতে সিবিএসই সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সময়মতো এবং শিক্ষার্থী বান্ধব পদ্ধতিতে সমাধানের উপর জোর দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণার পর
শিক্ষার্থীদের যেসব পরিষেবা দেওয়া হয় তার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। কাজে কোনো রকমের গাফিলতি বা ত্রুটি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন শ্রী প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য

0: দায়িত্বশীল দেশগুলির সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান দ্রুত সিদ্ধান্ত আসতে হবে। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সেবুর বৈঠক সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে ইরানের কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে কুয়েত বলেছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয় হামলাই প্রতিহত করেছে। এই নিয়ে গত তিন দিনে মোট দুবার ইরানে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি, আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন হামলার নিন্দা করেছে। তারা বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরান সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র MOU স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই MOU স্বাক্ষর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে যে নৌ অবরোধ জারি রেখেছিল তাও তুলে নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে ইরানের ভাণ্ডারে থাকা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কীভাবে ব্যবহার করা হবে তা দুই দেশ মিলে 60 দিনের যুদ্ধবিরতির সময় সিদ্ধান্তে আসবে। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির বদর প্রয়াত, বয়স হয়েছিল 91 বছর। দুপুর 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত সন্ধ্যায় মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী এক কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। সাহিত্য ও সঙ্গীত নাটক একাডেমিতে অবদানের জন্য তিনি 1999 সালে পদ্মশ্রী পুরস্কার পান। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে শীঘ্রই। IPL ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2 ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ভিয়েতনামের দানাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে সচিন কালাপ্পা শিরোলে জর্ডানের শামি আহমেদ আল ওবাইদকে পরাজিত করেন। 110 কেজি বিভাগে রুদ্র কিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেওক মুসিমকে 8-0 ব্যবধানে হারান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 3 দিনের সফরে কর্ণাটক, গোয়া এবং কেরালাম যাচ্ছেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।
2: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন গ্রীষ্মকালীন ফসলের পোকার আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রণব দেবনাথ।
3: গ্রীষ্মকালে ভেন্ডি চাষ করা হয়ে থাকে এবং ভেন্ডিতে অনেক ধরনের পোকার আক্রমণ ঘটে। যেমন সবার প্রথমে যেটা বলতে হয় সেটা হলো কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা। সেক্ষেত্রে এই পোকাটি একটু সাদা রঙের হয়, এর পাখনার মধ্যে সবুজ রঙের একটা প্যাচ রয়েছে। এই মথ যখন আসে, এসে এরা প্রথমে গাছের পাতা, ফুল, ফল বিভিন্ন জায়গাতে ডিম পাড়ে

এবং এই লার্ভা ডিম ফুটে যে লার্ভা বেরোয় সেই লার্ভাটি কাণ্ডের ভিতর ঢুকে যায়, ঢুকে গিয়ে ভিতর থেকে খাওয়া শুরু করে। এর ফলে গাছের যে ডগাগুলো শুকিয়ে যায়, জমিতে গিয়ে এরকম শুকিয়ে যাওয়া ডগা অনেকগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া এরপরে যখন ফল চলে আসে তখন ফলের মধ্যেও এরা আক্রমণ করে, ফলের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে যে ছিদ্রপথে ঢুকে সেই ছিদ্রপথটা অনেক সময় ওরা ওদের যে এক্সপিটা বা মল সেই মল

সবুজ রঙের একটা প্যাচ রয়েছে। এই মথ যখন আসে, এসে এরা প্রথমে গাছের পাতা, ফুল, ফল বিভিন্ন জায়গাতে ডিম পাড়ে, এবং এই লার্ভা, ডিম ফুটে যে লার্ভা বেরোয়, সেই লার্ভাটি কাণ্ডের ভিতর ঢুকে যায়, ঢুকে গিয়ে ভিতর থেকে খাওয়া শুরু করে। এর ফলে গাছের যে ডগাগুলো, ডগাগুলো শুকিয়ে যায় জমিতে গিয়ে, এরকম শুকিয়ে যাওয়া ডগা অনেকগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া এরপরে যখন ফল চলে আসে, তখন ফলের মধ্যেও এরা আক্রমণ করে, ফলের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে যে ছিদ্রপথে ঢুকে, সেই ছিদ্রপথটা অনেক সময় ওরা, ওদের যে এক্সক্রিটা বা মল, সেই মল

0: মন্ত্র। ব্যর্থতাকে জীবনের শেষ ভাবা নয়, বরং এক একটি ব্যর্থ পদক্ষেপকে বানানো হোক সাফল্যের সোপান। সারা জীবনের লাঞ্ছনা অবজ্ঞা ব্যর্থতার গ্লানি মুছে প্রতীক্ষার প্রহর শেষে জীবনে নামুক সাফল্যের অমোঘাত ছানি। লিখলেন তমান্না ঘোষ, থাকেন মহেশপুর পশ্চিম মেদিনীপুরে। পরের চিঠিতে যাব ছোট্ট বিজ্ঞাপনটির পর।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বিজ্ঞাপনের পর ফিরে এলাম আবার আপনাদের চিঠিতে। এবার চলে যাই খড়গপুরে, সেখানকার ইন্দা তেঁতুলডাঙ্গা থেকে লিখলেন উৎপল ঘোষ। লিখছেন, রোদ্দুরকে আবার ভয় কিসের, বরং যত চিড়বিড়িয়ে ওঠে রোদ্দুর ততই মুখে চওড়া হাসি ফোটে তুফানের। কেননা এই রোদের মাস দুটোই তো তার কাছে বড্ড পয়া। এই তাপিত রৌদ্র দগ্ধ বৈশাখ জ্যৈষ্ঠের জন্যই তো সম্বৎসর প্রতীক্ষার প্রহর গণে তুফান। ঋতুচক্রে প্রকৃতির নিয়মেই একদিন ঘনঘোর বর্ষা আসে, আসে মায়াবী শরৎ, আসে হিমেল হেমন্ত, অবশেষে হেমন্তের অবসানে ব্যাকুল বসন্তের দিন পেরিয়ে কাঙ্ক্ষিত খরতর গ্রীষ্ম এলে যেন হাঁপ ছেড়ে বাঁচে সে, যেন ঘুমন্ত তুফানকে কেউ জাগিয়ে তোলে। তারপর প্রবল উৎসাহ আর ভরপুর প্রাণ শক্তিতে সে ঝাঁপিয়ে পড়ে কাজে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন জীবন ঠান্ডার ঠেলা গাড়িটাকে ঠেলতে ঠেলতে শহরের এগলি ওগলি চরকি কাটতে থাকে তুফান। তারপর ফেরি করতে করতে কখন দুপুর গড়ায় খেয়ালও থাকে না। প্রচণ্ড দাবদাহে দ্বিপ্রহরে সবাই যখন ঘরের খিল এঁটে আরামে বিরামে, ঠিক তখনই শুনছান উলিগলির নিস্তব্ধতা কাটিয়ে বেজে ওঠে তুফানের হাতের ঘণ্টি। সেই চেনা ঘণ্টি শুনে কোনো কোনো বাড়ির দরজা খুলে দৌড়ে আসে কচি কাঁচারা, কখনো ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে ক্লান্ত পথিক। কেউ কেনে পাঁচের গ্লাস, কেউ দশের, গ্লাসে গ্লাসে ভরা বরফ কুচির উপরে লেবু নিংড়ে বিট লবণ ছড়িয়ে দেয় তুফান। গনগনে রোদ্দুরে জীবন ঠান্ডার গ্লাসে চুমুক লাগিয়ে ক্রেতাদের সে কি পরিতৃপ্তি! তুফানও বড্ড খুশি, বেচা কেনা অবশ্য মন্দ হয় না, যত রোদ্দুর বাড়ে ততই বাড়ে বিক্রি, তাই বিরাম নিতে পারে না একদিনও। কিন্তু কি আশ্চর্য, তাতেও নেই এতটুকু ক্লান্তি। শুধু ঠেলা গাড়িতে ঠেলা দিতে দিতে কাঁধের ঘামচাটা দিয়ে ঘর্মাক্ত মুখটা মুছতে থাকে বারবার, মুহূর্তে যেন আরো জোর খুঁজে পায়। আসলে তুফান জানে বৃদ্ধ বৃদ্ধা বাবা মা আর স্ত্রী সন্তানের অভাবে সংসারে সত্যি সত্যি তার হেরে গেলে চলবে না। কিন্তু কদিন পরেই আকাশে প্রাক বর্ষার মেঘের আনাগোনা দেখে বুকটা কেমন ঠিপ ঠিপ করে ওঠে। এবার তাহলে ব্যবসা খতম। বলা বাহুল্য, আগুনে রোদ্দুরকে ভয় না পেলেও বৃষ্টির ভ্রুকুটির কাছে তুফান কিন্তু একেবারে গোহারা। তখন থেকেই শুরু সম্বৎসর কাল যাবত প্রতীক্ষার প্রহর গোনা। তবেই না সে হবে ফের আরও একবার রোদ্দুর জয়ী। লিখলেন উৎপল ঘোষ, তেঁতুলডাঙ্গা ডাক ইন্দা খড়গপুর শহর থেকে।

গৌতম প্রামাণিক। গ্রাম ও ডাক বেলকুলাই হাওড়া। আপনি লিখছেন, প্রতীক্ষা ব্যক্তিভেদে এক এক রকম হয়। যেমন সন্তানের জন্য মায়ের, ডাক্তারের জন্য রোগীর, পরীক্ষার ফলের জন্য ছাত্রছাত্রীর, চাকরির জন্য বেকারের। কিন্তু আমি তোমাকে এক অন্যরকম প্রতীক্ষার কথা শোনাব। দেখো, আমি বড় কৃষক নই, আমার প্রচুর জমিও নেই। বাড়ির আশেপাশে পুকুরের পাড়ে যেখানেই মাটি পাই সেখানেই কিছু না কিছু বীজ বপন করা আমার নেশা। বেগুন, ঢেঁড়স, লাউ, কুমড়ো, পুঁই, নোটে, কলমির মতো শাকসবজির গাছ, ফসল ভালোই ফলে। কিন্তু বেশ কয়েক বছর যাবত আমি লাউ গাছ করতে পারিনি। গাছ যদি বা লিকলিক করে ওঠে কিন্তু লাউ ফলে না। এবছর একটা গাছ ধুঁকে ধুঁকে ছাদ পর্যন্ত পৌঁছলো, যেই বাঁশ কঞ্চি দিয়ে মাচা বানিয়ে দিলাম। শিশিরের সংস্পর্শে এসে সাঁতার কাটতে লাগলো বহু প্রতীক্ষিত লাউ গাছ। হাড়ে গড়ে লাউ ফলতে লাগলো, নিজেরা খেয়ে প্রতিবেশী আত্মীয়দের দিয়েও শেষ করতে পারছি না। জ্যৈষ্ঠের গরমকে উপেক্ষা করে যেভাবে লাউ ডগা সাঁতরে বেড়াচ্ছে ছাদময়, আর শাখা প্রশাখায় ঝুলছে লাউ, তা দেখার মতো প্রাত্যহিকই। বীজ পোঁতা থেকে দীর্ঘ প্রতীক্ষার পর যখন ফসল ফলে, সেই আনন্দ সন্তান প্রতিপালনের আনন্দকেও ছাপিয়ে যায়। অন্যরকম প্রতীক্ষা নিঃসন্দেহে। লিখলেন গৌতম প্রামাণিক, গ্রাম ও ডাক বেলকুলাই, হাওড়া থেকে।

এবারে চিঠিটি লিখেছেন পশ্চিম মেদিনীপুরের বালিচক থেকে কাকলি সামন্ত। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, পয়লা বৈশাখ দোকানে দোকানে হাল খাতা হতো, যাদের ধার বাকি আছে ওই দিন সব শোধ করে একটি মিষ্টির প্যাকেট ও একটি বাংলা ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফিরত।

শোনা শুরু হতো। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসত সেই কাঙ্ক্ষিত দিন। দাদারা বাড়ি ফিরলে আমি নতুন পোশাকগুলো দাদু দিদাদের হাতে দিয়ে প্রণাম করতাম। তখন তাদের চোখে মুখে দেখা দিত এক অনাবিল আনন্দ। তারাও প্রতীক্ষা করে থাকত এই দিনটার জন্য। কোনো প্রতীক্ষার সঙ্গে মিশে থাকে অপার আনন্দ, আবার কোনোটার সঙ্গে মিশে থাকে গভীর মর্মবেদনা। আমার সহপাঠী সুলেখা ভালোবেসেছিল পাশের গ্রামের স্বদেশকে। স্বদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। সে সুলেখাকে কথা দিয়েছিল বাড়ি তৈরি শেষ করেই সুলেখাকে বিয়ে করবে। সুলেখা প্রতীক্ষার প্রহর গুনত আর স্বপ্নের জাল বুনত। স্বদেশ ছিল সুলেখার সমস্ত চেতনার মধ্যে, সমস্ত ব্যাকুলতার মধ্যে, অনুভবের মধ্যে। কিন্তু সুলেখার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। স্বদেশ বাড়ি ফিরেছিল, তবে কফিন বন্দী হয়ে সহকর্মীদের কাঁধে চেপে। বন্ধু প্রাত্যহী কি, সব প্রতীক্ষার অবসান আদৌ হয় না। কোভিডের সময় পরিযায়ী শ্রমিক ভাই বোনদের বাড়ি ফেরার প্রতীক্ষায় ছিল তাদের আপনজনেরা, কিন্তু তাদের অনেকেই সশরীরে স্বজনদের কাছে ফিরতে পারেনি। তবু আশা রাখব সকলের সব প্রতীক্ষার অবসান হোক আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে। সকলের শুভকামনায় কাকলি সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর।

রাধা গোবিন্দ পল্লী সোনারপুর কলকাতা 150 থেকে কাকলি রায়ের চিঠি এসেছে। প্রভাত কুড়ি মুকুলিত হওয়ার জীবনে কোমল কোরকে প্রতীক্ষার পাখি বুকে বহু ডানা ঝাপটেছে, সে কথা এই গোধূলি বেলায় তোমাকে শোনাই। সেই আদুরে অভিমানের বয়সে দাবিগুলো প্রত্যাশার গাছে ফুটত, না পাওয়ায় ঝরে যেত। দুর্গাপূজায় পছন্দের নতুন পোশাকে এক আকাশ আলোকিত মুখেরা বাঁধনহারা পুলকে নেচে উঠত, তার জন্য থাকত দীর্ঘ এক বছরের প্রতীক্ষা। কখনো কখনো অপছন্দের পোশাকে মুখ জলভরা ভারী মেঘ হয়ে উঠত, বাবা নকাকা বড়রা পোশাকের সৌন্দর্য বর্ণনা করে শান্ত করত। সারা বছরের প্রতীক্ষার ফসল ফলত ওই একটি দিনই, বিজয়ার দিনেই বড় মাটির হাঁড়ি করে মিষ্টি আসত। ঠিক তখনই প্রতীক্ষার সূর্যালোক দেখত অত ছোট ছোট কচি মুখগুলি। বছরান্তে প্রতীক্ষার পিপাসা চরিতার্থ হতো সেই শুভ লগ্নে। শীতের দিনে 27টা খেজুর গাছে ভাঁড় বাঁধা দেখে সেই বিকেল থেকে সারা রাত সকালে রস বা গুড় খাওয়ার প্রতীক্ষায় ভ্রমর মন গুনগুনাত। ভগ্নাংশের ভগ্নাংশ সামান্য ছিটে ফোটা পেয়ে মনে অতৃপ্তি থেকে যেত। বড় পুকুরের চারিপাড়ে 10খানা আম গাছে মুকুল হতো, সেই মুকুলের দিনগুলিতে শিশু মন ভীরু প্রজাপতির বুকের কম্পনে ফুলে বসে ফলের আশায় দিন গুনেছে। বর্ষার জলে

0: পরিপূর্ণ ওই পুকুরে বিল পথে ঢোকা বিভিন্ন পোনা মাছের জলকেলি বহুদিন ধরে দেখেছে। ছোট ছোট বুভুক্ষ মনে সুদূর প্রসারী স্বপ্নরা বুকে হামাগুড়ি দিয়েছে খাওয়ার পিপাসায়। শীতকালে পুকুরের জল শেষ হলে মহানন্দে খেতে পারবে বড় বড় মাছ, সেই প্রতীক্ষায় স্বপ্নের বীজ বুনেছে প্রতি বর্ষায়। এইভাবে বহু কুঁড়ি প্রতীক্ষার প্রহর গুনে গুনে ধৈর্যশীল, সংযমী, দৃঢ়চেতা হতে শিখেছে, ভবিষ্যতের জীবন মধুময় ও মনোরম করতে পেরেছে। তাকলি রায় লিখলেন রাধা গোবিন্দ পল্লী, সোনারপুর, কলকাতা 150 থেকে।
1: এবারে চিঠিটি লিখেছেন তন্দ্রা ঘোষ, পাড়াতল, পূর্ব বর্ধমান থেকে। লিখছেন, মনের পরশ প্রাত্যহিকী, বিজয়িনীর প্রহর গোনা আজ শেষ, আগামীকাল প্রতীক্ষা থেকে মুক্তি, মুক্তি মৃত্যু ভয় থেকে। বিজয়িনী গ্রামেরই এক বৃদ্ধা মহিলা, রাস্তাঘাটে দেখা হলে কথা বলে। স্বামী মারা যাওয়ার পর একাই এই 70 বছরেও রাঁধে আর খায়। একদিন রাস্তায় দেখা হলে বলল, বেশ কিছুদিন থেকে কাশি হচ্ছে আর রাতে জ্বর আসছে। আমি তাকে সঙ্গে করে নিয়ে গেলাম আমার বাড়ির নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে। এরপর কিছুদিন তার সঙ্গে আর দেখা হয়নি। একদিন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানলাম তার টিবি হয়েছে, গত সপ্তাহে ওষুধও শুরু হয়েছে। মাস পাঁচেক আগে একদিন সময় করে গেলাম রেল লাইনের ওপারে তার বাড়িতে। আমাকে দেখে চোখে মুখে ফুটে উঠেছে অনাবিল আনন্দ। কত গল্প করল আমার সঙ্গে, আমাকে বসতে দিলে তার হাতে বোনা তালপাতার চাটাইয়ে, তার মাটির বাড়ির দেওয়ালে স্বহস্তে অঙ্কিত কারুকার্যময় সব চিত্রকর্ম। স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ দিয়েছে, প্রথম দু মাস প্রতিদিন 4টি করে বড়ি, তারপর শেষ 4 মাস রোজ 2টি করে। বাড়িটা ঢেকে আছে গাছে, আধুনিকতার শত যোজন দূরে সময় মাপার যন্ত্রবিহীন বৃদ্ধা রমণী গাছের ফাঁকে সূর্যের আলো দেখে নিয়ম করে ওষুধ সেবন করে। কাল শেষ হয়েছে দীর্ঘ 180 দিনের প্রতীক্ষার প্রহর, সে যে বিজয়িনী। আজ থেকে সে আর প্রতীক্ষা করবে না, শুকনো পাতার জালে তৈরি চায়ের সঙ্গে মুড়ি কিংবা সকালে পান্তা ভাতের পর ওই গাছের ফাঁক বেয়ে আসা সূর্যের আলোটার জন্য, যে সৌরকিরণের সময় সরণি ধরে 6 মাস ব্যাপী মাটির হাঁড়ি থেকে নিয়ম করে গড়িয়ে নিয়েছে জল, আর মাটির দেওয়ালের কুলুঙ্গিতে রাখা ওষুধের পাতা থেকে একটা ওষুধ। লিখলেন তন্দ্রা ঘোষ, গ্রাম ও পোস্ট পাড়াতল, জেলা পূর্ব বর্ধমান থেকে।

মীরা মিত্র মানকুণ্ডু হুগলি থেকে লিখছেন এবারে চিঠি। দরজার সামনে সে অপেক্ষায়, বাথরুমের ভিতরে স্কুল ফেরত মায়ের চুড়ির টুংটাং শব্দে কান পেতে থাকে। সারাদিনের অপেক্ষার পর কখন মায়ের কোলে ঝাঁপিয়ে আদর আহ্লাদে সবটুকু পুষিয়ে নেবে, তারই প্রহর গোনা চলত মেয়েটির ছোটবেলায়। বড়বেলায় ইউনিভার্সিটির পাঠ শেষ করে অধ্যাপনা করার প্রস্তুতি নিচ্ছে, বাবা রিটায়ারমেন্টের আগেই তাকে পাত্রস্থ করতে চান। গাছপালা ঘেরা প্রকৃতির কোলে থাকা মেয়ে স্বপ্ন ভুলে সংসারই হল। মায়ের আঁচলের জন্য তার সন্তানকে যাতে অপেক্ষায় না থাকতে হয়, তাই তার ছায়াসঙ্গী হয়ে রইল। বুঝল খেলার আপন সাথীও চাই, তাই দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুত।

0: প্রস্তুতি নিল। দ্বিতীয় সন্তান জন্মানোর নির্ধারিত তারিখের মাসখানেক আগে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হল সে। এক রাতে রক্তধারার সঙ্গে তলপেট ভারী হয়ে গেল। বাসস্থানের কাছে কোনো নার্সিংহোম করোনা রোগীকে ভর্তি নিল না, অ্যাম্বুলেন্স ছুটল দূরের হাসপাতালে। প্রবল শ্বাসকষ্ট হচ্ছে, মুহূর্তগুলো দীর্ঘ আচ্ছন্নতায় জড়িয়ে যাচ্ছে। মনে পড়ছে সন্তানকে কদিন আগেই বলেছিল, তোমার সঙ্গী আনতে যাব, ওই সময় শান্ত হয়ে অপেক্ষা করবে। এ কথা রাখতেই হবে, সমস্ত শক্তি জড়ো করে শ্বাসকে গভীর করতে লাগল। হসপিটালে উপস্থিত কোনো গাইনো সার্জন করোনা রোগীকে ছুঁতে চাইছেন না। শেষে কোয়ার্টারে বিশ্রামে থাকা একজন হৃদয়বান ডাক্তারবাবু রোগীর অবস্থা শুনেই বললেন, এক্ষুনি আসছি, ওটি রেডি করুন। জঠরের সন্তানকে নিজের শ্বাসটুকু পৌঁছতে প্রাণ ধরে রাখার আপ্রাণ চেষ্টা, ইচ্ছে শক্তিটুকুই যেন অসাধ্য সাধন করছে। জীবন মৃত্যু সংকটে স্তব্ধ হয়ে আসা অপেক্ষাও শেষ হল মা ও শিশুর নবজন্ম লাভে। ছোট্ট মেয়েটির হৃদ মাঝারে মায়ের জন্য অপেক্ষার প্রহর এমন ঝিনুকের বুকে মুক্ত হয়ে লালিত ছিল, মধুর তোমার শেষ যে না পাই,
1: তোমার শেষ যে না পাই।
0: শুভেচ্ছা সহ মীরা মিত্র, মানকুণ্ডু, হুগলি।

0: এবারে চিঠিটি লিখেছেন রাধানগর কৃষ্ণনগর নদিয়া থেকে প্রণয় পাল। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, কখনো কখনো যাপনের ছন্দ মাঝে অপ্রত্যাশিত কোনো সুপ্ত আকাঙ্ক্ষায় প্রত্যাশার আলো এসে পড়ে। যে আকাঙ্ক্ষা এতদিন আকাশকুসুম কল্পনায় লজ্জাবনত ছিল, সে ওই আলোর দিশায় ইচ্ছাপূরণের স্বপ্ন দেখে। শুরু হয়ে যায় প্রতীক্ষার প্রহর গোনা। প্রযুক্তির দৌলতে সপ্তাহে দু একদিন আমার প্রবাসী মেয়ের কাছে তার প্রবাস জীবনের নানা গল্প শুনি, সঙ্গে ওর কাছে যাওয়ার বিশেষ পীড়াপীড়ি তো থাকেই। সেদিন শুনছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ওদের ভ্রমণ কাহিনী, যেখানে কলোরাডো নদীর সুদীর্ঘ গিরিখাত প্রবাহে ভূগর্ভস্থ শিলাস্তর জুড়ে রয়েছে প্রকৃতির ভাস্কর্যে অপূর্ব সব স্থাপত্যের নিদর্শন। বর্ণনার মাঝে ওর পাঠানো কয়েকটা ছবি দেখতে দেখতে যেন জীবন্ত ধরা দিল ভূগোলে পড়া ওই প্রাকৃতিক বিস্ময়। মনে মনে বেশ ব্যাকুল হয়ে উঠলাম। ওর আমন্ত্রণে সাড়া দিয়ে ওই প্রাকৃতিক বিস্ময়ের সামনে গিয়ে দাঁড়াবার প্রত্যাশায়, কিন্তু যেতে চাইলেই তো আর যাওয়া হয় না। ভাগ্যের বিরূপ আচরণে আমার উৎকণ্ঠায় ভরা প্রতীক্ষা দীর্ঘতর হতে লাগল। কেটে গেল 4 বছর। এমনই একদিন হঠাৎ ইমেলে মেয়ের পাঠানো বিমানের টিকিট। ইচ্ছে ডানা মেলল আমার প্রতীক্ষা, উড়ে গেলাম কানসাসে মেয়ের আবাসে। কদিন বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। প্রতীক্ষার অবসান হল সূর্যের উদয় থেকে তার অস্তগামী আলো ছটায় প্রকৃতির ওই গেরুয়া স্থাপত্যের ঘন ঘন বদলে যাওয়া রঙে মুগ্ধ হয়ে, আর গিরিখাত প্রবাহে পান্না নীল জলের দীর্ঘ কলোরাডো নদী, হাজার ফুট গভীর গিরিখাতে যার অশ্বক্ষুরাকৃতি বাঁক হর্সশু বেন্ডের সামনে দাঁড়াতে না পারলে আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম প্রণয় পাল রাধানগর কৃষ্ণনগর নদিয়া থেকে।
1: পড়ছিলাম আপনাদের চিঠি, সময় তো ফুরিয়ে আসছে, জানিয়ে দিই আবহাওয়ার খবরটি। আজকের আকাশ কিছুটা মেঘলাই থাকবে, দুপুর অথবা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সবচেয়ে কম 28.2 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে সতর্ক বার্তা রয়েছে। আজ পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে, ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রাত্যহিকী এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকুন। সঙ্গে ছিলাম
0: আমি কল্লোল কোণার
1: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফাই 2-এর ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরও বলেন, বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলির সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সেবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সহজলভ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025-26 সালে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। এই কেন্দ্রগুলির উন্নয়ন ও পরিচালনার কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান, কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর পঙ্কজ কুমার সিং জানিয়েছেন। অন্যদিকে অনুমোদিত আর্থিক সংস্থানের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে তা তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল বলেও তিনি জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিন দিনের সফরে আজ কর্ণাটক, গোয়া এবং কেরালামে যাচ্ছেন। সফরের প্রথমে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাভানগেরেতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিনে উপরাষ্ট্রপতি পণজিতে গোয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং গোয়ায় অবস্থিত সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফিও পরিদর্শন করবেন। সফরের তৃতীয় দিনে রবিবার বেলথাঙ্গাতে সিরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন এবং কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির পরিদর্শনের কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের। একই দিনে তিনি কেরালাম সফর করবেন এবং কোট্টায়ামে দীপিকা মালায়ালাম ডেইলির 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, কেন্দ্রীয় সরকার ভারতে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো এবং সর্বাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটাচ্ছে। উল্লেখ্য, আহমেদাবাদ 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজিত করা হবে, পাশাপাশি 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনও জমা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেলাভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত করেছিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেন, ওই অঞ্চলের সার্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করার পরেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান সংস্থাগুলি জ্বালানি সংকটেরও মুখোমুখি হচ্ছে। এর ফলে বিমান চলাচলে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে ইসরায়েলে বসবাসরত 40,000-এরও বেশি ভারতীয় নাগরিকের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা সীমিত হওয়ার ফলে খরচাও বেড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে ইরানের কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে কুয়েত বলেছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয় হামলায় প্রতিহত করেছে। এই নিয়ে গত 3 দিনে মোট 2 বার ইরানে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাদের দাবি আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন হামলার নিন্দা করেছে। তারা বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরান সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সে দেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর করা হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত আপাতত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে যে নৌ অবরোধ জারি রেখেছিল তাও তুলে নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে ইরানের ভাণ্ডারে থাকা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কীভাবে ব্যবহার করা হবে তা দুই দেশ মিলে 60 দিনের যুদ্ধবিরতির এই সময় সিদ্ধান্তে আসবে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। ভোপালের বাড়িতে গতকাল সিবিআইয়ের একটি দল প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারি এড়াতে গিরিবালা সিং মধ্যপ্রদেশ আদালতে জামিনের আবেদন করলেও গতকাল মামলার গুরুত্ব ও তদন্তের বর্তমান পর্যায়ে বিবেচনা করে তাকে কোনো প্রকার আইনি সুরক্ষা দেওয়া হবে না বলে আদালত জানিয়ে দেয়। উল্লেখ্য, গত 12 মে ভোপালের কাটারা হিলস এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে তিশা শর্মার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে জানালেও তিশার পরিবার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। এরপর গত 24 মে দিল্লির এইমসের এক বিশেষজ্ঞ দল ভোপালের এইমস হাসপাতালে তিশার মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF জানিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতির উন্নতি হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে সে দেশের অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির 5ম ও 6ষ্ঠ দফার যৌথ পর্যালোচনা করার পর IMF এই সিদ্ধান্তে এসেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বর্তমান ঋণের পরিমাণ 240 কোটি মার্কিন ডলার। শ্রীলঙ্কার IMF প্রধান আইভান পাপা জর্জিও বলেছেন, সে দেশে সামগ্রিকভাবে উল্লেখযোগ্যভাবে ঋণের বোঝা কমলেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে শ্রীলঙ্কার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পাপা জর্জিও মন্তব্য করেন। মার্কিন বিদেশ দপ্তর ব্রাজিলের 2টি অপরাধী চক্রকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন FTO-র তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, ফার্স্ট কমান্ড অফ দ্য ক্যাপিটাল এবং রেড কমান্ড নামে এই 2টি অপরাধী চক্রের সম্মিলিত সদস্য সংখ্যা 50,000-এরও বেশি। মার্কিন প্রশাসন পশ্চিম গোলার্ধে মাদক পাচার মোকাবিলায় লাতিন আমেরিকার কার্টেলগুলিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কৌশল অবলম্বন করেছে। এদিকে অক্টোবরে ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচনের লক্ষ্যে বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা নিজের অপরাধী ভাবমূর্তি বিরোধী ভাবমূর্তি জোরদার করার পাশাপাশি অপরাধীদের সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়ায় তার বিরোধিতা করেছেন। অন্যদিকে ব্রাজিলের কংগ্রেস প্রাক্তন রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারোর সমর্থকরা অপরাধী সংগঠনগুলির উপর আরও কঠোর আঘাত আনার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। কেরালামের 14টি জেলার মধ্যে 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম ও লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 মিলিমিটার থেকে 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ বা আগামীকালের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। IPL ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2 ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণেই উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বিধানসভায় সই নিয়ে জটিলতার কারণে তৃণমূল কংগ্রেসের চার বিধায়কের বাড়িতে সিআইডি, বিধানসভা সচিবালয়ের অভিযোগের প্রেক্ষিতেই চলছে তদন্ত। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। আসি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে।
1: हमने चुनाव में कहा था आप हमें शासन की धुरा दे दीजिए, हम बांग्लादेश सीमा पर सीमा की बाड़ बनाने का काम कुछ ही दिनों में शुरू करेंगे। और मैं बंगाल के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को बधाई देना चाहता हूं कि 7 ही दिन में उन्होंने 600 हेक्टर भूमि বিএসএফ কে হাত মে সৌপনে কা কাম কর দিয়া।
0: শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরো গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
1: আজ অখবারো মে দেখ রহে হ্যায় পহলে মমতা কে শাসন মে হর রোজ ঘুসপ্যাঠ হোতি থি, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, জানে কে লিয়ে উনকি সহায়তা ভি করে।
0: এদিকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে লাগাতার বাড়ছে ভিড়। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
2: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এই লক্ষ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে অনুপ্রবেশকারীদের সাময়িকভাবে রাখার জন্য বিভিন্ন জেলায় করা হয়েছে হোল্ডিং সেন্টার। এরই মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় দেশ ছেড়ে যেতে চাইলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এরপরই দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে গত 3 দিন ধরে উত্তর 24 পরগনা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন বিভিন্ন সময় এদেশে আসা অনুপ্রবেশকারীরা। এখনও পর্যন্ত 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। স্বরূপনগর ব্লকে তেঁতুলিয়া, মেদিয়া ও চারঘাটে 3টি হোল্ডিং সেন্টার করা হয়েছে। চেকপোস্টে আসা অনুপ্রবেশকারীদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাবতীয় নথি খতিয়ে দেখার পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে বিএসএফ সূত্রে খবর। বর্তমানে প্রায় 350 জন অনুপ্রবেশকারী এই 3টি হোল্ডিং সেন্টারে রয়েছেন বলে জানা গেছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর 24 পরগনা।
0: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে গতকাল জানিয়েছেন তিনি।
3: তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবে। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা যাবে। বাকি যে ডেটাগুলো হয়েছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। মানে একবারেই এক কাজটা করে নেওয়া হচ্ছে, আমরা কোনো দায় সরাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না, তাতে কি হবে আরো বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন। এটা আমাদেরই টাকা এবং যে টাকাগুলো আমাদের আরো গরিব মা বোনেরা রয়েছে তারা পান।
0: এদিকে মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা যাতে সকলেই পান তা দেখার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের উপর থাকা আর্থিক বোঝা কমাতে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা রাজ্য সরকার হ্রাস করছে কিনা অধীরবাবু সেই প্রশ্ন তোলেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের পরই শুরু হয়েছে তা বন্টনের কাজ। বাঁকুড়ার ছাতনা ব্লকে গতকাল বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, এলাকার বিডিও সহ প্রশাসনিক কর্তারা ফর্ম পূরণে মানুষকে সাহায্য করেন। বিধানসভায় সৈনিক জটিলতার কারণে তৃণমূল কংগ্রেসের চার বিধায়কের বাড়িতে গতকাল যান সিআইডি আধিকারিকরা। চৌরঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতির বাড়িতে। বিধানসভায় পরিষদীয় দলের তরফে জমা দেওয়া চিঠির সঙ্গে তাদের স্বাক্ষরে অসঙ্গতির অভিযোগ উঠেছে বলে খবর। রাজ্য সরকার আগামী পয়লা জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করলেও বাস পরিষেবা অপ্রতুল বলে সিপিআইএম এর বিধায়ক মোস্তাফিজুর রহমান অভিমত প্রকাশ করেছেন। বিষয়টিতে তিনি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও দিয়েছেন। তিনি বহরমপুর ডোমকল জলঙ্গি রুটে দ্রুত সরকারি বাস পরিষেবা চালুর দাবি জানান। দক্ষিণ চব্বিশ পরগনা সাগরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত চৌঠা মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভূপতি মাইতি নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর দোকানে ত্রাণ সামগ্রী মজুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দোকানে তালা ঝুলিয়ে দেয়। 43টি ত্রিপল, 11 বস্তা মাছের খাবার প্রভৃতি উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সংগঠন নীলাঞ্জন বিশ্বাস কমিটির নেতৃত্ব দেবেন। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্তির ক্ষেত্রে প্রস্তুতি খতিয়ে দেখে 15 দিনের মধ্যে এই কমিটিকে বিশদ রিপোর্ট কমিশনারের কাছে জমা দিতে বলা হয়েছে। চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে কলকাতা পুলিশের ফরেন্সিক দল গতকাল ঘটনার পুনর্নির্মাণ করেছে। দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্থান পার্কের ঘটনাস্থলে যান তদন্তকারীরা। বহুতলটির ছাদ থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেছেন তারা। স্কুলের গাফিলতিতে ছাত্র মৃত্যুর অভিযোগ তুলে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে গতকাল দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর মহর্ষি বিদ্যামন্দিরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। উল্লেখ্য, স্কুলের তৃতীয় শ্রেণী ছাত্র আয়ুষ নাথের মৃত্যুতে গত 20 তারিখ নেতাজিনগর থানায় এফআইআর দায়ের করে তার পরিবার। 8 দিন কেটে গেলেও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে 15 মিনিটের ঝড়ে গতকাল শিলিগুড়ি শহরের একাংশ লণ্ডভণ্ড হয়ে গেছে। বহু এলাকায় বড় গাছ উপড়ে পড়ে, ব্যাহত হয় যান চলাচল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চম্পাশাড়ি, পানি ট্যাঙ্কি সহ বেশ কয়েকটি এলাকা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন। যোগ ব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা। জরুরি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায়

0: সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো রকম যানবাহন চলাচল করবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণেই উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সর্বাণী রায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সর্বাণী রায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: জানাও যেন অনুষ্ঠানে পরপর দুদিন শুনবেন ধারাবাহিক কথিকা তামাকে তুমুল বিপদ। আজ প্রথম পর্ব, বলছেন কৃষাণু ভট্টাচার্য।
1: আমার জানা এক গ্রন্থাগারিক ছিলেন, ঘণ্টাখানেক অন্তর অন্তর নিজের টেবিল থেকে উঠে একেবারে লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে আপন মনে সিগারেটে অগ্নিসংযোগ করতেন। ওর প্রেরণা নাকি চলচ্চিত্রের এক জনপ্রিয় নায়ক, সিগারেটের ব্র্যান্ডটিও সেই তারই অনুকরণে। বলাই বাহুল্য ইনি ব্যতিক্রম নন, অনেকেই আছেন যাদের ধূমপানের ইচ্ছে জেগেছে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক কিংবা লেখকদের আচরণ দেখে। তবে কল্পিত চরিত্ররাও এক্ষেত্রে বাদ যান না, প্রেরণার উৎসস্থল হিসেবে এগিয়ে আছেন গল্পের অজস্র জনপ্রিয় চরিত্র, যাদের লোকে চেনে বুদ্ধিমত্তা এবং নিজের কাজে দক্ষতার জন্য। ঠোঁটের কোনায় একটা পাইপ কিংবা সিগারেট ছাড়া গোয়েন্দা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। এসবও না হয় বাদ থাক, সমাজতত্ত্ববিদ, অর্থনীতিবিদ, মোটের উপর পণ্ডিত হবেন আর একটু একটু ধূমপানের নেশা থাকবে না, এটা মেনে নেয় কজন? বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে কাজ হবে? সত্যি কথা বলতে কি, এ এমন এক ভাবনা যার সঙ্গে অত্যন্ত অন্ধকার একটা গলির মধ্যে ধীরে ধীরে হারিয়ে যাই আমরা। ধূমপানের প্রধান শিকার ফুসফুস, সিগারেটের ধোঁয়ায় 7,000-এর বেশি ক্ষতিকর রাসায়নিক থাকে, যা ফুসফুসের ক্যান্সার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, এফফিসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। সব ধরনের তামাক সেবন রক্তনালী সংকুচিত করে এবং রক্তের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের কারণ হয়। সিগারেটে নিকোটিন রক্তচাপ বাড়ায়, চুরুট বা পাইপে উচ্চ ডোজের টার রক্ত জমাট বাঁধায়। 40 বছরের কম বয়সী ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি 5 গুণ বেশি। ফুসফুস ছাড়াও মুখ, গলা, কিডনি, মূত্রাশয়, প্যাঙ্ক্রিয়াস এবং পাকস্থলীর ক্যান্সার ঘটায় ধূমপান। চুরুট বিলাসীরা মুখ ও গলার ক্যান্সারে 20 গুণ বেশি আক্রান্ত হন, কারণ তারা ধোঁয়া গিলে ফেলেন, পাইপে অ্যাক্রোলিন নামক কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করে। আচ্ছা, এই নিয়ে এই কথাগুলো কতবার বলা হলো বলুন তো? অথচ মানসিক চাপ থেকে রেহাই পাওয়ার জন্য ধূমপানকেই বেছে নেন অনেকে। সামনে পরীক্ষা, বেশ কঠিন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। ঠোঁটের কোনায় জ্বলে উঠল একটা ছোট্ট বিড়ি কিংবা সিগারেট, কি সহজ সমাধান! ভাবখানা এই যে ওই ধূমপানই মস্তিষ্কে অনায়াসে সহজ সরল করে কঠিন পরিস্থিতি থেকে বার করে আনতে পারবে। বন্ধুরা গল্প করতে বসেছেন, নানা ধরনের বিষয় নিয়ে উচ্চকিত আলোচনা, ঠোঁটের কোণে একটা সিগারেট, তাতে একটা লম্বা টান দিয়ে বেশ একটা ভারী বক্তব্য বন্ধুদের সামনে তুলে ধরলেন, ভাবলেন গুরুত্বটা একটু বোধহয় বেড়ে গেল। বুঝতেও পারছেন না যে এই ধোঁয়া আপনার শরীরের ভিতরে নিয়ে গেল এমন কিছু রাসায়নিক পদার্থ, যা নিমেষে আপনার ফুসফুস থেকে শুরু করে দেহের প্রায় প্রতিটি অঙ্গেরই অল্প বিস্তর ক্ষতি করবে। আজকাল সিনেমার আগে আইনমাফিক ধূমপানের বিরোধিতা করে কিছু প্রচার করা হয়, তারপরে সেই চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য দেখানো হয়। এ এক অদ্ভুত পরিস্থিতি। সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে তা ক্যান্সারের কারণ। বেশ কিছু সিগারেটের প্যাকেটে তো বেশ বিভৎস ছবিও দেওয়া থাকে। সেই ছবিগুলি মূলত ধূমপান করবার পরে মানুষের দেহে কী ধরনের ক্ষতিকারক ঘটনা ঘটেছে তার সম্পর্কে, অথচ প্রকাশ্যে ধূমপান অব্যাহত রয়েছে। এটাই বাস্তব পরিস্থিতি, এর থেকে বেরোবেন কী করে? চলচ্চিত্রের মহানায়ক কিংবা বুদ্ধিমান গোয়েন্দার ধূমপানকে বরণীয় মনে করা বন্ধ করুন, বুঝতে চেষ্টা করুন এটা একটা মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকি। কোনো কারণে চাপের মধ্যে পড়েছেন? একটু হাঁটুন, একটু ব্যায়াম করুন, মেডিটেশন করতে পারেন, বন্ধুদের সঙ্গে পরামর্শ করতে পারেন। এই ধরনের স্বাস্থ্যকর পদ্ধতিগুলোর মধ্যে দিয়েই বেরিয়ে আসুন আপনার মানসিক সমস্যা থেকে। হৃদরোগ, ফুসফুসের রোগ কিংবা আপনার কিডনির সমস্যা ডেকে আনবার জন্য আর সিগারেটে অগ্নিসংযোগ নয়। মানুষই পারে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে, আর ওই নিয়ন্ত্রণ আপনার জীবনকে বেশ খানিকটা অন্যরকম করে দেবে।
0: জানা অজানা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পরপর দুদিনের ধারাবাহিক কথিকা তামাকে তুমুল বিপদের প্রথম পর্ব, বললেন কৃষাণু ভট্টাচার্য। সকল শ্রোতাবন্ধুদের নমস্কার, আপনাদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 31শে মে ক্যালেন্ডারের পাতায় আরও একটি বিশ্ব তামাক মুক্ত দিবস। যে ফুসফুস আমাদের মুক্ত বাতাসে শ্বাস নিতে শেখায়, যে হৃৎপিণ্ড জীবনের স্পন্দন ধরে রাখে, তাকে আমরা প্রতিদিন একটু একটু করে বিষাক্ত ধোঁয়ায় নীল করে দিচ্ছি। একটা জ্বলন্ত সিগারেটের শেষ প্রান্ত থেকে শুধু ধোঁয়াই ওড়ে না, তার সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সাজানো পরিবার আর কিছু রঙিন স্বপ্ন। তামাক কোনো আভিজাত্য নয়, তামাক কোনো মানসিক চাপ মুক্তির উপায় নয়, এটি একটি নীরব ঘাতক। নিকোটিনের মায়াবী জালে জড়িয়ে আমরা অবহেলা করছি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের স্বাস্থ্যকে। শুধু যিনি ধূমপান করছেন তিনিই নন, তার চারপাশের প্রিয়জনেরাও কিন্তু এই বিষাক্ত বাতাসের শিকার হচ্ছেন। না জেনেই আমরা আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে ঠেলে দিচ্ছি এক অন্ধকার ভবিষ্যতের দিকে। একটা জ্বলন্ত কাঠি দিয়ে নিজের জীবনকে পুড়িয়ে ফেলার চেয়ে তামাককে চিরতরে না বলে জীবনের আলোটা জ্বালিয়ে রাখা অনেক বেশি আনন্দের। আজ তামাক সেবন সচেতনতা নিয়ে ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুস্মিতা রায়চৌধুরীর একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, নিরাময় অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডক্টর সুস্মিতা রায়চৌধুরী। নমস্কার ডক্টর রায়চৌধুরী।
3: নমস্কার।
2: আগামী 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস, প্রতি বছরের মতন এই বছরও যে প্রতিপাদ্য

0: আজ তামাক সেবন সচেতনতা নিয়ে ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুস্মিতা রায়চৌধুরীর একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, নিরাময় অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডক্টর সুস্মিতা রায়চৌধুরী। নমস্কার ডক্টর রায়চৌধুরী।
2: নমস্কার।
1: আগামী 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস। প্রতি বছরের মতন এই বছরও যে প্রতিপাদ্য

0: কেমিক্যাল থাকে যেটাকে নিকোটিন বলে, যার জন্য আসক্তিটা হয়। আর এই নিকোটিন আসক্তি থেকে বেরোনোর জন্য নিকোটিন রিপ্লেসমেন্ট মেথড আছে, যেটা ট্যাবলেটের মাধ্যমে, চুইংগামের মাধ্যমে, প্যাচেস এর মাধ্যমে পাওয়া যায়। সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়া। অনেকে যদি এটাতেও না হয় আরো অন্যান্য ট্রিটমেন্ট আছে। আরেকটা জিনিস, যেটা যারা বহুদিন ধরে অ্যাডিকশনে ভোগেন, যখন নিকোটিন শরীরে অনেক বেশি থাকে শরীরটা খুব চাঙ্গা মনে হয়, যখন ওটা খুব কমে যায় একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি এইগুলো থাকে। আর অনেকে যারা খুব হেভি স্মোকার থাকেন তাদের কিন্তু মদ্যপান করারও অভ্যাস থাকে, সেই জন্য এদের একটা আন্ডারলাইন ডিপ্রেশন থাকে। সেই ক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞ অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য সঙ্গে হেল্প করা, তার সঙ্গে নিকোটিন রিপ্লেসমেন্ট করা অনেক ক্ষেত্রে হেল্পফুল হয়। কিন্তু যেটা আমি বারবার বলছি, ওষুধে একা ভালো হবে না। আমি একাধিক মানুষকে দেখেছি যারা এগিয়ে এসেছেন, বলেছেন যে আমাদের একটু হেল্প করুন, আমরা ছাড়বো, কিন্তু ওরা নিকোটিন রিপ্লেসমেন্টের সঙ্গে স্মোক করে গেছেন, তাতে ক্ষতি আরো বেশি হয়েছে। সেজন্য মনের জোরটা যে আমি করবই যতক্ষণ আসে, দেখুন আমি একটাই কথা বলি, যেদিন একটা লোকের একটা হার্ট অ্যাটাক হয় তার পরের দিন থেকে সে কি করে ছেড়ে দেয়, কেননা সে বুঝতে পারে যে প্রাণের দায় আছে। সেজন্য যেদিন একটা মানুষ বুঝে যাবে যে আমার প্রাণের দায় আছে বা আমি আমার হেলথটাকে বেটার করব, সেদিন তাকে আর কোনো ওষুধ, মানুষের ম্যাক্সিমাম ডাক্তারের প্রয়োজন হবে না। কিন্তু যেখানে হবে সেখানে ডেফিনেটলি আছে, ট্রিটমেন্ট আছে, কিন্তু তার সঙ্গে মনের জোরটা সবচেয়ে উপরে।
1: একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাইবো যে লান্সের বা ফুসফুসের কি অবস্থা হয় যদি কেউ দীর্ঘ দিন ধরে এই তামাক, নিকোটিন এইগুলোকে গ্রহণ করতে থাকে।
0: দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা স্মোক করে তারা কিন্তু নাকের গন্ধ ম্যাক্সিমাম লোকের চলে যায়, সেই জন্য বলে যে আমি যেদিন থেকে ছেড়েছি স্মোক সেদিন থেকে আমি খুব ভালো খেতে পারছি। কারণ হচ্ছে তারা গন্ধ পায়, খিদেটা বেড়ে যায়, সেই জন্যই ওয়েট গেইন হয়। দ্বিতীয় হচ্ছে বহুদিন ধরে স্মোক করলে লাংসের হিসাবে, প্রথম থেকে যদি আমি বলি, দাঁতের অবস্থা খুব খারাপ হয়, জিঞ্জিভাইটিস অর্থাৎ মুখের ভিতরে ইনফেকশন হওয়ার রিস্ক থাকে, সবসময় একটা খুককুকে কাশি থাকে যেটাকে আমরা স্মোকার্স কফ বলি, মিউকাস বেশি করে তৈরি হয়, ব্রঙ্কাইটিস হয়, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেটাকে আমরা বলি, যেখানে শ্বাসনালী সম্পূর্ণ পার্মানেন্টলি সংকুচিত হয়ে যায়, সেইখানে হাঁটা চলা করতে হাঁপ ধরছে, ঘন ঘন ইনফেকশন হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক দীর্ঘকাল গেলে রেসপিরেটরি ফেলিয়ার অর্থাৎ অক্সিজেনের প্রয়োজন হতে পারে বাড়িতে। আর এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু শুধু বইয়ে লেখা নয়, আমরা আজকাল অনেক কমনলি দেখি সিওপিডিতে কত লোকে ভুগছে। এবং আরো ভয়াবহ বিষয় যেটা, সেটা হচ্ছে যত বেশি স্মোক করবেন, যত বেশি ধূমপান করবেন, ক্যান্সার হওয়ার রিস্ক অতটাই বেড়ে যায়।
1: ধূমপান মুক্ত সমাজ যদি গড়তে হয় সেক্ষেত্রে পরিবার এবং বন্ধু বান্ধবদের কি ভূমিকা হওয়া উচিত?
0: আমার তো মনে হয় যে পরিবার বন্ধু বান্ধবের ভূমিকা বিশাল বড়। যদি আপনার বন্ধু আপনার সামনে ধূমপান করছে তাকে ভালোভাবে বোঝান, না বুঝলে সেই বন্ধুকে ত্যাগ করুন। তার কারণ হচ্ছে সে নিজের ক্ষতি শুধু করছে না, আপনার ক্ষতি তার পাশে দাঁড়িয়ে করছে। পরিবারেরও যে বারবার যতই ওর চোখে ওরা খারাপ হন, তাদেরকে বোঝান যে আপনি নিজের ক্ষতি করছেন না, আপনি নিজের পরিবারের হেলথ আর পরিবারের ফাইন্যান্সের দিকে তাকিয়ে বলুন। কেননা যারা এতটা স্মোক করে পরবর্তীকালে তাদের কিন্তু ঘন ঘন ইনফেকশন, হসপিটালাইজেশন এবং হেলথ রিলেটেড ব্যয় অনেক বেশি বেড়ে যাবে এবং প্রাণের দায় পড়ে যাবে। সেই জন্য স্মোকিং করলে কিন্তু 10 দিন 12 দিন 14 দিনে ক্ষতি হয় না, যতটা বেশি করতে থাকে তত বেশি হয়। সেই জন্য পরিবার আর বন্ধু বান্ধবের দায়িত্ব যে এই মানুষটাকে যতটা ভাবে ডিসকারেজ করা হয়, সো দ্যাট দে ডোন্ট স্মোক, ওকে বোঝানোর ভাবে, তার থেকে দূরে সরে যাওয়া ভাবে, সেভাবে করলে কিন্তু একটা মানুষ হয়তো নিজের প্রাণে বাঁচবে এবং নিজের পরিবারের হেলথটা বেটার করতে পারবে।
1: ডক্টর রায়চৌধুরী, যারা তামাক ছাড়বার প্রতিজ্ঞা করতে চান তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা বা কি পরামর্শ থাকবে?
0: আমার পরামর্শ, যখনই এমন লোক আমার কাছে আসে আমি তাদেরকে সবসময় বলি, প্রথম কথা হচ্ছে দেখুন, এটা কিন্তু অ্যাডিকশন, এটা এক রকমের অসুখ, তাকে খারাপ চোখে দেখা কারুর পক্ষে একদমই ঠিক নয়। সে কিন্তু আসক্ত হয়ে গেছে বলে জিনিসটা করছে, তাকে বোঝানো। আর সে যদি সত্যি ভাবে সেটাকে ছাড়তে চায় তাকে বোঝানো, নাম্বার ওয়ান, যে একটা ডেট সেট করুন, যেভাবে আমাদের পরীক্ষা থাকে সেভাবে পরীক্ষার ডেট সেট করলে তার আগে আমরা যা যা প্রিপারেশন নেওয়া নিই, একজন বন্ধুকে বা কাউকে খুঁজুন। আজকাল অনলাইনে অনেক রকমের হেল্প মাধ্যম আছে স্মোকিং কুইট করার, অনেক সময় লোকে লজ্জা পায় যে আমি একটা ডাক্তারের কাছে যাব। এখন কিন্তু অনলাইন স্মোকিং সেসেশনের জন্য বডি আপ করা, আরেকজন আরেকজনকে সাপোর্ট দেয়া, ডিজিটাল সিস্টেম আছে আপনাকে হেল্প করে যে আজকে আপনার কিন্তু পাঁচটা সিগারেট খাওয়া হয়ে গেছে, একদম খাবেন না, এইভাবে একটা বকার সিস্টেম নিজের চারিপাশে তৈরি করা। ডিজিটাল অ্যাপস আছে, অনলাইন হেল্প আছে, ডাক্তার আছে, যেখানে আপনার মনে হয়

0: যে আমার হেল্প লাগবে, সেখানে বডি আপ করা এবং রেগুলার সেটার উপরে নিজের উপরে নিজে নজর দেয়া, যেখানে দরকার সেখানে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া, এবং এই ধরনের মানুষের নিজেকে এক বছর বন্ধ রাখার পর দে শুড বিকাম দ্য ভয়েসেস, দে শুড স্পিক। তারা আজকাল তো দেখুন লোকে রিল বানায়, এই ওই সেই রিল বানায়, স্মোকিং সেসেশনে তার শরীরে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে তার রিল বানান, লোকের সঙ্গে কমিউনিকেট করুন আর নিজেকে হেল্প করুন, নিজের ফ্যামিলিকে হেল্প করুন এবং হেলদি থাকুন। কেননা হঠাৎ হার্ট অ্যাটাক কিন্তু একদিনে হয় না, বহু বছর স্মোকিং করতে করতে করতে করতে যে রক্তচাপ নালীগুলো আছে সেগুলো শুরু হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়। নিজের রিস্ক গুলো কমান যাতে একটা হেলদি লাইফ লিড করতে পারেন।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর রয় চৌধুরী, নমস্কার।
0: নমস্কার।
2: তামাক সেবন সচেতনতা নিয়ে ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুস্মিতা রায় চৌধুরীর একটি সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকার গ্রহণী আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়। নিরাময় অনুষ্ঠান আজ এ পর্যন্তই। পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের

0: এখন শুনবেন গান্ধী ভাবনায় আত্মিক শিক্ষা, বলছেন অধ্যাপক কানন বিহারি গোস্বামী।
1: ভারতীয় জাতির জনক আখ্যায় অভিহিত মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম গুজরাটের পোরবন্দরে 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর এক নিষ্ঠাবান জৈন বৈষ্ণব পরিবারে। আর দিল্লির এক প্রার্থনা সভায় আততায়ীর গুলিতে তাঁর মহাপ্রয়াণ 1948 সালের 30শে জানুয়ারি। 79 বছরের আয়ুষ্কালে তিনি ব্রিটিশ শাসিত পরাধীন ভারতের মুক্তি সংগ্রামকে পরিচালিত করেছিলেন, প্রধানত অহিংস সত্যাগ্রহ আন্দোলনে তাঁর নিজ অন্তর্নিহিত আত্মিক শক্তির সাধনায়। আপন জীবনাচরণে ও কর্মসাধনায় তিনি ভারতীয় জাতিকে তথা বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন আত্মিক শিক্ষার মহান আদর্শ। গান্ধীজি বলতেন, মাই লাইফ ইজ মাই মিশন, অর্থাৎ আমার জীবনই আমার বাণী। অতএব গান্ধীজির জীবন ও তাঁর আত্মিক শিক্ষার আদর্শ পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকের আলোচ্য গান্ধী ভাবনায় আত্মিক শিক্ষার বিষয়টি দেখতে হবে তাঁর জীবনের অভিজ্ঞতা ও নিজ আচরণের সঙ্গে মিলিয়ে। আত্মিক শিক্ষা বা স্পিরিচুয়াল এডুকেশনের সঙ্গে তিনি মিলিয়েছিলেন মরাল এডুকেশন বা নীতিশিক্ষার দিকটিও। এই প্রসঙ্গে আত্মিক শিক্ষা কী জেনে নেওয়া যাক। আত্মা থেকে বিশেষণ পদ হচ্ছে আত্মিক, আর এর মূলে আছে আপূর্বক আত ধাতুর উত্তর মন প্রত্যয় যোগে আত্মন শব্দ, তার উপর স্নিক প্রত্যয় যোগ করলে আত্মিক শব্দের গঠন হয়। এখন আত ধাতুর অর্থ হচ্ছে গমন করা। কিসের দিকে গমন? পূর্ণতার দিকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। আত্মিক শিক্ষা আমাদের এই পূর্ণতার সাধনার দিকে গমন। গান্ধীজি সারা জীবন এই পথেই গমন করতে চেয়েছিলেন। শৈশবে তিনি হরিশ্চন্দ্র যাত্রাপালা দেখেছিলেন এবং শ্রবণের পুরাণিক কাহিনী শুনেছিলেন। এর থেকে প্রথমে তাঁর মনে সত্য সাধনায় আত্মত্যাগ ও সেবার আত্মিক শিক্ষা প্রথিত হয়ে গিয়েছিল। তাঁর পিতাকে প্রত্যহ তুলসীদাসের রামচরিতমানসের গুজরাটি অনুবাদ পড়ে শোনানো হতো। বালক মোহনদাস পিতার সেবা করতে করতে তা নিয়মিত শুনতেন। এর থেকে তাঁর মনে রামচন্দ্রের লোককল্যাণে সকল দুঃখ বরণের ও আত্মত্যাগের আত্মিক শিক্ষাটি গৃহীত হয়। কৈশোরে কুসঙ্গে পড়ে তিনি সিগারেট খেয়েছেন, বৈষ্ণব পরিবারের সন্তান হয়েও মাংস খেয়েছেন এবং তার দাম জোগাড় করতে গিয়ে চুরিও করেছেন। আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থে তিনি এর মর্মস্পর্শী বিবরণ দিয়ে জানিয়েছেন, তিনি নিজের অপরাধ স্বীকার করে কম্পিত হস্তে পিতাকে একটি চিঠি দেন, তা পড়ে তাঁর পিতার চোখে

0: অষ্টমুখ তার বিন্দু ঝরে পড়ে। মোহনদাস তখনই বুঝলেন তার পিতা তাকে ক্ষমা করেছেন। আত্ম অনুশোচনা ও ক্ষমা, এই দুটি মহান আদর্শের আত্মিক শিক্ষা তিনি এই ঘটনা থেকে পেলেন। গান্ধীজির কয়েকটি প্রিয় পাঠ্যগ্রন্থ ছিল রাস্কিনের আন টু দ্য লাস্ট, টলস্টয়ের দ্য কিংডম অব গড ইজ উইদিন ইউ, এডুইন আর্নল্ডের বুদ্ধজীবনী কাব্য দ্য লাইট অফ এশিয়া এবং মহর্ষি বেদব্যাসের মহাভারত ও গীতা। রাস্কিন ও টলস্টয়ের বই দুটি পড়ে তিনি জনসেবার আদর্শ, সত্য সন্ধান ও ঈশ্বরপ্রেমের আত্মিক শিক্ষা পান, আর আর্নল্ডের কাব্য থেকে পান বুদ্ধের অহিংসা ও মৈত্রীর দীক্ষা। এই অহিংসা দুর্বলের ধর্ম নয়, সবলেরই সংযত আত্মিক শক্তির বিকাশ। আমাদের উপনিষদ বলেছেন, নায়ম আত্মা বলহীনেন লভ্য, বলহীন ব্যক্তি আত্মাকে লাভ করতে পারেন না। গান্ধীজিও তাই মনে প্রাণ বিশ্বাস করতেন এই বলই হল আত্মিক শক্তি। 1894 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার নাটালে ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করে তিনি প্রবাসী ভারতীয় ছাত্রদের এই আত্মিক বল অনুশীলনের শিক্ষা দিয়েছিলেন। গান্ধীজি মহাভারতের কুরুপাণ্ডবের যুদ্ধকে বলেছিলেন স্পিরিচুয়াল ওয়ারফেয়ার অর ওয়ার উইদিন, অর্থাৎ বাইরের অস্ত্রাস্ত্রে যুদ্ধ নয়, মানুষের শুভ ও অশুভ বোধের, ন্যায় ও অন্যায়ের আত্মিক যুদ্ধ। গীতার প্রধান শিক্ষা তাঁর দৃষ্টিতে নিষ্কাম কর্মের ও সুখে দুঃখে অনুদ্বিগ্ন থেকে স্থিতদী হবার শিক্ষা। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মনির উচ্ছতে, এই শ্লোকটি গান্ধীজির খুব প্রিয় ছিল। আর তিনি নিজেও চেষ্টা করেছিলেন স্থিতধী হতে, কিন্তু স্বীকার করেছেন সবসময় স্থিতধী হতে পারেননি। গীতা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি শ্লোক, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গস্তকর্মণি, অর্জুনকে কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন যে একমাত্র কর্মেই তোমার অধিকার, ফলে কোনো অধিকার নেই, সুতরাং তুমি কর্মফলের বশীভূত হইও না এবং অকর্মেও যেন তোমার কোনো আসক্তি না থাকে। এই যে আত্মিক শিক্ষার বাণী, এটি গান্ধীজি অনেক প্রিয় ছিল এবং তিনি তাঁর আত্মজীবনীতে বারবার এর উল্লেখ করেছেন। আর বিভিন্ন প্রার্থনা সভার ভাষণেও তিনি আত্মিক শিক্ষার এই বিষয়টি ব্যাখ্যা করেন। গান্ধীজির ভাবনায় আত্মিক শিক্ষার বিষয়টি চূড়ান্ত রূপ পেয়েছে মৃত্যুর পূর্ব দিন 1948 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি দিল্লিতে লিখিত তাঁর লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্টে। তিনি সেখানে প্রত্যেক কংগ্রেস কর্মীকে সুরাপ্যান ত্যাগ করতে বলেছেন, হিন্দুদের নির্দেশ দিয়েছেন সপরিবারে অস্পৃশ্যতা বর্জন করতে, অহিংসা ধর্ম পালন করতে এবং জাতি বর্ণ ধর্ম পদমর্যাদার সব গণ্ডি ছাড়িয়ে সর্বমানবিক ঐক্য সাধনায় বিশ্বাসী হতে। তাঁর ভাষায়, দে মাস্ট বি বিলিভার ইন দি আইডিয়াল অফ ইন্টার কমিউনাল ইউনিটি, ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রিগার্ড ফর অল রিলিজিয়ান্স অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড স্ট্যাটাস ফর অল ইন রেসপেক্টিভ অফ রেস ক্রিড অর সেক্স। এই ছিল আমৃত্যু গান্ধীজির জীবন ভাবনা ও আচরণে আত্মিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার চরম আদর্শ।
1: গান্ধী ভাবনায় আত্মিক শিক্ষা বললেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী। গান্ধী চর্চা অনুষ্ঠানটি শেষ হল।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, রাগ নট ভৈরব, শিল্পী শুভঙ্কর মৃধা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যোৎ কুমার রায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। নট ভৈরব রাগে খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃধা।

0: নট ভৈরব রাগে খেয়াল শুনলেন শুভঙ্কর মৃধার কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রদ্যুৎ কুমার রায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল।
1: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবেশ।

0: বর্তন একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তে। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: গানে গানে সুরের আকাশে ছবির গান। প্রথম গানে রামানুজ দাশগুপ্তা।

0: সুরের আকাশে ছবির গান শুনলেন। গানে গানে অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশে জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

0: সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিজেপি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ত্রিপুরা এই চার রাজ্যে নতুন দলীয় সভাপতি নিয়োগ করেছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। পশ্চিম এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া ইসরায়েলে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ারিফাইনালে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশে জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়েই জনবিন্যাসের পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন।
1: আজ অখবারো মে দেখ রে হ্যাঁ পেহলে মমতা কে শাসন মে হর রোজ ঘুসপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প আর ইসকে লিয়ে নরেন্দ্র মোদী জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিটি বানানে কা নির্ণয় কিয়া হ্যায়। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হ্যায় উসকে কারণ আর উপায়ো কি চিন্তা করেগি আর ইসকে লিয়ে কোই কানুন বানানে কি জরুরত হ্যায় তো ইসকি ভি চিন্তা করেগি।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গান্ধীনগরে জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার সাত দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
1: আজ অখবারো মে দেখ রে হ্যাঁ পেহলে মমতা কে শাসন মে হর রোজ ঘুসপেট হতি থি আব ঘুসপেট করনে ওয়ালে আপনে আপ ওয়াপিস জানে লগে হ্যায়। শুভেন্দু জি নে ভাজপা বঙ্গাল সরকার নে ডিটেনশন সেন্টার বনায়ে হ্যায় মগর হম সব লোক চাহতে হ্যায় কি জো ঘুসপেট কর কর অবৈধ তরিকে সে আয়ে হ্যায় ও আপনে আপ জহাঁ সে আয়ে হ্যায় ওয়াহ ওয়াপিস চলে যায়। অগর ও আপনে আপ চলে যাতে হ্যায় তো বঙ্গাল সরকার ভি উন পর কোই কেস নাই করেগি জানে কে লিয়ে উনকি সহায়তা ভি করেগি।
0: এদিকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে লাগাতার বাড়ছে ভিড়। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
2: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এই লক্ষ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে অনুপ্রবেশকারীদের সাময়িকভাবে রাখার জন্য বিভিন্ন জেলায় করা হয়েছে হোল্ডিং সেন্টার। এরই মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় দেশ ছেড়ে যেতে চাইলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এরপরই দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে গত তিন দিন ধরে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন বিভিন্ন সময় এদেশে আসা অনুপ্রবেশকারীরা। এখনও পর্যন্ত 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। স্বরূপনগর ব্লকে তেঁতুলিয়া, মেদিয়া ও চারঘাটে 3টি হোল্ডিং সেন্টার করা হয়েছে। চেকপোস্টে আসা অনুপ্রবেশকারীদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাবতীয় নথি খতিয়ে দেখার পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে বিএসএফ সূত্রে খবর। বর্তমানে প্রায় 350 জন অনুপ্রবেশকারী এই 3টি হোল্ডিং সেন্টারে রয়েছেন বলে জানা গেছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ কচ্ছের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল খাঁড়ি এলাকা পরিদর্শন করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না।
3: Terrorism constitutes as one of the most serious threats to international security, and he felt that this is something for which all international security experts must address this threat. It is an antithesis of everything that humanity stands for. India has been a victim of state-sponsored terrorism.
0: পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও ত্রিপুরা এই চার রাজ্যে নতুন দলীয় সভাপতিদের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি জাতীয় সভাপতি নিতিন নবীন পূর্ব বিজেপির দিল্লি শাখার সভাপতি পদে দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা, হরিয়ানা বিজেপির সভাপতি পদে ডক্টর অর্চনা গুপ্তাকে নিয়োগ করেছেন। পাঞ্জাব বিজেপির সভাপতি পদে কেবল সিং ধিল্ল এবং ত্রিপুরা বিজেপির সভাপতি পদে অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গোলটেবিল বৈঠকে 50 জনেরও বেশি বাণিজ্যিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল এই বৈঠকের আয়োজন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। বিনয়, ক্ষমা এবং মহৎ আচরণই হল ব্যক্তিত্বের প্রকৃত অলঙ্কার। সংস্কৃত সুভাষিতম থেকে উদ্ধৃত একটি শ্লোক সমাজ মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গুণাবলীর পাশাপাশি দেশের মানুষ আজ একটি উন্নত ভারত গড়ে তোলার সংকল্প পূরণে অবিচলভাবে নিয়োজিত রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ জুলাই মাসের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেল আভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া। সংস্থার একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, এই অঞ্চলের সার্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষরিত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে ইউক্রেন ও সুইডেন একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সুইডেনের কাছ থেকে 270 কোটি ইউরো মূল্যের বিশেষ বড় সহায়তা প্যাকেজ পাবে কিয়েভ। গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসেন এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 3 দিনের সফরে আজ থেকে কর্ণাটক, গোয়া এবং কেরালাম যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর কর্ণাটকের দাভাঙ্গিরিতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে তাঁর যোগ দেবার কথা। সহজলভ্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025 সালে জাতীয় রাজধানী দিল্লি জুড়ে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এই কেন্দ্রগুলির উন্নয়ন ও পরিচালনায় কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান, কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সেদেশে চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ অন্যান্য নানা কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। এদিকে আফ্রিকার কিছু অংশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে ওই দেশগুলো থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যৌথ বিবৃতি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বিবৃতিতে ওই 3 দেশ জানিয়েছে, 2026 ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের সমাগম এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সমন্বিত পদক্ষেপ। কেরালামের 14টি জেলার মধ্যে 6টিতেই ভারী বৃষ্টির আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম এবং লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। IPL ক্রিকেটের কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। খবর এখনকার মতো শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম রাসবিহারী বসু, লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সেদিন 1912 সালের 23শে ডিসেম্বর খোদ ব্রিটিশ বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী বোমা হামলা চালানো হল। অল্পের জন্য রক্ষা পেলেন ব্রিটিশ সম্রাটের প্রতিনিধি। অনুশীলন সমিতির বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসকে সঙ্গে নিয়ে, যিনি এই অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছিলেন, তিনি বিপ্লবী রাসবিহারী বসু। 1886 সালের 25শে মে তাঁর আত্মপ্রকাশ। এমন এক সময় তাঁর জন্ম যখন ভারত জুড়ে মহামারীর প্রকোপ দেখা দিয়েছে, চলছে দুর্ভিক্ষ, সামগ্রিকভাবে ব্রিটিশ শাসনের প্রতি মন বিষিয়ে গেছে রাসবিহারীর। 2016 সালে জি মাইকেল হফের লেখা উপন্যাস দোজ হু রিমেইনে বলা হয়েছে, হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং মেন, অর্থাৎ দুঃসময় বীরের আবির্ভাব অবশ্যম্ভাবী। রাসবিহারী বসুর জীবনের সঙ্গে এই ভাবনা সর্বতোভাবে মিলে যায়। কিছুকাল হুগলির চন্দননগরে তাঁর মামার বাড়িতে ছিলেন তিনি। সেখানে ডুপ্লে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন রাসবিহারী ও তাঁর বন্ধু শ্রীশচন্দ্র ঘোষ। 1908 সালে বিখ্যাত আলিপুর বোমা মামলা থেকে বাঁচতে রাসবিহারী অবিভক্ত বাংলা ত্যাগ করে দেরাদুন পাড়ি দেন। সেখানে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে হেড ক্লার্ক পদে চাকরি নেন তিনি। সেখানেই যুগান্তরের অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্পর্শে আসেন রাসবিহারী। বাংলা এবং উত্তরপ্রদেশের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী হামলা চালানোর পর ব্রিটিশ পুলিশ হন্যে হয়ে খোঁজ আরম্ভ করে তাঁর। রাসবিহারীর খোঁজ দিতে পারলে 1,00,000 টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়। তবে ছদ্মবেশের সম্রাট রাসবিহারীকে ব্রিটিশ পুলিশের পক্ষে ধরতে পারা অসাধ্য ছিল। 1913 সালে বাঘাযতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর রাসবিহারী নতুন উদ্যমে বিপ্লবের কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দু জার্মান বিপ্লবের বীজ অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে রাসবিহারী 1915 সালে চিরতরে ভারত ত্যাগ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় প্রিয়নাথ ঠাকুরের পরিচয়ে জাপানে পাড়ি দেন। জাপানে কিছু দক্ষিণপন্থী বিপ্লবী সংগঠন রাসবিহারীকে আশ্রয় দেয়। এদিকে ব্রিটিশ সরকার জাপান সরকারের ওপর ক্রমাগত চাপ দিতে থাকে রাসবিহারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই কারণে জাপানেও বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হয় তাঁকে। 1916 সালে অবস্থার উন্নতি হলেও জাপানে রাসবিহারীকে সন্দেহের চোখেই দেখা হতে থাকে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে এগিয়ে আসেন রাসবিহারীর বন্ধু মিৎসুরু তোয়ামা। তিনি নাকামোরায়া বেকারির কর্ণধার আইজো সোমা ও কোক্কো সোমার কন্যা তোশিকো সোমার সঙ্গে রাসবিহারীর বিবাহের প্রস্তাব দেন। 1918 সালে তোশিকোর সঙ্গে বিবাহ হয় তাঁর। রাসবিহারীকে ভালোবেসে বোস অফ নাকামোরায়া উপাধি দেন সেখানকার মানুষ। পরে 1923 সালে জাপানের নাগরিকত্ব লাভ করেন তিনি। 1942 সালে যখন রাসবিহারীর শরীর ভেঙে পড়ছে, সেই সময় এ এম নায়ারকে সঙ্গী করে তিনি জাপান কর্তৃপক্ষের কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের পাশে দাঁড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন। সেই বছরই ভারতীয় স্বাধীনতা লীগ স্থাপন করে 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক রূপে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বরণ করে নেন তিনি। 1945 সালে যক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জাপান সরকার তাঁর মৃত্যুর আগে রাসবিহারীকে অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মানে ভূষিত করে। যে কজন স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশ পুলিশ কখনো ধরতে পারেনি, রাসবিহারী তাঁদের অন্যতম। বিভিন্ন প্রজন্মের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছেন তিনি। তাঁর 140তম জন্মবার্ষিকীতে আমাদের সামান্য শ্রদ্ধার্ঘ্য। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতার পডকাস্ট। আজকের অনুষ্ঠানে পুঁথি পর্ব, বিশিষ্ট ভারততত্ত্ববিদ অধ্যাপিকা রত্না বসুর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে আকাশবাণী কলকাতার পডকাস্টে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট মানুষ, আমাদের আজকের অতিথি অধ্যাপিকা রত্না বসু। আসুন তাঁর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। অধ্যাপিকা রত্না বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের প্রধান ছিলেন এবং তাকে মানুষ চেনেন ভারতবিদ্যা বিশেষজ্ঞ হিসেবে, ইংরেজিতে এটাকেই আমরা বলি ইন্ডোলজি। একই সঙ্গে যেটা উল্লেখ করার এবং আজকের আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা জার্মান সাহিত্য এবং তিব্বতী সাহিত্য তত্ত্ব নিয়েও তিনি দীর্ঘদিন কাজ করেছেন। আসলে আমরা বুঝতেই পারি যে সংস্কৃত নিয়ে যিনি কাজ করছেন তাকে আরও প্রাচীন ভাষা নিয়ে কাজ করতেই হবে, তা না হলে তার কাজটা সমৃদ্ধ হয়ে উঠবে না। আজকের আলোচনার প্রসঙ্গে আসি। দেখুন, একটা শব্দ পুঁথি, এটা বলতে অনেকে বোঝেন বই, আবার এই পুঁথি বলতেই অনেকে বোঝেন তালপাতার কিছু পাণ্ডুলিপি। সেটা তালপাতার হতে পারে, কাপড়ের হতে পারে, অন্য কোনো পদার্থের হতে পারে, যেটা প্রাচীন, যেটা জ্ঞান আমাদের দরকার কিন্তু আমরা সবসময় উদ্ধার করতে পারি না। আবার উদ্ধার যখন করতে যাচ্ছি তখন হয়তো সে পুঁথি এত জীর্ণ হয়ে গিয়েছে যে সেটাকে ব্যবহার করা যাচ্ছে না, ফলে তার সংরক্ষণ জরুরি। এই যে পুঁথি, তার সংরক্ষণ, তার লিপির উদ্ধার, এ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন অধ্যাপিকা রত্না বসু। আর তাই আজকে আমরা তার মুখোমুখি হয়ে জানবো এই বিষয়টা সম্পর্কে। দিদি, আমরা যখন পুঁথি কথাটা বলি, এই পুঁথি মানে আপনার কাছে কি, মানে যারা জানেন না তাদের কিভাবে আপনি বোঝাবেন?
1: আচ্ছা, খুব সোজা, পুঁথি মানে হাতে লেখা বই। এমনিতে এখন তো সবাই ছাপা বই দেখছে, ওটা হচ্ছে একটা হাতে লেখা বই। তাহলে ছাপা বইয়ের সঙ্গে এই হাতে লেখা বইটার কি তফাৎ? তফাৎ হচ্ছে এইটা যে মুদ্রিত প্রকাশিত যে বই, সেগুলোর প্রত্যেকটি পাতা সেলাই করে বাঁধানো। আবার সেলাই নানা রকম হয়, সাধারণ সেলাই, বই বাঁধানোর জায়গায় তেমন লাপেটা সেলাই, কিন্তু পুঁথি হাতে লেখা বই তার প্রত্যেকটা পাতা আলাদা, সেলাই করে একসঙ্গে জোড়া নয়। তবে হ্যাঁ, মানে ভারতীয় পুঁথির ক্ষেত্রেই এটা হচ্ছে। প্রাচীন ভারতীয় যে পুঁথিগুলো সেগুলো কোনোটাই কখনোই সেলাই করে জুড়ে বাঁধিয়ে রাখা হয়নি। কিন্তু ভারতবর্ষে যে ইসলামিক ম্যানুস্ক্রিপ্টস আছে, ইসলামী পুঁথি আরবি ভাষায়, ফার্সি ভাষায়, সেইগুলো কিন্তু সব বাঁধানো, খুব সুন্দর করে বাঁধানো। এটা বলছি কেন, বই থাকে কোথায়, গ্রন্থাগারে কিংবা নিজের বাড়িতে, এগুলোকে রাখবো কি করে, ওগুলোকে দেখতে কেমন, এইটা একটু জানা দরকার। এবং ইউরোপেও পুঁথি যা সেটা বাঁধানো অবস্থাতেই পাওয়া যায়। একটা কথা বলি, পুঁথি কথাটা চন্দ্রবিন্দু দিয়েও লেখা হতে পারে, চন্দ্রবিন্দু না দিয়েও লেখা হয়। এমন আমাদের প্রয়াত প্রাতঃস্মরণীয় সুকুমার সেন মহাশয়, তিনি পুঁথি শব্দে পুঁথি লিখতেন, পুঁথি লিখতেন না,
0: মানে চন্দ্রবিন্দু দিতেন না,
1: চন্দ্রবিন্দু দিতেন না।
0: এতে কি কোনো পার্থক্য হয় অর্থের?
1: কোনো তফাৎ নেই।
0: আচ্ছা,
1: কারণ মূল যে শব্দটা ছিল সংস্কৃতে সেটা হচ্ছে পুস্তক, পাণ্ডুলিপি না।
0: আচ্ছা,
1: এখন সব যে বলছে পাণ্ডুলিপি বিজ্ঞান, আসলে যদি পুস্তক বিজ্ঞান বলা হয় একসঙ্গে সবটা কথা হয়ে যায়।
0: আচ্ছা,
1: এইটা হচ্ছে পুস্তক, ওই শব্দটা পেলাম কোথায়, না পুঁথির মধ্যেই, যে এই পুস্তক লেখা শেষ হলো, তারপরে কে লিখে শেষ করলো তার নামটাও থাকে, যে অমুক এইটা লিখে শেষ করলো, কবে লিখে শেষ করলো সন তারিখও দেওয়া থাকে, কোথায় বসে করলো জায়গাটাও দেওয়া থাকে, অনেক সময় এমন কি কে পড়বে কার পড়ার জন্য সেটাও লেখা থাকে। পুঁথি যখন আসবে তখন ক্যাটালগ করতে হবে। এখন বই যখন গ্রন্থাগারে আসে, ক্যাটালগ করার সময় যে যে উপাদানগুলো লিখতে হবে সেইগুলো পাবে কোথায়? ছাপা বইয়ের ক্ষেত্রে ইংরেজিতে বলে টাইটেল পেজ, বাংলায় আখ্যাপত্র। এই টাইটেল পেজ বা আখ্যাপত্র এবং তার পিছন দিকে গ্রন্থের নাম, মানে শিরোনাম, টাইটেল, ওই জন্যই টাইটেল পেজ বলা হয়, গ্রন্থকারের নাম এবং অনেক সময় প্রকাশকের নাম এবং বছরটা দেওয়া থাকে কোন বছর প্রকাশিত হলো, বাকিটা পিছন দিকে লেখা থাকে, কোথায় প্রকাশিত হলো, কোন ছাপাখানায় এখন লেখা থাকে, কোথায় ডিটিপি হয়েছে, বিশদে লেখা থাকে, কপিরাইট কার, কবে প্রথম প্রকাশিত

0: হলো বা হয়েছিল, এখন এটা হয়তো 7 নম্বর মুদ্রণ, এই যে বিশদ, এই বিশদটা আখ্যাপত্রের পিছনে পাতায় পাচ্ছি। এখন পুঁথির ক্ষেত্রে গ্রন্থ নাম, গ্রন্থকারের নাম আর বাকি যেগুলো বললাম এগুলো বিবরণের জন্য দরকার, বা এটা কোন বিষয়ের পুঁথি, কোন বিষয়ের গ্রন্থ, সেটা কোথায় পাওয়া যাবে। গ্রন্থের শুরুতে কখনো পাওয়া যায় গ্রন্থের নাম, গ্রন্থকারের নাম। বাংলা গ্রন্থের ক্ষেত্রে গ্রন্থের শুরুতে, যে কোনো গ্রন্থের শুরুতেই একটা কবি পরিচিতি গোচ্ছেদ থাকে, সেটাকে বলা হয় ভণিতা। এই ভণিতাটা অনেক সময় খুব লম্বা হয়, অনেক সময় খুব ছোট হয়। এই ভণিতার মধ্যে এই গ্রন্থের যে প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, এইটা পশ্চাৎপটটা পাওয়া যায়। যেমন গ্রন্থকারকে কে উৎসাহ দিয়েছেন, কোন রাজা বা কোন জমিদার, তার পিছনে কে ছিলেন, কেন করলেন, এগুলো অনেক সময় লেখা থাকে। কিন্তু বাকি যেগুলো বললাম, যে উপাদান নথিভুক্ত করার জন্য, বিবরণ প্রস্তুত করার জন্য, সেগুলো কিন্তু পাওয়া যাবে পুঁথিটার একেবারে শেষ পাতায়।
1: আচ্ছা,
0: তাকে ইংরেজিতে বলা হয় কোলোফোন, সংস্কৃতে বলা হয় পুষ্পিকা। পুষ্পিকা বলা হয় কারণ যেখানে এই কথাগুলো লেখা থাকে, যে এই কালিদাস বিরচিত কুমার সম্ভব কাব্য সমাপ্ত হলো, গ্রন্থ সমাপ্ত হলো, এই প্রত্যেকটা বাক্যের মধ্যে মধ্যে একটা করে সুন্দর পুষ্পচিহ্ন দিয়ে অলঙ্করণ করা থাকে। কাজেই পুষ্পচিহ্নিত ভাগ পুষ্পিকা, এবং এই পুরোটাই সেখানে বাজা। এবং দুটো কথা থাকবে, একটা হচ্ছে গ্রন্থ সমাপ্ত হলো, আর একটা হচ্ছে পুস্তক সমাপ্ত হলো।
1: আচ্ছা,
0: গ্রন্থ মানে হোল টেক্সট, হাতে লেখা বইটার মধ্যে পুরো গ্রন্থটা আছে। কিন্তু কখনো এমন হতে পারে, এখনো যেমন হয়, কোন বিরাট বইয়ের হয়তো খানিকটা পাঠ্য, সেইটুকু পুঁথিটা তৈরি করা হলো। কারণ পুঁথি এতগুলো কপি হতো, কারণ আমি সে কথাটা আসছি, সেখানে হয়তো রঘুবংশ মহাকাব্যে ধরুন আপনার, আমি চেনা কাব্য বলি এগুলো বলছি, যে হয়তো 19টা স্বর্গ আছে, কিন্তু কোনো পাঠ্যক্রমের জন্য, কোনো কোর্সের জন্য 8 স্বর্গ পর্যন্ত, এই জন্য 8 স্বর্গ পর্যন্ত অনেক পুঁথি পাওয়া যায়। সেখানে লেখা থাকে কি, 8ম স্বর্গ সমাপ্ত হলো, তারপর লেখা থাকে এই পুস্তক সমাপ্ত হলো। তাহলে এখন এক্ষেত্রে আমি বিবরণে কি লিখব, এই ম্যানুস্ক্রিপ্টটা কমপ্লিট সম্পূর্ণ না ইনকমপ্লিট অসম্পূর্ণ, মানে এই বইটাকে যদি একটা একক, একটা ইউনিট ধরি, এই একক হিসেবে বইটা সম্পূর্ণ। যেমন আমাদের যদি এখন পাঠ্যক্রমের সিলেবাসে খানিকটা থাকে, ওইটুকুই হচ্ছে,
1: ওইটুকুই ছাপা হবে। হ্যাঁ,
0: কিন্তু যদি সেখানে ওই গ্রন্থ সমাপ্ত লেখা থাকে, তাহলে হচ্ছে টেক্সটটাও সমাপ্ত হয়েছে, গ্রন্থ সমাপ্ত।
1: ঠিক,
0: তা দুটো কথা থাকতে হবে, গ্রন্থ সমাপ্ত, পুস্তক সমাপ্ত, এটা হলে বোঝা যাবে টেক্সটটাও কমপ্লিট, ওটাও কমপ্লিট। তা না হলে বিবরণ করার সময় লিখতে হবে পুঁথিটা সম্পূর্ণ, কিন্তু এখানে গ্রন্থের এই অধ্যায় পর্যন্ত আছে, এই স্বর্গ পর্যন্ত আছে, নাটকের ক্ষেত্রে এই অঙ্ক পর্যন্ত আছে ইত্যাদি।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আকাশবাণীর পডকাস্টে কথা বলছি বিশিষ্ট ভারততত্ত্ববিদ অধ্যাপিকা রত্না বসুর সঙ্গে, এবং আমরা বুঝতে চাইছি এই যে পুঁথি, সেটার আকার কীরকম, সেটার পরিচয় প্রকাশ হয় কিভাবে, সেটা সংরক্ষণ হয় কিভাবে, এবং আজকের প্রেক্ষিতে তার গুরুত্ব কোথায়। আমরা ইতিমধ্যেই পুঁথিকে কিভাবে জানব, কেমন পুঁথি, কে লিখেছেন, কাদের জন্য লিখেছেন, সেটার একটা ধারণা পেয়েছি। তাহলে ভণিতা আর পুষ্পিকাই সাহায্য করে আমাদের ক্যাটালগ করতে, তাই তো? আর এর সঙ্গে কিছু যোগ করবেন ক্যাটালগিং এর জন্য?
0: একটা কথা দরকার এখানে, ধরুন কোন পুঁথি অসম্পূর্ণ,
1: আচ্ছা,
0: পুষ্পিকার পাতাটা পাওয়া যায়নি, হারিয়ে গেছে,
1: বেশ,
0: তখন কি তাহলে সেই পুঁথিটা কোনো বিবরণ পত্র তৈরি করা যাবে না? আমরা বলি যাবে, কারণ ওখানে কি কি উপাদান লিখতে হয় বিবরণ পত্রে, ওই গ্রন্থকারের নাম, গ্রন্থের নাম, এরকম কত কত কোন সময় লেখা হয়েছিল, পুঁথির কাল, তারপরে বিষয় কি, কোন ভাষায় রচনা, কোন লিপিতে লেখা হয়েছে, পুঁথির অবস্থা কিরকম, কতগুলো পত্র আছে, এখানে পেজ বলা হয় না, পৃষ্ঠা বলা হয় না, বলতে হবে পত্র, কারণ একটা পত্রে 2 পৃষ্ঠা, পুঁথির হিসেব দেওয়া হয় পত্র, ফোলিও।
1: আচ্ছা, এখানে জানার বিষয় আছে, পুঁথি বলতে যেগুলোকে আমরা বোঝাচ্ছি, সেখানে কি একটা পত্রের একদিকেই লেখা থাকতো, দুদিকে লেখা থাকতো? থাকতো,
0: হ্যাঁ, দুদিকে সবসময় থাকতো, মানে কোন জায়গায় থাকতো, কোন জায়গায় না।
1: কিন্তু তাহলে শুধু পত্র বলবো কেন, পৃষ্ঠা বলতে অসুবিধা কোথায়?
0: না, পৃষ্ঠা বলতে পারেন, কিন্তু পৃষ্ঠা বললে আমাদের সকলের মুশকিল হবে। কেন মুশকিল হবে? কারণ নথিপত্র বলা হচ্ছে।

0: আনার সময় কি করে গুনবো? ছাপা বইতে প্রত্যেক পৃষ্ঠাতেই নম্বর দেওয়া থাকে, 14, 15, 16, 17, 18 সব দেওয়া থাকছে, কিন্তু পুঁথিতে একদিকে দেওয়া থাকে। যেমন যদি তুলট কাগজে পুঁথি হয়, হ্যান্ডমেড পেপারে পুঁথি হয়, তাহলে তার সাধারণত যে পিছন দিকটা, সেখান থেকে পত্র সংখ্যা দেওয়া শুরু হয়। কেননা প্রথম পত্রের সামনের দিকটা, সম্মুখ ভাগ, রেক্টো যাকে বলে ইংরেজিতে, সেখানে কিছু লেখা থাকে না, মানে গ্রন্থ আরম্ভ হয় না, টেক্সট আরম্ভ হয় না, ওখানে শুধু গ্রন্থের নাম হয়তো লেখা থাকে, একটু মাঙ্গলিক চিহ্ন থাকে, বা অনেক সময় আমরা এখন তো অনেকের হাতে পড়া হয়েছে তারপরে পুঁথি পাই, সেখানে একটু মঙ্গলাচরণ করা আছে, নমঃ শিবায়, গণেশকে প্রণাম, এসব লেখা থাকলো বাংলা হলে। গ্রন্থ লেখা আরম্ভ হয় পাতাটাকে উল্টে নিয়ে পিছন দিক থেকে, তাহলে এই পাতার সংখ্যাটা কি করে দেওয়া হয়? সংখ্যাটা 1A সম্মুখ ভাগ, 1B পৃষ্ঠভাগ, 1K সম্মুখ ভাগ, 1K পৃষ্ঠভাগ। তার জন্য ক খ পৃষ্ঠা একটি পত্র সংখ্যার একসঙ্গে ছবি তোলা যাবে না। এখন যে খুব ডিজিটাইজেশন হচ্ছে, মাইক্রোফিল্মিং হচ্ছে, আমি 1A আর 1B একটা এক্সপোজারে নিতে পারবো না, ছোট পুঁথি হলেও পারবো না। যেমন এসব ধাঁধা আছে না গোয়েন্দা বইতে, বললো আপনি তখন কি করছিলেন, বললো আমি ওই বইটা পড়ছিলাম, কোন পাতায় পড়ছিলেন, কোন পৃষ্ঠা, বললো 15 আর 16 পৃষ্ঠা, তখন ধরা যাবে যে ভুল বলছে। 14 আর 15 পৃষ্ঠা হতে পারে, 16 আর 17 পৃষ্ঠা হতে পারে, কিন্তু 15 আর 16 পৃষ্ঠা খোলা ছিল, এটা হতে পারে না। এই রকমই এখানে আমি ছবি তোলার সময় একই পত্র সংখ্যার একই ফোলিও নাম্বারের সামনের দিকটা আর পিছনের দিকটা একসঙ্গে তুলতে পারবো না, এটা বুঝে নিতে হবে। ওই রকম যদি কখনো ছবি আসে তাহলে বুঝতে হবে যখন ছবি তোলার সময় ছোট গন্ডগোল হয়েছে,
1: গন্ডগোল হয়েছে।
0: এখন সামনের দিকটাতে তো কখনোই নম্বরটা দেওয়া থাকছে না, পিছনের দিকটাতে দেওয়া থাকছে। এখানে একটু বলি, তালপাতার পুঁথি যেগুলো অধিকাংশ দক্ষিণ ভারতে পাওয়া যায়, দক্ষিণ ভারত মানে বিন্ধ্য পাহাড়ের দক্ষিণে, ওড়িশা থেকে আরম্ভ করে কেরল পর্যন্ত, এমনকি সিংহল পর্যন্ত, এখনকার শ্রীলঙ্কা, এখানে তালপাতায়। তালপাতা আবার অনেক রকমের হয়, সেটা জানা দরকার, না হলে সংরক্ষণ ঠিক মতো করা যাবে না। তালপাতা একটু শক্ত ধরনের, একটু ছোট সাইজের হয়, ছোট মাপের, সেটা হচ্ছে ভূতাল, আর একটু লম্বা গোছের, মাঝের থেকে ডান দিকে লম্বা, সেটাকে লেন্থ বলা হবে, ভূতালের থেকে আরেকটু লম্বা হবে, সেটাকে বলা হয় শ্রীতাল।
1: আচ্ছা,
0: মানে শ্রীতাল আর ভূতাল সংস্কৃত বললে। এখন দেখলে অবাক হয়ে যেতে হবে, অত্যন্ত পাতলা এই তালপত্রগুলো। তালপত্র বলতে যেটা, সেটা সত্যি সত্যি গাছের পাতা, পাতা গাছ থেকে পাতা কেটে লিখতে আরম্ভ করা যেত না, এটাকে আরো তৈরি করতে হতো, যাকে বলে প্রসেস করা, তারপরে লেখার মতো উপযোগী করে কেটে ছেটে সাইজ করে করা হতো। তার উপরে কোন ধাতব লোহা কিংবা ব্রোঞ্জ বা তামা, অষ্টধাতু, রূপো, এইসবের একটা সূক্ষ্ম লেখার লেখনী তৈরি করা হতো, একে ইংরেজিতে বলা হয় স্টাইলাস, ধাতু লেখনী, এটা দিয়ে খোদাই করে লেখা হতো। ভাবুন, এই পাতলা তাল পাতা একদিকে খোদাই করছে, পাতা উল্টা বা উল্টো দিকেও খোদাই করছে, তাহলে হাতের কি নৈপুণ্য, এবং খোদাই করে মানে গত করে লিখছে, কিন্তু এদিকে গত করে ওদিকে ফুরে যাচ্ছে না, ওদিকেও আবার গত করে লেখা যাচ্ছে, এবং আজও পর্যন্ত সেগুলো পড়া যাচ্ছে। মানে এটা জানা দরকার শুধু ভারতের সংস্কৃতির এবং বিদ্যা চর্চা সংস্কৃতির যে বহুমুখী দিক, যাকে বলছে ঐতিহ্য, হেরিটেজ এবং পরম্পরা, ট্র্যাডিশন, তার যে কতদিক জানবার আছে। আমি তো একেবারে দু একটা কথা বলছি এখানে। আর একটা কথা হচ্ছে, দেখুন ভূর্জপত্র, ভূর্জপত্রের উপরে লেখা পুঁথিও পাওয়া যায়, ভূর্জপত্র একেবারে মসৃণ এবং খুবই পাতলা, তার উপরে কিন্তু তরল কালি দিয়ে লেখা হয়,
1: মানে সেখানে খোদাইয়ের ব্যাপার থাকছে না,
0: এবং দুদিকেই লেখা হয়। হ্যাঁ, অবশ্যই ভূর্জপত্র পুঁথি পাওয়া যায়, এ তো নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার, সেখানে আছে এবং অন্যত্র আছে,
1: না আমি বলছি সেখানে খোদাইয়ের প্রশ্ন থাকছে না,
0: ওখানে খোদাইয়ের প্রশ্ন থাকছে না। আর যেগুলো খোদাই করে লেখা হলো সেগুলো পড়ার সময় ভূষকালি, কালো রঙের, অথবা তৈলাক্ত কালি এবং কাজলের মতো, ওইটা লেপে ওই কালিটা উপর স্তরটা পরিষ্কার করে তখনই পড়া যায়। ছবি তুলতে গেলেও এই পদ্ধতিটা করে নিতে হবে, তা না হলে ছবিতে কিছু উঠবে না, ঝাপসা। এখন ভূর্জপত্র কিন্তু পত্র নয়, এটা বুঝতে অসুবিধা যেন না হয়, ভূর্জপত্র হচ্ছে ভুজ গাছের ভিতরের পাতলা ছালটা, বাইরের মোটা ছালটা না, ভিতরে পাতলা ছাল। এরকমই হচ্ছে অসমে যেটা খুবই পাওয়া যায় এই উপাদানের উপরে পুঁথি, যে হচ্ছে সাঁচি পাত, পাত মানে পত্র, সাঁচি পাত হচ্ছে অগুরু গাছের ভিতরের চাল, এটা তাল পাতার থেকে একটু মোটা গোছের, শক্ত গোছের হয়। এর উপরেও তরল কালি দিয়ে লেখা হয়। আর একটা তালপাতা বাংলায় পাওয়া যেত, সেটা হচ্ছে খুব লম্বা, চওড়াটা বেশি নয় কিন্তু খুবই লম্বা, মানে 3-3.5 ফুট লম্বা, এইরকমও পাওয়া যায় তাল গাছের পাতা। তারপর লেখা হয়েছে এই যে অতি লম্বা তালপাতাগুলো একে বলা হয় তেরেট পাতা। ওইগুলো হচ্ছে পাম লিফ, এটা হচ্ছে পালমেরা লিফ, বাংলায় তেরেট পাতা। এই তেরেট পাতা কিন্তু খুব পাতলা, কিন্তু এর উপরে তরল কালি দিয়ে লেখা হয়, দুপিঠেই লেখা হয়। তো ভাবুন তাহলে কালি তৈরি করা এটাও একটা শিল্প ছিল, কারিগরি শিল্প। কারণ এমন কালি করতে হবে যেটা ছেপে যাবে না, আবার দুপিঠেই লেখা যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আবার তরলও থাকবে, সহজে লেখা যাবে, তুলি দিয়ে লেখা যাবে। কাজে অত্যন্ত সুচারু সুনিপুণ কারিগরি শিল্পের মধ্যে দিয়েই এই সমস্ত পুঁথি তৈরি হচ্ছে।
1: বেশ, শ্রোতা বন্ধুরা, আকাশবাণী কলকাতার পডকাস্টে আমরা এবার একটু সরে গিয়ে এই পুঁথির বিষয়বস্তু জানতে চাইব। ধরা যাক আমাদের যে পুঁথির কথা আলোচনা হয়, যে পুঁথি সংরক্ষণের প্রসঙ্গ নিয়ে চর্চা হয়, সেই পুঁথি শুধুমাত্র যেই বাংলায় রয়েছে বা আশেপাশের রাজ্য থেকে এসেছে এরকম নয়, তিব্বত থেকেও এসেছে বহু পুঁথি। তিব্বতটা খুব প্রাসঙ্গিক বিভিন্ন বিভাগের জ্ঞানের জন্য। তো কোনগুলো আজকে সংরক্ষণ করা গিয়েছে তার তালিকাটাও বিপুল। আমরা তার আগে একটু জেনে নিই যে এগুলো কোথায় সংরক্ষণ করা হয়। ধরুন নবদ্বীপের কথা আপনি বললেন, আমরা নবদ্বীপে গিয়ে দেখেছি এই পুঁথি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা যখন আসে তখন পুঁথি ঘরের প্রসঙ্গ আসে, এশিয়াটিক সোসাইটি সেখানে রাখার কথা আসে। এইভাবে যদি আমাদের একটু পরিচয় করিয়ে দেন কি কি রাখা,
0: কোথায় কোথায় পুঁথি আছে
1: এবং কি কি ধরনের পুঁথি রাখা,
0: কি কি পুঁথি আছে। দেখুন সব বিষয়েরই পুঁথি আছে, বিষয় শাস্ত্রের বিষয় অজস্র, আপনার বেদের পুঁথি, বেদাঙ্গের পুঁথি, তারপরে তার উপরে আরও টিকা টিপ্পণী সেগুলোর পুঁথি, আয়ুর্বেদের পুঁথি, ধনুর্বেদের পুঁথি, যাগযজ্ঞ কীভাবে করবে তার, ধর্মশাস্ত্র, মনুসংহিতা, যাগবল্ক সংহিতা, নারদ সংহিতা এবং আরও, এবং এই ধর্মশাস্ত্রের উপরে আবার টিকা ভাষ্য, তারপরে এক ধরনের বই হয় নিবন্ধ বলা হয় থাকে, সেই নিবন্ধ গ্রন্থ, এবং একটা সংহিতা, তার বিষয় সম্পূর্ণ অনেক বিষয় সেখানে আলোচনা, তত্ত্ব উপদেশ ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু নিবন্ধ হচ্ছে এমন ধরনের ধর্মশাস্ত্রের গ্রন্থ যেখানে একটি বিষয়ের তত্ত্ব প্রতিপাদন করা হচ্ছে, একটা বিষয় নিয়ে আলোচনা, তারই ব্যাখ্যা, এবং সেটা করতে গিয়ে অন্যান্য যত শাস্ত্র আছে তার আগেকার সেগুলো থেকে উদ্ধৃতি, বিষয়ের উপস্থাপন, তার স্বপক্ষের যুক্তি, বিপক্ষের প্রশ্ন, এই উত্তর, এই বিচার, আবার সেই বিপক্ষের প্রশ্নের উত্তর দেওয়া, আবার অন্য শাস্ত্র থেকে উদ্ধৃতি আনা, এইটা হচ্ছে নিবন্ধ। মানে একটা গ্রন্থে একটা বিষয়, এই নিবন্ধের একটা যেমন হচ্ছে তত্ত্ব, যেমন রঘুনন্দন ভট্টাচার্য, তার তত্ত্ব অনুসারে আমাদের বঙ্গদেশে বেশি আচার অনুষ্ঠান পুজো পাঠ হয়,
1: মানে স্মার্ত রঘুনন্দন,
0: তার সব, হ্যাঁ স্মার্ত রঘুনন্দন, তার হচ্ছে সবই তত্ত্ব দিয়ে দিয়ে 28টা তত্ত্ব লেখা বই করেছেন তিনি, যেমন দুর্গোৎসব তত্ত্ব, একাদশী তত্ত্ব, এরকম শ্রাদ্ধ তত্ত্ব, বিবেক, আবার অন্য জায়গাতেও এই বিষয়গুলো নিয়েই আবার হয়তো নিবন্ধ গ্রন্থ আছে। আর একটা ধরনের গ্রন্থ পাওয়া যায় ব্যবস্থা, তারপরে ব্রত উপবাস যত হয়, পুরাণের বই, মহাভারত, রামায়ণ, এতগুলো পুরাণ, এতগুলো উপপুরাণ, বাংলা তো যে মঙ্গল কাব্য, এখান থেকে সমস্ত আছে। চর্যাপদ যে বইয়ের নাম হচ্ছে চর্যা গীতি কোষ, এইটা হচ্ছে বইয়ের আসল নাম, চর্যা চর্য বিনিশ্চয় নয়, বাঙালিরা এখন এই ভুলটা করছে অনেকে, সেই জন্য বললাম। এই যে চর্যা গীতি কোষ, কিরকম মজা দেখুন, এর কোন মূল পুঁথি ভারতবর্ষের মাটিতে পাওয়া যায়নি।
1: আচ্ছা,
0: এর একটাই প্রাচীন পুঁথি আছে এবং সেটা গৌড়ী লিপিতে লেখা, কোথায়, নেপালে, আগে ছিল নেপাল দরবার লাইব্রেরি, এখন তার নাম হচ্ছে ন্যাশনাল আর্কাইভস,
1: আচ্ছা
0: কাঠমান্ডুতে অবস্থিত, পুঁথিটা ওখানে আছে। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় ওখানেই পুঁথিটা পেয়েছিলেন, ওখান থেকেই লিখে এনেছিলেন, এনে গ্রন্থ সম্পাদনা করে প্রকাশ করেছিলেন, কি সাংঘাতিক কাজ করেছেন একবার ভাবুন। তাহলে এই হচ্ছেন হরপ্রসাদ চর্যা গীতি কোশ। একটা মজা আছে, এর ভাষা কি, এই যে বললো হলো যে ভাষা লিখতে হবে, অনেক সময় দুটো ভাষায় পুঁথি পাওয়া যাচ্ছে, কারণ মূল গ্রন্থ একটা ভাষায়, তার উপরে টিকাটা আর একটা ভাষায়। যেমন চর্যা গীতি কোষের ভাষা হচ্ছে অপভ্রংশ,
1: মানে কি বুঝবো,
0: মানে সংস্কৃত নয়, কিন্তু তার টিকাটা হচ্ছে সংস্কৃত,
1: ও আচ্ছা,
0: এরকম অনেক বই আছে।
1: এই যে অপভ্রংশ বললেন।

0: সংস্কৃতের অপভ্রংশ?
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ। অনেক গ্রন্থ আছে যেটা প্রাকৃত ভাষায় রচনা, কিন্তু তার টিকাটা সংস্কৃত ভাষায়।
0: আচ্ছা,
1: অনেক কাব্যগ্রন্থও আছে, ব্যাকরণ গ্রন্থও আছে। তারপরে আমাদের ভারতবর্ষের ব্যাকরণ শাস্ত্র এবং অলঙ্কার শাস্ত্র একটা দীর্ঘ বিরাট কাজে, সাবজেক্ট ক্লাসিফিকেশন, বিষয় বিভাজন, এটা খুবই গুরুত্বপূর্ণ পুঁথির বিবরণ পত্র তৈরি করতে গেলে। আপনি তিব্বতের কথা বললেন, নেপালের কথা উঠলো, বলি এখানেও যে হ্যান্ডমেড পেপার, হাতে তৈরি করা, মানে কুটির শিল্পে তৈরি করা পুঁথির উপাদান পাওয়া যায়, সেটা হ্যান্ডমেড পেপারই বলা হচ্ছে। কিন্তু আমি বলি, এবং এটা চালু করতে পেরেছি, যে নেপালিজ হ্যান্ডমেড পেপার লিখুন, কারণ এই হ্যান্ডমেড পেপারগুলো সব জায়গায় একরকম নয়। নেপালের হ্যান্ডমেড পেপার যেটা, সেটা অনেক মোটা, আবার তিব্বতের যে হ্যান্ডমেড পেপার সেটা খুব মসৃণ এবং খুবই পাতলা, মনে হবে কাপড়, ভূর্জপত্রের মতো।
0: আচ্ছা,
1: কাজেই ওটা যদি লিখে না দেওয়া যায়, কারণ যে সংরক্ষণ করবে, যে পুঁথিটা ব্রাশ দিয়ে পরিষ্কার করবে, মাজ করবে, তারপরে অ্যাসিড মুক্ত কাগজে ওটাকে মুড়বে, প্রথমে প্রথমে তো পাতা অনুসারে সাজাবে, 1-15 কিংবা 1-315, তার মধ্যে কতগুলো পাতা বাদ আছে সেটা লিখতে হবে, তাই না? না হলে প্রথম পাতাটা 100, পেছনের পাতাটা 225, আমি লিখে দিলাম এটাতে 225টা পাতা আছে, তাহলে হবে না, কারণ মাঝখানে হয়তো 5টা পাতা এক জায়গায় নেই, আর জায়গায় 10টা পাতা নেই। আবার কোনো জায়গায় পুঁথি লেখক ভুল করে একই 135 মধ্যবার লিখে ফেলেছেন, 3-4 লিখে ফেলেছে, এইরকমও হয়। হয়তো একটা জায়গা ধরুন 201-207 লিখে ফেলেছে, আবার 201-207-8-9-10 লিখেছে, তখন আমার বিবরণ লিখতে হবে। পুঁথি ক্যাটালগ করার যে বিবরণ পত্র হয়, সেখানে লেখা থাকে ডুপ্লিকেট ফোলিওস, নাম্বার অফ ডুপ্লিকেট ফোলিওস, নাম্বার অফ মিসিং ফোলিওস, মানে কতগুলো পত্র দুইবার আছে আর কতগুলো পত্র অনুপস্থিত। কাজে এই সবটা যদি পুঁথির প্রত্যেকটা পাতা না দেখি, তাহলে করতে পারবো না। আর একটা কথা খুব দরকার, যেই অর্থের ব্যবস্থা করুক, সে কিন্তু অর্থ বরাদ্দ করবে এই পত্র সংখ্যা অনুসারে। যদি 100 পাতার মধ্যে 4 জায়গায় 3টে করে পাতা দুবার থাকে, তাহলে 12 খানা পাতা অতিরিক্ত হয়ে গেল, তাহলে ওই পয়সাটা ওখানে গুনবে না। ধরুন সেটা ল্যামিনেট করা হোক, সেটা ডিজিটাইজ করা হোক, সেটা ছবি তোলা হোক, সেটা অন্য কোনো রকমের সংরক্ষণের প্রক্রিয়া যদি প্রয়োগ করতে হয়, তাহলে ফোলিও নাম্বার অনুসারে হবে। নইলে মনে হতে পারে সরাসরি, আচ্ছা সংরক্ষণ, কনজারভেশন, তার জন্য বিবরণ পত্রটার কি দরকার? এই জন্য দরকার। আর ওখানে লেখাও থাকে পুঁথির অবস্থা কেমন, জলে ভেজা, না ছাতা পড়ে গেছে, না ভেঙে গেছে, না পাশের দিকে ছেঁড়া আছে, পোকায় খাওয়া আছে মাঝে মাঝে, এগুলো বলতে হবে, বা জমে থানিট হয়ে গেছে, যা বৈশিষ্ট্য। জলে ভিজে গেলে বা কোনো সময় বর্ষা হয়েছিল, বন্যার জলে ভেসে গিয়েছিল, তখন পুঁথির পাতা জুড়ে যায়। কোথায় কোথায় পুঁথি পাওয়া যায়? আমি বলবো কোথায় পাওয়া যায় না, মাজু বলে হাওড়ার প্রত্যন্ত গ্রাম আছে, সেখানে 120-125টার উপরে পুঁথি আছে, নানা বিষয়, পাণিনি ব্যাকরণের উপরেও, সংস্কৃত পুঁথি, তারপরে কোচবিহার সাহিত্য সভা বিরাট পুঁথিশালা, বাংলা এবং সংস্কৃত দুই প্রকারের পুঁথি আছে। এইরকম যে পুঁথির রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করতে গেলেও ওই যে নম্বর অনুসারে পুঁথি আলমারিতে রাখা যাবে না, তার কারণ একটা এতখানি লম্বা খুব পাতলা, একটা এতখানি লম্বা এবং খুব অনেকগুলো পাতা আছে, এটা অনেক মোটা হয়ে যাচ্ছে, আবার একটা তারপরের নম্বরটাই হয়তো একটা ছোট আকারের, সাইজটা ছোট, এইভাবে নম্বর অনুসারে ক্রমান্বয়ে পুঁথিকে সাজানো মুশকিল। একদিকে নম্বরটা ধরে যাব, কিন্তু মাঝে মাঝেই আমার থাকবে যে এটা অন্য জায়গায় আছে, সেখানে একটা কাগজ বা কার্ড দিয়ে রাখতে হবে। ছাপা বইয়ের ক্ষেত্রে এটা হয় না, হয় অড সাইজের বইগুলো, যেগুলো একটু বিশাল বড়, সেগুলো অন্য জায়গায় থাকে, লেখা থাকে অড সাইজ, অড সাইজের আবার একটা সেকশন থাকে, একটা বিভাগ সেখানে থাকে। কিন্তু পুঁথির ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, তাহলে ওগুলো একই কাজ, কিন্তু ওখানে একটা কাগজ দিয়ে রাখতে হচ্ছে, একটা কার্ড দিয়ে রাখতে হচ্ছে যে এটা অন্য জায়গায় আছে। যেমন পুঁথি ওখান থেকে বেরোলে পরে কাউকে পড়ার জন্য দেওয়া হলো, পুঁথি পাঠককে বেসছেন, গবেষক, তখন তো বেরোলো, সেখানে দিয়ে রাখতে হচ্ছে। তা বলছেন অনেক, একটা আলমারি হলে একরকম, একটা তাক হলে একরকম, নম্বরটা লিখে রাখলো, অমুককে দিলাম। কিন্তু যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন 51টা আলমারি হয়, এশিয়াট সোসাইটির মতন 100-এর উপরে আলমারির সংখ্যা হয়, তখন কি করে হিসেব থাকবে? সেটা হচ্ছে একটা খাতা রাখতে হয়, হিসেবের খাতা, সেখানে পুঁথির নম্বরের বরাবর একটা হচ্ছে বিবরণ পত্র।

0: সেখানে শুধু পুঁথির নম্বরের বরাবর আলমারি সংখ্যা, তাকের সংখ্যা, শেলফের নাম্বার, এবং তার ডান দিকে আছে না বাম দিকে আছে, এবং ডান দিকে সামনের দিকে আছে না পিছনের দিকে আছে, বাম দিকে সামনের দিকে আছে না পিছনের দিকে আছে। অনেক সময় খুব ছোট ছোট পুঁথিলে মাঝখানে একটু জায়গা হয়ে যায়, তখন ওই শেলফের মাঝখানে আছে।
1: ঠিক,
0: কাজে এইটা না হলে যে সার্ভিস দেবে
1: দিদি, আজকের অনুষ্ঠান শেষ করার আগে শুধু একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করতে চাইব। ইতিমধ্যে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের জ্ঞান ভারতম প্রকল্পের মাধ্যমে এইসব পুঁথি সংরক্ষণ করার একটা আলাদা করে উদ্যোগ নেওয়া হয়েছে, তো এইটা সম্পর্কে আমাদের যদি একটু বলেন তাহলে অন্যরা জানতে পারবে আর কি।
0: হ্যাঁ, জ্ঞান ভারতম আজকে হয়েছে, এটা কিন্তু অনেক আগে 2003 সালে ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস, রাষ্ট্রীয় পাণ্ডুলিপি মিশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা প্রতিষ্ঠিত হয়েছিল একদম গোড়াতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, IGNC, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় কলা কেন্দ্র, তার আওতায় কিন্তু প্রথমে ভাবা হয়েছিল, কিন্তু তারপরে এটিকে পৃথক একটি প্রতিষ্ঠান হিসেবেই রাখা হয় ওই কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি সংস্থা বলে, এবং তারা কাজ করেছে 2003 সাল থেকে আপনার 2020 সাল পর্যন্ত, তারও একটু বেশি হতে পারে। 2017 সাল পর্যন্ত আমি কাজ করেছি পশ্চিমবঙ্গের শাখাতে, আমি ছিলাম তাদের সমন্বয়ক, কোঅর্ডিনেটর, এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত পুঁথি কেন্দ্রে গিয়ে সমস্ত পুঁথির বিবরণ আমারই পরিচালনায় তৈরি করা হয়েছিল। কাজে এখন পশ্চিমবঙ্গের অধিকাংশ যে ছোট ছোট বা বিশ্ববিদ্যালয় বা কলেজ বা ব্যক্তিগত সংগ্রহে যত পুঁথি আছে তার বেশিরভাগটাই এখানে পাওয়া যাবে। এই ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস NMM, তারা এই যে বিবরণ তৈরি করিয়েছিল সেগুলো কিন্তু ন্যাশনাল রেজিস্টার অফ ম্যানুস্ক্রিপ্টসে জমা হয়ে আছে, ওয়েবসাইট খুললেই দেখা যাবে। এইটা এখন বন্ধ করে নতুন একটি নাম দিয়ে একটি প্রতিষ্ঠান হলো জ্ঞান ভারতম। বলতে গেলে ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টটাই এখন জিবি, জ্ঞান ভারতম পরিণত হয়েছে। এই জিবি যেহেতু ডকুমেন্টেশন, বিবরণ পত্র তৈরি অধিকাংশ জায়গাতেই মোটামুটি একটা নির্ভরযোগ্য গ্রহণযোগ্য জায়গায় এসেছে, এদের অধিকাংশ মানে জোরটা হচ্ছে ডিজিটাইজেশনের দিকে এবং সেটাকে ওয়েবসাইটে তুলে দেওয়ার দিকে।
1: বেশ, শ্রোতা বন্ধুরা, আজকে স্বল্প পরিসরে পুঁথি সম্পর্কে, পুঁথির বিষয়বস্তু সম্পর্কে, পুঁথির গঠন সম্পর্কে এবং পুঁথি সংরক্ষণের উদ্যোগ সম্পর্কে আমরা বেশ কিছু কথা জানলাম, যা বোধহয় নিশ্চিত করেই বলা যায় আমাদের মধ্যে অধিকাংশই জানতেন না। অধ্যাপিকা রত্না বসু একজন বিশিষ্ট ভারত বিদ্যা বিশেষজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের প্রধান ছিলেন তিনি, দীর্ঘদিন কাজ করেছেন জার্মান সাহিত্য এবং তিব্বতী সাহিত্য তত্ত্ব নিয়ে। আজকে কত সুন্দর করে ধরে ধরে আমাদের একেবারে যেন শিক্ষার্থীর মতো বুঝিয়ে দিলেন, তাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আশা করব এরকম আলোচনা আমরা আবারও করতে পারব, আবারও বুঝতে পারব, জানাতে পারব আমাদের এই ঐতিহ্য সম্পর্কে। নমস্কার।
0: নমস্কার।

0: শুনলেন আকাশবাণী কলকাতার পডকাস্ট। বিশিষ্ট ভারততত্ত্ববিদ অধ্যাপিকা রত্না বসুর সঙ্গে কথা বললেন ডক্টর মানস প্রতিম দাস।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: এখন ছুটির ঘন্টা, তোমাদের সঙ্গে সুতপা পিসিমণি, সুতপা চট্টোপাধ্যায়।

ছুটির ঘন্টা ছোট্ট বন্ধুরা, কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই। ছুটির দিনগুলো স্কুলের দিনের থেকে তো একটু আলাদা হয়, একটু ভালো থাকা হয়। এই সময় সেই সেই কাজগুলো অনেকটা সময় ধরে করতে পারা যায়, সেই অবসর পাওয়া যায় যে কাজগুলো করতে খুব ভালো লাগে, অথচ স্কুলের দিনগুলোতে ইচ্ছে থাকলেও সেভাবে ততটা করা যায় না। যেমন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা খুব ভালো ছবি আঁকতে পারো, ছবি আঁকতে খুব ভালোবাসো, অথচ স্কুলের দিনগুলোতে ততটা ছবি আঁকা যায় না। কেউ কেউ আছো যারা কোনো খেলা খেলতে খুব ভালোবাসো, প্র্যাকটিস করতে খুব ভালোবাসো, তা ইনডোর গেমস হতে পারে, আউটডোর গেম হতে পারে, হতে পারে তা ক্রিকেট, ফুটবল, হতে পারে তা দাবা। এই সময়টায় একেবারে মন প্রাণ ডুবিয়ে দিয়েছো সেই খেলার মধ্যে। কেউ আবার খুব মন দিয়ে গান গাইছো, গানের চর্চা করছো। অনেকেই আছো যারা না নিজেরা হয়তো কিছু করছো না, কিন্তু শুনতে খুব ভালোবাসো, তারা হয়তো মন দিয়ে গান শুনছো। অনেকেই একেবারে ডুবে আছো গল্পের বইয়ের পাতায়, চোখ সেখান থেকে নড়ানোই যাচ্ছে না। এভাবেই তো কাটছে ছুটির দিনগুলো, আর তারই মাঝখানে একটু একটু পড়াশুনো কিন্তু বড়রা যেমন করতে বলছে তেমনটা কিন্তু করো। হ্যাঁ, ছুটি তো প্রায় শেষের মুখে, সামনেই তো আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। কাজেই এই অবসরের সময় ভালো লাগার কাজগুলো যেমন করতে হবে, তেমনি না পড়াশুনো যে সবারই খুব খারাপ লাগে এমন তো নয়, ভালো অনেকেরই লাগে। যাদের একটু কম ভালো লাগে তাদেরও বলছি, তাদেরই বলছি যে এই সময় একটু কম ভালো লাগার কাজটা, পড়াটাও এই সময় একটু করে নিলে যখন স্কুলের দিনগুলো থাকবে, যখন পরীক্ষা এসে যাবে, তখন একটু হালকা থাকা যাবে, একটু ভালো থাকা যাবে। একেবারে মাথার উপরে সব পড়া বোঝার মতন চেপে বসবে না, তাই একটু পড়াশুনোটাও পাশাপাশি চালিয়ে যাও। আর ভালো থাকার জন্য যে যে ভালো লাগার কাজগুলো সেগুলো তো করবেই, তারই মধ্যে একটা জিনিস আমি তোমাদের এখন আমি করব, যেটা তোমাদের একটা ভালো লাগার পরিবেশ তৈরি করবে। কি বলো তো? গান শোনা। গান শুনতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি। চলো তোমাদের স্কুল ঘরের ছড়া শোনাই, সমবেত কণ্ঠে একটি গান, এটা শোনো, তারপর বলছি এরপর একে একে কি কি আছে তোমাদের জন্য। আর তার আগে বলে দিই, 2213134221342 এই নম্বরে কিন্তু তোমাদের সঙ্গে আমরা কথা বলবো, শুনবো তোমাদের কাছ থেকে তোমাদের কথা, কেমন ছুটি কাটাচ্ছ বা আর যা কিছু তোমরা আমাদের বলতে চাও। কিন্তু একটু সময় তার জন্য অপেক্ষা করতে হবে। তোমাদের জন্য ছুটির ঘন্টায় আমরা যে আরও বেশ কিছু জিনিস, বিশেষ বিশেষ অনুষ্ঠান তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসি, সেই সবও তো কিছু শোনাবো। আর ছুটির ঘন্টার আজই তো শেষ দিন, সেগুলো তো আমরা শুনবই। কাজেই চলো আগে একটা গান শুনি, গান শুনে নিয়ে বাকি কথা স্কুল ঘরের ছড়া সমবেত কণ্ঠে।

কি শুনলে তো তোমরা স্কুল ঘরের ছড়া, এর মধ্যে অনেক অনেক কথা মনে হচ্ছিল না যে একেবারে ঠিক।

0: এমনটাই ভাবো, তুমি তো এমনটাই বলো, মনে মনে চিন্তা করো এমনটাই। হ্যাঁ, আসলে এমনটাই তো হয়, আমাদের মনের কথাগুলো, আমাদের ভাবনাগুলো কি করে যেন কেউ কেউ খুব জেনে ফেলে। আর জেনে ফেলেই কি করে, তেমন করে যে ছবি আঁকতে পারে সে তেমন করে একটা ছবি এঁকে ফেলে, যেটা দেখে মনে হয় হ্যাঁ এ তো আমারই ভাবনা। কেউ কেউ ঠিক তেমনই ভাবনার একটা ছবি মানে চলচ্চিত্র সিনেমা বানিয়ে ফেলে, মুভিও বলতে পারো, যে বানিয়ে ফেলে। আবার কখনো কখনো কোনো বিজ্ঞাপন দেখেও আমাদের মনে হয় হ্যাঁ এ তো ঠিক একেবারে আমারই কথা, এ তো ঠিক একেবারে আমারই মতন, এর সঙ্গে তো একেবারে আমার মায়ের খুব মিল পাচ্ছি, বাপির খুব মিল পাচ্ছি। এমনটা হয় না, গল্প উপন্যাস সব কিছুতেই তো মনে হয় যে একেবারে কী করে জানলো আমার মনের কথাটা, এইভাবেই তো আমরা ভাবি, এভাবেই তো আমরা বলি, এমনই তো আমরা চিন্তা করি। তেমনই একজনের কথা আজ এই মুহূর্তে আমি শোনাবো, আসলে আমি ঠিক শোনাবো না, এই কাজটার জন্য আমি বলেছি তোমাদের শর্মিষ্ঠা পিসিমণিকে, ওই আসলে শোনাবে যে এমন একজনের কথা, এমন একজন মানুষের কথা যে ঠিক তোমাদের মনের কথাগুলো বুঝে ফেলে। আর বুঝে ফেলে তার তো অনেক কিছু তিনি পারেন, অনেক প্রতিভা তার, সেই বিভিন্ন মাধ্যমে তিনি তোমাদের মনের কথাগুলো তুলে ধরেন, তোমাদের বিনোদনের কথা ভাবেন, তোমাদের ভালো লাগার কথা ভাবেন, তোমাদের মন খারাপের কথাও তিনি ভাবেন। কে তিনি? না আমি তো বলবো না, বলবে কে? তোমাদের শর্মিষ্ঠা পিসিমণি। তার কাছ থেকে শুনি আজ আমরা একটা বিশেষ কিছু শুনতে চলেছি, সেই কথা।
1: ছোট্ট বন্ধুরা, কি রেডিও সেটের সামনে একদম গুটি গুটি তোমরা এসে বসে পড়েছো, তাই তো? সে বেশ জানি, কারণ ছুটির ঘন্টা তো বছরে মাত্র দুটো সময় হয়, আর সেই কটা দিন একদম তোমরা বাদ দিতে চাও না তাও আমরা জানি। আর তাই তোমাদের জন্য আমাদেরও কিন্তু বেশ অনেকটা প্ল্যান থাকে, কত রকমের যে প্ল্যানিং হয় তোমাদের জন্য, কী কী আনবো, কী কী সাজাবো, কী কী রাখবো। আর সেসব করতে করতে মনে হলো একটু যদি এমন কিছু একটা করা যায় যে তোমাদেরকে একটু ম্যাজিকের গল্প, একটু সিনেমার গল্প, একটু ভূতের গল্প, কিন্তু কোনোটাই গল্প না, সবটা সত্যি, এসব যদি একসঙ্গে মিলিয়ে মিশিয়ে তোমাদের কাছে দেওয়া যায় ব্যাপারটা কেমন হয়, ভাবছো পিসিমণি কী বলছে, তাই তো? পিসিমণি বলছে যে তোমরা সিনেমা তো দেখোই, তাই তো? তোমরা গুপি গাইন বাঘা বাইন বা গুপি বাঘা সিরিজগুলো তো সব দেখেছ, আর এখন যে নতুন ছবি যেগুলো হচ্ছে তাও তোমরা দেখেছ, ভূতপরি দেখেছ সে আমি বেশ জানি, পক্ষীরাজের ডিম, সেই যে এলিয়েনরা এসেছিল মনে পড়ছে, অথবা রেইনবো জেলি, সেই ফুড নিয়ে, খাবার নিয়ে ম্যাজিকের গল্পগুলো মনে পড়ছে? বলে দেখি, এই সমস্ত অদ্ভুত গল্প, মজাদার গল্প যার মাথা থেকে বেরিয়েছে আর যে তোমাদেরকে এগুলো একদম তৈরি করে দিলেন দেখার জন্য, তিনি যদি আজকে আসেন আমাদের সঙ্গে গল্প করতে কেমন হয়? হ্যাঁ, আজকে যার সঙ্গে গল্প করব তোমাদের জন্য, যাকে আমরা রীতিমতো ডেকে ডেকে স্টুডিওতে নিয়ে এসেছি যে আসতেই হবে ছুটির ঘন্টায়, তিনি সৌকর্য ঘোষাল। আগে তাকে বরং আমরা ওয়েলকাম করে নিই, স্বাগত জানাই সৌকর্যদা, স্বাগত জানাই আপনাকে।
2: নমস্কার।
1: এই যে ছুটির ঘন্টা, ছোটদের জন্য অনুষ্ঠান, গরমের ছুটি চলছে, গরমের ছুটি এবং পুজোর ছুটি এই দুটো সময়তেই ছোটদের জন্য ছবির রিলিজ করার একটা বেশ অনেক আগে থেকেই একটা ট্রেন্ড আছে যে ছোটদের ছবি যখন রিলিজ করবে সেটা গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে, তাহলে ছোটরা বেশ হই হই করে দেখতে যায়। তো সেই গল্পের সঙ্গে আপনার ছোটদের ছবি করার গল্প, এই সবটা আজকে কিন্তু একসঙ্গে একটু শুনবো আমরা ছুটির ঘন্টায়। আমাদের অনেক ছোট ছোট, তাদের নানান বয়স, যেহেতু এটা লাইভ ফোনিং নয়, তা না হলে ফোনে আপনাকে গল্প তাদের কণ্ঠও শুনিয়ে দিতাম যে তাদের কত রকমের, চার বছর তিন বছরের ছোট ছোট বন্ধুরাও শোনে। এই যে ভূতপরি বানালেন, রেইনবো জেলি বানালেন, বা আমাদের পক্ষীরাজের ডিম, সবই ছোটদের জন্য, তো এত ছোটদের জন্য ছবি বানানোর ইচ্ছে হলো কেন এই বড়বেলায় এসে?
2: আমি ছোটবেলাটা আমার যখন কেটেছিল, আমি তখন দেখেছিলাম যে আমার যে গল্পগুলো পড়তাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে গল্পগুলো, অদ্ভুতরে সিরিজগুলো, কিংবা সত্যজিৎ রায়ের কিংবা লীলা মজুমদারের গল্পগুলো, সেখানে আমার সব হিরোরা ছোটবেলায় ছিল সব ছোটরা, কেমন।

0: সেটা হরিবন্ধু হোক, সেটা বরুণ হোক, সেটা বিশে হোক, সেটা রুকু হোক, সেটা মুকুল হোক, তো আমার সব হিরোরা ছিল ছোটবেলার হিরো। তো আমি যখন বড় হলাম তখন দেখলাম তখনও আমার হিরো চেঞ্জ হলো না, ওরাই আমার হিরো রয়ে গেছে। তো আমার মনে হলো তাহলে আমিও যদি গল্প লিখি এবং আমার গল্পেও যদি এরকম ছোট ছোট খুঁদে হিরো আমি তৈরি করতে পারি, যারা কেবল আমার দুনিয়াতে থাকবে, তাদেরকে আমি আমার মতন করে তৈরি করতে পারবো, তো সেখান থেকে ইচ্ছা হয় ছোটদের গল্প প্রথম বানানো। এবং ছোটদের ছবিতে যেভাবে আমি সহজে অনেক কথা বলতে পারি, বড়দের ছবিতে সেসব বলতে গেলে লোকে খুব জাজ করে, তাই জন্য
1: ছোটদের জন্য যে ছবিগুলো হয় অনেক সহজে বলে দেওয়া যায়, এবং গভীর কথা কত সহজে বলা যায় সে তো আমাদের সত্যজিৎ রায় দেখিয়েই দিয়েছেন। তো আপনার এই ছোটদের জন্য ছবি বানানোর ক্ষেত্রে, যেমন ছোটবেলার গল্পের বইয়ের হিরোরা আপনার মন জুড়ে ছিল, আবার বড়বেলায় যখন ছবি বানাচ্ছেন তখন যদি বলি যে ঠিক কোনো পরিচালক এমন ছিলেন কি যখন আপনার মনে হলো যে আমি ছবি বানাবো তার মতন করে কাজ করার চেষ্টা করি, এমনভাবে মন জুড়ে কোনো চিত্র পরিচালকের অধিষ্ঠান আছে?
0: হ্যাঁ, আমার ছবি বানাতে আসার কারণই ছবি আঁকা এবং ছবি বানানো, এই দুটোর কারণই সত্যজিৎ রায়। মানে আমার জীবনের যে শিল্প জগতের যে বিচরণ তার সবচেয়ে বড় ফালক্রাম যাকে বলি, মানে মাঝখানের যে ফালক্রামটা যেখান থেকে যেটার সঙ্গে বাঁধা আছে আমার পুরো গতায়তটা, সেটাই সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায় আমাকে শিখিয়েছে ছবি, মানে সত্যজিৎ রায় শিখিয়েছে বলছে এই জন্যই, কারণ সত্যজিৎ রায়ের লেখা পড়ে আমি যখন শিখছি তখন আমার মনে হয়েছে যেন উনি কথা বলছেন লেখাগুলোর মধ্যে দিয়ে। তো ওনার বইতে উনি যা লেখাগুলো লিখেছেন আমি ধরে নিচ্ছি ওগুলো উনি আমাদের সঙ্গে কথাই বলেছেন। তাই জন্য সত্যজিৎ রায় যেভাবে দেখিয়েছেন ছবি বানানো যায়, সত্যজিৎ রায় যেভাবে দেখিয়েছেন বাচ্চাদের দিয়ে কীরকম অপূর্ব অপূর্ব দারুণ দারুণ সমস্ত কাজকর্ম করানো যায় এবং বাচ্চাদের নিজের সঙ্গে জুড়ে নেওয়া যায়। আমরা তো ছোটই ছিলাম যখন সত্যজিৎ রায় আমাদের জীবনে জুড়ে গেছিল, যখন গোপীগাইন বাঘাবাইন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ জুড়ে গেছিল। তো আমি যখন বড় হলাম তখন বুঝলাম যে আমার মতো আমার ছোটবেলায় যারা দেখত, তাদের যারা এখন পরবর্তী প্রজন্ম এসছে তারাও নিশ্চয়ই জুড়তে চাইবে নতুন গল্পের সঙ্গে।
1: সেই জন্যই নতুন গল্প নিয়ে আসা, নতুন ছবি নিয়ে আসা। বেশ, এই যে ছোটদের জন্য ছবিগুলো তৈরি হচ্ছে তার মধ্যেই তো ছোটরাই আছে। প্রত্যেকটা ছবিতেই আমরা দেখলাম যে অনেক শিশু শিল্পী। তো এই ছোটদের নিয়ে কাজ করা, আমার ছোট্ট বন্ধুরা শুনছে যারা, ওদেরও অনেকেই নাটক করে, ওদের অনেকেই নাচ করে, অভিনয় করতে ভালোবাসে। এই যে ছোটদের নিয়ে কাজ করা, ছোটদেরকে খুঁজে আনা, মানে এটাও তো ঠিক কেউ ভালো গান করে, কেউ ভালো নাচ করে, তো কে ভালো অভিনয়টা করবে সে খুঁজে আনাটা অনেক অনেক ছোটরা তাদের প্রত্যেকে প্রমিসিং, কী করে করলেন এই দুরূহ কাজ?
0: না, আমি অভিনয় করতে পারবে এটা আমার ক্রাইটেরিয়া নয়, মানে আমার কাছে যারা অভিনয় করেছেন ছোটরা তারা কেউই অভিনয় করতে পারবেন এটা আমার কখনোই ক্রাইটেরিয়া নয়। আমি যে চরিত্রটা লিখছি, তো আমি যখন লিখি তখন আমার মনের সামনে একটা মুখ, মোটামুটি মুখের আদল ভাসে, তো সেই মুখের আদলের কাছাকাছি আমি যাকে পাই তাকে আমি কাস্ট করি, এবং সে অভিনয় না জানলে কিছু যায় আসে না।
1: কারণ সে কেমন করে হয়
0: সেটা হয়ে যায়, সেটা আস্তে আস্তে আস্তে আস্তে আমরা ক্লাস করি, ওয়ার্কশপ করি। অভিনয়টা আসলে বাচ্চাদের সঙ্গে যখন করাই সেটা বড়দের মতন অভিনয় করানোর মতন নয়, সেটা অনেকটাই খেলার ছলে, সে যেভাবে বাড়িতে কথা বলে, সে যেভাবে রাগ করে, সে যেভাবে একা একা কাঁদে, ওইটুকুই যদি সে, যেটা সে জীবনে করে ওটাই যদি সে আমার সামনে ক্যামেরার সামনে করে দেয় তাহলেই অভিনয়ের ম্যাজিকটা হয়ে যাবে।
1: আর ওটাই তো ম্যাজিক আসল অভিনয়ের, যে অভিনয় করছি সেটা বুঝতে পারা যাবে না। সুতরাং বেশ শক্ত একটা কাজ আপনি করিয়ে নেন, বললেন যেমন সহজে ওরাও বুঝতে পারে না, ওরাও ভাবে খুব সহজ করেই করছে,
0: কিন্তু
1: কাজটা ভারী কঠিন। ছোট বন্ধুরা, তোমরা যারা একটু পরে রেডিও সেট টিউন করেছো, তোমরা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি শুনছো, শুনছো ছুটির ঘণ্টা। আর ছুটির ঘণ্টায় আজ কে আছেন বলো তো? রয়েছেন তোমাদের জন্য ছবি তৈরি করেন যিনি অনেকগুলো ছবি তৈরি করেছেন, রেইনবো জেলি, পক্ষীরাজের ডিম, এরকম বেশ ভূতপরি, সেই ছবিগুলো যিনি ভাবলেন, গল্প লিখলেন, বানালেন, সেই মানুষটি শৌকর্য ঘোষাল। এবারে জানতে চাইব বরং অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে যেদিন গল্প করব সেদিন আমি এই কথাগুলো তো বলবই যে চিত্রশিল্পী নাকি গীতিকার নাকি গল্পকার নাকি চলচ্চিত্র পরিচালক কোনটা বলতে আপনার বেশি ভালো লাগে?
0: এটা কঠিন প্রশ্ন, এটা খুবই কঠিন প্রশ্ন। আমার আসলে ছবি বানানোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, মানে লেখা আছে তার মধ্যে, তার মধ্যে মানে সুর আছে, তার মধ্যে কারিগরি বিদ্যা আছে। এসব ছাড়া ছবি বানানোর মধ্যে আসলে আমরা একটা খুব মজার কথা আছে, সেটা হচ্ছে সমস্ত শিল্পের কিছু না কিছু ইউনিট হয়। কেমন? মানে ছবি আঁকতে গেলে ছবি আঁকার ইউনিট হচ্ছে রং, তুলি, কতটা জল রাখবে, কতটা রং লাগবে। কেমন? গানের ক্ষেত্রে স্বর, হ্যাঁ, সারগাম তার ইউনিট। তো ছবি শিল্পের ইউনিট হচ্ছে টাইম। হ্যাঁ, এটা রাশিয়ার একজন বিখ্যাত পরিচালক আন্দ্রেই তারকভস্কি তার নাম, তিনি আমাদের শিখিয়ে গেছিলেন ছবির ইউনিট হচ্ছে টাইম। তো ছবি দিয়ে আমরা টাইমকে বাঁধি, টাইমকে মাপি, এবং ছবিতেই একমাত্র আমরা সময়কে অতিক্রম করতে পারি। মানে আমরা ফ্ল্যাশব্যাকে মুহূর্তের মধ্যে 30 বছর পিছিয়ে যেতে পারি, অথবা ফ্ল্যাশ ফরওয়ার্ডে মুহূর্তের মধ্যে 40 বছর এগিয়ে যেতে পারি। তো এটা ছবির দ্বারাই সম্ভব, আর কোনো শিল্প মাধ্যমে এটা হয় না। তো সেই জন্য ছবি নির্মাণ পরিচালনার কাজটা আমার কাছে একটু এগিয়ে থাকবে, কারণ এর মধ্যে সময়কে নিয়ে আমি খেলতে পারি।
1: বেশ, এবারে এই যে ছোটদের জন্য ছবি তৈরি করতে করতে এত ছোটদের সঙ্গে ওয়ার্কশপ করাই হোক বা শুটিংয়ের সময়গুলো হোক, অনেক ছোট ছোট মুহূর্ত মোমেন্টস তৈরি হয়েছে তার মধ্যে। খুব এমন কোনো সময় হয়েছে যখন ছোটরা বেশ বেগ দিয়েছে? মানে ছোটরা তো একটু, তোমরা রাগ করো না, তোমরাও জানো তোমরা বেশ দুষ্টু, আমরাও যখন ছোট ছিলাম খুব দুষ্টু ছিলাম। তো এই ছোটদের দুষ্টুমি যেটাতে বেশ প্রবলেমে পড়তে হয়েছে, এরকম কোনো গল্প আছে?
0: না, জেনারেলি হয়নি, কারণ আমার যেহেতু ছবির শুটিংয়ের আগে একটা বড় 2.5 মাস 3 মাসের ওয়ার্কশপ চলে, তো আমার বাড়িতে তারা চলে আসে। তো আমার স্ত্রী আর আমার কাছে, দুজনের কাছে সারাদিন থাকে, এবং সেখানে মজা হাসি খেলাধুলো। আমার স্ত্রী বাচ্চাদের সঙ্গে খুব খুব এক্সেপশনালি ভালো, এবং সেই জন্য আমার স্ত্রীর কাছে বাচ্চারা খুব ভালো থাকে। কেবল রক্ত রহস্য বলে একটা ছবি করেছিলাম,
1: কোয়েল ছিল,
0: সেখানে একটা বাচ্চা ছেলে করেছিল, তার বয়স তখন সেই সময় ছিল সম্ভবত 4.5 বছর। তো সেটা বড্ড ছোট, আমি অত ছোট বাচ্চাদের নিয়ে কখনো কাজ করিনি, 8 বছর অবধি আমি করেছি। তো ওর একটা, ও খুবই খুবই কোঅপারেট করেছে, অপূর্ব কাজ করেছে, কিন্তু ওর একটা সিন ছিল যেখানে ও একটা বহু উঁচু বিল্ডিং থেকে পড়ে যায়।
1: আচ্ছা,
0: এটা সিন ছিল যে ও পড়ে যাবে, তো আমাদের সেই উঁচু বিল্ডিং থেকে হার্নেসে বেঁধে ওকে ফেলা হবে। তো সেইটা খুব কঠিন একটা কাজ ছিল, সেটাতেও রাজি হয়ে গেছিল, কিন্তু পড়ে যাওয়ার পরে ওরা চোট পাবে এবং রক্তারক্তি একটা কাণ্ড ছিল। তো সেই জন্য ওকে ওই রক্ত মাখাতে হয়, আমাদের ওই রক্তটা তৈরি হয় সিনেমাতে মধু আর আলতা দিয়ে।
1: আচ্ছা,
0: মধু আর আলতা দিয়ে আমাদের রক্তটা তৈরি হয়। এবার সেই রক্ত মাখানোর পরে বেচারার গায়ে চ্যাট চ্যাট করছে, আটকে যাচ্ছে, হাত আটকে যায়, সেই সময় ও প্রকাণ্ড একটা কান্নাকাটি, এবং অভিনয় প্রায় করবো না বলে একটা হরতাল লাগিয়ে দিয়েছিল, এবং ওদিকে কোয়েল অপেক্ষা করছে। আমাদের লোকেশনটা সেদিন একই দিন ছিল, তো সেটা খুব একটা বিপদের মুখে আমি পড়ে গেছিলাম। তখন আমার স্ত্রী সেই সময় আস্তে আস্তে ওকে বুঝিয়ে ওই শটটা উতরেছিল। ওই একটা শট ছাড়া আমার গোটা সিনেমা ক্যারিয়ারে 12-13 বছর হয়ে গেল, বাচ্চাদের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি।
1: আর যদি বলি খুব মজার কোনো ঘটনা,
0: মজার ঘটনা অজস্র,
1: আমার ছোট বন্ধুরা মজার গল্প শুনতে খুব ভালোবাসে, আর এটা তো গল্প নয়, একদম সত্যি ঘটনা।
0: মজার ঘটনা অজস্র, আমার ভূতপরি বলে একটা ছবি করেছিলাম, তো সেখানে যে ছেলেটি কাজ করেছে তার বয়স, সেই সময় বয়স বোধ হয় 9-10 এরকম হবে, এবং একটা সিন আছে সে এরকম একটা জিনিস পাড়তে যাবে, মানে একটা আলমারি মাথা থেকে একটা জিনিস পাড়তে যাবে, দিয়ে হড়কে গিয়ে ও একটা জিনিস একটা একটা অন্য আলমারি মাথায় চড়ে বসবে, এবং সেখান থেকে একটা জিনিসও দেখতে পাবে, একটা জিনিস লুকোনো ছিল সেটা দেখতে পাবে, মানে ওটাই হচ্ছে গল্পটা। এবার সে বেচারা ওই যে হড়কাবে ওই দুটো চেয়ার আর আলমারির মধ্যে একটা বড় গ্যাপ ছিল, এবং খুব ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। আর আমি খুব স্ট্রিক্ট থাকি, মানে ইয়েতে ফ্লোরে, আমার স্ত্রী খুব, আমার গুড কপ ব্যাড কপ খেলি, আমার স্ত্রী খুব নরম থাকে, আমি খুব স্ট্রিক্ট থাকি। তো এবার সে কিছুতেই সে বারবার ভয় পাচ্ছে, আর টেক হচ্ছে টেক হচ্ছে টেক হচ্ছে। তো আমি যেটা চেষ্টা করি, এটা আমি সত্যজিতের থেকেই শেখা, যে বাচ্চাদের সবসময় বড়

0: মতন ট্রিট করবে, তাতে ওরা অনেক কথা শোনে এবং সেটা বোঝেও। ওদের কখনো বোঝাবে না ওরা বাচ্চা, ওদেরকে যে যে সমস্যাগুলো আমরা সত্যি ফেস করতে পারি ওদেরকে বলে দেবে, ওরা সব বুঝতে পারে, ওরা তখন সেটা করে নেয়। মানে আমি যদি একটা বাচ্চাকে বলি দেখো তুমি যে সময়টা নিচ্ছ এর জন্য এতগুলো লোক দাঁড়িয়ে আছে, এদের প্রত্যেকের আমাকে পয়সা দিতে হচ্ছে, আমার পয়সা শেষ হয়ে যাচ্ছে, এর তোমার দায়িত্ব, তখন সে অনেক বেশি, আমি দেখেছি সত্যি সে কাজ দেয়,
1: সে ওরা লজিকটা খুব ভালো বোঝে,
0: ভালো বোঝে এবং ওরা মানে তোমার সমস্যা বড়দের থেকে অনেক বেটার বোঝে। তো সে যাই হোক, সে হড়কাবে এবং সে ভয় পাচ্ছে, বেচারা সত্যি ভয়েরই বিষয়। তো আমি তখন ভীষণ রেগে গিয়ে ওকে কোলে করে নামিয়েছি, নামিয়ে বলেছি, তখন একটা গ্রামে শুটিং হচ্ছে আমাদের বর্ধমানের ভেতরে, আমি বলছি শোনো দুটো জিনিস হতে পারে, একটা তুমি এখান থেকে পড়তে পারো, পড়লে তোমার হাত পা ভাঙবে, যদি হাত পা ভাঙে তোমার প্লাস্টার করতে হবে, প্লাস্টার করলে তোমার পরীক্ষা আছে সামনে, পরীক্ষাটা দিতে হবে না, তুমি পাশ করে যাবে, আর যদি মাথা দিয়ে পড়ো তাহলে মাথায় স্টিচ হবে, রক্তারক্তি হবে, আর মাথা ফেটে গেলেও পরীক্ষা দিতে হবে না, পাশ করে যাবে, এবার তুমি নিজের সঙ্গে কথা বলো কি করবে। খানিকক্ষণ পরে আমার অ্যাসিস্ট্যান্ট এসে বলে তুমি কী করেছো, ওকে কি যন্ত্রমন্ত্র করেছো নাকি কেন, বলছো একা একা হেঁটে যাচ্ছেন, বলছে আমার যদি হাত পা ভাঙে আমার প্লাস্টার হবে, তাহলে আমি লিখতে পারবো না, পরীক্ষা দিতে হবে না, পাশ করে যাব, আমার যদি মাথা ফাটে তাহলে আমার স্টিচ হবে, পরীক্ষা দিতে হবে না, পাশ করে যাব, এটা হচ্ছে
1: সত্যি। তার মানে ছোটদের জন্য কাজ করতে গেলে ওদের মতন করে ভাবতেও হয়, মানে কোন লজিকটা ওদের জন্য ঠিকঠাক হবে এইটা তো হুট করে আমরা ভেবে ফেলতে পারবো না, সুতরাং ওর জায়গায় নিজেকে বসিয়ে আগে যে কোনটা সব থেকে সুবিধাজনক ব্যাপার সেটা বুঝে নেওয়া। ছোটদের জন্য ছবি করতে করতে ছোটদের জন্য অনেক গানও তো লিখে ফেলেছেন, সেই গল্পগুলো একটু শুনি, যে গান কি আগেও লিখতেন নাকি ছবির জন্যই?
0: হ্যাঁ, আমার তো আসলে মানে আগে একটা লেখার থেকে আমি এসেছিলাম, আমি রোববার পত্রিকা যখন কাজ করতাম লিখতামই, তো গান কবিতা তো লিখতাম ছোটবেলা থেকে, কবিতা তো বাঙালি অনেক বাঙালি লেখে আমিও লিখতাম। তো আমি রোববার পত্রিকায় যখন কাজ চাকরি করছি তখন চন্দ্রিল ভট্টাচার্য আর অনিন্দ্য চট্টোপাধ্যায় আমার দপ্তরে ছিলেন, ওদের দপ্তরে আমি ছিলাম, তো ওরা গান লিখতো অপূর্ব, এখনো লেখে, তো আমি ওদের খুব ভক্ত ছিলাম, তো ওদের থেকে গান লেখার কিছু বিজ্ঞান হয় সেগুলো শিখেছিলাম, কীভাবে গানের বিজ্ঞান, কীভাবে মিটার মেলাতে হয়, কীভাবে অন্তমিল, কীভাবে উল্টো মিল, কীভাবে ইত্যাদি, কীভাবে আগে সুর এসে গেলে গানটা লিখতে হয়, কীভাবে সুর না এসে গেলে গানটা লিখতে হয়, তো এটা আমি দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে ওদের থেকে শিখেছিলাম। তো আমার প্রথম ছবি করার যখন সুযোগ পাই তখন আমি তার

ছিলেন না, ওদের দপ্তরে আমি ছিলাম আর কি। তো ওরা গান লিখতো অপূর্ব, এখনো লেখে, তো আমি ওদের খুব ভক্ত ছিলাম। তো ওদের থেকে গান লেখার কিছু বিজ্ঞান হয় সেগুলো শিখেছিলাম, কীভাবে গানের বিজ্ঞান, কীভাবে মিটার মেলাতে হয়, কীভাবে অন্তমিল, কীভাবে উল্টো মিল, কীভাবে ইত্যাদি, কীভাবে আগে সুর এসে গেলে গানটা লিখতে হয়, কীভাবে সুর না এসে গেলে গানটা লিখতে হয়, তো এটা আমি দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে ওদের থেকে শিখেছিলাম। তো আমার প্রথম ছবি করার যখন সুযোগ পাই তখন আমি তার

0: মানে আসলে তো এটা কানেকশন, কানেক্ট করবার জন্য। তো সেখানে যখন আপনার ভাবনা একদম শুরু থেকে, গল্প লেখা থেকে একটা ছবি তৈরি হওয়া শুরু হলো, আর সেখানে গিয়ে একদম শেষে যখন কানেক্ট করতে পারছেন, এবং
1: আসলে কি হয়, আসলে আমার ছবিগুলোর মধ্যে একটা শিশু মন থাকে, হ্যাঁ, ওই শিশু মনটা ছোঁয়ার। এবার এটা আমি বুঝি যে আমাদের এই রূঢ় বাস্তবে, যে বাবাটা বলছিল ধুর মাথা মুন্ডু নেই কিছু ছবিটা, যে সেই বাবাটা রূঢ় বাস্তবে লড়াই করতে করতে তার মধ্যে শিশু মনটা বোধ হয় সে হারিয়ে, মানে হারিয়ে তো যায়নি, সে বোধ হয় ভুলেই গেছে, সেই জন্য তার কাছে এই জিনিসগুলো মাথা মুন্ডু নেই, আজগুবি লাগছে। কিন্তু যে বাচ্চা তার মধ্যে এখনও শিশু মনটা আছে, তার কাছে আজগুবিটা খুব ইন্টারেস্টিং লাগছে। তো সেই শিশু মনটা যে বড়দের মধ্যে আছে তারাও খুব ভালোবাসে। সুতরাং এটা শুধু শিশুদের ব্যাপার নয়, শিশু মন, আমার ছবির মূল উদ্দেশ্য বাচ্চাদের ভালো লাগানোও নয়, তার বাবা মার মধ্যেও যে ছেলে মানুষটা আছে সেই ছেলে মানুষগুলোকে টেনে বার করা, সেইটাও হওয়া একটা খুব বড় জায়গা আর কি।
0: গরমের ছুটি চলছে, আর আমরা ছুটির ঘন্টায় মাঝে মাঝে, আমাদের বন্ধুরা জানে যে আমরা খেলা করি ওদের সঙ্গে ছবি নিয়ে, সিনেমা নিয়ে, যখন আপনি বসে আছেন এবং এতগুলো ছবি তৈরিও করেছেন ওদের জন্য আর নিজেও দেখে বড় হয়েছেন, যদি বলি একটা লিস্ট বানিয়ে দিতে যে ওরা এই ছুটিতে কী কী ছবি দেখবে, দেখাটা খুব দরকার, নানান বয়সের বন্ধু আছে, তো যদি বলি সাদা কালো হোক বা রঙিন হোক একটা লিস্ট বানিয়ে দিতে যেগুলো আপনার খুব পছন্দের ছোটদের ছবি।
1: ছোটোদের ছবি দু রকম হয়, মজার হয় আর কষ্টের হয়, দুটোই দেখা দরকার, কারণ দুটোই খুব মনে থাকে। আমি তিনটে মজার ছবি বলবো সব কিছু মিলিয়ে। একটা তো সোনার কেল্লা, অবভিয়াসলি দেখো সোনার কেল্লা, প্রচণ্ড বাচ্চা, মানে চিরজীবন বড় হয়েও দেখে যাবে সোনার কেল্লার মতন, এত ভালো ছবি হয় না। আমি বলবো জয় বাবা ফেলুনাথ, আমি বলবো গুপি গাইন বাঘা বাইন। আর আর দুটো ছবি বলবো, সেই ছবি দুটো অবশ্যই দেখো, একটা হচ্ছে তারে জমিন পর, আর একটা হচ্ছে স্ট্যানলি কা ডাব্বা, এই দুটো ছবি অবশ্যই দেখো।
0: বেশ, তাহলে তোমরা নিশ্চয়ই শুনে নিলে, এই লিস্টটা মিলিয়ে দেখো দেখি এই গরমের ছুটিটা কেমন রঙিন হয়ে যায়, রংচঙে হয়ে যায়, ঠিক যেমন আপনার ছবিতে থাকে নানান রকমের রং। এই যে রেইনবো জেলির একরকমের গল্প, সেখানে ফুড ফ্যান্টাসি হচ্ছে, খাবার নিয়ে বাচ্চাটা ম্যাজিক করে ফেলছে একেবারে, কোথাও আমরা দেখছি এলিয়েন নেমে আসছে, পক্ষীরাজের ডিম রেখে চলে গেল, এই যে নানান ধরনের ভাবনাগুলো, এই ভাবনাগুলো কি আপনার আগে থেকে লেখা থাকে গল্পগুলো, নাকি ভাবেন যে এবার আমি একটা ছবি করব, কি নিয়ে ভাবা যায়, মানে এইগুলো কিভাবে আসে?
1: না, ভাবনা আসতে থাকে, এবার অনেক ভাবনাই জমানো থাকে, সবগুলো নিয়ে ছবি হয় না, এবার যেগুলো নিয়ে ছবি হয় সেগুলো নিয়ে ছবি হয়। তো রেইনবো জেলি বিভিন্ন জিনিস পড়তে পড়তে বা কখনো কোনো জিনিস ভাবতে ভাবতে আসে ভাবনাগুলো, তো সেখানে বা কিছু দেখে আসে, কখনো হয়তো একটা নর্মাল মানে একটা খবর পড়েও একটা ভাবনা চলে আসতে পারে, তো সেইগুলো ভাবনা প্রচুর জমতে থাকে এবং সেগুলো নিয়ে ছবি করার জন্য গল্পে বাঁধার চেষ্টা করি। তো যেইগুলো গল্প বাঁধার পরে প্রডিউসার অ্যাক্টরদের পছন্দ হয় সেগুলো,
0: প্রডিউসারের পছন্দ হওয়াটা খুব বড় জিনিস, সেটা আমাদের ছোট্ট বন্ধুরা এক্ষুনি বুঝতে পারবে না, অবশ্য আপনি বলেছেন বুঝিয়ে বললে ওরা ঠিক বুঝবে।
1: প্রডিউসার, প্রডিউসার মানে যে ছবিটা করার জন্য আমাকে টাকা দেয়, যে লোকটা আমাকে পয়সা দেয় আর আমি ছবিটা করি, সে যদি পয়সা না দেয় ছবিটা হবে না, তাই জন্য যে পয়সা দিচ্ছে, তোমার যেরকম যদি কিছু ভালো লাগে তোমার বাবাকে গিয়ে বলো যেরকম আমাকে এটা কিনে দাও, বা মাকে গিয়ে বলো আমাকে এটা কিনে দাও, আমাদের এরকম ছবির পরিচালকদের কিছু বাবা মা আছে যাদেরকে গিয়ে আমরা বলি যেটা লাগবে আপনি দিন, তো তারা যদি দেয় তাহলেই হয়।
0: সুতরাং সেই তাদেরকে ওই বাবা মা খুঁজে পেতে হয়, একটা ছবির জন্য আলাদা আলাদা হয়ে যায় বাবা মায়েরা, তাদেরকে খুঁজে পেতে হয়। এই যে নানান রকম ছবি, তার নানান রকম গল্প, নানান রকমের ট্রিটমেন্ট, সেগুলোর জন্য তো ওই সেট বানানো, যেটা অর্থাৎ ছোট বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেট কি, সেট কি একটু আপনি বলে ওদের বুঝিয়ে দিন।
1: সেট মানে সেট যা যা আমি, সেট কখনো হয় কখনো প্রপ হয়, মানে আমার ছবির তুমি যে পর্দায় যা যা দেখছো সেটা কখনো একটা বাড়ি যদি হয়, একটা বাড়ি সেটা আসল বাড়িতেও আমি করতে পারি, মানে আমি আমার নিজের বাড়িতেও শুটিং করতে পারি, আবার আমি আমার বাড়িটাকে বানাতেও পারি, আবার আমার যদি একটা রোবট, যেরকম রেনবো যেটা রোবট ছিল, তো সেই রোবটটা বানাতে হয়েছিল আমাকে। তো এরকম যে জিনিসগুলো আমাকে বানাতে হয় পর্দায়, আমি যা যা দেখতে পারি যেগুলো আমাকে বানাতে হয়, সেগুলোকে আমরা সেট অথবা প্রপ বলি। সেট হচ্ছে যখন কোনো আমি ঘর বানাই বা আমি জায়গা বানাই, সেটা তখন সেট হয়। আর প্রপ হচ্ছে যদি আমি কোনো জিনিস বানাই, সেটা তখন প্রপ হয়ে যায়।
0: তো এই যে সেট

0: বানানো, প্রপস বানানো, এগুলোর জন্য আমরা জানি আলাদা আলাদা ডিজাইনারও আছেন। আপনার ছবিতে কি এগুলো আলাদা ডিজাইনাররা করেন, নাকি আপনি নিজেই এগুলো, যেহেতু আপনার ছবির সঙ্গে গল্প, চিত্রনাট্য, গান, পরিচালনা সবটার সঙ্গে আপনি জুড়ে থাকেন, ছবির সেট তৈরির গল্পগুলো, ভূতের বাড়ি তৈরির গল্পগুলো, এগুলো একটু শুনি।
1: আমি যেহেতু ছবি আঁকার জায়গা থেকে এসেছি, আর ওই আবার সত্যজিৎ রায় যেহেতু আমার মূল শিক্ষার জায়গাটা, তো আমি এটা শিখেছিলাম যে অনেক আমার যারা, আমি তো কাজটা করি না, এটা কাজটা করে আর্ট ডিরেক্টর বলে একটা লোক আছে, বা প্রোডাকশন ডিজাইনার বলে একটা লোক আছে, সে একটা টিম নিয়ে কাজটা করে। তো তাকে আমাকে বোঝাতে হয় যে আমি কীরকম চাইছি। তো এইটা যেহেতু আমি ছবি আঁকতে পারি, সেই জন্য আমি এটা এঁকে বোঝাই, আমি এঁকে দিই তাদেরকে, এবং তারা ওই আঁকাটা দেখে জিনিসগুলো অবিকল বানিয়ে ফেলেন। এই বানানোর পুরো কৃতিত্বটাই ওদের, কিন্তু আমি এঁকে এঁকে কিছু কিছু জিনিস দিয়ে দিই ওনাদের, তো সেইগুলো আর কি সাহায্য।
0: আমাদের অনেক বন্ধুরাই যারা একটু বড় হয়েছে, কেউ কেউ চায় ফিল্ম নিয়ে পড়াশোনা করবে, ফিল্ম স্টাডিজ নিয়ে পড়বে, কেউ ভালো ছবি তুলতে ভালোবাসে, ক্যামেরা নিয়ে ছবি তুলতে চায়। তো যারা ছবি বানাতে চাইবে, ছবি তুলতে চাইবে, তাদেরকে কিভাবে তৈরি হতে বলবেন?
1: ছবি যদি বানাতে চায়, কেউ যদি ছবি পরিচালনা করতে চায়, তার প্রথম শর্ত হচ্ছে তাকে একটা নিজের গল্প লিখতে হবে আগে। কারণ আমরা অনেক পরিচালককেই জানি যে অন্যের গল্প নিয়ে ছবি করেছেন, কিন্তু একটা অন্যের গল্পকে ভিজুয়ালাইজ করার জন্য যে চোখটা দরকার হয়, সেটা আমি যদি নিজে একটা গল্প না লিখি জেনারেলি আসে না, যদি না আমি জিনিয়াস হই। সত্যজিৎ তার আগে নিজে গল্প লিখে ফেলেছেন, কিন্তু সত্যজিৎ 55 ছবি করার আগে উনি 3 গল্প লিখে ফেলেছেন। সুতরাং নিজের একটা আগে গল্প লিখতে হবে, তাতে তুমি ছবি না করতে পারো, সেটা তুমি একটা পত্রিকায় ছাপিয়েও দিতে পারো, কিন্তু একটা গল্প লিখতে হবে। শূন্য থেকে একটা গল্প কীভাবে তৈরি হতো এটা বুঝতে হয়। আর যারা ছবি তুলতে চায় তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি কেন, আরও অনেক বড় বড় মানুষ আছেন যাদের অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে ইউটিউবে এখন পাওয়া যায়। আমাদের ছবির জগতের বিখ্যাত ক্যামেরাম্যান সন্তোষ শিবন, আমরা বলি তাকে অন্যতম বড় ক্যামেরাম্যান, তিনি অ্যাকচুয়ালি স্টিল ফটোগ্রাফার ছিলেন। সত্যজিৎ রায় ক্যামেরাম্যান, সুব্রত মিত্র স্টিল ফটোগ্রাফার ছিলেন। সুতরাং ছবি তোলার জন্য যেটা সবচাইতে বড় জিনিস, সেটা হচ্ছে সঠিক সময়টাকে ধরা। সেটা দিনের একটা সঠিক সময় হতে পারে, রাতের একটা সঠিক সময় হতে পারে, অথবা দিনের মধ্যে রাতের মধ্যে আমি যে জিনিসটা আমার ফ্রেমে ধরা পড়ছে সেইটার সঠিক সময়, মানে আমি কখন আমি একটা ফ্রেম ক্লিক করব এবং ছবিটা উঠবে, এই সময়টা ডিসাইড করা। যে একটা গাড়ি যখন ঢুকছে তখন আমি ক্লিক করব, নাকি একটা গাড়ি যখন ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে তখন আমি ক্লিক করব, একটা পাখি যখন উড়ে আসছে তখন আমি ক্লিক করব, নাকি একটা পাখি যখন ফ্রেমের ঠিক মাঝখানে তখন আমি ক্লিক করব, এই সঠিক সময়টা নির্ধারণ করতে শেখা হচ্ছে স্টিল ফটোগ্রাফির জন্য খুব প্রয়োজন।
0: বেশ, গল্প আরও অনেক কিছু বাকি রইল বটেই, আবার অন্য কোনো একটা ছুটির ঘন্টায় না হয় সেই গল্পগুলো শোনা যাবে। শেষ করব, শেষ করার আগে ছোট বন্ধুরা হয়তো ভাবছেও যে একটু কেন পিসিমণি জিজ্ঞেস করছে না যে আমরা ভূত পরির পরে আবার কি কোনো ভূত বা কোনো দৈত্যদানো বা কাউকে পেতে চলেছি খুব তাড়াতাড়ি?
1: হ্যাঁ, আমি একটা ছবি করছি, সেটা গল্পটা আমি এখনই বলছি না, রিভিল করা হয়ে যাবে, কিন্তু সেখানেও একটা খুব ইম্পর্টেন্ট বাচ্চার চরিত্র আছে যে কাণ্ডারি হবে গল্পটার, এবং সেখানেও আমরা দেখব যে কিভাবে একটা বিশাল ধাঁধা সলভ হচ্ছে।
0: বাহ, সুতরাং আবারও সেই ম্যাজিক, আবারও সেই একটা অন্যরকম দুনিয়া কিছুদিনের জন্যই আবার আমাদের ছোটদের জন্য আসতে চলেছে তোমাদের সৌকর্য কাকুর হাত ধরে। আজকের মতন শেষ করি এখানে, খুব ভালো লাগলো গল্প করার জন্য। হ্যাঁ, আর ছোট বন্ধুরা তোমাদেরও বলি যে এই যে গল্পের দুনিয়া, সিনেমার দুনিয়া, কল্পনার হাত ধরে নানান জায়গায় ভেসে যাওয়া, এই সব কিছুর আগে কিন্তু মনটা লাগে, সেই মনটাকে তৈরি করতে হয়, যাতে করে যারা লিখে গেছেন, যারা ছবি তৈরি করে গেছেন, তাদের সৃষ্টি নিয়ে তোমরা যেমন ভাসছ, তেমন চেষ্টা করো তোমরাও নিজেরা কিছু তৈরি করতে, যাতে তোমাদের সৃষ্টি নিয়ে তোমাদের পরে যারা আসবে সেই ছোট্ট বন্ধুরাও ভেসে যেতে পারে। শেষ করি আজকে এখানেই, ভালো থেকো সকলে, টাটা।
2: শেষ হইয়াও হইল না শেষ, তাই তো বলো? এই যে শর্মিষ্ঠা পিসিমণি তোমাদের জন্য এমন একটা অনুষ্ঠান নিয়ে এলো, সেই অনুষ্ঠান তো শেষ।

0: প্রয়োগ হইল না শেষ, মনে হচ্ছে আরও অনেক কথা যে শোনা বাকি রয়ে গেল। বললো তো শর্মিষ্ঠা পিসুমণি যে আমরা অন্য কোনো ছুটির ঘন্টায় আবারও নিশ্চয়ই শুনতে চেষ্টা করব। ততদিনের জন্য অপেক্ষাটুকু থাক, অপেক্ষা কিন্তু ভালো। ওই যে অপেক্ষার ফল সবুরের ফল মিষ্টি হয়, বড়রা বলেন না? স্টুডিওর ঘড়ি বলছে এখন 10:44। আমি অনুষ্ঠানের শুরুতেই তোমাদের বলেছিলাম 2213134221342 এই নম্বরটা খোলা আছে তোমাদের জন্য, তোমাদের সঙ্গে আমরা কথা বলতে পারি, তোমাদের গান শুনতে পারি, তোমাদের ছড়া কবিতা শুনতে পারি, বা অন্য আরও অনেক কিছু। ছুটির ঘন্টা, ছুটির সময়টা কেমন কাটাচ্ছ, ছুটির ঘন্টা কেমন শুনছ, সেই সবটাই তোমাদের কাছে শুনতে পারি, কিন্তু সময় যে ওই মাত্র এইটুকুনি। টু 2131342-তে আমাদের কোনো একজন বন্ধু সে ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছে, তার সঙ্গে একটু কথা বলি। কে আছে আমাদের কোন বন্ধু, সে কি বলতে চায় একটু শুনে নি। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার কিশোরী, কেমন আছো?
0: খুব ভালো আছি, তুমি কেমন আছো?
1: হ্যাঁ আমি ভালো আছি।
0: তোমার নাম, তোমার নাম বলো, কোথা থেকে বলছো সেটা আগে বলো। অনেক দেরি আছে এই ছুটিতে, প্রচুর হোমওয়ার্ক আছে স্কুলের জন্য?
1: হ্যাঁ
0: সেগুলো সব হয়ে গেছে? যেটা স্কুল চলাকালীন তুমি করতে পারো না?
1: আমি স্কুল চলাকালীন মানে বন্ধুদের সঙ্গে মিশতে পারি, ওইটাই আমার বড় ব্যাপার। স্কুল বন্ধ হয়ে গেলে না আমার বন্ধুদের সঙ্গে দেখা হয় না, মিশতে পারি না,
0: ও
1: খেলতে পারি, কিন্তু স্কুলের যে আলাদা একটা মজা লাগে।
0: ও বাহ, এটা তো তুমি ভালো কথা বলেছো, ঠিকই তো। স্কুল ছুটি হলে যেমন অনেক কিছু আমরা স্কুল চলাকালীন করতে পারি না, তেমনি আবার স্কুল ছুটি হলে যে প্রতিদিনের বন্ধুদের সঙ্গে দেখা হয় না, সত্যি এটা মন খারাপের বিষয়। বেশ, তুমি কি আজ আমাদের কিছু শোনাবে, কিছু শোনাতে? কিছু
1: ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কি কবিতা শুনেছি, সেটা আমার মনে অঙ্কার এখনো গেঁথে রয়েছে, আমি সেটা শুনেছি।
0: হ্যাঁ বলো, কিন্তু খুব বেশি এইটুকুনি বলবে? বেশ বেশ বেশ, আমিও তোমাকে বলতে চাইছিলাম একদম পুরো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। আমাদের বন্ধুদের কথা তো আমরা শুনবো, শুনতেই তো চাই, কিন্তু মানে সবাইকেই বলছি যেটা আমরা টেলিফোনে তোমাদের কাছ থেকে শুনবো, খুব বেশি যেন বড় না হয়, খুব দীর্ঘ না হয়, মোটামুটি একটু ছোটোর মধ্যে শুনবো, বা একটু ছোট্ট করে শুনবো, সংক্ষিপ্ত করে শুনবো, যাতে অনেকে সুযোগ পায়। আমি তোমাদের এখন আরও একটা জিনিস শোনাতে পারি, একটু শুনে দেখি যে শুনতে পারি কি না, তারপর আমি বলছি তোমাদের বাকি কথা।
2: আমার নাম কৌশাম্বী মজুমদার, আমি একটি নজরুল গীতি গাইব।
0: বুঝতে পারলে আমি কি তোমাদের শোনাতে চেয়েছি? স্টুডিওতে আমাদের এই বন্ধু কৌশাম্বী, ও উপস্থিত রয়েছে, ও নজরুল গীতি শোনাবে, সেটা একটু শুনে নিই।

0: আমাদের স্টুডিওর বন্ধু কৌশাম্বী মজুমদার, ওর কাছ থেকে আমরা নজরুলগীতি শুনলাম, শুকনো পাতার নূপুর পায়ে। কি ভালো লেগেছে তো তোমাদের? এবারে আমরা যাব 2213-1342 তে আমাদের যে বন্ধু আছে তার কাছে, দেখি সেই বন্ধু আমাদের কি গল্প শোনায়। কে আছো? হ্যালো, হ্যাঁ কে বলছো? তোমার নাম কি?
1: আমার নাম ময়ূখ সরকার।
0: ময়ূখ সরকার, তুমি কোথা থেকে কথা বলছো?
1: আমি উত্তর ২৪ পরগনা জেলা মচলন্দপুর গ্রাম থেকে কথা বলছি।
0: মচলন্দপুর থেকে বলছো?

0: কোন ক্লাসে পড়ো তুমি ময়ূখ?
1: আমি ক্লাস ফোরে পড়ি।
0: ক্লাস ফোরে পড়ো, বাহ খুব স্মার্ট তুমি, খুব সুন্দর কথা বলছো। তারপর তোমার স্কুল কবে খুলবে?
1: আমার স্কুল সোমবার থেকে খুলবে।
0: সোমবার থেকে খুলবে, ব্যাস তাহলে তো হয়ে এলো আর মাত্র দুটো দিন। সব হোমওয়ার্ক হয়ে গেছে তো?
1: হ্যাঁ।
0: কিচ্ছু বাকি নেই তো?
1: না।
0: বাহ খুব ভালো, লক্ষ্মী ছেলে। আর এই দুদিনের মধ্যে সব কিন্তু গুছিয়ে নিও, যে সোমবার থেকে স্কুল যেতে হলে তোমাকে কি কি নিয়ে যেতে হবে। শেষ মুহূর্তের জন্য কিন্তু কোনো কাজ ফেলে রাখবে না। ওই স্কুল যাওয়ার আগে হুটোপুটি করা বা স্কুলে গিয়ে মনে পড়বে এ মা যা, ওই জিনিসটা তো আনা হয়নি, এমনটা যেন না হয়। ঠিক আছে? আচ্ছা তুমি কি আমাদের কিছু শোনাবে? আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই।
1: আমি একটি আবৃত্তি শোনাতে চাই।
0: আচ্ছা খুব বড় করে শুনিও না, একটু ছোট করে শুনিও।
1: আচ্ছা
0: বলো।
1: নমস্কার কুকি ও কাঠবেড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারে তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ফানা তাও দাইনি তুমি, ফুটকা পেটুক খাওয়া তাকাও যে খাই গেটু, বাতাবি লেবু সকল গুলো এক লাখ খেলে ঢুকিয়ে নলো, তবে যে খালি ল্যাজ উঠিয়ে টুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। পাঠ বেড়ালি বাঁদ্রিমুখী, মার বছরে কি নীল দেখবি তবে, রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ওচা, তাইতে তোর তোর নাকি বোচা, খুঁতমতো কি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না মস্ত পানা, ওই সে পাতাটাও আমিও তোকে পেয়ারা খাই যে একটা আমার দাও। কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না।
0: খুব মন খারাপ হলো, খুব মন খারাপ হলো পুরো আমি ছড়াটা কবিতাটা শুনতে পেলাম না বলে। কি করব বলো তো, যে স্টুডিওর ঘড়িতে এখন আমাদের ঠিক কটা বাজে জানো? 10:56 হয়ে 12 সেকেন্ড 13 সেকেন্ড হয়ে গেল কথা বলতে বলতে। আমরা যদি পুরোটা শুনতাম তাহলে আমরা আরও একজন বন্ধুর সঙ্গে যে কথা বলতে পারতাম সেই সুযোগটা তো আমাদের হতো না, তাই আমি পুরোটা শোনাতে পারলাম না তোমাদের। খুব মন খারাপ আমার, তোমাদেরও খারাপ লাগছে জানি। যাই হোক, মন খারাপ একটু দূরে সরিয়ে রেখে আমাদের এই মুহূর্তে আরও যে বন্ধু আছে তার কাছে একটু যাওয়ার চেষ্টা করি এবং তাকে বলবো খুব ছোট্ট করে একটা কিছু আমাদের যদি তুমি শোনাও। কে আছো টেলিফোনে? হ্যাঁ
2: পত্রশ অধিকারী বলছি।
0: আর একটু ধীরে ধীরে বলো নাম। পরেশ অধিকারী?
2: পত্রশ অধিকারী।
0: প্রত্যুষ অধিকারী, কোথা থেকে বলছো? হুগলি জেলার পশ্চিম পাড়া গ্রাম থেকে। কোন ক্লাসে পড়ো তুমি?
2: আমি ক্লাস 6 এ পড়ি।
0: ক্লাস 6 এ পড়ো, তুমি কি আমাদের কিছু শোনাতে চাও?
2: হ্যাঁ।
0: খুব সামান্য সময় কিন্তু, একেবারে ছোট করে বলতে হবে।
2: আমি নিজের লেখা একটা কবিতা শোনাবো।
0: কিসের শোন, কি কবিতা?
2: যোগেন বাবুর বীরত্ব।
0: আচ্ছা তুমি একটু একটু স্পষ্ট করে বলতে চেষ্টা করো, আসলে টেলিফোন লাইনে বোধহয় একটু সমস্যা হচ্ছে যে কারণে সব কটা কথা খুব স্পষ্ট করে শোনা যাচ্ছে না, তাও শোনো কিন্তু খুব ছোট্ট করে। কিন্তু
2: যোগেন বাবু মস্তবীর, সবাই জানে সেটা, চেহারাটা প্যাকেটের মতো, নয় তো সে মোটা, কাল বৈশাখী ছেলে উঠলে পড়ে ঘরের দিকে ছুটে, তোমরা তাকে ভীতু ভাবো সে নয় কো ভীতু মোটে।
0: হয়ে গেল?
2: হ্যাঁ।
0: বাহ সত্যি তুমি ছোট্ট করে শুনিয়েছ, খুব ভালো খুব ভালো থেকো। ছুটির কদিন বাকি আছে আর?
2: দুদিন।
0: আর দুদিন বাকি আছে, সোমবার স্কুল খুলবে?
2: হ্যাঁ।
0: সব পড়াশুনো হোমওয়ার্ক সব কমপ্লিট তো?
2: হ্যাঁ।
0: আচ্ছা খুব ভালো, সব কিছু কিন্তু আগে থেকে গুছিয়ে রাখবে, শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবে না, স্কুলে যাওয়ার আগে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, আর মাকে

0: একদম বলবে না, সব নিজেরটা নিজে করে নেবে, ঠিক তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর পড়াশোনাটা একটু একটু করে এবার থেকে শুরু করতে হবে, স্কুল শুরু হয়ে যাচ্ছে, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, ভালো থাকো, ভালো থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, পড়াশুনোর মধ্যে থেকো, তার মধ্যে যে যে কাজগুলো, যে যে জিনিসগুলো করতে ভালো লাগে, যেটা করলে মনে আনন্দ হয়, খুশি হয়, সেই সব কাজগুলোও করো। আর পাশাপাশি বড়দের সম্মান করা, সেটা কিন্তু খুব জরুরি। সব কথা হুবহু মেনে চলতে হবে তেমনটা আমি বলছি না, কিন্তু একটু যুক্তি দিয়ে ভেবে দেখতে হবে, মনে মনে চিন্তা করতে হবে, যে কাজটা তোমার করতে ইচ্ছে করছে না অথচ তেমনই কোনো কাজ বড়রা তোমাকে করতে বলছে, সেটা করলে ভালো হবে নাকি খারাপ হবে। তাহলে আজ এখানেই শেষ করছি, আবারও পরের কোনো ছুটির ঘন্টায় নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা হবে।

0: ছুটি ছুটি ছুটি ছুটির ঘন্টা।
1: ছুটির ঘন্টা আজ এ পর্যন্তই। তোমাদের সঙ্গে ছিলাম শ্রোতাপা পিসিমণি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় রাহুল আচার্য এবং অর্পিতা পাল।

0: শুক্রবার এবং প্রায় উইকেন্ডের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। এবং এই যে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি, এমন সময় আমাদের সবার যেটা ন্যাচারালি হওয়ার কথা সেটা হচ্ছে আমরা খুব ফুর্তিতে থাকবো যে এই তো শনি রবি আসছে, এই তো এই গরমকালের মধ্যে একটু বাড়িতে থাকতে পারবো, কিংবা যদি সন্ধ্যাবেলা একটু ওয়েদারটা ঠিকঠাক থাকে একটু বেরোতে পারবো, তাহলে একটু মজা করতে পারবো। এর মাঝখানে আমাদের যে আনন্দে থাকার কথা সেখানে তোমার মুখটা এরকম বাংলার পাঁচ করে রেখেছো কেন?
1: কারণ আমার কিছুই মন ভালো লাগছে না, মানে বুঝতে পারছো তো, মানে কালকে আমি গেছিলাম স্প্ল্যানেটে, বুঝলে তো, তো সেটা তো খুব ভালো ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে দোকানদার আমাকে জাস্ট ঠকিয়ে দিয়েছে রাহুল।
0: তোমার
1: তিনটে

0: জামা পছন্দ করেছি, ঠিক আছে? তো আর এক একটা জামার তো এক এক রকমের দাম ছিল, ঠিক আছে? তো দোকানদার বললো যে প্রথম জামাটার দাম ওই 470 টাকা, আর পরেরটার 890, আর শেষেরটা ওই 1320 কত একটা বেশ, ঠিক আছে? তো মানে টোটাল তোমার কত হচ্ছে বলো তো? 2680।
1: আমি এখন মানে হিসেবটা করতে পারছি না, কিন্তু তুমি যখন বলছো 2680,
0: তাই তাই হ্যাঁ মানে সেটাই হচ্ছে। কিন্তু কি হয়েছে অ্যাকচুয়ালি বলো তো, যে দেখো দোকানদার বললো যে ঠিক আছে একটা জামার দাম আমি একটু কম টম করছি, তো উনি বললেন যে ঠিক আছে দিদি প্রথম জামাটা ওই 470 বলেছিলাম, তো ওটা তুমি 400 দিও। আমি বললাম বাহ, তাহলে ভালো কথা, 70 টাকা কমিয়ে দিয়েছে, মানে আলাদাই ব্যাপার। তো দেখো অত ভিড়ে তো আমিও আর কাউন্ট করে দেখিনি যেমন তুমি এখন করলে না। তো বিষয়টা হচ্ছে আমি দিয়ে এসেছি সমস্ত কিছু মিলে 2680 টাকায়, তো আমার লাভটা কি হলো? ও কমালোটা কোথায়?
1: আহারে আহারে, এই যে দুঃখ দর্দ পীড়া, ঠিক আছে?
0: এই টাকায় আমি একটু আম কিনে তো খেতে পারতাম বলো।
1: হ্যাঁ, ওখানে তুমি 70 টাকা দিয়ে তুমি ওখানে লস্যি পাওয়া যায়, তুমি সেটা খেতে পারতে। কিন্তু এই যে তোমাকে ঠকিয়ে দিল, কারণ ওই যে একটা হুড়োহুড়ি এবং একটা টার্মোয়েল, তার মধ্যে তোমার মগজটা কাজ করেনি,
0: সত্যি করেনি।
1: এবং এই যে মগজটা আমাদের কাজ করে না,
0: এই গরমে কার মগজ মানে ঠিকঠাক কাজ করছে বলো তো?
1: হ্যাঁ, এই যে আমরা এখন এসিতে বসে আছি, আমাদের এখন ঠিকঠাক করছে, আর আমাদের ঠিকঠাক করছে বলেই আমরা আজ চলে এসেছি মগজ মিটাননি, কারণ তোমাদের মগজটা আমরা একটু ঘাঁটতে চাই।
0: এবং না শুধু ঘাটকে দেবো না, মানে কিছু বেশ মজাদার আবার একটু জট পাকানো অনেক রকম প্রশ্নের ঝুড়ি নিয়ে আমি আর রাহুল, মানে আমি অর্পিতা, আমার সঙ্গে রাহুল আজকে আমরা রয়েছি, টানা এক ঘন্টা তো থাকবো, তবে সেই সব প্রশ্ন ছুড়বো। কিন্তু আমাদেরকে তুমি সেই সব প্রশ্নের উত্তর জানাবে কোথায়, সেটাও তো একটা প্রশ্ন।
1: অফকোর্স 0332231342 এই নাম্বারে তোমরা ফোন করে আমাদের আজকে মগজ মিটারের সমস্ত উত্তর জানতে পারো, এবং অবশ্যই ফোন লাইন তো বিজি থাকবেই। তোমার যদি মনে হয় ফোন লাইন পাচ্ছ না, তাহলে ডিরেক্ট ফেসবুকে গিয়ে কমেন্ট করে জানাবে তোমার উত্তর।
0: একবারই তাই। আর সেই সমস্ত কিছুর মানে যুদ্ধটা শুরু করার আগে কি একটা সুন্দর গান দিয়ে মুডটাকে হালকা করে দেব?
1: একদম, মানে এই যে এত গরম, এই যে এত মগজমারির ব্যাপার আসছে, তো সেগুলোতে যাওয়ার আগে আমরা যদি একটু মুডটা হালকা করে নিই, একটু যদি প্রিপেয়ার হয়ে নিই, মানে ওই যে পরীক্ষার আগে ঠিক 5 মিনিটের মতো যে সময় ওই ভীষণই একটা ঠাকুর নামের ব্যাপার চলে আসে,
0: তারপর একটু দই, একটু
1: একটু দইয়ের ফোঁটা, হ্যাঁ, এবং সেই দইয়ের ফোঁটাটা তারপর শুকিয়ে এরকম একটা ঘুটের দাগের মতো থেকে যায়, তো সেইটুকু সময় আমরা তোমাদের দিচ্ছি, এবং এই একটু রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে আজকে শুরু হোক মগজ মিটার। রয়েছে রাহুল, অর্পিতা, তোমাদের জন্য রইল আজকের প্রথম গান।

0: ভিন্ন ইনফরমেশন দেব এবং সেটা থেকে তোমাদের খুঁজে বার করতে হবে যে আমরা কার কথা বলছি।
1: ঠিক, একবারই।
0: তাহলে আজকের আমি কে এই রাউন্ডের প্রথম ক্লুটা অর্পিতা দিয়ে দাও।
1: ওকে, আমি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
0: বেশ, আমি কে তার প্রথম ক্লু, আমি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আচ্ছা, তাহলে আমি সেকেন্ডটা যাই।
1: তার আগে কি একবার ফোন কল নিয়ে নেবে, কেউ কি গেস করছে দেখি আমরা শুনি।
0: নাও,
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি একজন ডান হাতি ব্যাটার ছিলাম।
0: একজন ডান হাতি ব্যাটসম্যান। তো আমরা কার কথা বলছি? আমরা তো একটা একটা ক্লু প্রথমেই পেলাম এবং সেখান থেকে আমি বুঝতে পারছি যে আমার বন্ধুরা একটু কনফিউজড, কারণ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তো অনেকেই রয়েছে। আমরা আরেকটু ছোট করলাম যে ডান হাতি ব্যাটসম্যান, কিন্তু ডান হাতি মানুষের সংখ্যাও তো অনেকটা বেশি।
1: কিন্তু এখান থেকে মানে নিজেদের পছন্দের ক্রিকেটারের নামও তো বলতে পারে মানুষজন, তাই না? গেস করে, কারণ এখানে ফুললি গেসিং চলছে এখনো পর্যন্ত।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। তো আমরা কি তার পরের ক্লুতে যাই?
1: চলো।
0: এর পরের ক্লু হচ্ছে, আমি একাধিক দলের হয়ে আইপিএল খেলেছি। আমি একাধিক দলের হয়ে আইপিএল খেলেছি।
1: ঠিক,
0: তো তাহলে এবার কি বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে না, কারণ
1: সেখানেও অনেকে রয়েছে।
0: আমার নিজের মাথাতে আমি যদি এটা না জানতাম উত্তরটা, তাহলে আমি নিজে কত রকম গেস করতে পারতাম।
1: ঠিক ঠিক,
0: কিন্তু শুনেনি, যদি কোনো গেস লেগে যায় তাহলে কি হবে?
1: বেশ দেখি, 2243, আমি কি আবার নাম্বার ভুল বলছি না? 2213 1342 তে কে রয়েছে দেখি ফোন লাইনে। হ্যালো
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
3: আমি বাণী মুখার্জি বলছি। একটু সহজ প্রশ্ন হলে ভালো হয়। যে
1: সহজ প্রশ্ন তো হবে, এখনো অনেক সময় রয়েছে, বাট একেবারে সোজা প্রশ্ন, যখন ফাইনাল অ্যানসারটা আপনারা শুনবেন তখন মনে হবে এটা পারলাম না, এরকম হবে কিন্তু বিষয়টা। ঠিক
0: আছে, আচ্ছা আচ্ছা, फोर्थ ক্লুটা কি তাহলে আমরা দেব?
1: না
0: না, দাঁড়াও, फोर्थ ক্লু দেওয়ার আগে আমরা একটু বলে নিই যে আমরা এতক্ষণ কি কি বলেছি।
1: এক্স্যাক্টলি।
0: প্রথম ক্লু, আমি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। দুই নম্বর, আমি একজন ডান হাতি ব্যাটসম্যান ছিলাম। তিন নম্বর, আমি একাধিক দলের হয়ে আইপিএল খেলেছি। তো তিন নম্বর ক্লুটার পরে এবার আমরা যাব চতুর্থ ক্লুয়ের দিকে, সেটা হচ্ছে, আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি মূলত কর্ণাটকা দলের হয়ে।
1: আরো স্পেসিফিক হলো কিন্তু বিষয়টা,
0: বিষয়টা আরেকটু স্পেসিফিক হলো। এক্স্যাক্টলি, তাহলে কিন্তু মানে আমরা কি একটু ফোনের দিকে যাব?
1: হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। হ্যালো হ্যালো হ্যাঁ, কে বলছেন?
4: বলছি ওটা আপনার বিরাট কোহলি।
1: বিরাট কোহলি, ওকে ফাইন।
0: আমরা বিরাট কোহলির নাম শুনলাম, কিন্তু আদৌ কি উত্তরটা বিরাট কোহলি?
1: নিলাম অ্যানসারটা,
0: আমরা অ্যানসারটা নিলাম। সঠিক উত্তরটা কি সেটা আমরা সমস্ত ক্লু শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত উত্তর নিয়ে তারপর বলবো। তাহলে
1: ফোন লাইনে আরো একজন আছে দেখি।
0: আচ্ছা, নিয়ে নি।
1: হ্যালো, না
0: কারণ এই যে আমাদের কাছে কোনো নির্দিষ্ট একটা উত্তর নেই, আমাদের অনেক কিছু ভাবতে হচ্ছে, অনেকের ব্যাপারে ভাবতে হচ্ছে, এটাই কিন্তু মগজ মিটার শুরু করার একটা পারফেক্ট এক্সারসাইজ।
1: সত্যি তাই, মানে একটু প্রেশার দাও না, তারপরে তো অনেক ইজি প্রশ্ন রয়েছে।
0: এইভাবেই আমাদের ছোটবেলায় কেসিন আগের অঙ্ক করাতো, ভীষণ কঠিন অঙ্কগুলো আগে করে নাও, তাহলে আস্তে আস্তে মাথাটা কাজ করা শুরু করবে,
1: তারপর তুমি সব ইজি অঙ্কগুলো পাবে।
0: মানে দেখো, বাদর যদি শুরুতেই তেল মাখা বাসে উঠে যেত তাহলে তো সে মানে অঙ্কই হতো না, তাই না? একটু উঠবে নামবে, উঠবে নামবে।
1: ফোন লাইন অলরেডি ব্লিঙ্ক করছে রাহুল, দেখি ফোন লাইনে কে রয়েছে। হ্যালো
5: হ্যালো, নমস্কার, আমি বরগাছিয়া থেকে প্রশান্ত ঢক বল।
1: বল উত্তরটা।
5: হ্যাঁ, উত্তরটা হবে কেএল রাহুল।
0: আমার নাম কিন্তু বিশ্বজোড়া, আমার খ্যাতি, আমার নাম সবকিছু একেবারে বিশ্বজোড়া রেড বল ক্রিকেটে। তুমি কি এখনো বুঝতে পারছো যে আমি কে? মানে না, আমি তো রাহুল, কিন্তু আমি কার কথা বলছি?
1: ঠিক, দেখি ফোন লাইনে কে রয়েছে। হ্যালো হ্যালো,
0: না আমরা শুনতে পেলাম না। এবার যদি কারোর মনে হয় যে ফোন লাইনে অসুবিধা হচ্ছে তাহলে কি করতে হবে?
1: আমাদের অফিসিয়াল ফেসবুক যুববাণী কলকাতার।

0: ফেসবুক পেজ, সেখানে আজকে আমাদের পোস্টার রয়েছে, সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে জানতে পারো, মানে তুমি তোমার উত্তর আমাদের জানাতে পারো।
1: বেশ, তাহলে এই যে উত্তরটা আমরা অপেক্ষা করছি, আমরা কি ফাইনাল ক্লুটা দেব?
0: হ্যাঁ, দিতেই পারি।
1: বেশ বেশ, আচ্ছা ফাইনাল ক্লুটা অর্পিতা বলে দাও।
0: বেশ, লাস্ট এন্ড ফাইনাল ক্লু।
1: তবে তার আগে আমরা একবার ঝালিয়ে নিই আমরা কি কি শুনলাম। আমি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, আমি ডানহাতি ব্যাটসম্যান, আমি একাধিক দলের হয়ে আইপিএল খেলেছি, আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি মূলত কর্ণাটকা দলের হয়ে, রেড বল ক্রিকেটে আমার নাম বিশ্বজোড়া। লাস্ট এবং ফাইনাল ক্লু ফর দিস আমি কে রাউন্ড ইজ,
0: বেশ আমি বলছি, আমাকে বলা হয় দা ওয়াল অফ ইন্ডিয়ান ক্রিকেট।
1: ভারতীয় ক্রিকেটে
0: সহজ কিন্তু ক্লু আর হতে পারে না।
1: এক্স্যাক্টলি, এটার পরেও যদি তোমরা না বলতে পারো তাহলে আমার কিছু আর বলার নেই।
0: আমার বক্তব্য একটাই যে তাহলে তুমি আজই হোক ক্রিকেট ফ্যান নও, তাই না? তো দেখি ফোন লাইনে কে রয়েছে। হ্যালো হ্যালো
2: হ্যালো, বিরাট কোহলি।
0: বিরাট কোহলি, কে বলছো? নিজের নামটা না বলে অ্যান্সারের নাম, ওকে ফাইন। অ্যান্সার অনেকগুলো আমরা পাচ্ছি কিন্তু, ঠিক আছে। তো সব পয়েন্ট, ছটা পয়েন্ট আমি টানা একবার বলে দিই। আমি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, আমি একজন ডানহাতি ব্যাটসম্যান, আমি একাধিক দলের হয়ে আইপিএল খেলেছি, আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি মূলত কর্ণাটকা দলের হয়ে, রেড বল ক্রিকেটে আমার নাম বিশ্বজোড়া, অ্যান্ড দ্য লাস্ট ক্লু, আমাকে বলা হয় দা ওয়াল অফ ইন্ডিয়ান ক্রিকেট।
1: বেশ বেশ বেশ, আমরা কিন্তু ফেসবুকে অনেকগুলো উত্তর পেয়েছি।
0: বেশ তাহলে শুনি কে কি বলছে।
1: বেশ, আচ্ছা মনীষ পাণ্ডে পাচ্ছি আমরা, বলছেন সৌমেন দাস, সন্তু বসাক, প্রবাল মহাপাত্র, মানসী দাস সেন বলছেন, রাহুল দ্রাবিড়, প্রশান্ত ঢক বলছেন কেএল রাহুল, নিবিতা চক্রবর্তী, মানীশ পাণ্ডে, উত্তম প্রামাণিক কেএল রাহুল, তারপর দেবাঞ্জলি পানিগ্রাহী বলছেন অনিল কুম্বলে, সৌভিক সরকার অভি বলছেন মানীশ পাণ্ডে, উত্তম প্রামাণিক বলছেন কেএল রাহুল, নয়নাগিরি বলছেন রাহুল দ্রাবিড়, বাবাই চক্রবর্তী কেএল রাহুল, পিউপা ঘোষ রাহুল দ্রাবিড়, শিল্পী ভান্ডারী রাহুল দ্রাবিড়, সন্তু বসাক আবার রোহিত শর্মা, প্রশান্ত ধক আবার রাহুল দ্রাবিড়, সুমিত সেন সচিন তেন্ডুলকর, সোম সরকার রাহুল দ্রাবিড়, শুভশ্রী বলছে রাহুল দ্রাবিড়, তনুশ্রী বেরা রাহুল দ্রাবিড়, রাহুল দ্রাবিড়, রাহুল দ্রাবিড়, কেবল শর্মিষ্ঠা মোদক বলছেন বিরাট কোহলি, বাকি শেষের দিকটা অন্তত রাহুল দ্রাবিড় এসে ঠেকছে।
0: মানে ভোটটা বেশি কিন্তু রাহুল দ্রাবিড়ই পড়েছে,
1: কারণ এটা আমরা শেষ একদম ক্লুটা একটু তো ক্লিয়ার করে দিয়েছি যে এটা কি হবে উত্তরটা। তো এটার পরে তো বলতে পারাটাই যায়, তাই না?
0: তাহলে ফাইনাল আনসারটা রাহুলই বলুক, আমার মনে হয় খুব সুন্দরভাবে ম্যাচ করবে যেই অ্যানসারটা আমি কে সেটার সঙ্গে।
1: সঠিক উত্তর কেএল রাহুল নয়, রাহুল দ্রাবিড়।
0: রাইট, তো যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সবার জন্য জোরে হাততালি। ইয়েস
1: একদম। তো হ্যাঁ, যারা একটু মানে এরকম বাউন্ডারি ঘেঁষে বেরিয়ে গেছো, বিরাট কোহলি কিংবা কেএল রাহুল, কেএল রাহুল শুনে আমি বললাম খুব ক্লোজ, কিন্তু আমি এটা এখন ডিসক্লোজ করবো না যে তোমরা খুব কাছাকাছি আছো, মানে নামের দিক থেকে কাছাকাছি আছো, জেনারেশনের দিক থেকে না হলেও।
0: বেশ, এরপরে আমরা চটপট কিন্তু চলে যেতে পারি আমাদের পরের রাউন্ডে, কি বলো রাহুল?
1: একদম, এবং তুমি যখন বলছো চটজলদি আমরা চলে যাই আমাদের পরের রাউন্ডে, তাহলে বলে রাখি যে আমাদের পরের রাউন্ডের নামটাই হচ্ছে
0: চট জলদি চারপাশ। যদি তোমার জেনারেল নলেজ খুব ভালো হয়, তুমি একটু পেপার টেপার পড়ো, আপডেট রাখো আর কি চারিপাশে কি হচ্ছে না হচ্ছে, তাহলে জাস্ট এই যে একটু আগে আমাকে অনেকেই বলছিল আমাকে রাহুলকে যে একটু প্রশ্ন সহজ করো না হলে বলতে পারছি না, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু জাস্ট তুমি তুড়ি মেরে বলে দিতে পারবে আমাদের, ঠিক আছে?
1: তাহলে এই যে এতক্ষণ আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, আমরা রাহুল দ্রাবিড়ের এসে ঠেকলাম একদম শেষমেশ, তো তারপর থেকে যারা বলছে শুধুই ক্রিকেট, ফুটবল কিচ্ছু হবে না, তাদেরকে আশ্বস্ত করে বলি না ফুটবল হবে, কারণ চটজলদি চারপাশের প্রথম প্রশ্নটাই ফুটবলের উপরে।
0: ঠিক, 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পশ্চিমবঙ্গকে 1-0 গোলে হারিয়ে কোন দল শিরোপা জিতেছে? আরো একবার রিপিট করি, ঠিক আছে, 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পশ্চিমবঙ্গকে 1-0 গোলে হারিয়ে কোন দল শিরোপা জিতেছে বলতে হবে।
1: তার মানে এই যে মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হেরে গেছে, কিন্তু তাকে হারিয়েছে কোন দল সেটা তোমাকে বলতে হবে। এবং এটা ইচ্ছে করেই আমরা রাখলাম, কারণ আমরা যখনই ফুটবল বলি আমরা এত পুরুষ ফুটবলের কথা শুনি, ফুটবলারদের কথা শুনি, মহিলা ফুটবল এবং মহিলা ফুটবলার তাদের কথা কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই। সুতরাং ফুটবল

0: আমরা যদি পুরুষ ফুটবল এবং মহিলা ফুটবল এইভাবে বলি, রাদার দ্যান ফুটবল এবং মহিলা ফুটবল, আমাদের মনে হয় আমরা সবাইকেই একটু সমান ইম্পর্টেন্স দিই। আমরা যখন জেন্ডার ইকুয়েলিটির কথা বলি তখন এই জিনিসগুলো আসে।
1: হ্যাঁ সত্যি তাই। তাহলে প্রশ্নটা আরো একবার রিপিট করে দিই। 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পশ্চিমবঙ্গকে 1-0 গোলে হারিয়ে কোন দল শিরোপা জিতেছে তোমাকে বলতে হবে।
0: বেশ, আমরা একটা উত্তর নিই,
1: চলো নিই। ফোন লাইনে কে আছে? হ্যালো, না
0: 0332131342 এই নাম্বারে তোমরা ফোন করতে থাকো, অথবা আমাদের ফেসবুকে গিয়ে আমাদের যুববাণী কলকাতা এই ফেসবুক পেজে আমাদের পোস্টার তলায় গিয়ে কমেন্ট করতে পারো। ফোন লাইনে কে?
1: ফোন লাইনে দেখি কে। হ্যালো, হ্যালো।
0: আমার মনে হয় আমাদের প্রশ্নটা খুব একটা সোজা হয়নি, ফলে একটু সার্চ করতে হচ্ছে এবং পাশাপাশি একটু মানে তারা বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। আরে বাবা,
1: এটা আবার কি প্রশ্ন? এতটা আমাকে টাইপ করতে হবে জানার জন্য? ঠিক ঠিক,
0: মানে এই যেটা এতটা লিখতে হবে যে পশ্চিমবঙ্গ
1: দেখি। আপাতত লেখার আগে ফোন লাইনে চলে এসেছে একজন। হ্যালো, কে বলছেন?
2: আমি বরগাছা থেকে প্রশান্ত ভগ বলছি।
1: হ্যাঁ, উত্তরটা
2: মণিপুর হবে।
0: আচ্ছা, আমরা একটা উত্তর পেয়েছি এবং আমরা এই উত্তরটাকে আবার নিলাম এবং বাকি যে উত্তরগুলো যেগুলো ফেসবুকেও আসছে আমাদের আমরা সবগুলোকে নেব। তবে তার আগে আমরা একটা মিষ্টি, ভীষণ মিষ্টি একটা প্রেমের গান শুনে ফিরে আসছি। আজকের মগজমিতারে রয়েছি রাহুল এবং অর্পিতা।

0: দু হাতে মুঠো ভরে আরো অনেক কিছুই করা যায়, মানে মারধরও করা যায়। কারণ এই যে আমরা যখন দেখছি যে তোমরা একটার পর একটা উত্তর আমাদের দিচ্ছ, এবং একসময় গেস করতে করতে কেউ যদি একটা উত্তর দেয় তখন তারপরে সেই উত্তরটাই কপি হতে হতে আসে, তখন তো আমাদের মনে হয় যে
1: আচ্ছা ঠিক আছে সবাই তাহলে সেটা নেই, মানে সেটা দেখে দেখেই বলে যাচ্ছে, মানে আর মাথাটা নিজের মগজটাকে আর ধোলাই করছে না, এটা হচ্ছে বিষয়। তো যেটার মানে যেই প্রশ্নটা করে আমরা গানের ব্রেকে গেছিলাম সেই প্রশ্নটা একবার করে দিই। প্রশ্নটা ছিল, 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পশ্চিমবঙ্গকে 1-0 গোলে হারিয়ে কোন দল শিরোপা জিতেছে? এটা ছিল প্রশ্ন। এবার একটু আমরা কি ফেসবুকে চোখ রাখবো রাহুল?
0: একদম একদম, আমরা যদি দেখি ফেসবুকটা তাহলে আমরা দেখছি যে প্রশান্ত ধক লিখছেন মণিপুর, শুভশ্রী, তনুশ্রী বেরা, প্রবাল মহাপাত্র, নয়নাগিরি, পিউপা ঘোষ, শুভদীপ মাইতি, কুণাল চৌধুরী, সৌমেন দাস, বাবাই চক্রবর্তী, শিল্পী ভাণ্ডারি, সুমিত সেন, সোম সরকার, প্রজ্ঞা পারমিতা প্রধান মণ্ডল, শর্মিষ্ঠা মোদক, সৌভিক সরকার অভি, সবাই বলছেন মণিপুর, কেবলমাত্র দেবলীনা চক্রবর্তী লিখছেন চীন।
1: ওকে চীন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। মানে দেখো রাহুল, প্রথমত এই যে একটা কি বলবো, এই যে একটা দূরত্ব, মানে এটা দূরত্ব না, মানে এই যে একটা তোমার মণিপুরের ঝড়ের গেছে, মানে ঝড় গেছে, এখানে তো কাউন্ট ছাড়া আমরা মণিপুর পেয়েছি, বাট একটা শুধু এসছে আলাদা, চীন। কিন্তু সাধারণত আমরা সবাই ভাবি যে যেটার ঝড় বেশি, যেটার প্রচুর মানুষজন ঠিক বলেছেন, ওটাই সাধারণত অ্যান্সার হয়,
0: মানে আমাদের অ্যান্সার হয় না সেরকমই দেখি।
1: হ্যাঁ সেটাই দেখি,
0: কিন্তু এখানে একটা মজা আছে।
1: হ্যাঁ
0: তুমি ভাবো মণিপুর কিন্তু একটা রাজ্য,
1: ঠিক
0: পশ্চিমবঙ্গের সাথে কি চীনের খেলা হয়েছে নাকি পশ্চিমবঙ্গের সাথে অন্য কোনো রাজ্যে? না না না, আমি তো অনেকটা বলেই দিচ্ছি, বলেই দিই,
1: একেবারে বলে দাও।
0: সঠিক উত্তর, হ্যাঁ উত্তরটা হচ্ছে মণিপুর।
1: তো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের সবার জন্য একটা জোরে হাততালি। Yes. আর সব থেকে ইন্টারেস্টিং, মানে এখানে আমরা কিন্তু সব থেকে কম এরকম মানে উত্তর পেলাম যারা মানে 2-3-4 অপশন আমাদের দেয়নি, একটা অপশনের পুরো একদম কাঁপিয়ে দিয়েছে সবাই। এক্স্যাক্টলি।
0: এবং এর সঙ্গে সঙ্গে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, চরজলদি চারপাশের সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, প্রবীণ অভিনেতা সতীশ শাহ সম্প্রতি মুম্বাইতে প্রয়াত হয়েছেন, মৃত্যুর সময় তার বয়স কত ছিল? এটা কিন্তু মানে
1: একেবারে সহজ,
0: হ্যাঁ সহজ না, এটার জন্য তোমাকে গুগল
1: করতে হবে, মানে ওটাই মানে ওই
0: গুগলে বলছি, অথচ মানে দেখবে কিছু টিচার যখন গার্ড দেয় তখন বলছে ঠিক আছে ভাই তোরাও কথা বলবি না, কথা বলিস না, যা করার নিস্তব্ধে কর,
1: হ্যাঁ নিস্তব্ধে কর, চোখের ইশারায় হোক বা
0: হ্যাঁ, কিন্তু কথা বলবি না। তো এরকম যে একটা টিচাররা থাকতেন আমাদের যারা আমাদের বলতেন কথা বলবি না,
1: সেই রোলটা আজকে আমরা এখন প্লে করছি।
0: হ্যাঁ একদমই একদমই। তো আমরা বলছি যে যদি মনে হয় কঠিন, দেখো কি করবে, আমি তো তোমাদের কিছু বলিনি কিছু না করতে বা কিছু করতে।
1: বেশ দেখো, ফোন লাইনে অলরেডি ব্লিঙ্ক করছে, তাহলে আপাতত দেখি আমাদের ফোন লাইনে কে রয়েছে। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি সুরেশ চক্রবর্তী, বর্ধমান থেকে বলছি।
1: উত্তরটা
2: আউটসাইড 79।
1: ওকে ফাইন,
0: আমরা তো একটা উত্তর পেলাম,
1: 79।
0: তাহলে আমরা কি এর মানে কতগুলো অপশন দেব? আচ্ছা আমরা অলরেডি ফেসবুকে উত্তর পাচ্ছি,
1: ওকে,
0: তনুশ্রী বেরা, নয়নাগিরি, এনারা বলছেন 74, শর্মিষ্ঠা মোদক বলছেন, কিন্তু আমাদের এখন যিনি ফোন করলেন তার সঙ্গে একই সুরে তিনি বলছেন 79। তাহলে আমরা 74 পাচ্ছি, এবং যেটা পাচ্ছি সেটা হচ্ছে 79। তো সতীশ শাহের অনেক আমরা সিনেমা দেখেছি, সেটা মিস্টার ইন্ডিয়াতে আমার ওনার পারফরমেন্স খুব পছন্দের, এবং আরও তো আমরা কত সিনেমায় ওনাকে দেখেছি, তো একটার পর একটা যখন সিনেমা দেখি এবং যখন এক এরকম কিংবদন্তি অভিনেতারা চলে যান, তখন কিন্তু এই যে মানে ইনফরমেটিভ যে দিকটা, মানে তার কোথায় জন্ম, তিনি কোন কোন সিনেমায়, তিনি কোন রাজ্যের, এই জিনিসগুলোর সঙ্গে সঙ্গে নিউজ পেপার ফলো করলেই তুমি দেখতে পাবে যে এত বছর বয়সে ওনার জীবনাবসান হলো, এত বছর বয়সে ওনার প্রয়াণ ঘটলো, ঠিক আছে? তো সেই সংখ্যাটা

0: কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমরা কিন্তু সেই সংখ্যাটাই জিজ্ঞাসা করছি। শুনে নি ফোন লাইনে কে রয়েছেন।
1: হ্যালো,
2: হ্যালো, আমি বহরমপুর থেকে পলাশ সরকার কথা বলছি।
1: বলুন উত্তরটা।
2: উনি উনি উনি তো হরর ফিল্মে ভালো অভিনয় করেছিলেন। ওনার মৃত্যুকালে বয়স ছিল 74।
1: ওকে, শুনতে থাকুন।
0: বেশ, আমরা 79 পেলাম, 74 পেলাম। তো আপাতত কি আমরা উত্তরটা দিয়ে দেব?
1: হ্যাঁ, কারণ আমাদের প্রশ্ন প্রচুর আছে, তাই না? ফেসবুকে কি কিছু আর নতুন আমরা কাউকে পেলাম যারা আমাদেরকে উত্তর জানিয়েছে?
0: ফেসবুকে আমরা পাচ্ছি পুষ্পিতা হাজরা, প্রজ্ঞা পারমিতা, সুমিত, সৌভিক সরকার, এনারা বলছেন 74, শতদল সামন্ত, সৌমেন দাস, কুণাল চৌধুরী, শিল্পী ভান্ডারী, পিউপা ঘোষ 74। এদিকে শর্মিষ্ঠা মোদক আর অলোকা নাগ বলছেন 79। আবার আবার শুভদীপ মাইতি লিখছেন 70। তো আমরা কিন্তু তিন রকমের উত্তর পেলাম। সবচেয়ে বেশি 74, তার ঠিক পরেই রয়েছে 79 এবং তারপরেই রয়েছে 70। তো অ্যাকচুয়াল আনসারটা কি অর্পিতা?
1: আনসার হচ্ছে 74। সো যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাত তালি। ইয়েস, 74, একেবারেই তাই, সঠিক উত্তর ছিল 74।
0: একেবারে। এবং 74 এই উত্তরটার সাথে সাথেই আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা তো এতক্ষণ অতীতের কথা বললাম, যারা চলে গেছেন সেই কথাটা বললাম, এবার আমরা একটু ভবিষ্যতের কথা ভাবি। আমাদের ভবিষ্যৎ অন্ধকার না আলো না কি সেটা একটু আমরা ভাবি।
1: আচ্ছা ঠিক আছে, চলো।
0: তো আমরা এখন দাঁড়িয়ে আছি 2026। আমরা যদি এখান থেকে একটু এগিয়ে যাই তাহলে আমরা পৌঁছবো 2030-এ।
1: একটু এগোলো না রাহুল, বেশ অনেকটা এগোলেই তুমি 30-এ পৌঁছবে। 26 থেকে 30-এ একটু সময় লাগবে, তাই?
0: মানে সেই তো, মানে একটু আমি সময়টাকে স্লো করার চেষ্টা করছি, অর্পিতা আমাকে করতে দেবে না। কিন্তু ফাইনালি 2030-এ তো কোনো এককালে পৌঁছতে হবে। এবং 2030-এ হবে কমনওয়েলথ গেমস, এবং সেখানে আয়োজক শহর হিসেবে ভারতের কোন শহরকে সুপারিশ করা হয়েছে? অর্থাৎ এই যে ভবিষ্যতের একটা প্রশ্ন, যে 2030 সালে যে কমনওয়েলথ গেমসটা হবে সেক্ষেত্রে ভারতের কোন শহরকে সুপারিশ করা হয়েছে আয়োজক হিসেবে, যে কোন শহরে সেটা হবে? তো তোমাকে সেটা বলতে হবে। আমি জানি অতীতের চেয়ে ভবিষ্যতের ব্যাপারে একটু খোঁজনাটা একটু কঠিন, কিন্তু আমি জানি তোমাদের মগজটা ভালো মতন কাজ করে, তাই তোমরা ঠিকই উত্তর দিতে পারবে।
1: আর এবং এই রিলেটেড গেমস নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে, যারা রিসার্চ করে, তাদের কাছে তো এটা জাস্ট জল ভাত, তাই না?
0: দেখো দেখো, পৃথিবীতে তো মন নিয়ে খেলার মানুষ আছে, জীবন নিয়ে খেলার মানুষ আছে।
1: বাপরে বাপ, রিসেন্ট মন ভেঙেছে নাকি?
0: একেবারে না,
1: মানে এইরকম কথাবার্তা শুনছে তো তাই।
0: না না না, চারিদিকে তো দেখছি লোকজন।
1: হ্যাঁ সে তো বটেই।
0: তো
1: সেই কারণে আমার মনে হয় দোকানে এখন আর গেমস বিক্রি হয় না, কারণ সেগুলো আর কেউ খেলে না। আমার
0: লোকে মন নিয়ে খেলছে, জীবন নিয়ে খেলছে।
1: ওকে,
0: এত যে কিছু নিয়ে খেলা, তার মাঝখানে একটু ক্রিকেট, ফুটবল, কমনওয়েলথ গেমস, এগুলোর আমরা একটু ফোকাস করি, তাই না?
1: ঠিক ঠিক, একেবারেই তাই। তো চটপট আমাদেরকে জানাতে পারো, আর আমাদের তোমার অ্যান্সার জানানোর তো দুটো প্রসেস রয়েছে, একটা 0333-2213-1342, আর এছাড়াও যুববাণী কলকাতার ফেসবুক পেজে এসেও কিন্তু তুমি তোমার উত্তর দিতে পারো, যদি লাইনটা বিজি পাও আর কি। তো সব দিক থেকে আমরা উত্তর পাচ্ছি, তাই তো?
0: আমরা উত্তর পাচ্ছি। আমরা আগে একটু ফোন লাইনটা দেখি।
1: চলো দেখি ফোন লাইনে কে রয়েছে। হ্যালো,
0: ফোন লাইনে কেউ নেই, কিন্তু যদি আসতে চাও তাহলে 0332-1313-1342 এই নাম্বারে চটপট করে চলে আসো।
1: চলে এসেছে বন্ধু। হ্যাঁ হ্যালো,
0: সার্থপর সিনেমা থেকে এই গানটা শুনে ফিরে আসছি মগজ মিটার নিয়ে রাহুল এবং অর্পিতা।

0: হ্যাঁ এই শুন, কারণ আমরা কিন্তু শুনছি, আমরা কিন্তু রয়েছি আজকে মগজ মিটারে রাহুল এবং অর্পিতা, এবং আমরা এবার শুনে নেব যে ফোন লাইনে এসে আগের প্রশ্নটার সঠিক উত্তর কি তুমি দিতে পারলে।
1: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: বিহার থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলো।
2: উত্তরটা হবে বদোধরা।
0: আচ্ছা, আমরা ভাটোদরা পেলাম, আমরা পেলাম গুজরাটের আহমেদাবাদ। আমরা কিন্তু ফেসবুকে অনেকগুলো উত্তর পেয়েছি, তো সেই উত্তরগুলোর দিকে একটু নজর রাখি।
1: হ্যাঁ, একবারই দেখি কে কি।
0: আমরা যদি দেখছি ফেসবুকে কিন্তু একটা ট্রেন্ড খুবই চলছে, সেটা হচ্ছে
1: যেটা একজন বলছে সেটাকে ফলো করে করে চলছে।
0: হ্যাঁ হ্যাঁ, সেটাই চলছে। উত্তম প্রামাণিক, পিউপা ঘোষ, নয়নাগিরি, পুষ্পিতা হাজরা, কুনাল চৌধুরী, সৌমেন দাস, প্রজ্ঞা পারমিতা, সৌভিক সরকার, অভি, প্রশান্ত ধক, নিবেদিতা চক্রবর্তী, তনুশ্রী বেরা, শিল্পী ভান্ডারী, শর্মিষ্ঠা মোদক, সবাই কিন্তু বলছেন গুজরাটের আহমেদাবাদ।
1: ওকে,
0: কিন্তু এর মাঝখানে সুমিত সেন বলছেন ব্যাঙ্গালোর।
1: আচ্ছা,
0: এবং আমরা এক্ষুনি উত্তর পেলাম ফোন লাইনে আহমেদাবাদ। আমরা আজকের লাস্ট ফোন কল, মানে এই প্রশ্নের লাস্ট ফোন কলটা একটু নিয়ে নিই।
1: চলো দেখি ফোন লাইনে কে আছে। হ্যালো,
3: গুজরাট আহমেদাবাদ।
0: অ্যাবসলিউটলি রাইট, কিন্তু আপনার নাম কি সেটা তো আমরা শুনতে পেলাম
1: না। হ্যাঁ,
0: তো অ্যাবসলিউটলি রাইট, ইটস গুজরাটের আহমেদাবাদ।
1: হ্যাঁ,
0: 2030 সালের কমনওয়েলথ গেমস এর আয়োজক শহর হিসেবে সুপারিশ পেয়েছে।
1: মানে আমাদেরকে আর বলতেই হলো না কিন্তু কোনটা সঠিক অ্যানসার। হ্যাঁ, আমাদের লিসেনারই আমাদের হেল্প করে দিয়েছে। ওকে ফাইন, তো যারা যারা বলেছে আহমেদাবাদ তাদের সবার জন্য একটা জোরে হাত তালি।
0: এবং এর সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, যেটা হচ্ছে অডিও রাউন্ড। এবং অডিও রাউন্ডের প্রথম প্রশ্নে, দেখো অডিও রাউন্ডে আমরা কি করি, অডিও রাউন্ডে আমরা তোমাদের কিছু কিছু অডিও

0: রান্না। হ্যাঁ,
1: তো অ্যাবসলিউটলি রাইট, ইটস গুজরাটের আহমেদাবাদ। হ্যাঁ, 2030 সালের কমনওয়েলথ গেমস এর আয়োজক শহর হিসেবে সুপারিশ পেয়েছে।
0: মানে আমাদেরকে আর বলতেই হলো না কিন্তু সঠিক অ্যান্সার। হ্যাঁ, আমাদের লিসেনারই আমাদের হেল্প করে দিয়েছে। ওকে ফাইন, তো যারা যারা বলেছে আহমেদাবাদ তাদের সবার জন্য একটা জোরে হাততালি।
1: এবং এর সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, যেটা হচ্ছে অডিও রাউন্ড। এবং অডিও রাউন্ডের প্রথম প্রশ্নে দেখো, অডিও রাউন্ডে আমরা কি করি, অডিও রাউন্ডে আমরা তোমাদের কিছু কিছু অডিও

0: আদের গলা শুনলাম,
1: ঠিক একবারই তাই। কোন কোন কণ্ঠ আমরা শুনতে পেলাম, কোন অভিনেতা অভিনেত্রীর এই সিরিজে অভিনয় করেছে সেটা বলতে হবে, আর এই কোন সিরিজ থেকে মেইনলি এই পোর্শনটা আমরা শোনালাম সেটা তোমাদের বলতে হবে।
0: একটা কথা বলতে পারি, একটা ক্লু দিতে পারি, কিন্তু ক্লুটা দেওয়ার আগে আমরা একটু ফোন লাইনটা চেক করব।
1: চলো দেখি। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
0: এবং জানতে চেয়েছি যে কোন সিরিজের অংশ এবং কাদের গলা আমরা শুনলাম, তো সেই সম্পর্কিত কিন্তু এখনো আমরা কোনো উত্তর পাচ্ছি না। আমরা মনে হয় বন্ধুরা একটু কনফিউজড হয়ে গেছে, ফাইনালি একটা কঠিন প্রশ্ন কি আমরা
1: তাহলে ক্লিপিং স্টার আরো একবার শুনিয়ে দিই। আর যাই হোক, কিন্তু কণ্ঠস্বরটা চিনে কিন্তু তোমাদের বলে দেওয়া উচিত।
3: এটা অ্যাক্সিডেন্ট নয় বাবা জি, বল।
4: হ্যাঁ, খুন।
5: আমি শুনতে পাই মা জননী।
3: প্রতাপ সিংহ রায়ের একমাত্র ভাইজি, আম্রপালির ডায়েরি।
0: একটা কথা বলতে পারি যে এই সিরিজটা কিন্তু খুবই রিসেন্ট একটা সিরিজ এবং এটা বাংলা সিরিজ, এবং যাদের যাদের গলা শুনলাম তারা কিন্তু অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। এবং যদি আমরা একটু ফেসবুকটা দেখি, সেখানেও কিন্তু মানুষ উত্তর দিচ্ছেন। আপাতত বেশ কতগুলো উত্তর পেলাম। একটা হচ্ছে প্রজ্ঞা পারমিতা প্রধান মণ্ডল লিখছেন ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভানুদেব চক্রবর্তী লিখছেন ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী রাহুল। পিউপা ঘোষ লিখছেন সিরিজ জানি না কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রেয়া সেন লিখছেন ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী, রাহুল, দিব্যানী। তো তাহলে কি আমরা সঠিক উত্তরের দিকে এগোচ্ছি নাকি ভুল উত্তরের দিকে এগোচ্ছি, সেটা জানতে হলে, সেই ঝুলি থেকে বেড়াল বেরোবে কি না সেটা জানতে হলে আমাদের ফোন লাইনটা একটু চেক করতে হবে।
1: চলো দেখি। হ্যালো, আমরাই আমাদের ভয়েস শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ, তো ঝুলি থেকে বেড়ালের বদলে আমরাই বেরিয়ে পড়লাম, কিন্তু সঠিক উত্তরটা কি তোমরা ঠিকঠাক দিতে পারলে? সঠিক উত্তরটা আমরা ফেসবুক থেকে আরেকটু দেখে নিই। আমরা পাচ্ছি সৌভিক সরকার অভিলিখছেন ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী রাহুলকে বলছে। সৌমেন দাস ঠাকুমার ঝুলি, কুণাল চৌধুরী ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুভদীপ মাইতি লিখছেন শুধু রাহুল। প্রবাল মহাপাত্র লিখছেন ঠাকুরমার ঝুলি, শর্মিষ্ঠা মধুক, ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী, রাহুল। তো আমরা এতগুলো উত্তর পাচ্ছি এবং সবগুলোই সেম। সঠিক উত্তর ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যিনি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো আজকের এই প্রশ্নটা তো তোমরা সঠিক উত্তর দিয়ে দিলে এবং তার জন্য তোমাদের জন্য
1: জোরে হাততালি।
0: আমরা চলে যাই আমাদের পরবর্তী ক্লিপে। তোমাদের জন্য এই ক্লিপটা রইল এবং ভালো করে ক্লিপটা শোনো, শুনে তোমাদের জন্য আসছে প্রশ্ন।

0: যাবি রে, কোথায় পাবি রে?
1: বলতে হবে যে এটা ঠিক কোন সিনেমার গান, ঠিক আছে, এইটা বলতে হবে, এবং বলতে হবে যে কাদের কণ্ঠে আমরা গানটা শুনলাম।
2: বেশ, আমরা কাদের গলায় গানটা শুনলাম সেটা তো শুনতে হবে। এই যে আমরা একটা গান শুনলাম, এবং এই গান শুনতে শুনতে আমাদের মনে পড়ে যে আমরা তো আরো অনেক গান শুনছি। তো এই গান শুনতে শুনতে অ্যাকচুয়ালি কি বলবো, মানে বেশ একটা মজা চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি ফোন লাইনও ব্লিঙ্ক করছে। তাহলে আমরা একটু ফোন লাইনের দিকে তাকাই,
1: চলো দেখি কে রয়েছে। হ্যালো, হ্যালো,
2: বেশ, আমরা উত্তর তো এখনো পেলাম না ফোন লাইন থেকে, তাহলে একটু ফেসবুকের দিকে তাকাই
1: দেখি।
2: ফেসবুকও এখনো নতুন উত্তর আসেনি, এখনো সবাই শ্রাবন্তী চক্র শ্রাবন্তী চ্যাটার্জিতেই পড়ে।

0: রয়েছেন। আমরা আরেকবার বলি যে এই যে গানটা আমরা শুনলাম, এটা আমরা কাদের গলায় শুনলাম এবং কোন সিনেমার গান, কাদের কণ্ঠে বললেই হবে, কোন সিনেমাটা নয় তোমার বোনাস দিলাম, তুমি আগে বলো যে এটা কাদের গলায় শুনলাম।
1: হ্যাঁ একবারই তাই।
0: আমরা কি আরেকবার ক্লিপটা শোনাবো? আমার মনে হয় আমি একটা কাজ করি,
1: বলো বলো বলো,
0: আমরা কি পুরো গানটাই একবার শুনিয়ে দিই? তাহলে আমাদের গানের ব্রেকও হবে,
1: নাইস হোক,
0: তাহলে আমরা একটা সুন্দর একটু রিল্যাক্স করতে পারবো, তোমাদের সময় পাবে এবং মানে একটু রিল্যাক্স করা যাবে।
1: ঠিক ঠিক, মিউজিক্যাল ব্রেক নিলে যা হয় আর কি, রিল্যাক্স, ফুল অন রিল্যাক্স মুডে আমরা একটু যাই, তোমরাও যাও, তারপরে উত্তর নিয়ে ফিরে আসছি গানের পর।

0: না না না না, কোনো প্রেমের নেশার ছল আমরা করছি না। আমরা একটা সোজা প্রশ্ন করেছিলাম এই গানটায় যাওয়ার আগে, যে এর আগে যে ক্লিপিংটা শুনিয়েছিলাম সেই গানটা কারা গেয়েছেন, এবং বোনাস হিসেবে রাখলাম নয় এটা কোন সিনেমার গান। তো সেক্ষেত্রে আমরা যদি উত্তরটা পাই তাহলে কি বেশ মানে মন্দ হবে না, বেশ ভালো হবে উত্তরটা দাও, আমরা শুনে নিই।
1: চলো দেখি কোন লাইনে কে রয়েছে। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছো?
2: আমি বাপুরপুর হুগলি থেকে শুভশ্রী কার্ক বলছি।
0: বলো।
2: সিনেমা হচ্ছে ফুলপিশিয়ান এডওয়ার্ড, আর এসএন সুতীর্থা চক্রবর্তী ও বনি দেশু।
1: বেশ শুনতে থাকো।
0: বেশ, আমরা একটা উত্তর পেলাম ফুলপিশি এন্ড এডওয়ার্ড, যদিও সিনেমাটার নাম কিন্তু ফুলপিশি ও এডওয়ার্ড। তো না, ফুলপিশি এন্ড এডওয়ার্ড না ফুলপিশি ও এডওয়ার্ড, কোনটা
1: ঠিক আছে? মানে আমরাও কি না, মানে ফুলপিশি ও এডওয়ার্ড কিন্তু এন্ড নয়, ও ও
0: ফুলপিশি ও এডওয়ার্ড। তো
1: এক্স্যাক্টলি,
0: কিন্তু আমরা সেটাকে ধরছি না, মানে আমরা ঠিক আছে ঠিক আছে
1: গেস করেছো, মানে একদম সঠিকই গেস করেছো, যে গেস করেছো না কেন। তবে হ্যাঁ, ফেসবুকেও কিন্তু প্রচুর আমরা কমেন্ট পেয়েছি, তো তারাও কি সবাই

0: কি সিনেমার নাম বলছে রাহুল?
1: কুনাল চৌধুরী বলছেন ফুলপিশিও এডওয়ার্ড, মানসী দাস সেন বলছেন ফুলপিশিও এডওয়ার্ড, এবং অনেকেই বলছেন কিন্তু ফুলপিশি ও এডওয়ার্ড। এবং আমরা এই উত্তরটা পাচ্ছি ফুলপিশি ও এডওয়ার্ড, তাহলে সঠিক উত্তরটা কি আমরা দিয়ে দেবো?
0: হ্যাঁ, তাহলে মানে আমরা সিঙ্গারের নাম কিন্তু খুব বেশি পাইনি, তাই?
1: না না না, খুব বেশি পাইনি, পেয়েছি কিছু।
0: ওকে,
1: তো আমরা সঠিক উত্তরটা বলি
0: মনে হয়। হ্যাঁ, আর সময় একেবারেই নেই, প্রায় শেষ। একদম সঠিক উত্তর দিয়েছো যারা বলেছ ফুলপিশি ও এডওয়ার্ড। আর যেই দুজনের কণ্ঠে আমরা গানটা শোনালাম সেটা হচ্ছে সতীর্থ চক্রবর্তী এবং বনি বসু। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের সবার জন্য জোরে হাততালি।
1: তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী পরবর্তী যে ক্লিপটা শোনাবো, তোমাদের বলতে হবে যে আমরা কার গলা শুনলাম এই ক্লিপটায়। তাহলে রেডি? বলতে হবে কার গলা শুনলাম।
2: 400 বছরের পুরনো রাজা প্রতাপাদিত্যের গুপ্তধন, যে চাঁদ সদাগরের বংশধর, সংকেত জানে সেই জয়। পুরাণ আর ইতিহাস মিলে এক হয়ে যেখানে মনসামঙ্গল কাব্য আছে পথ চেয়ে।
3: কি বলছেন সুবর্ণবাবু?
2: এবার নতুন অ্যাডভেঞ্চার।
1: নতুন অ্যাডভেঞ্চার, তাই তো?
0: একেবারেই তাই। আর এইটা এরকম একটা মানুষের কণ্ঠস্বর শুনলাম, আমার মনে হয় না গেস করতে
1: তাহলে আমি সময় লাগবে, কঠিন করব। হচ্ছে কার গলা শুনলাম এবং কোন সিনেমা সেটাও কিন্তু তোমাদের বলতে হবে। সুতরাং কার গলা শুনলাম কোন সিনেমা দুটোই তোমাদের বলতে হবে, কারণ অর্পিতা বলছে না না, বড্ড সহজ হয়ে যাচ্ছে,
0: সবাই তো এটাকে আমি অ্যানসার হিসেবে ধরবই না। প্রথম কথা বলতে হবে কোন সিনেমার ক্লিপিংস আমরা শোনালাম।
1: না না না, দুটোই বলতে হবে।
0: হ্যাঁ, সেটা তো
1: আমি কঠিন করবই, আমি হচ্ছে সেই এক্সামিনার যে না না, সব
0: দেখেছো তো,
1: সব কিছু করতে হবে।
0: চলো দেখি তাহলে ফোন লাইনে কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো,
1: আমরা ফোন লাইনে এখন পেলাম না, কিন্তু মনে রাখতে হবে ফোন লাইনের পাশাপাশি খোলা রয়েছে আমাদের ফেসবুক।
0: না না, ফোন লাইনে বন্ধু চলে এসেছে।
1: ওয়াও, ফাস্ট।
0: চলো দেখি। হ্যালো হ্যালো,
4: নমস্কার
0: নমস্কার,
4: আমি রাষ্ট্র সাংলি থেকে তানিশা মল্লিক বলছি। কণ্ঠস্বর অভি চট্টোপাধ্যায়, আর সিনেমার নাম সপ্তদিনার গুপ্তধন।
0: জমজমাট একটা দিন তোমারই হতে চলেছে মনে হচ্ছে, যদি সঠিক হয়ে যায় আনসারটা।
1: ওকে,
0: ফেসবুকে কে কি বলছে সেটা এই মুহূর্তে আমরা এখনো দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ ফোন লাইনে প্রচুর মানুষজন আছেন। দেখি ফোন লাইনে কে রয়েছে। হ্যালো হ্যালো, হাতে সময় কমছে বুঝলে রাহুল,
1: সময় খুবই দ্রুত হারে কমছে, এবং আজকে কিন্তু যা সময় দেখছি এটাই আমাদের শেষ প্রশ্ন হবে। সুতরাং
0: চলো ফোন লাইনে বন্ধু চলে এসেছে,
1: শুনে নি।
0: হ্যালো
5: হ্যালো
0: হ্যালো,
5: আবি চট্টোপাধ্যায়,
0: আর সিনেমার নাম? সঠিক উত্তরটা কিন্তু পুরোপুরি পেলাম না, মানে এটাকে আমি জাস্ট নিলামই না আনসারটা, মানে 100 জাস্ট 2 দিলাম। হ্যাঁ, 100 out of 2 পেলো, কিন্তু সিনেমার নামটাই জানতে চেয়েছিলাম কারণ এটার এতগুলো সিরিজ অলরেডি রিলিজ হয়েছে, কনফিউজিং কিন্তু বিষয়টা। তবে হ্যাঁ, যেহেতু প্রায় আমাদের সময় একেবারে শেষের দিকে, জাস্ট বলবো ঝটপট ফোন করো যদি তোমার উত্তরটা জানা থাকে, তাহলে আমরা সেই উত্তরগুলো চটপট নিই,
1: অবশ্যই তোমাদের নামটা বলবে।
0: হ্যাঁ প্লিজ। হ্যালো,
6: হ্যাঁ আমি কিয়াতরি চট্টোপাধ্যায়, সিনেমাটা হচ্ছে সপ্তদিনার গুপ্তধন, এবং কণ্ঠস্বর হচ্ছে আবির বন্দ্যোপাধ্যায়।
1: আমরা বন্দ্যোপাধ্যায় শুনলাম এবং তিনি অবশ্যই ঠিক লাস্ট মোমেন্টে বললেন না না না চট্টোপাধ্যায়। এটা হতে পারে, সাউন্ড এক রকমের শুনতে লাগে কলগুলো অনেক সময়।
0: ঠিক, আর ফোন লাইন কিন্তু মানে ফাটিয়ে ব্লিঙ্ক করছে, ঠিক আছে, আমাদের 2213134 মনে হচ্ছে পুরোপুরি বিজি। আর দেখি ফোন লাইনে কে রয়েছে।
1: এটা হচ্ছে আমাদের ফাইনাল
0: এন্ড লাস্ট ফোন কল। এক্স্যাক্টলি, কে বলছো? আমি অর্পিতা এবং রাহুল, আমাদের কারোর হাতে খুব একটা বেশি সময় নেই, তো একদম লাস্ট ফোন কল আমরা নেব, এবং যেই ক্লিপিংসটা শুনিয়েছি তোমাদেরকে বলতে হবে কোন সিনেমার অংশ শোনালাম এবং কার কণ্ঠস্বর শুনলাম। দেখি ফোন লাইনে কে রয়েছে। হ্যালো
1: হ্যালো, আমি ফেসবুকে দেখতে

0: পাচ্ছি সেই একটা মনোপলি চলছে, যেখানে সবাই মোটামুটি বলছেন যে আবির চট্টোপাধ্যায় এবং সপ্তডিঙার গুপ্তধন। এবার হ্যাঁ, এবার ডিঙা বানানটা কারোর একটু ভুল হচ্ছে, কিন্তু সেটা তো একদমই সাধারণ একটা ব্যাপার, কারণ সঠিক উত্তরটাই তো আবির চট্টোপাধ্যায় এবং সপ্তডিঙার গুপ্তধন। সুতরাং যারা যারা ঠিক বলেছো তাদের জন্য জোরে একটা হাত। সুতরাং আজকের মগজ মিটার আমরা এখানেই শেষ করছি। আজ এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি রাহুল, এবং আমার সঙ্গে ছিল
1: আমি অর্পিতা।
0: বেশ শুনতে শুনতে তাহলে
1: গানে রেখে যাবো, যেমনটা রেখে যাই সবসময় কথায় রেখে যাই না, গানে রেখে যাই। আর গানে গানে অনুপম রায় যেটা বলছেন, আমাকে আমার মতো থাকতে দাও, একদম তোমাদের তোমাদের মতোই রেখে গেলাম, তাই তো রাহুল?
0: একদম।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন রাহুল আচার্য এবং অর্পিতা পাল। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন পুরাতনী গান, শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য।

পুরাতনী গান শুনলেন সম্পূর্ণা ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: প্রচলিত লোকগীতি শুনলেন বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
0: এখন গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের ১১টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট ৩৮৬ জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে তিনটি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। সেখানে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা ৩৫০-এর কাছাকাছি। হাকিমপুর চেকপোস্টে উপস্থিত ৩০-৩৫ জন অনুপ্রবেশকারীকে আজ হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। বিএসএফ সূত্রে জানা গেছে, তিন দিন আগে ৩০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তারপর থেকে এখনও পর্যন্ত কাউকে পুশব্যাক করা হয়নি। হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের খুব শীঘ্রই নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। পরবর্তী পর্যায়ে নাগরিকত্ব পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হোল্ডিং সেন্টারগুলিতে থাকা ব্যক্তিদের খাদ্য, চিকিৎসা এবং মৌলিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। পরিচয় যাচাই এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে গতকাল জানিয়েছেন তিনি। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষ এমনকি অনুপ্রবেশকারীরাও টাকা পেতেন বলে তিনি অভিযোগ করেন। এদিকে মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা যাতে সকলেই পান তা দেখার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গ

0: যাত্রা সম্মেলনের উদ্যোগে যাত্রা উৎসব 2026 শুরু হয়েছে। গতকাল বাগবাজার ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে 20 দিন ব্যাপী এই উৎসবের সূচনা করেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। উপস্থিত ছিলেন বহু যাত্রাপ্রেমী মানুষ। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাত্রা শিল্পের এগিয়ে চলার বিষয়টি তুলে ধরেন যাত্রা সম্মেলনের উদ্যোক্তারা। রাজ্যে নতুন সরকার যাত্রা শিল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন তারা। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় প্রয়াত। আজ ভোরে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধবালগুড়ি গ্রামে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। 2023 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন মঙ্গলাকান্ত রায়। মালদার হরিশ্চন্দ্রপুর সদরে বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপী সাগরওয়ালের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গেছে, সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপিতে ঢোকাতে বাধা দিচ্ছিলেন রূপেশ, সে কারণেই এই হামলা বলে দলের তরফে দাবি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, অভিযুক্তরা পলাতক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের গোটারা পঞ্চায়েতের ঘোষপাড়ায় এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাপ্পাদিত্য ঘোষ নামে পঞ্চায়েত সমিতির সদস্য ওই ব্যক্তি ত্রাণ আত্মসাৎ করে রেখেছিলেন। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে রাতের অন্ধকারে টোটো ও ভ্যানে এই সামগ্রী অন্যত্র সরানোর সময় গ্রামবাসীরা তা হাতে নাতে ধরে ফেলে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৪৩টি ত্রিপল, 11 বস্তা মাছের খাবার ইত্যাদি উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাঁকুড়ার জয়পুর ব্লকের মহিষবান্দি এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আমিরুল খান নামে ওই ব্যক্তি আর একজন বন্ধুর সঙ্গে বাইকে করে জঙ্গলে বেড়াতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আমিরুলকে মৃত বলে ঘোষণা করেন। আরও একজনের চিকিৎসা চলছে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026 বর্ষা মৌসুমের দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায়। উত্তরবঙ্গে অবশ্য ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোথাও কোথাও। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর আকাশবাণী কলকাতা।

0: উনো জমির দুনো ফসল,
1: গ্রাম বাংলা কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।

0: বন্ধুরা, একটা কথা কিন্তু আমরা জানি, কৃষি সুমারি অনেকে ঠিকঠাক আমরা বুঝি না যে কৃষি সুমারি ব্যাপারটা কি, কিন্তু প্রত্যেক 5 বছরেই কিন্তু কৃষি সুমারি হয়ে থাকে, তার কতগুলো সুবিধা রয়েছে। আসুন আজকে আমরা জেনে নেব কৃষি সুমারি কি এ বিষয়ে এবং কেন করা হয়। আমাদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের অপর কৃষি অধিকর্তা মূল্যায়ন বিধায়ক মুখার্জি। নমস্কার বিধায়ক বাবু।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাইব কৃষি সুমারি বিষয়টা কি, যদি একটু বুঝিয়ে বলেন।
1: কৃষি সুমারি মানে যেমন ধরুন আমরা বলি আদম সুমারি হয়,
0: ঠিক,
1: পপুলেশন সেন্সাস,
0: হ্যাঁ,
1: সেটা ধরুন 10 বছর অন্তর অন্তর হয়।
0: মানে যেটা লোক গণনা হয়,
1: জনগণনা যেটাকে বলে,
0: জনগণনা,
1: সেটা তো 10 বছর অন্তর অন্তর হয়। আর আমাদের এই কৃষি সুমারি অনেক সুমারি হয়, কিন্তু আমাদের কৃষি সুমারিটা,
0: হ্যাঁ না, আপনি
1: কৃষি সুমারি আমাদের এটা 5 বছর অন্তর অন্তর হয়। তা কৃষি সুমারি তো এখন যদি আপনি দেখেন যে কোন কৃষি সুমারি চলছে, তার থেকে আমি একটু মানে আগে থেকে বলি যে কৃষি সুমারি আমাদের শুরু হয়েছে 1970-71 সাল থেকে, প্রতি 5 বছর অন্তর অন্তর এটা হয়ে আসছে। এবং কৃষি সুমারির যে কাজ, তার মূল একক হচ্ছে চাষজোত, অপারেশন হোল্ডিং, ইংরেজি যাকে বলে অপারেশন, বাংলায় বলে চাষজোত,
0: মানে যে জমিতে চাষ করা হয়,
1: হয় এবং জমিতে চাষ করা হয় সেই জমির যে চাষ আপনি করছেন সেটা এক ব্যক্তি করতে পারে, একাধিক ব্যক্তি করতে পারে, একই ব্যবস্থাপনার মধ্যে করতে পারে, সেই জমির মালিকানা দেখার দরকার নেই, জমির আপনার অবস্থানগত জিনিস দেখার দরকার নেই, ঠিক আছে। ওই আর একটা সূচক বর্ষে চাষ হতে হবে। আপনি দেখেছেন যখন জনগণনা হয় তখন একটা সূচক বর্ষ থাকে, অর্থাৎ ওই বছরের মধ্যে যা হবে তাই। এই সূচক বর্ষে আমাদের কিন্তু কৃষি সুমারিটা কাজ চলছে,
0: মানে এই নির্ধারিত সময়ের মধ্যে
1: যা যা হবে,
0: যা যা হবে সেটা
1: সেই তথ্যটাকেই আসবে। এবারে ধরুন 2022 জুন হয়ে গেছে, তাহলে এবারে আপনি, তাহলে মানে 2021-22 যে ফার্ম মানে যারা কৃষি সুমারির তথ্য সেইগুলোতেই কিন্তু আমরা নিচ্ছি। এখন আপনি কোন তথ্য নিতে গেলেন সেটা কিন্তু এই 21-22 আসবে না, সেটা আসবে পরবর্তী 5 বছরে,
0: ঠিক আছে, মানে যেহেতু 5 বছর পর পর কৃষি সুমারি হচ্ছে।
1: এবার আপনাকে একটু বলি 21-22 যেটা আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের 2021 হওয়া উচিত ছিল,
0: হ্যাঁ,
1: যেহেতু 70 থেকে হয়ে আসছে। আপনি যদি হিসেব করে দেখেন 2020-21 হওয়া, কিন্তু আপনি জানেন 2020-21 আমরা কি,
0: যেহেতু সেই সময়টা
1: ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা
0: ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পাশ
1: হয়ে এসেছি, যার জন্য সম্ভব ছিল না, এবং এটার কিন্তু মানে সূচক বর্ষটাকে 1 বছর পিছানো হয় 2021-22। তা 21-22 করার পরে আমরা এখন 21-22 সূচক বর্ষে ধরেই কাজ করছি, প্রতিটা জেলায় কিন্তু এই কাজ শুরু হয়ে গেছে।
0: কিন্তু একটু আমাদের বুঝিয়ে বলুন এই কৃষি সুমারি কেন করা হয়, প্রতি 5 বছর অন্তর অন্তর কৃষি সুমারি, বা এই যে কৃষি ক্ষেত্রে যে গণনার বিষয়টা আপনি বলছেন।
1: দেখুন কৃষিতে মানে কৃষির যদি মানে পরিকাঠামো বা অন্য কিছু দেখেন, বছর বছর তো আর পরিবর্তন হয় না, যার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেবেছিল, এটা ওয়ার্ল্ড এগ্রিকালচার সেন্সাস বলে, কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কৃষি, যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, সুতরাং এটার গুরুত্ব বুঝে 5 বছর অন্তর অন্তর কৃষি সুমারিটা করায়,
0: ঠিক,
1: অর্থাৎ 5 বছরের মধ্যে, যেমন আমি যদি আপনাকে বললাম চাষজোত, ঠিক আছে, চাষজোতের সংখ্যা কত, চাষজোতের এলাকা কত, সেই এলাকা কি তার নিজস্ব।
0: আচ্ছা, এখানে যে চাষজোত বলছেন, এটা তো চাষযোগ্য, চাষযোগ্য যে চাষ মানে জমির কথা বলা হচ্ছে তো,
1: একদম, মানে চাষযোগ্য মানে জমি মানে কি, ধরুন আমার 5 বিঘা জমি আছে, আমি তার মধ্যে যদি 2 বিঘাও চাষ করি, তাহলে কিন্তু আমি চাষজোত হিসাবে পরিচালিত মানে আমি গণ্য হব। আমি 3 বিঘা নাও করতে পারি, বা 3 বিঘা আমি অন্য কিছু করছি।
0: তাহলে এইখানে কৃষি সুমারিটা মানে ঠিক কিভাবে ইয়ে করা হবে, মানে বর্ণনা করা হবে যে আমার 5 বিঘা জমি আছে, আমি 3 বিঘা জমিতে চাষ করছি।
1: এবং এখন তোমরা বলছি এটাকে 11তম কৃষি সুমারি 2021-22, আমরা যখন 10ম কৃষি সুমারি করি তখন কিন্তু আমরা প্রতিটা ব্লকে 20% মৌজাতে আমরা সার্ভে করেছিলাম, সব মৌজা কিন্তু আমরা সার্ভে করিনি, মানে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স। তো 20% মৌজা আমাদের যে নাম্বার এরিয়া যেগুলো আমাদের তথ্য লাগে সেখানে আমরা তথ্যটাকে নিয়েছি, সেটা এস্টিমেটেড ওয়েতে আমাদের স্টেট লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে এসেছিল।
0: আচ্ছা,
1: এবারে কিন্তু বিরাট পরিবর্তন, এবারে কিন্তু আমরা 11তম কৃষি সুমারি 2021-22 যেটা করছি, প্রতিটা মানে মৌজাতেই কিন্তু কৃষি সুমারি হচ্ছে।
0: আচ্ছা, এই ব্যাপারটা জানার আগে একটু আপনার কাছে জেনে নিতে চাইব যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কৃষি সুমারি হয়,
1: কোন কোন বিষয়, যেমন ধরুন কৃষি সুমারির 3টে ধাপ আছে।
0: আচ্ছা,
1: একটা হচ্ছে প্রথম ধাপ, একটা হচ্ছে দ্বিতীয় ধাপ, একটা হচ্ছে তৃতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে এখন যে আমাদের কৃষি সুমারিটা চলছে, সেখানে আমরা প্রথম ধাপের কৃষি সুমারি করছি।
0: তা এটা কি পদ্ধতিতে এই কৃষি সুমারিটা চলছে?
1: এটা এই এখন যে পদ্ধতিটা আমরা করছি সেটা হচ্ছে যে মোমেন্টাম ইন্ডিয়া, এটার সাথে একটা জড়িত আছে আমাদের একটা সংস্থা, নাইলিট বলে, NIELIT।

0: NIELIT
1: পুরো
0: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।
1: আচ্ছা,
0: ঠিক আছে। এদের অফিসটা, হেড অফিসটা হচ্ছে সল্টলেকে। এরাই কিন্তু এই আমাদের অ্যাপসটা মানে জেনার মানে ডেভেলপ করেছে।
1: মানে এখন এটা অ্যাপের মাধ্যমে করা হচ্ছে
0: একদম।
1: একটু যদি পরিষ্কার করে বলি,
0: এবারে অ্যাপ তো ডেভেলপড হলো, তাহলে যারা আমাদের এনুমারেটার, এবার আগে কি হতো, আগে হতো ধরুন 20% মৌজায় করতাম। তার আগে আপনাকে আমি বলি যে আমাদের কৃষি দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার এবং আমাদের যেটাকে বলে উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, সেই দপ্তরের যারা এনুমারেটার ছিলেন তারাই কিন্তু আগের সেন্সাস অব্দি 20% যখন আমরা মৌজাতে ব্লকে করতাম তারা করতেন। এখন কিন্তু যেহেতু আমাদের সমস্ত মৌজায় কাজ হচ্ছে, সুতরাং ওনারা তো করছেনই, এর সাথেও আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নেওয়া হয়েছে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। তাহলে শুধু নিলেই তো হবে না, তার আগে আমরা এই এত বড় একটা কর্মযোগে নামার আগে আমরা সবাইকে কিন্তু ট্রেন আপ করে দিয়েছি।
1: ঠিক,
0: কি করে
1: সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়েছেন, তাদের তো মানে প্রশিক্ষণ ছাড়া তারা তো কিছু করতে
0: পারবে না, তাহলে তাদেরকে প্রশিক্ষণটা কারা দিল?
1: প্রশিক্ষণটা নিশ্চয়ই আপনারাই দিয়েছেন।
0: আমরা দিয়েছি মানে আমি এবং আমার আরো তিনজন, আমরা কৃষি দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে আমাদের আরো দুজন আধিকারিক গিয়েছিলেন। আমরা ট্রেনিংটা নিয়ে এসেছিলাম। আমাদের দিল্লিতে কি বলো, আমরা মাস্টার ট্রেনার, ট্রেনিং অন মাস্টার ট্রেনার। আমরা ওখান থেকে এসে এখানে, আমরা এখানে যারা যারা জেলাতে মাস্টার ট্রেনার হবে তাদেরকে আমরা ট্রেনিং দিলাম। কি ট্রেনিং দিলাম? যে তুমি অ্যাপসটা কি করে করবে, অ্যাপসটা করলেই তো হবে না, অ্যাপসটা তো আমি দেখিয়ে দিলাম। প্লে স্টোরে গেলেন বা আপনি ওদের যে এখন যে নাম দিয়েছে agisensors.gov.in ওটাতে গিয়ে আপনি দেখলেন, আপনি অ্যাপসে গিয়ে খুললেন, খুললেই তো হবে না, আপনাকে তার আগে টেকনিক্যাল ব্যাকআপটা তাকে দিতে হবে যে কি জিনিস আমি কি কালেক্ট করতে যাচ্ছি।
1: ঠিক,
0: তো সেইগুলো সম্বন্ধে কিন্তু আমরা বিশদ দাদিকে বুঝিয়েছি।
1: তো এই যে বলছেন যে কি কি কালেক্ট করতে হবে, মানে কি কি তথ্য সংগ্রহ করা দরকার একটু যদি বলেন।
0: আচ্ছা, এবার ধরুন আমাদের, আপনারা তো জানেন আমাদের এখানে খতিয়ান যেটাকে বলে, খতিয়ান
1: জমির খতিয়ান,
0: খতিয়ান আমাদের বলে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে বলে খাতা নাম্বার বলে, আমাদের এখানে খতিয়ান। তা আমাদের এই খতিয়ানের তথ্য, এই তথ্য কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্টে ছিল, ঠিক আছে। সেই তথ্যটা আমাদের নাইলিট, যে সংস্থার নাম করলাম যারা এটার সাথে যুক্ত ডাইরেক্টলি, তারাই তথ্যটা নিয়ে আমাদের প্রত্যেকটা যারা ইউজ করছেন মানে নিজস্ব মোবাইল, কিন্তু নিজস্ব মোবাইলে অ্যাপস যেটা ইউজ করছেন সেখানে কিন্তু ডেটাটাকে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2021-22 যে তথ্যগুলো ল্যান্ডে মানে ভূমি সংস্কার দপ্তরে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো ওরা আপলোড করে দিয়েছে। জমির খতিয়ান, সেই খতিয়ানের মালিককে, তার কটা দাগ আছে, তার মানে যেটা প্লট বলে কি কি দাগ, এবার দাগ আছে এই অবধি, সেই দাগটা কি চাষ হচ্ছে? আপনি নিজে চাষ করছেন? আপনি যদি নিজে চাষ করেন আপনি কি একক চাষ জোত? এখানে তিনটে চাষ জোতের কথা বলা হয়, একক চাষ জোত, যৌথ চাষ জোত আর প্রতিষ্ঠানমূলক চাষ জোত। একক চাষ জোত মানে আপনার নিজের জমি,
1: আমি নিজের জমি নিজে চাষ করছি।
0: যৌথ চাষ জোত মানে আমরা দুজনে চাষ করছি, কিন্তু সেটা কিন্তু এক পরিবারের হবে না, দুটো পরিবার আলাদা।
1: আচ্ছা,
0: দুটো পরিবার, দুটো পরিবারে একই জমি আমরা চাষ করছি এবং আমরা আমাদের এটা করিনি যৌথ চাষ জোত। আর একটা খুব বড় আমাদের
1: বলুন,
0: সেটা হচ্ছে প্রতিষ্ঠানমূলক চাষ জোত, যেটা একক চাষ জোত নয়, যৌথ চাষ জোত নয়, কিন্তু প্রতিষ্ঠানমূলক। কিরকম প্রতিষ্ঠানমূলক? ইনস্টিটিউশনাল হোল্ডিং। দেখেছেন আপনি চা বাগান, বড় বড় চা বাগান নর্থ বেঙ্গলের দিকে, ওগুলো কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত, কোন ব্যক্তি দ্বারা পরিচালিত হয় না, সেগুলো কিন্তু আমাদের কৃষি সমারিতে আসবে।
1: আচ্ছা,
0: প্রথম ধাপে। তাহলে আমাদের এই যে একক চাষ জোত, যৌথ চাষ জোত, ওইটা তাকে বলতে হচ্ছে অ্যাপসের মাধ্যমে, এবং অ্যাপসের প্রত্যেকটা এত সুন্দর তৈরি করেছে, ওই ড্রপ ডাউন মেনু দিয়ে আপনি যদি যান কোনটা কোনটা হচ্ছে আপনি করলেন। এবার যদি একক চাষ জোত হন তাহলে আপনি কি জমিটা মানে আপনার নিজেরই জমি, তার আগে জিজ্ঞেস করছেন নিজের জমি নাকি আপনার, আপনি নিজে চাষ করছেন নাকি আপনার পরিবারের মধ্যে অন্য কেউ চাষ করছে, আপনি কাউকে ভাগে দিয়েছেন বা আপনি অন্যভাবে কি চাষ করছেন? তো তিনটে এখানে করা হয়, সেটা হচ্ছে আমার নিজের জমি, ভাগে নেওয়া জমি, আর একটা হচ্ছে অন্যভাবে পাওয়া যাবে। অন্যভাবে পাওয়া যাবে মানে ধরুন রেল লাইনের ধারে কোন জমি পড়ে আছে, কেউ এনক্রোচ করে করছে, যেটা একক বা চাষ জোত নয় মানে আমাদের কি বলে যৌথ নয়, সেটাকে কিন্তু আমরা কি বলে এ বলি, ওটার নাম কি অন্যভাবে পাওয়া যাবে বলি।
1: আচ্ছা,
0: ঠিক আছে। তো এইভাবে আমাদের তথ্যগুলো নিতে হবে, এবং এই যে এনুমারেটার বলছি আমরা তাদেরকে, সে সেলফ হেল্প গ্রুপের
1: মহিলা
0: যারা করছে তাদেরকে আমরা বলেছি এনুমারেটার, ভীষণ ভাইটাল রোল এগ্রিকালচার সেন্সাস এই যে এখন চলছে, কেন ওনারাই কিন্তু তথ্যটা কালেক্ট করছেন।
1: আচ্ছা, ওনারা যে তথ্যটা কালেক্ট করছেন কিভাবে, তথ্যকে সে কি বাড়ি বাড়ি যাচ্ছে,
0: বাড়ি বাড়ি যাচ্ছে এবং খতিয়ান ধরে ধরে জিজ্ঞেস করছে?
1: তাহলে সেক্ষেত্রে বাড়ি বাড়ি ওনারা যখন যাচ্ছেন তো সেখানে কৃষকরা কিভাবে ওনাকে সহায়তা করবেন
0: সেটা দেখুন, উনি হয়তো কোন পঞ্চায়েত অফিসে গেলেন।

0: বা উনি তো যেহেতু ওখানকারই লোক বা যাকে আর একজন
1: ওই এলাকারই
0: চেষ্টা করা হয়েছে, সেভাবেই দেওয়া হয়েছে। তো ওই যেহেতু লোক উনি একটা ধারণা আছে, উনি যাচ্ছেন ওখানে। অনেকে আমি যেমন দেখলাম, আমি অনেকে তথ্যটাকে লিখে রাখছে আগে, পরে এসে তথ্যটাকে আপলোড করছে। এবং আপনি অফলাইনে আপনি কিন্তু তথ্যটা নিয়ে নিতে পারবেন,
1: লিপিবদ্ধ করতে পারবেন,
0: কিন্তু যখন পাঠাবেন আপনি আপনার উপর লেভেলে তখন কিন্তু আপনার নেট থাকতে হবে,
1: তখন মানে অনলাইনে কাজ
0: করতে হবে।
1: যে অ্যাপস আছে অ্যাপসের
0: মাধ্যমে, তাহলে উপর মহলটা কি, এখানে নাম দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুপারভাইজার।
1: আচ্ছা,
0: তাহলে ইনুমারেটার হচ্ছে বিরাট রোল। ঠিক আছে, আমি যদি পশ্চিমবঙ্গে আগে আমরা 20% 8,000 মৌজা করতাম, এখন তো আমার 40-42,000 মৌজা, মানে যত ধরুন মৌজা আছে সব মৌজাতে কাজ হচ্ছে, কমপ্লিট ইনুমারেশন হচ্ছে, কেউ বাদ যাওয়ার কোন চান্স নেই। তো এবারে উনি তথ্যটা কালেক্ট করে দিয়ে দিলেন সে সুপারভাইজারের কাছে। সুপারভাইজার দেখলো, দেখে অ্যাকসেপ্ট করতে পারেন, অ্যাকসেপ্ট করে চলে গেল, ওপরে চলে গেল। উনি বললেন না ডেটাটা ঠিক নেই, উনি কিন্তু আবার রিভার্ট করে দিতে পারেন। যতক্ষণ না এই প্রসেসটা কমপ্লিট হচ্ছে, যতক্ষণ সুপারভাইজার মানে একদম অ্যাপ্রুভ না করে দিচ্ছে, ততক্ষণ প্রসেসটা বিটুইন এনুমারেটার এবং সুপারভাইজার থাকছে।
1: তাহলে এটা কি প্রথম ধাপ?
0: এটা প্রথম ধাপ,
1: মানে এই ধাপে কাজটা এখন চলছে,
0: এখন চলছে। এবং এই কাজটা বেশ প্রতিটা জেলায় কিন্তু বেশ ভালোভাবে শুরু হয়ে গেছে।
1: তো এই কাজটা তো বেশ সময় সাপেক্ষ এবং টিডিএস কাজ।
0: সময় সাপেক্ষ দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন স্কিম লঞ্চ করে তখন তারা একটা গাইডলাইন দেয়, কিন্তু
1: যাই
0: হোক কাজটা শেষ করতে হবে। তো আমাদের যে গাইডলাইনটা দিয়েছিল তারা একটু মানে বুঝতে পেরেছে, যেহেতু সমস্ত স্টেটেই তো কাজটা চলছে, এবং আমরা মোটামুটি আশা করছি যে আমরা কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলতে পারবো, যেহেতু প্রতিটা জেলায় কাজ শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে প্রথম ধাপের কাজ। এই প্রথম ধাপে আমরা যেভাবে তথ্যটা সংকলিত হয়ে আসবে, খুবই ইম্পর্টেন্ট। আমাদের 14টা সাইজ ক্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে, আপনি জানেন পশ্চিমবঙ্গে আমাদের 14টা সাইজ ক্লাস বলে মানে শ্রেণী।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: সেটা কিরকম
0: শ্রেণী হচ্ছে? যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, আগে আমরা 5টা মেজর ক্লাস বলি, মার্জিনাল, স্মল, সেমি মিডিয়াম, মিডিয়াম, লার্জ।
1: আচ্ছা,
0: মার্জিনাল মানে প্রান্তিক চাষি যাদেরকে বলি, যাদের এক হেক্টরের নিচে জমি। স্মল হচ্ছে 1 থেকে 2 হেক্টর জমি যাদের। সেমি মিডিয়াম হচ্ছে 2 থেকে 4 হেক্টর।
1: আচ্ছা,
0: 4 হেক্টর অ্যান্ড অ্যাবাভ তারা হচ্ছে মিডিয়াম, 10 হেক্টর অ্যান্ড অ্যাবাভ যারা তারা হচ্ছে লার্জ।
1: লার্জ
0: তো আমাদের পশ্চিমবঙ্গে তো নেই
1: লার্জ, মানে
0: খুবই না। আমাদের তো পশ্চিমবঙ্গ আপনি জানেন যে 96% ফার্মার হচ্ছে আমাদের মার্জিনাল স্মল ফার্মার। তো তাহলে এবার ওরা যে তথ্যটা নিল, আমি ধরে নিলাম যে এক মাস পরে সব তথ্য এসে গেল, এবং এটা অটো জেনারেটেড, মানে সঙ্গে সঙ্গে কিন্তু টেবিলও যদি ডেটাটা ঠিকঠাক থাকে টেবিল কিন্তু জেনারেট হয়ে যাবে।
1: আচ্ছা,
0: এবার টেবিলটা যে জেনারেট করছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে শ্রেণী আপনাকে বললাম, সেটা আবার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার্স,
1: ওরকম ভাবে
0: আলাদা আলাদা ভাবে হবে, করতে হবে, হয়ে যাবে।
1: আচ্ছা,
0: হয়ে যাবে, ঠিক আছে।
1: তো সেটা সেটা কিভাবে করছে, মানে
0: সেটা ওদের মানে আপনার ওইভাবেই প্রোগ্রামটা করা আছে। আপনি যদি কাউকে, এবং আপনি যখন ওই এনুমারেটা যখন ওই ড্রপ ডাউন মেনুতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, দেখলো যে কি শিডিউল কাস্ট, তাহলে এসসি মেরে দিল। তারপর যদি এসসি থাকে ওই মানে কোড অপশনটা ওখানে ড্রপ ডাউনে গিয়ে ক্লিক করে দিল, ক্লিক করে দিল, চলে গেল। করে টোরে দেওয়ার পরে ও যখন এটাকে কমপ্লিট করলো তখন ওকে দেখাবে যে তুমি পাঠাবে, তো পাঠিয়ে দিল এনু সুপারভাইজারের কাছে। সুপারভাইজার দেখলাম ঠিকঠাকই আছে, আমি পাঠিয়ে দিই। তাহলে এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে যখন টেবিলগুলো জেনারেট হবে, এবং আমি যেমন আপনাকে একটা শ্রেণী হিসাবে বললাম, আর একটা যেমন আমি এসসি এসটি এবং আদার্স হিসাবে বললাম, মেল ফিমেল ট্রান্সজেন্ডার এটাও জেনারেট হবে,
1: সেটাও
0: জেনারেট হবে। ঠিক আছে,
1: মানে মহিলা চাষী কিনা,
0: মহিলা চাষী কিনা, পুরুষ চাষী কিনা, বা ট্রান্সজেন্ডার কিনা, বা নতুন ঢুকিয়েছে এটাকে, তো সে তিনি আছেন কিনা, ঠিক আছে। এবং সেটা আপনার এজ মানে কি বলে আপনার ওই এইভাবে তথ্যটা যখন সংকলিত হয়ে যাবে, তাহলে এগুলো বুঝতে পারছেন, এগুলো 5 বছর আগে হয়েছে, 2015-16 লাস্ট সেন্সাস হয়েছে, এখন আমি আবার 5 বছর পরে 21-22 আবার এই তথ্যটাকে নিলাম। এইসব তথ্য কত কাজে লাগে, যে আপনি কোনো প্ল্যানিং করছেন, ঠিক আছে, আপনি ধরুন মার্জিনাল স্মল লেভেলে কোনো প্ল্যানিং করছেন, এত এত ডাউন মানে নিচের লেভেলে মাইক্রো লেভেলে ডেটা এগ্রিকালচার মানে কৃষি সুমারি ছাড়া পাওয়া যায় না।
1: মানে তাহলে মূল কথা হচ্ছে এই কৃষি সুমারির উদ্দেশ্যটা কি, যদি আমরা জানতে চাই তাহলে আপনি কি বলবেন?
0: উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে যত চাষযোগ পরিচালক আছে তার সংখ্যা, তার জমির পরিমাণ, এবং তারা এবং সেটা কোন কোন কোন শ্রেণীতে উনি বিলং করেন, এবং তার এসসি এসটি বা আদার্স কিনা, বা আপনার ওই তিনি মেল ফিমেল চাষযোগ পরিচালক কিনা, মুখ্যত এইগুলো কিন্তু টেবিল ওয়ান রিফ্লেক্ট করে।
1: এই যে ব্যাপারগুলো রয়েছে যে আমাদের আমাদের রাজ্যে

0: যে ধরনের কৃষক রয়েছেন তাদের তারা কত জমির অধিকারী, হ্যাঁ কি তাদের পুরুষ না মহিলা, এই সমস্তগুলো ডাটাগুলো দরকার এই কারণে যে তাদের উন্নয়নের জন্য পরবর্তীতে যদি কোনো পরিকল্পনা রচনা করা হয় তাহলে
1: এইগুলোই তখন একটা ভিত্তি হয়ে দাঁড়াবে এবং
0: এইগুলোর ভিত্তিতেই তাদের জন্য
1: বিগত দিনেও দেখেছি আমাদের কাছে বহু জায়গা থেকে লাস্ট সেন্সাসের ডেটা নিচ্ছে, লাস্ট সেন্সাসে মানে সুমারি ডেটা নিয়েছে, তো নিশ্চয়ই ডেটা নিয়েছে কোনো পরিকল্পনা, এগুলো যেগুলো আপনি বললেন সেগুলো করার জন্যই কাজে লাগে। আর আমরা এই যে এটা করেছি এটা তো প্রথম ধাপের কাজ বললাম,
0: ঠিক
1: এটাই কিন্তু কৃষি সুমারি শেষ নয়।
0: হ্যাঁ একদম, আমি
1: আমরা প্রথম ধাপটা শেষ করব,
0: তারপরে কি?
1: তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ডেটাগুলো যাবে, আমাদের সাথে ওনারা প্রতিটা স্টেটের সাথে মিটিং করবে, গেলবারে কি ডেটা ছিল, এবারে কি এসেছে, আপনারা স্যাটিসফাইড কিনা এই ডেটা নিয়ে বিভিন্ন রকমের করে একটা জানাবে।
0: আচ্ছা,
1: এবার দাঁড়ানোর পরে আমাদের দ্বিতীয় ধাপ আছে,
0: সেটা কি রকম?
1: দ্বিতীয় ধাপটা হচ্ছে যে আগেরবার আমরা যেটা করেছি যে এই যে 20% মৌজা আমরা করলাম সেই মৌজার থেকে আবার একটা স্যাম্পেল নিতে হবে, আবার একটা স্যাম্পেল আমরা দ্বিতীয় ধাপে করবো। কিরকম?
0: আচ্ছা,
1: তাহলে চাষযোগ পরিচালক তো ঠিক হয়ে গেল, কারা কারা চাষযোগ করছেন, তাদের এলাকা কত।
0: আচ্ছা, এখানে কারা কি পরিমাণ কি কি ধরনের চাষবাস করে সেটাও কি আসছে?
1: এটা দ্বিতীয় ধাপে আসবে, দ্বিতীয় ধাপে সেটা হচ্ছে যে আপনি যে চাষ করছেন সেই চাষটা কি আপনার মানে নিতাবাদী জমি কতটা, পুরোটা কি নিতাবাদী জমি?
0: হ্যাঁ,
1: পুরোটা কি চাষাবাদ করেছেন নাকি কিছুটা চাষ করেছেন, এবং যেটা আমাদের ল্যান্ড ইউজ স্ট্যাটিস্টিক্স বলে ভূমির ব্যবহার, আমি কিছুটা চাষ করেছি কিছুটা আমার পড়ে আছে বা ফেলো আছে, ওটা ভাগেটা তো অন্য জায়গায় চলে এলো, আমি যেটা জমির ব্যবহারটা বলছি, আমি জমিটা গোটায় ধরেছি আমরা, ধরুন কিছু হাল পুঁতির আছে, মানে আমি 21/22 করতে পারিনি কিন্তু 20/21 করেছিলাম, এই তথ্যগুলো কিন্তু দ্বিতীয় ধাপে আসবে। তারপরে জিজ্ঞেস করবে আপনি, খুব ইন্টারেস্টিং, এবং জিজ্ঞেস করবে আপনি কি কি ফসল চাষ করেছেন, আমি তো প্রথম ধাপে ফসল জিজ্ঞেস করছি না, চাষ তো আপনি করেছেন, চাষ তো বলে দিলেন, এবার বলুন কি কি চাষ করেছেন, এবার বললাম ধান করেছি, ধান যে করেছেন ধানটা ইরিগেটেড, সেচ না অসেচ?
0: হ্যাঁ,
1: সে বললো যে আমি আমন ধান করেছি, আপনি জানেন আমন ধান মানে আমাদের বৃষ্টি নির্ভর, ঠিক আছে, যেখানে বৃষ্টি পায় না সেখানে সেচ দেয়, তো সেচ দিলে সেচ বলতে হবে, শুধু তো বললাম না সারা বছরের মধ্যেই বলতে হবে, কারণ আমার ইয়ারটা হচ্ছে 21/22, তাহলে সে বললো আমি ধান করেছি, ধান তুলে আমি আলু করেছি,
0: ইয়ারটা 21/22 মানে সেটা আবার মাথায় রাখতে হবে,
1: জুন কেটে না যায়,
0: 21 জুলাই থেকে
1: 30 জুন,
0: হ্যাঁ 30 জুন পর্যন্ত।
1: এবার আপনি তথ্য নিচ্ছেন, ধরুন এটা সেকেন্ড ফেজটা শুরু হলো, কথা প্রসঙ্গে বলছি যে না এটা 21/22 হলে এটা হয়তো পরেরটা ডিফারেন্সিয়াল মানে সেমি রাখবে ওরা 21/22, সেটা গভর্নমেন্ট মানে ঠিক করবে কি করবে, তা আমরা ওইটা ধরে যখন তথ্যটা নেব তখন কিন্তু তাকে মানে ও যদি এই মুহূর্তে বলে কত তথ্য সেটা আমি বলতে পারবো না, আপনি কত বলেছিলেন সেই তথ্যটা কিন্তু ওইটা 21/22 ওইটার উপর বেশ করে বলুন, ঠিক আছে, তো উনি বললেন আমি ই করেছি আলু করেছি, আলু কি করেছেন, আলু তো আমি সেচ দিয়েছি, সেচ বলতেই হবে, আপনি চিন্তা করুন এই তথ্যগুলো কতটা কাজে লাগে, এই তথ্যগুলো কিন্তু আমরা দ্বিতীয় ধাপে নিতে পারি।
0: এরপরে
1: এইগুলোই মোটামুটি এইগুলো, এবং এর থেকে অনেক ধরনের টেবিল জেনারেট করা আর কি, অনেক ধরনের গভর্নমেন্ট মিনে টেবিল জেনারেট করে এবং সেটা প্রতিটা কিন্তু শ্রেণীভিত্তিক টেবিল জেনারেট করে আর কি, ঠিক আছে।
0: তাহলে এই যে তথ্যগুলো সেগুলো কিন্তু কৃষি থেকে কৃষকের কাছ থেকে কৃষকের মুখ থেকে সরাসরি উঠে আসছে,
1: সরাসরি উঠে আসছে, এবং কারা তথ্যটা নিচ্ছে এখন এই মুহূর্তে যদি প্রথম ধাপটা ধরি, তাহলে যারা আমাদের ইনুমারিটা কৃষকের কাছে যাচ্ছে তিনি বলে দিচ্ছেন যে হ্যাঁ ঠিকই বলছেন ওই খতিয়ানটা তো আমার, আমার তো ওই জমি এতগুলো দাগ আছে, তাহলে আপনি এবার বলুন তথ্যগুলো বলুন, এই ডিটেলস তথ্যটা কিন্তু এনওয়ারটা কিন্তু প্রতিটা মানে বাড়ি বাড়ি গিয়ে বা যেভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করছেন তারা কিন্তু এভাবে, এবার আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, কোনো জায়গায় যদি তাদের কোনো খামতি থাকে তাদের উপরে মাস্টার ট্রেনার আছে, তারা রীতিমতো যোগাযোগ রাখছেন এবং কাজটা কিন্তু
0: এখানে কিন্তু কৃষকেরও একটা দায়বদ্ধতা থেকে যায়, যেহেতু কৃষির স্বার্থে এবং রাজ্যের স্বার্থে তাদের উন্নয়নের জন্য পরিকল্পনা রচিত হবে, সুতরাং যে তথ্যগুলো পরিবেশন করবেন সেই তথ্যগুলো যেন সঠিক হয়,
1: সঠিক, এবং আমরা এটাও বলছি যে তথ্য কিন্তু কোন আপনার আইনঘটিত ব্যাপারে ব্যবহৃত হবে না,
0: হ্যাঁ একদম একদম,
1: সুতরাং কোন মানে যিনি তথ্য দিচ্ছেন আমাদের
0: চাষিরা ভয়
1: পাওয়ার কোন, আপনি নির্দ্বিধায় তথ্য দিতে পারেন, কারণ আপনি তথ্য দিলে তবে সরকারের কাছে সে তথ্যটা লিপিবদ্ধ হবে, এবং এটা কিন্তু পুরোপুরি একটা মানে কি বলবো এটা এই কৃষি সময়ের কাজেই ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, এবং আপনাকে জমির কাগজ দেখাতে হচ্ছে না, কোনো পর্চা দিতে হচ্ছে না, কোনো দিতে হচ্ছে না, আপনি যেটা মুখে বলছেন সেটা কি আমরা মানে এনুমারটা ধরে
0: নিচ্ছি, এই জিনিসটা একদম মাথায় রাখতে হবে কৃষক বন্ধুরা, আপনাদের কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই, যে কোনো এনুমারেটার যদি আপনার কাছে যান এবং তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু সহযোগিতা করাটাই কাম্য,
1: একদম। আর আপনি যেটা বলছেন যে আজকে ধরুন এনুমারেটার গেল, আপনি আমার কাছে এলেন তথ্য নিতে, আমি যদি শুনি টিভিতে আমি যদি দেখি বা এখানে যদি দেখি যে আমাকে তথ্য দিতে হবে,

0: তথ্য ওনারা দিচ্ছেন, উনি দ্বিধায় তথ্য দিচ্ছেন,
1: ঠিক ঠিক
0: ঠিক আছে। তা আমি আশা করব যে এই যে সময় কিছু সময়ই চলছে এটা সঠিকভাবে হবে এবং সঠিক তথ্য উঠে আসবে।
1: একটু আপনার কাছে জানতে চাইব যে আপনি বলছিলেন যে কৃষি সুমারির ধাপ তিনটে রয়েছে, প্রথম ধাপের ব্যাপারটা চলছে, দ্বিতীয় ধাপটা আসবে, কি ধরনের ফসলাদি রয়েছে এরকম, আর তৃতীয় ধাপটা যদি,
0: তৃতীয় ধাপটা হচ্ছে আমরা ওটাকে উপকরণ সমীক্ষা বলি,
1: হ্যাঁ একটু
0: উপকরণ সমীক্ষা বলি, যেটা বলে ইনপুট সার্ভে। ওটা কি? ওটা হচ্ছে যে কৃষি সুমারিতে তো আমি উপকরণের কোন তথ্য নিলাম না।
1: আচ্ছা,
0: এবার ধরুন ওখানে আমি গিয়ে বললাম যে আপনি এই যে চাষাবাদ করছেন,
1: চাষাবাদের আপনার কি কি,
0: আপনার কি কি যন্ত্রপাতি লাগে,
1: আপনি
0: কোন ক্রেডিট নিচ্ছেন, কোন লোন টোন নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন, ঠিক আছে, বা আপনি কি কি পেস্টিসাইড ইউজ করছেন, কি কি আপনি উপকরণ ইউজ করছেন, বা আপনি কি কি সার কি দিচ্ছেন,
1: ঠিক,
0: বা আপনি কি অন্যান্য
1: অন্যান্য
0: বিশোধনের জন্য কি কি দিচ্ছেন, সমস্ত তথ্য কিন্তু ওখানে আছে। তো সেটা কিন্তু আবার আমরা প্রথম ধাপ কমপ্লিট করব,
1: দ্বিতীয়
0: ধাপ কমপ্লিট করব, তারপরে আমরা তৃতীয় ধাপে যখন যাব এই তখন আমাদের পুরো সিস্টেমটা কমপ্লিট হবে কৃষি সুমারির। তো এটা এটা মানে মানে ভারত সরকারের স্কিম, আমরা রাজ্য প্রতিটা রাজ্য সরকার এটা রূপায়িত করছে। ভূমি সংস্কার দপ্তরের মাননীয় সচিব, তিনি হচ্ছেন ল্যান্ড মানে ইন ল্যান্ড রিফর্মস কমিশনার, তিনি হচ্ছেন এগ্রিকালচার সেন্সাস কমিশনার।
1: তাহলে কৃষক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন কৃষি সুমারি বিষয়ে। একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল, এই কৃষি সুমারির ভিত্তিতে যে সমস্ত তথ্য উঠে আসবে আপনাদের কাছ থেকে সেই তথ্য সঠিকভাবে পরিবেশন করুন, তার মধ্যে কোনো দ্বিধা রাখবেন না, কোনো দ্বন্দ্ব রাখবেন না, কারণ এই সমস্ত তথ্য অন্য কোনো বিষয়ে, কৃষি সুমারি ছাড়া অন্য কোনো বিষয়ে ব্যবহৃত হবে না, এবং নির্দ্বিধায় আপনারা এই সমস্ত তথ্য দিতে পারেন, কারণ এই সমস্ত তথ্য দিয়েই কিন্তু আগামী দিনে পরিকল্পনা রচিত হবে আপনাদের উন্নয়নের। তাহলে আমাদের হাতে একদম আর সময় নেই, আমাদের সঙ্গে ছিলেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের অপর কৃষি অধিকর্তা মূল্যায়ন বিধায়ক মুখার্জী। বিধায়কবাবু, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17ই জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 11:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ যদি থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন

নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী উষা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, ফারাক্কা, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্র এবং ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানে

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াই কোনো দুমুখ নীতি নিতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ভারতমুখী আরেকটি জাহাজ নেসেসকেরেস তেল নিয়ে সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3রা জুন জাহাজটির বিশাখাপত্তনমে এসে পৌঁছানোর কথা। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আফ্রিকা ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের প্রেক্ষিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারী 3 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো দর্শক ও খেলোয়াড়দের সংক্রমণ ঠেকাতে ত্রিপাক্ষিক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলি সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে।
1: Terrorism constitutes as one of the most serious threats to international security, and he felt that this is something for which all international security experts must address this threat. It is an antithesis of everything that humanity stands for. India has been a victim of state-sponsored terrorism.
0: মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সার্গেই সেইবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুপ্রবেশ

0: এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরের এই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকারের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়ে এই জনবিন্যাস পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে তিনটি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। ভারতমুখী ও বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3 জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটি এসে পৌঁছানোর কথা। মিসেস কিরস নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই তেলের ট্যাঙ্কারটি 21 মে সারজা থেকে যাত্রা শুরু করে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী গত 24 ঘন্টায় 23টি বাণিজ্যিক জলযানকে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শারজিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরের সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এই চুক্তি চূড়ান্ত হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সমস্ত জাহাজ নির্বিঘ্ন এই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। দীর্ঘ 9 মাস পর আগামী 31 মে জম্মু থেকে স্বাভাবিক ট্রেন চলাচল আবার শুরু হবে। কাঠুয়া এবং মাধুপুর রেল শাখার 17 নম্বর সেতুর সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই এই ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, গত বছর আচমকা বন্যায় ওই রেল সেতুর ক্ষতি হয়। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলি 31 মে থেকে আবার যাতায়াত শুরু করবে। সাবস্ট্রেট প্রস্তুত প্রযুক্তি ভারতে নিয়ে আসার জন্য সমঝোতাপত্রে সই করায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা সরকার ইন্টেল ও 3DGSকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এই বার্তায় মন্ত্রী বলেন, এর ফলে দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরও উন্নত হবে। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত আজ বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিদ্দারামাইয়াকে তাঁর দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, সিদ্দারামাইয়া গতকাল লোকভবনে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনাথ সিং বলেন, কৃষকদের স্বার্থে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার তাকে দেশবাসীর অন্তরে জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026-এর বর্ষা মরশুমের দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে।
1: 2026 মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর কে দৌরান পুরে দেশ মে সামান্য সে কম বারিশ হোনে কা সবসে জ্যাদা সম্ভাবনা হে। দক্ষিণ পশ্চিম মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর 2026 মে উত্তর পূর্ব ভারত মে সামান্য বর্ষা হোনে কা সম্ভাবনা হে। সামান্য কা অর্থ হে কি লং পিরিয়ড এভারেজ কা 94-106%। ইসকে সাথ সাথ মধ্য ভারত আর দক্ষিণ প্রায়দ্বীপীয় ভারত মে লং পিরিয়ড এভারেজ কি 94% সে লেস যানি সামান্য সে কম বর্ষা হোনে কি সম্ভাবনা হে। আর উত্তর পশ্চিম ভারত মে 92% সে কম যানি ওয়াহাঁ ভি সামান্য সে কম বারিশ হোনে কা জ্যাদা সম্ভাবনা হে।
0: যোগব্যায়ামের প্রসারে এবার দেশে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এইবারের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র

পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সদ্যপ্রয়াত পরিচালক অনিক দত্তের শেষকৃত্য কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হচ্ছে। এর আগে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়। সেখানে বহু বিশিষ্ট মানুষ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ। তার অনুরাগী সাধারণ মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এরপরই তিনি যেখানে যে কাজ করেছেন টালিগঞ্জে, সেই NT1 স্টুডিওতে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল। সেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রযোজক কলাকুশলীরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আফ্রিকার বেশ কিছু অংশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় ওইসব অঞ্চল থেকে আগত যাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা দ্বিপাক্ষিক স্বাস্থ্য বিবৃতি জারি করেছে। আগামী ফিফা বিশ্বকাপে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের কথা মাথায় রেখেই তিন দেশের এই সমন্বিত প্রয়াস বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশাসন ইবোলা ভাইরাস আটকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক তেদ্রেস আধানাম গ্রেব্রেয়াসুস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সে দেশের চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ বিভিন্ন কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। কঙ্গোর রাজধানী কিনশাসার বিমানবন্দরে সাংবাদিকদের গ্রেব্রেয়াসুস বলেন, ইবোলা শিকার হওয়া জনগণের পাশে থাকার বার্তা দিতেই তিনি সেদেশে পৌঁছেছেন। IPL ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026 ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াইয়ে কোনো দুমুখ নীতি থাকতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আজ শুরু হচ্ছে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্স। 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে। প্রাথমিক শিক্ষকদের টেট পাশ করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যেই কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে, অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীন তিনটে শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। সেখানে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা 350 কাছাকাছি। হাকিমপুর চেকপোস্টে উপস্থিত 30-35 জন অনুপ্রবেশ আজ হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। বিএসএফ সূত্রে জানা গেছে, 3 দিন আগে 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তারপর থেকে এখনও পর্যন্ত কাউকে পুশব্যাক করা হয়নি। হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের খুব শীঘ্রই নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। হাকিমপুর চেকপোস্টের সামনে থাকা এক অনুপ্রবেশকারী জানিয়েছেন, 8-10 বছর আগে তিনি ভারতে প্রবেশ করেছিলেন।
1: আমরা বেলেঘাটায় থাকি, ইট ভাটার কাজ করতাম। ফিরে যাচ্ছে এই সরকার অবৈধ, আমরা আমাদের কাছে কোনো কাগজপাতি নেই, আমরা খিটিখুটি খাচ্ছিলাম, সরকার থাকতে দেয় না, আমরা সসম্মানে আবার আমাদের জায়গায় ফিরে যাচ্ছি। ওই 8-10 বছর আগে কোনো কাগজপাতি আমাদেরকে হয়নি। আমাদের আরও গ্রামের লোক কোনো হেলো করি না, আমাদের দেখলি আরও ভাটায় থাকতাম তো আমাদের লোকে দেখতে পেত, শুধু দুটো খাবার জ্বালায় ভাটা। এখানে বিএসএফের কাছে আত্মসম্মান সমর্থন করার জন্য বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। আমার নাম নজরুল ঢালি।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনুপ্রবেশ

0: বিকাশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসা সাত দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরো গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
1: আজ অখবারো মে দেখ রে হ্যাঁ, পহলে মমতা কে শাসন মে হর রোজ ঘুসপেট হতি থি, আব ঘুসপেট করনে ওয়ালে আপনে আপ ওয়াপিস জানে লগে হ্যাঁ। শুভেন্দু জি নে ভাজপা বঙ্গাল সরকার নে ডিটেনশন সেন্টার বনায়ে হ্যাঁ, মগর হম সব লোক চাহতে হ্যাঁ কি জো ঘুসপেট কর কর অবৈধ তরিকে সে আয়ে হ্যাঁ, ও আপনে আপ জহাঁ সে আয়ে হ্যাঁ ওয়া ওয়াপিস চলে যায়। অগর ও আপনে আপ চলে যাতে হ্যাঁ তো বঙ্গাল সরকার ভি উন পর কোই কেস নাই করেগি, জানে কে লিয়ে উনকি সহায়তা ভি করেগি।
0: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। দুপুর পৌনে তিনটে নাগাদ এই সম্মেলন শুরু হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণে জনগণনার প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। সুপ্রিম কোর্ট দেশের সব হাইকোর্টকে নির্দেশ দিয়েছে রায়দান স্থগিত রাখার, তিন মাসের মধ্যে রায় ঘোষণা করতে হবে। রায়দানে দেরি হলে মামলাকারীদের প্রভূত ক্ষতি হয়, একথা উল্লেখ করে সর্বোচ্চ আদালত জোর দিয়ে বলেছে মামলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আরও বলেছেন জামিনের আবেদনের ক্ষেত্রে রায়দান সেদিনই দিতে হবে, স্থগিত রাখলেও পরদিন তা ঘোষণা করতে হবে। 2021 সালে বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় আজ এক নির্দেশে জানিয়েছেন আগামী চার সপ্তাহ অভিনেতার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, তবে এ সংক্রান্ত তদন্ত চালিয়ে যাবে পুলিশ। পরমব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে তিনি জানান। বিচারপতি বলেন পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করবে রাজ্য, এরপরই পরবর্তী সিদ্ধান্ত। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গতকাল গভীর রাতে কাটাখালী এলাকায় হাসনাবাদ ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি আমিরুল ইসলামের ইটভাটায় আকস্মিক অভিযান চালায়। সেখান থেকে মৎস্য চাষীদের জন্য বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকারের 160 বস্তা মাছের খাদ্য এবং প্রায় 50টি সরকারি ত্রিপল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদার হরিশ্চন্দ্রপুর সদরে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গেছে সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপিতে ঢোকাতে বাধা দিচ্ছিলেন রূপেশ, সেই কারণেই এই হামলা বলে দলের তরফে দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান একযোগে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এ সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার আবেদনে আজ দুই বিচারপতি দীপঙ্কর দত্ত ও মনমোহনের বেঞ্চ আগের নির্দেশে সামান্য সংশোধন করায় এ রাজ্যসহ দেশের অন্য প্রান্তে কর্মরত প্রাথমিক শিক্ষকদের সামান্য স্বস্তি হলেও পুরোপুরি সুরাহা মিলল না। শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে কর্মরত প্রাথমিক শিক্ষকদের 2028 সালের 31 আগস্টের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। এর আগে 2025 সালের 1 সেপ্টেম্বর আদালত নির্দেশ দিয়েছিল দুবছরের মধ্যে সমস্ত প্রাথমিক শিক্ষক যারা টেট পাস করেননি তাদের বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতে হবে, না হলে তাদের চাকরি থেকে স্বেচ্ছাবসর নিতে হবে, অবসরকালীন সুযোগ সুবিধা তারা পাবেন। পাশাপাশি যে সমস্ত শিক্ষকদের চাকরির মেয়াদ 5 বছরের কম রয়েছে তাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে না, ফলে বিপদে পড়ে যান দেশের প্রায় 33 লক্ষাধিক কর্মরত প্রাথমিক শিক্ষক। এরপরই তারা শীর্ষ আদালতের কাছে দাবি জানান মূল রায়ে যে সময়কাল ছিল তার থেকে আজ 1 বছর মেয়াদ বাড়ানো হল। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যে কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হতে চলেছে। আজ সকালে পিস ওয়ার্ল্ড থেকে তাঁর মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়, সেখানে বহু বিশিষ্ট মানুষ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা।

0: জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু শিল্পী। তার অনুরাগী সাধারণ মানুষের সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এরপরই তিনি যেখানে সবথেকে বেশি কাজ করেছেন টালিগঞ্জে, সেই NT1 স্টুডিওতে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সিনেমা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, সৃজিৎ মুখার্জি, অভিনেত্রী রূপা গাঙ্গুলি সহ অন্যরা। অনিক দত্তের অন্যতম বিখ্যাত ছবি অপরাজিততে মুখ্য ভূমিকায় অভিনয় করা জিতু কমল, শেষ সিনেমা যতকাণ্ড কলকাতাতেই এর অভিনেতা আবির চট্টোপাধ্যায় ছাড়াও বহু অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলী তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং শতরূপ ঘোষও। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের তেখালি বাজারে গত রাতে আগুন লেগে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে। হলদিয়া বাজার থেকে দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শ্রমিক সংগঠন AICCTU অবিলম্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে জাতীয় হকার আইন 2014 চালু করা, সকল ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের ভেন্ডিং কমিটির মাধ্যমে সার্ভে করে হকারদের পরিচয়পত্র দেওয়ার দাবি জানান। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী দু একদিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া এবং বাঁকুড়ায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। স্বস্তি মিলেছে অস্বস্তিকর দাবদাহের হাত থেকে। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও আকাশ মেঘলা। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় প্রয়াত। আজ ভোরে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওয়ালগুড়ি গ্রামে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2023 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন মঙ্গলাকান্ত রায়। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছেন। প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যে কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: নতুন গাড়ি চেতা সুযোগ, ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেব। বাস একটু ডিটেইলসে ভর্তি করতে হবে।
3: থামবো করাম
2: কি বললি? এসব পপআপস থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায়ভাবে কাজে লাগাতে পারে।
3: ও,
2: তুই বুঝে গেছিস তো?
3: রিল্যাক্স।
2: কিন্তু গাড়িটা জিতে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না। RBI এ কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক।

মহিলা মহলে শ্রোতা বন্ধুদের দীপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আজকের মহিলা মহল বন্ধুদের সঙ্গে কথা বলার, বন্ধুদের সাথে কথা বলা বল

তাদের পাঠানো চিঠি আমরা পড়ব, শুনবেন সকলে। এভাবে আমাদের মনের কথা বিনিময় হবে। চেষ্টা করব সমস্ত চিঠি যদি পড়ে ফেলতে পারি, তাই শুরু করে দিচ্ছি চিঠির পড়া। এ মাসে আমার কলম ছিল কোলাহল পেরিয়ে। প্রথম চিঠিটি এসেছে ডাকযোগে, মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47 থেকে লিখছেন। প্রিয় বন্ধু মহিলা মহল, সময় একটা অনন্ত ধারা, প্রবহমান জীবনের গতিপথে কখনো কখনো কোলাহল জীবনের পথকে বেঁধে দিয়েছে। ইন্দ্রিয় সর্বস্ব মনও কোলাহলে পরিপূর্ণ। বাইরের কোলাহল বন্ধ করা গেলেও মনের কোলাহল দূর করা খুবই কঠিন। আমি তোমাকে আজ কোলাহল পেরিয়ে এক নির্জন শৈল শহরে যাওয়ার কথা জানাচ্ছি। দেশে বিদেশে অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু কোলাহল পেরিয়ে এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে কয়েক মুহূর্তের জন্য হলেও আমার ভেতরের আমির খোঁজ পেয়েছি। প্রবীণ বয়সে ছেলের কাছে পুনেতে এসে কারজাত বেড়াতে যাই। লোনাভালা খান্ডালা পেরিয়ে কারজাত যেতে হয়। যাওয়ার পথে অনেকগুলো টানেলের ভেতর দিয়ে গেলাম। পথের দৃশ্য অতীব সুন্দর, কখনো ঝমঝম করে বৃষ্টি, কখনো বা পাহাড়ের ঢালে ভুট্টা জোয়ার বাজরার সবুজ খেতে সোনালি রোদ পড়ে ঝলমল করছে। পাহাড়ের ওপর থেকে ঝর্ণা নেমে এসেছে। প্রকৃতি দেবী যেন রূপে রসে বর্ণে গন্ধে সেজে উঠেছেন। পাহাড় বনানী ও ঝর্ণার যুগলবন্দি আমার মন ছুঁয়ে গেল। কারজাতে আমাদের আশ্রমে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল। সেখানকার ঠাকুরের ভোগ অমৃত তুল্য। সান্ধ্য আরাধনার পরে মহারাজ ঠাকুরের আরতি করেন। এরপর পাহাড়তলির মানুষেরা একসঙ্গে গণেশ বন্দনা করেন। তাদের সারল্য আমাকে মুগ্ধ করে। কোলাহলের বাইরে যেন নিজেকে খুঁজে পাই। পশ্চিমঘাট পর্বতমালায় ঘিরে থাকা কারজাতের রাত্রিকালীন রূপ অনবদ্য। এই দেখে মনে হয় সহস্র দিনের মাঝে আজিকার এই দিনখানি হয়েছে স্বতন্ত্র চিরন্তন। এরপর এই রূপসী কারজাতে বারবার ফিরে যেতে চাই। ঝর্ণা ও পাহাড় যেন কানে কানে বলে, পাহাড়ের পরে পাথরের ঘরে আমার জন্মস্থান, বিজনে যেথায় বায়ু বহে যায় বহিয়া বিহগ গান। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47। কোলাহল পেরিয়ে প্রকৃতির কাছে ছুটে যাওয়ার কথা। সেখানের কোলাহলও যেন আমাদের এই প্রতিদিনের কোলাহলের থেকে আমাদেরকে অনেকটা শান্তি দেয়। পরের চিঠি, কানন রণসিংহ, রাজাবাজার তমলুক, পোস্ট তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর। সুপ্রিয়া মহিলা মহল, বৈচিত্র্যময় প্রগতিশীল সামাজিক ক্ষেত্রে জীবনের সার্বিক বিকাশে কোলাহল মুখরতা বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায়। এই কোলাহলের মাঝে নানান কর্মপ্রবাহে নিজেদের জীবন খাতার প্রতি পাতায় মূল্যবোধের হিসেব কষতে কষতে হাঁপিয়ে পড়ি আমরা। তখন শরীর মন চায় জনকোলাহল বিরহিত কোনো এক প্রশান্ত পরিবেশ। তা হতে পারে অকুল নীলাভরাশির চঞ্চল উর্মিমালা সমৃদ্ধ মহাসাগরের বেলাভূমিতে বসে বাড়ি মাখা বায়ুসেবন, হৃদয়কে ধুয়ে ফেলার ও মনের সমস্ত ভার ঝেড়ে ফেলে মুক্ত হওয়ার প্রত্যক্ষ জীবন বেলাভূমি তখন এটাই। আবার কখনো অবিরাম কোলাহলে অতিষ্ঠ পরিস্থিতিকে ডিঙিয়ে ছুটে যায় দিগন্ত বিস্তৃত সবুজ শ্যামলিমার শীতল আঁচলে শান্তির আশ্রয়টুকু পেতে। বহিঃপ্রকৃতির অপূর্ব মনোরম পরিবেশে পাইন গাছের ছায়ায় ছায়ায় ঘন সবুজের মাঝে নিজেকে সবুজ করে নিতে ইচ্ছে করে। মানুষ এবং প্রকৃতির ছোঁয়ায় পাহাড়ের ঢালে ঢল নেমে গেছে কত শত যোজনব্যাপী চা বাগান আর বনশ্রেণী। মনোমুগ্ধকর মায়া জালের মতো ধোঁয়াশার মিহি আবরণ নেমোড়া চা বাগান, পাইন শ্রেণী, বনভূমির রূপৈশ্চর্যে ভাবাবেশে আমার মনের মনীষা কানায় কানায় পূর্ণ। যেন ঠিকানাহীন অচিন দেশের মানুষ আমি। কোলাহল ক্লিষ্ট জীবন পেরিয়ে না বেরোলে নিজেকে এমন করে পাওয়া দুঃসাধ্য। বৈশাখী শুভেচ্ছান্তে কানন রণসিংহ, রাজাবাজার তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর। আপনিও সেই প্রকৃতির কাছে ছুটে যাওয়ার কথা বললেন কোলাহল পেরিয়ে।
পরের চিঠি ১৯০২ বদন রায় লেন কোয়াদমতলা।

হাওড়া এক থেকে লিখছেন, প্রিয় আমার কলম, লিখছেন শীলা পাল। প্রিয় আমার কলম, জীবনের কোলাহলে আবদ্ধ নারী ভুলে গেছে তার নিজস্ব চাওয়া পাওয়া, ভুলে গেছে অধিকার পরিবার সমাজ সংস্কারের মধ্যে থেকে। তখন অজান্তে মনের গহন কোণে এসে জড়ো হয় সব স্মৃতির ফসল, গাঢ় বিষাদে ঢেকে ফেলে অন্তর বাহির। ঠিক তখনই কোলাহল পেরিয়ে দৈনন্দিন জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে মনের মধ্যে নির্জনতার আকাঙ্ক্ষা জাগে। মনে হয় প্রকৃতির কাছাকাছি গিয়ে নিজের সঙ্গে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি খোঁজে। সবুজের মাঝে পাহাড়ে শান্ত পরিবেশে অজানা পথের ধুলো গায়ে মেখে হারিয়ে যাই। ঘর সংসার ভুলে সময়ের নির্জনতায় মুগ্ধ হয়ে মায়াবী সৌন্দর্য দেখে বিবাগী হয়ে যাই। শব্দের কোলাহলের চেয়ে নৈশব্দ অনেক বেশি কথা বলে, তাই কখনো সখনো কোলাহল পেরিয়ে সীমানা ছাড়িয়ে আমিও হারিয়ে যাই কিছুটা সময় সবুজ বনানীর মাঝে, প্রকৃতির নির্জনতায়, পাতা খসার আওয়াজে আমার চঞ্চল মন স্থির হয়, মুক্ত বাতায়নে বসিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাই। সংসারের সব মায়াজাল ছিন্ন করে চরম প্রশান্তিতে আমিত্বকে খুঁজে পাই, নিজেকে চিনতে পারি, নিজেকে ভালোবাসতে শিখি, হৃদয়ে আনন্দের দোলা লাগে। আমার কলম বিভাগের সকলকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে শীলা পাল, 1902 বদন রায় লেন, কদমতলা, হাওড়া 1। প্রকৃতি, প্রকৃতিকে কোলাহল পেরিয়ে মনকে শান্ত করার উপায় দেখি পরের দিদি কি বলছেন। শুক্লা হালদার, শাকম্বরি এনক্লেভ, 199 নয়াবাদ, পঞ্চশায়র, কলকাতা থেকে লিখছেন, প্রিয় মহিলা মহলের আমার কলম বন্ধু, কোলাহল তো বাইরে নয়, ভিতরেও। মন সমুদ্রে নিরন্তর ঘাই মারে কোলাহলের ঢেউ। বিমার প্রিমিয়াম জমা দেওয়ার তারিখটা যেন কবে, গ্যাস বুকিংটা করা হয়েছে কি? যা, অসুস্থ পিসিমাকে তো আজকেও দেখতে যাওয়া হলো না। এমন শত শত কোলাহলে দীর্ণ হতে হতে জানলা দিয়ে মুখ বাড়ালে ঘাড়ে এসে পড়া পাশের ফ্ল্যাটের পাঁশুটে দেওয়াল দেখতে দেখতে ক্লান্ত চোখকে বিশ্রাম দিতে মাঝে মাঝে তাই বেরিয়ে পড়তেই হয় সীমানা ছাড়িয়ে কোলাহল পেরিয়ে। যেমন গত এপ্রিলে গিয়েছিলাম এক শান্ত নিরিবিলি জায়গায়, নাম তার ঝিপি। দার্জিলিং জেলার বিজনবাড়ি ব্লকের অন্তর্গত ছোট্ট এক জনপদ। নাম শুনলেই মনে হয় এক মাথা উম্নজুম্ন চুলের ছোট্ট মেয়ে, তেমনই সুন্দর সে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী, ছোট্ট বালিকার মতো চঞ্চল সে, সারাক্ষণ বয়ে চলেছে কলকল ছলছল। ছিলাম নদীর পাশেই এক অতিথি নিবাসে, তার চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ, অজস্র চেনা অচেনা গাছ আর চেনা অচেনা পাখির সুরেলা ডাককে সঙ্গী করে স্বপ্ন সায়রে ভাসায় সুখের সাম্পান। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। দুটো দিন নির্জন অজ্ঞাতবাসে কাটিয়ে সবুজের চোখ রাঙিয়ে ফুসফুসে অনেকখানি বিশুদ্ধ বাতাস ভরে আবার ফেরা কোলাহলের দেশে নাগরিক পৌনপুনিকতায়, লিখছেন শুক্লা হালদার, শাকম্বরী এনক্লেভ, 199 নয়াবাদ, পঞ্চশায়র, কলকাতা থেকে।

চিঠি পড়ার মাঝে বলে যাই পরের মাসে আমার কলমের বিষয়। ঝড় বৃষ্টির রাত্রি, একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হারিকেন, তারপরে চার্জার লাইট, তারপরে ইনভার্টার, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করা সেই আবহকে পাল্টে দিয়েছে। কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চার তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর, বাড়িতে হোক বা বাইরে ঝড় বৃষ্টি সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে দেড়শো শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com, mahilamahol.airkolkata@gmail.com, আর চিঠি পাঠাতে পারেন ডাকযোগে। আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানায়। মনে রাখবেন, চিঠি বা মেল যেন আমাদের কাছে এসে পৌঁছয় 23 জুন 2026-এর মধ্যে। চলে যাই পরের চিঠিতে। বৈশাখী মুখোপাধ্যায় 2 শিবতলা লেন শিবপুর হাওড়া 2 থেকে লিখছেন, আমি যেন ডাকঘরের অমল, রাজার চিঠি পাওয়ার অপেক্ষা করতে করতে মনকে উড়িয়ে দিই শিমুল তুলোর মতো। ঘুমন্ত শিশুর মুখ যেভাবে মা তার আঁচল দিয়ে আলতো করে মুছিয়ে দেয়, সেইভাবে শিশির ভেজা সবুজ ক্ষেতের ওপর নরম আলো ছড়িয়ে পড়ছে যেখানে, সেখানে চলে যায় আমার মন। ট্রেনের কামরায় তখন বসার জায়গা নিয়ে চলা চিৎকার কত ডেসিবেল ছাড়িয়েছে তা মাপবে কে? আমি তো তখন অপুর পাশে পাশে হাঁটছি পাঠশালার পথে, গায়ে একটা দোলাই, হাতে খঙ্গি পুঁথি, অবরুদ্ধ পথে অসহিষ্ণু একবাস ভর্তি যাত্রী, তাদের ধিক্কার বাণীর খোঁজ নেওয়ার সময় কোথায়? আমি তখন মাসাই মারাদের কাঁধে চেপে যাওয়া মুমূর্ষু রিজুদার পাশে পাশে হাঁটছি সাভানা ঘাস মারিয়ে, লক্ষ মানুষের মাঝে নিজেকে খুঁজে নিয়ে গিয়ে বসি মণিকর্ণিকার ঘাটে, সুরে সুরে হিমেল হাওয়া বলে যায়, বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, তোমারে করিয়া নিয়ে গো আমারে বরণের মালা পরায়ে। বৈশাখী মুখোপাধ্যায় 2 শিবতলা লেন শিবপুর হাওড়া 2। এই যে মনে মনে খুঁজে পাওয়া, সেও তো

প্রকৃতিকে খুঁজে পাওয়া ওই কোলাহল পেরিয়ে আমরা সবাই প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাই, সেটাই বোধহয় আমাদের ঈশ্বরকেও পাওয়া। পরের চিঠি, রূপা বৈরাগী, বহিরগাছি, নদিয়া। প্রিয় মিতা মহিলা মহল, তোমার এই মাসের বিষয়টা শুনে গ্রীষ্মের প্রখর দাবদাহ হয়ে মনে এক ঝলক প্রশান্তির দক্ষিণা বাতাস বয়ে গেল। প্রাত্যহিক জীবনের এই কর্মব্যস্ততার মাঝে হাঁপিয়ে ওঠা প্রাণটা যখন একটু মুক্তির আকাশ খুঁজে, তখন আমার মন ছুটে যেতে চায় প্রিয় শান্তিনিকেতনে। মনে হয় অন্তত দু তিনটে দিন এইসব কোলাহল পেরিয়ে একান্তে শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটাতে পারলে বেশ হয়। স্নিগ্ধ সকালে যখন সেভাবে দিনের কর্মব্যস্ততা শুরু হয়নি, তখন ভুবনডাঙ্গার পথে একা হেঁটে যেতে খুব ইচ্ছে করে। মনে হয় একবার তিন পাহাড় কিংবা তালধ্বজের সামনে গিয়ে দাঁড়াই, কিংবা কবিগুরুর উপাসনা গৃহ, কিংবা ছাতিম তালায় নির্জনে কিছুক্ষণ বসতে পারলে মনের সব ক্লান্তি যেন মুছে যায়। পরন্তু বিকেলে কোপাই নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখতে খুব ইচ্ছে করে। সোনাঝুরির হাটে ভিড়ের মাঝেও একা হওয়ার যে আনন্দ তা মনকে ভরিয়ে দেয়। সাঁওতালি নাচ, বাউল গানের সুর, এসব যেন মনকে নিয়ে যায় যান্ত্রিক কোলাহলের জগৎ ছাড়িয়ে এক অন্য শান্তির জগতে। শালবনের নির্জনতায় মন যেন একান্তে সব না বলা কথা বলতে পারে নিজের সঙ্গে। আবার কখনো ইচ্ছে করে ওই লাল মাটির পথ ধরেই অকারণেই হেঁটে যাই বহুদূর। হয়তো খুব শিগগিরই দেখা হবে আমাদের প্রিয় শান্তিনিকেতনের সাথে। শুভেচ্ছান্তে, রূপা বৈরাগী, বহিরগাছি, নদিয়া। শান্তিনিকেতনে কোলাহল পেরিয়ে পৌঁছে যাওয়া। পরের চিঠি পড়ছি, রেখা মুখার্জি, সাঁটুই, মুর্শিদাবাদ থেকে লিখছেন। সখী মহিলা মহল, আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। আছে বিচিত্রতা, জলছাপ স্বপ্ন, রঙিন আকাঙ্ক্ষা, ডুবন্ত আশা, অন্ধকারের আর্তনাদ, আর আছে মন খারাপের কোলাহল। জীবন চাই নদীর মতো শান্ত ধারায় বয়ে যেতে, যখন সে কোনো বাধার সম্মুখীন হয় তখন মন খোঁজে এই বাধা অতিক্রম করার সুস্থির বা শান্তির পথ। কোলাহল থেকে দূরে গিয়ে অসুস্থ মনকে সুস্থ করার জন্য ছটফট করে, মনের চাপ দূর করার জন্য আমাকে টানে পাহাড় ও জঙ্গল, যেখানে প্রকৃতি এসে কথা বলে, জল ও বৃক্ষের সঙ্গে বিরাজ করে এক নিরাপত্তা। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সঙ্গে ডিসেম্বর 2025 কোলাহল থেকে দূরে স্বস্তি ও শান্তির খোঁজে বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। সেখানে 3 দিন ধরে লঞ্চেও পায়ে হেঁটে বিভিন্ন নদী, সুন্দরী ও নানা গাছের জঙ্গলের সঙ্গে করেছিলাম সখ্যতা। ফিরে এসেছিলাম এক বুক নির্মল হাওয়া ও ক্ষত মনে প্রশান্তির প্রলেপ লাগিয়ে। আমি মনে করি এই রকম ছোট্ট ছোট্ট ভ্রমণগুলোর মধ্যেই আছে সেই অমৃত, যা আমাকে কোলাহল থেকে দূরে গিয়ে দেয় সুস্থ ও ভালো থাকার প্রেরণা। সকলের সুস্থতা কামনা করি। লিখছেন রেখা মুখার্জি, সাঁটুই, মুর্শিদাবাদ থেকে। পরের চিঠিটি ভারতী চট্টোপাধ্যায়, আমাদের বর্ষীয় শিয়াক শ্রোতা বন্ধু। তিনি লিখেছেন, তার বয়স 71, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। তিনি একটি ছন্দে চিঠি লেখেন, লিখছেন, প্রিয় আমার কলম, এই কোলাহল পেরিয়ে আমার মন প্রতিদিন দূরে যায় সুরে। যেখানে মনে মনে পাহাড় বানায়, পাহাড়ে উঠে দেখি রুক্ষতার মাঝেও প্রাণ আছে। মানুষের থেকে প্রকৃতি কত কাছের, অথচ সেভাবে তারে ভালোবাসিনি। মানুষের সান্নিধ্যে এসেছি অনেক, দেখেছি কত রঙে কত রূপে তারে, তবুও ভালোবেসে মানুষের কাছে গেছি বারে বারে। প্রকৃতি আমারে নিরাশ করেনি, পাহাড়ে যাহার সাধ্য নেই, মনে মনে বানানো পাহাড়ের ঝর্ণার কাছে গিয়ে বসি। প্রজাপতি ওড়ে, ওদের ডানায় চোখের দৃষ্টি পড়ে, বিচিত্র রং দেখে মানুষের কথা ভাবি, ভাবনারা দোল খায়। দেখি কত ফুল ফুটে আছে পাথরের গায়ে, নিষ্প্রাণ পাথরের কথা অনুভবে শুনেছি, চোখ ভরে দেখি রুক্ষতার মাঝেই যে প্রাণের স্পন্দন, এই সভ্যতার প্রবহমানতায় আগে ভেবে দেখিনি। শুভেচ্ছান্তে, ভারতী চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। দিদি, আপনারা এভাবে লিখে চলুন, ভালো লাগে আমাদের এই যে কত মানুষের মনের ইচ্ছের কথা জানতে পারি, ভালো লাগা। পরের চিঠি শর্মিষ্ঠা মোদক,
খণ্ডঘোষ পূর্ব বর্ধমান থেকে লিখছেন। প্রিয় মহিলা মহল, কোলাহল, কলরব, জনসমুদ্র।

যখন মানসিক বিভ্রান্তি ঘটায়, তখন মনে হয় এসবের থেকে দূরে সরে কোনো নির্জন জায়গায় গিয়ে মনকে শান্ত করা যায়। যেমন দেখো, একটা প্রচলিত কথা আছে, ঢাকের বাদ্য শুনতে কখন ভালো লাগে তুমি কি জানো? এর উত্তর, উত্তরটা খুব সহজ, বাদ্য থামলে। আমার মনে হয় যেন কানগুলো একটু আরাম পেল। আমরা এখন ডিজে কালচারের মধ্যে বাস করি, সেটা তোমরা সবাই জানো। দুর্গাপুজো, কালীপুজো তো বটেই।

রোপণের জন্য একটা সময় নির্দিষ্ট করে নিতে হয়। নির্জন দুপুরে বাড়ির গাছপালা ঘেরা বাগানে বসে মনে মনে গাছগাছালি ও পাখপাখালির সাথে অনেক গল্প করে মন খুব ভালো হয়ে ওঠে। কিংবা রাস্তার ধারে বিশাল বটবৃক্ষের ছায়ায় বসে কচি ধান গাছের শনশন শব্দের যে মাতোয়ারা, তা কোলাহল পেরিয়ে এক অপরূপ আনন্দে মনকে মুখরিত করে তোলে। আর সব থেকে প্রয়োজনীয় যে কথাগুলো আজকে বলতে ইচ্ছে করছে, তা হলো আমার নিজের ঠাকুর ঘরে এক মনে চোখ বন্ধ করে বসে আমার ইষ্ট দেবতার সাথে যে বাক্য বিনিময় বা প্রাণায়ামের মাধ্যমে মনকে স্থির রাখার যে পদ্ধতি, তা কোলাহল অতিক্রম করে মনকে খুব শান্ত ও পরিতৃপ্ত করে। বৈশাখী শুভেচ্ছা সহ শর্মিষ্ঠা মোদক, ডাকঘর গ্রাম, ডাকঘর খন্ডঘোষ, জেলা পূর্ব বর্ধমান। এই যে প্রকৃতির মধ্যে থাকেন, এটাই বড় শান্তির, সেই শান্তিটুকু ছুঁয়ে গেল আমাকেও। পরের চিঠি পাপিয়া পাটোয়ারি 52 ক্রাইপার রোড কন্যাগড় হুগলি থেকে লিখছেন। প্রিয় মহিলা মহল, শহরের প্রধান রাস্তার ধারেই আমার বাড়ি, তাই লাউড স্পিকার, গাড়ির হর্ন, মিটিং মিছিল, মানুষের চেঁচামেচি সব মিলিয়ে আমার চারপাশ যেন এক অবিরাম শব্দের সাগর। জন্মাবধি এই শব্দময় পরিবেশ আমার মন ও জীবনের উপর গভীর প্রভাব ফেলে এসছে। শিক্ষার্থী থাকাকালীন পড়াশোনা করতে গিয়ে আমার খুব অসুবিধে হতো, বিশেষত দুর্গাপূজা, কালী পুজো সহ বিভিন্ন ঠাকুর বিসর্জনের সময় ব্যান্ড ও মাইকের কর্ণবিদারী আওয়াজ পড়াশোনায় মনোসংযোগে বাধা সৃষ্টি করত। ফলে এই শব্দময় পরিবেশ আমার মন ও জীবনের উপর গভীর প্রভাব ফেলে চলেছেই। শিক্ষার্থী জীবন শেষ করে শিক্ষকতার মহান ব্রত পালনের উদ্দেশ্যে আমাকে যেতে হয় বাড়ি থেকে অনেক দূরে অন্য জেলার এক কোলাহলপূর্ণ শহরে। 5 বছর শিক্ষকতার পর আবার বাড়ি ফিরে আসা, সারা জীবন নানা রকম শব্দ ব্যস্ততা কোলাহলে আমার জীবন এখন বিধ্বস্ত বিপর্যস্ত। আজ যখন নিরবতার মূল্য প্রায় ভুলতে বসেছি, তখন বন্ধু তুমি আমার জীবনে শান্তির প্রলেপ দিতে এমন বিষয় দিলে যে আমি সানন্দে কলম তুলে নিলাম। মন কল্পনার ডানায় ভর করে পৌঁছে গেল পাখির ডাক, নদীর কলকলো ধ্বনি এবং গ্রামের নিস্তব্ধতা বিরাজমান একটি শান্তির সুখময় পরিবেশ। আহা, কোলাহল পেরিয়ে শান্ত নির্মল পরিবেশই তো আমার কাঙ্ক্ষিত স্বর্গরাজ্য। কোলাহল শূন্য শান্ত ও নির্মল পরিবেশে সকলে মহা আনন্দে থাকবেন। শুভেচ্ছান্তে পাপিয়া পাটোয়ারি 52 ক্রাইপার রোড কন্যাগড় হুগলি। ভালো থাকবেন আপনি, কোলাহল থেকে মনকে সরিয়ে নিয়ে মনকে ভালো রাখবেন। ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে লিখছেন। প্রিয় বন্ধু মহিলা মহল, আমরা বিশেষত বিবাহিত নারীরা যখন 4 ফুট বাই 4 ফুট ঘরে থেকে কর্মব্যস্ততায় হাঁপিয়ে উঠি ঠিক তখন মনে হয় এই সংসারের কোলাহল পেরিয়ে কোথাও নির্জন স্থানে বেরিয়ে পড়ি। তখন আমরা কল্পনার ডানায় ভর করে অনেক জায়গা বেরিয়ে আসার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের সবারই একটা পিছু টান আছে, তাই স্বপ্ন কল্পনার জগতে থেকে যায়। 1999 সাল, সময়টা ছিল ফাল্গুন মাসের মাঝামাঝি, দার্জিলিং চা বাগান দর্শনে বেরিয়ে পড়েছিলাম। কি মনোরম দৃশ্য, নয়নাভিরাম চা গাছগুলো আমাকে হাতছানি দিয়ে যেন কাছে ডাকছে। কাছে গিয়ে দেখি চা বাগানের শ্রমিকেরা তাদের জীবিকা অর্জনের জন্য আপন মনে নির্জনে বসে কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে আলাপ করে বেশ আনন্দ পেলাম। কত নাম না জানা ফুল গাছ দেখি, সেসব ফুল গাছগুলো একে অপরকে জড়িয়ে ধরে যেন চুম্বন সহকারে বন্ধুত্ব করছে। তাদের দেখে আমার দার্জিলিং ছেড়ে আর ঘরে ফিরতে ইচ্ছে করছিল না গো মহিলা মহল। গরমের উত্তাপে এক রাশি শুভেচ্ছা রইল। নমস্কার আন্তে ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া। এক টুকরো ঠান্ডা বাতাস পৌঁছে যাক আপনার কাছে, এরকম করেই আবার পৌঁছে যান প্রকৃতির কাছে। আজ অনুষ্ঠানের একদম শেষে এসে পড়ছি ধনিয়াপাড়া ব্যারাকপুর দীপা বাগচির চিঠি। প্রিয় আমার কলম, একটা গান, একটা কবিতা কিংবা কোনো দৃশ্য মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় বহু বছর আগের জীবনে। বয়স বাড়লেও পুরনো স্মৃতি ও অনুভূতিগুলো মনের অন্তঃপুরে থেকে যায়। নস্টালজিয়া যেন চুপচাপ গল্প বলে যায়, মন চলে যায় ফেলে আসা দিনের কাছে। গল্প শুনতে চাই রূপকথার, ফিরে পেতে চাই সেই ছেলেবেলা যেখানে ছিল চু কিতকিত আর দল বেঁধে ছোঁয়াছুঁয়ের খেলা। চারিদিকে মনের রং যেন ফ্যাকাশে সাত রং নিয়ে ফিরে এসো ছেলেবেলা। কোলাহল তো অনেক হলো, পরিবারের জন্য, সম্পর্কের জন্য, দায়িত্বের জন্য, নিজের ইচ্ছে মনে চেপে রেখে। নিজের জন্য কোনো জায়গা না রাখলে জীবন হয়ে যায় শুধু কর্তব্যের তালিকা।

সেখানে কোনো আনন্দ থাকে না, থাকে শুধু চলতে থাকা। নিজের জন্য বাঁচা মানে কাউকে ভুলে যাওয়া নয়, এর মানে নিজের মনের যত্ন নেওয়া, নিজের স্বপ্ন পূরণ করা, নিজের ক্লান্তি স্বীকার করা, সমস্ত দায় দায়িত্ব শেষ করে বই পড়া, বেড়াতে যাওয়া, সেলাই করা। আর আমার কলমের দরবারে মনের কথা লিখে আমি খুব আনন্দে আছি। উষ্ণ শুভেচ্ছান্তে, দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর। সময়ের একদম শেষে দাঁড়িয়ে আছি, শুধু বলে নি, পরের মাসের এক কলমে দুই নারীর বিষয়, লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামে দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে মানবিক গল্প পাঠকের অনুভবের এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান দেড়শো শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করুন মেল আইডি mohilamahal.air@gmail.com, mahal.air@gmail.com, আর ডাকযোগে চিঠি পাঠালে পাঠিয়ে দিন এই ঠিকানায়, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্রের অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে করিয়ে দিই, চিঠি এবং মেল যেন আমাদের কাছে এসে পৌঁছয় 23 জুন 2026 মধ্যে। আমরা কিন্তু আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকি। আজ বন্ধুরা এইটুকুই, কথা হবে অন্য আর একদিন। সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা।

0: rest districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and the neighbourhood for the next 48 hours. Friday 29th May, rain or thundershower with strong gusty wind. Maximum and minimum temperatures most likely to be around 35 degrees Celsius and 26 degrees Celsius respectively. Saturday 30th May, thunderstorm with rain. Maximum and minimum temperatures most likely to be around 34 degrees Celsius and 27 degrees Celsius respectively. Weather warning for the fishermen off the West Bengal coast for the next 24 hours due to squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour. It is likely to prevail along and off West Bengal coast and North Odisha coast on the 29th of May 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Odisha coast on the 29th of May 2026. As for the weather warning for the fishermen of the Andaman and Nicobar coast for the next 24 hours is that the fishermen warning during the next 2 hours is that 40 to 50 km per hour occasionally, gusting to 60 km per hour, a squally wind is supposed to prevail along and off Andaman and Nicobar coast on the 29th and the 2nd of June 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from the 29th of May to the 2nd of June 2026. Please stay tuned for the next update.
1: Akashvani Kolkata, Geetanjali প্রচার তরঙ্গে পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী সকাল 8:06 থেকে 8:08 পর্যন্ত ঘন্টায় 107 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে বিহারের পাটনায়। সকাল 7:23 থেকে 7:25 পর্যন্ত ঘন্টায় 74 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে বিহারের গয়ায়। বিহারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় কিছু জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। সিকিমের কিছু জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায়, ঝাড়খণ্ড ও উড়িষ্যার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলার কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বেশ কিছু জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা 43.2 ডিগ্রি ছিল উড়িষ্যার বোলানগিরিতে। গতকাল উল্লেখযোগ্যভাবে বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সল্টলেক 5 সেন্টিমিটার, তারকেশ্বরে 3 সেন্টিমিটার, বর্ধমানে 2 সেন্টিমিটার, সুরিতে 1 সেন্টিমিটার, শিলিগুড়িতে 4 সেন্টিমিটার, দামথাঙে 4 সেন্টিমিটার, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ড এবং সিকিমে। দিনের তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। আগামী কয়েকদিনের আবহাওয়ার সতর্কবার্তা। প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বিহারের কিছু জায়গায়, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে ঝাড়

উত্তরাখণ্ডের কিছু জায়গায়, উড়িষ্যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 80-90 কিলোমিটার বেগে। বিহারের কিছু জায়গায়, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি হতে পারে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। ঝোড়ো হাওয়া এবং 40-50 কিলোমিটার বেগে ঝড় অথবা 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার সমুদ্র উপকূলে আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিনের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে, সেই কারণে মৎস্যজীবীদের আজ থেকে 2 জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

আজকে দ্বিতীয় অধিবেশনে গীতাঞ্জলিতে বিকেল 5টায় রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য থাকছে রামধনু কলম মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা। অষ্টম শ্রেণী বিজয়ী ছাত্রছাত্রী পিনাকী রঞ্জন রায়, অর্পিতা সিংহ, সংহিতা মণ্ডল, দেবজিৎ ভট্টাচার্য, সায়নী পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন বীরা বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ সঙ্গীত শিল্পী বৈদ্যনাথ হাঁসদার সাক্ষাৎকার, লোকগীতি কার্তিক মুর্মু, হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এই বিষয়ে অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। তারপর বায়োটেক কিষান হাব, ডক্টর কেশব চন্দ্র ধারা ও দিশা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। 7:30 সমীক্ষা বলবেন অরুণাংশ ভট্টাচার্য। 8:00 বাংলা নাটক সারা আকাশ, রচনা নন্দিনী মালিয়া, প্রযোজনা বিশ্বনাথ দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃধা। 9:30 ভজন, শিল্পী অদিতি চট্টোপাধ্যায়। 9:45 পুরাতনী গান, শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য। 10:50 আধুনিক গান, শিল্পী ভাস্কর ভট্টাচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। আজকের গীতাঞ্জলির কিছু অনুষ্ঠানের খবর জানিয়ে দিলাম, এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

লড়াই যাহা কো মেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর ওনা খাতে যাহা ধরতি জাকাত যাহা আতার লেন যাহা মানমি সেরজ রাপুদ লেন বাড়ি লেন যাহা খালনতে ধরতি কুরো কুরোগে তাহেকান তেহেন ওনা সেরমা আলো রুয়েলমা ধরতি রে দিশে কাতে 2025 সেরমা দো শান্তি সেরমা লেকাতে ঘোষণা কাতা আর নোয়া ঘোষণা দো 80 সেরমা পুরো নিতুম থেকে ঘোষণা হাকানা খালি পুরো সমুদ্র নোয়া বাঙা ধরতি জাকাত রে মানুয়া কো তালারে সুপুলুক মাডিরা সেটেরো মানুয়া কোয়া সাঁওতা সার সারলে সাসা আর ধরতি রে মানুয়া সাঁওতা লাহান্তি দি নোয়া সাগুন কামি হরাতে হো মিটাং আদি মারাং কামি না পায়তারে হাতাওয়াকাতা আর ওনা কো তালারে যাহা পায়তার হাতাওয়াকানা ওনা দো খাস কায়তে দিশম জাকাত রে যাহা দিশম কো বেলাহান্তি অবস্থার মেনা উনকুয়া লাহা লাগিতে কাউডি সাপোর্ট এম যাহা করে নিত হও মুলুক রে হর মেনা কোয়া আদি সাঙ্গে হর উনকু হি কানা সেজে তালা মেলা উকাতে মার্শাল রে আগু কোনা মিটাং মারাং পান্থা আর মিটাং যাহা যতক্ষণ মারাং পান্থা হাতাও কাদা ওনা দো হি কানা বিশ্ব জাতিসংঘয়া যাহা কো মেতা কানা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুয়া কো স্বাস্থ্য আর সাঁওতা বাঁচা লাগিতে মিটাং মারাং তালিমা ওনা দো হি কানা নেশা খন আর আজার খন মানুয়া জি কো বাঁচাও দোহয় তেহেন আবো নড়ে যাহা বন গালমারাওয়া ওনা দো নেশা ওকা লেকাতে মিটাং মানুয়া সাঁওতা জাঙ্গে দাঁড়ামা ওকা লেকাতে মিটাং ঘরঞ্জে বাড়িয়া ওকা লেকাতে মিটাং মানুয়া সম্পদে চাবাইদা আর ওনা সেতে নোয়া বিশ্ব আদিবাসী স্বাস্থ্য সংস্থা যাহা যাহা কামি হরা কয় হাতাও কাদা ওনা বাবদে নড়ে খাটমাটা তে লই না ইং কুরুমুটুই তাবোনা আর নোয়া সেতে তাহেন তাবোনা আবোয়া সাঁওতা রেনা নাগাম রে আবহো চেদ লেকাতে মিমিটাং অক্তরে নোয়া নেশা খাতিরতে আদি নোকসান হই কান তাবোনা ওনা নোয়া মিদবার বর্গন আদো নোয়া লেকাতে তেহেন নোয়া দো নোংকানা মিটাং পান্থা সে তালেমা কানা যে গোটা ধরতি জাকাত রেগে পারমেন আগস্ট 2 খনগে নোয়া নেশা বিরুদ্ধ না ধরতি খন নেশা সাহারে না আর মানুয়া সাঁওতা বাঁচা রেনা কামিহরা লোক এতহব কানা আর ওনা লেকাতে নোয়া দো খালি সরকার সঙ্গ দো বাঙা যাহা মেনা কতাবোনা স্বেচ্ছাসেবী সংগঠন যাহা স্বেচ্ছাসেবী সংগঠন কদো সব সময়গে মানুয়া গা নাপায় লাগিতে কামিরে ছুটো মেনা কোয়া উনকু হো তেহেন দো ধরতি জাকাত রেগে হুডিং ক্লাব মারাং ক্লাব স্কুল কলেজ গোটা নোয়া কো প্রচার কো উলুও কানা আর কো ছুটো কানা যে যাতে মিটাং নাপায় সমাজ বেনা আমা আর সনদ জীবী কো পাঞ্চাও দাড়ি আমা নোয়া না কামি হওয়ার কো হাতাও বাকাত নোয়া নেশাতে মিটাং সাঁওতা জীবন আর দিশম জারাও লেনখান চেদ লেকাতে মিটাং সসনদ ধাসাওয়া মাজরা সে মুচিদা নোয়া বাবদ হো নড়ে বন দিশে তোলাইয়া খেরবাল আদিবাসী সাঁওতারে লাকচার সেরেট সাঁওতা আড়িচালি সেরেট হাঁড়ি না ব্যবহার মেনা তাবোনা আথাড়িয়া দো বাঙা পেড়া পাহাড় কো সাঁওতে ব্যবহার মেনা যাহা দো মন আর গুণন লেকাতে সেরেন দুরং সাঁওতে অনকাগে জমিয়ে রহো মেনা তাবোনা বঙ্গামুরু মুচাদে হাপলাম কো নিতুমতে রান দা কুসুল দা নিতুমতে বন এমা কোয়া সে বন চডরা সাঁওতানা কামিহরা কো মেনা বন ছাটির বাপলা ভাণ্ডান এমান অক্তা করে হো নোয়া না লাইলেক দো মেনা লাকচার মেনা ব্যবহার মেনা মেনখান নোয়া কদো যতকে লাকচার আড়িতে তল কাতে মেনা বেহিসেব রেনা দো বাঙ কানা ওনার হিসেব বাইরে দো অকয় হো বাই ব্যবহার দাঁড়িয়া মেনখান বাড়ির জন্য ওনারগে আবই মুশকিল কাক বোনা আর ওনা ফাঁকতে বল কাতে সাঁওতায় কাহিল ইত্তাবোনা ওনা দো হিউক কানা বেহিসেব যাহা হিক কানা কথা আথাড়ি ব্যবহার উনি দো যাহাই হড় হয়ে দাঁড়িয়া যাহাই সমাজ হয়ে দাঁড়িয়া যাহা নো নো আড়ি দেখো তল হচক হতো কানা উনকু দো আড়ি মুশকিল রে পাড়া কানা কো ওনা ঘরঞ্জ মুশকিল কানা ওনে খন লাহান্তি না এভেন বাং হিজুক কানা দিস হুদিস বাং হিজুক কানা আর মিদ ধাও যাহাই নোয়া নেশারে ঝুঁকো হইনা সে অতা হচক কানা আদো উনি দো অকাহ বাই বুঝা আয়া ওড়া দুয়ার সংসার সালামাগে দেয়ায় আর আখির ধাবিয়ে নাসা সেতকে মোলা চালায় এনতে রহ আবো খেরবাল সাঁওতা ওকা লেকাতে আর চেদ কারণ কোতে আবোনা নঙ্কান সনদ লাকচারে নোয়া বাড়িয়া কো সাড়গম কাক বোনায় আরে নোকসান কাক বোনা ওনা খাটো মাচাতে বন উইহত রা নিয়েলা বন যে আবো ব্রিটিশ কো নড়ে বলন তাইনম উপনিবেশ শাসন ব্যবস্থারে

পাল বজ বিচার কথা কো হাঙ্গলা জাতি ধরম যত কো বিলন্ড দিকু পরব চালাও কাতের মন মাহিম যত কো গুচেওয়া কিশোরেন কাউডি কিশোরতেম হাতাওয়া দিকু পরব চালাও কাতের ওনা হম উলহ নকা আইমা আইমা সেরিমা তাইয়া যে মিটাং সাঁতা অকাল কাতে বড়েয়া নেশার মিটাং নকান কথা কানা পণ্ডিত কো লয়ে কো যে সেঙ্গেল দো যাহাই মোড়া কানা উনি জমে আয় সে আতার আয় মেঙ্গুল নেশালো মিটাং মানমি সে মিটাং জেতে জেবেতে আতার কোয় নুন বাড়ি নয় জিনিস নয় লেখাতে তেহেন আবো হুদিস বন দখো দাঁড়িয়া যে আবোয়া সাঁতা লাগিতে যাহা দরকার তাহাই কানা অনার তেহিম সেটে দাঁড়িয়ে কো সে বাঙা অনার দো মিটাং গালোচনা কথা কান গিয়া তবে তেহেয়া সাতাম লেখাতে তেহেন দো অনার কাতে বন রড়া কানা যে ধরতি জাকাত মানুষ খোনা নয় যে মিটাং আদি বতরান নেশা সে ড্রাগ নয় দো হিক কানা মালমা কো ওনা তারাস খন বাঁচাওতে আর জরুর কান তাবনা আর ওনা জরুর হিক খান দো তেহেন যাহা হিক কানা সংগঠন কো সাঁতা কো তেহেন যাহা কো কামি কানা ওনাদের দো কোনো ভেগাতে জাতি পারিসা ইতুম দো বাং দরকারওয়া খালি মানমা কো বাঁচাও লাগিতে লাহান্তি লাগিতে ওনা আগিভার আবো গোক থেকে হয়ে যাবনা আর বাবন গোক দাঁড়িয়ে খান দো তাহলে তেহেন লো 2025 যাহাই কানা কথা জাতিসংঘ তেহেন যাহাই মিটাঙে নাগামে দখল হতাবন কানা আদাসে দখল হতাবন কানা হয়তো বাবন সেটে দাঁড়িয়ে চেদা যে নমা মেনাতে তেহেন ধরতি রে লড়াই আলো হয়ে মা মিটাং এঠেরে দখো কাদা মেনকান আর মিটাং লড়াই যাহা নেশা খাতির তেহে কানা সমাজ রাপুদুক কানা অনলো বাঁচাওয়াই অকয় আর ওনানা মারাম আঙ্গিভারগে তেহেন নই বিশ্ব স্বাস্থ্য দিবস ওনার কেনা জাতিসংঘ না মিটা মারাং হাটিং উনদো হাঁড়ে খনে আর্দাস দখো কাদা তেহেন নয় আর্দাস দো খালি ভারত সরকার ঠেন দো বাঙা তামাম সরকার ঠেন তামাম মামনি ঠেন সেটের কানা আর ওনা থেকে তেহেন আবনি আদি মানুষান ভারত সরকার তেহেন আদি নয় মিটাং মারাং পান্থায় দখো কাদা নয় দো যে নেশা মুক্ত ভারতবর্ষ এ কেনা নয় দো মিটাং সনদ সাঁতা বেনা লাগিতে মিটাং মারাং পাওড়ি কেনা আর নয় পাওড়ি দো তেহেন খালি গালমারা দো বাঙা তেহেন দো আঙ্গিভার গো হয়ে তাবনা ওনাতে নয় দো মেমেন দো লেক কান গিয়া নাহা যুগ আদি লগন বনদল ডাহারে সেটের কানা সেদায়া আতু গোলা সাঁতা জীবন নাগা জীবন সাঁতে পান্তে হিজুক কানা অক্ত সাঁতে সানাম মানুষ বন দৌড় কাদা সেদায় লেখা আতু গোলা রে অকয় হ গাদিল হল আউলে দো অথেতে দুরুক তাহেন বানুক কোয়া বাক্য তাহে দাঁড়িয়া আপাসুল খাতির লাহা খাতির আঙ্গিবার সেটের কানা তেহেন যে সালাম কোগে নাগার জীবন রেনা সস্ন ধরতি না মিটাং মারাং সস্নতে পাড়ি দখো হয়ে তাবনা আর ওনা সাঁতে জীবন হো বদলে হয়ে তাবনা না বদলত তালারে সাঁতা জীবন সাঁতে ধারণ জীবন না মিটাং তনল সে তপল আগু থেকে হয়ে তাবনা ওনা দো যাহা সেরগের কো মেতা কানা যুগ সাঁতে পাড়ি পান্তে কাতে লাহা হয়ে তাবনা আর আবু নান না মারাং দাঁড়িয়ে দো হয়ে কানা সিগনাল তে বন লাহা এদিক ওয়া হতাশা আর নিরেশ দো ঠাঁ বানুয়া বাং গানুয়া নাহা না আগিলতে আপনারা ঘর জীবন মার্শাল লাগতি কানা তেহেঞা সসনরে বাঁচা রেনা নাহা ঐদের আবনা হকরে যাহা কো মেনা ওনা কামিরে জীবানা দায় দো আবন সালাম কোয়া কানা তেহেঞা বিজ্ঞান যুগে হহয়েদা আমতালারে সৃজন দায় দো তপা কাতে মেনা সিগনাল তালাতে আর যাওয়া মে আর ভুঁজো মে মানমিয়া মহতান উপরুম দো ওনা কান গিয়া আম দো নিদান দম বাং কানা হতাশা আর নিরসনা কুলহতে আলম আদা আম আলম ধাঁদা যাহাই কোনো না নেশাতে নিত কো ঝাড়িয়ে কান তাবোনা আদা হাকানা ছাঁদা হাকানা উনকোয়া জীবন ডাহার দো সামাংরে মেনা কান রেহো মেনকান দুকনা কথা দো হয়ে কানা উনকু দো বই বেতে ডাহার খন কো সাহা চালাক কানা উনকু দো ডাহার খন আর হো তাইম সে তাইম খন কো তাইম চালাক কানা মেনকান নোয়া দো ভুল কানা ভুল সিদ্ধান্ত মানমি যদি সরেস সৃজন কান গেয়াবন এঁডে খান আমা যাহা সরসা মেনা তামা ওনাগে মানব সাঁতারে দহ টকা মে ওনারগে আমা যশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দো ধারথিরেন মানুয়া কোয়া হর্মজীবী সুখ আর নিজেতে দহয় লাগিত নেশা না বাড়িয়া জাঙ্গে দারাম লাগিতে যাহা নেশা কো মেতা কানা সে যাহা ড্রাগ মেনতে বিশ্ব সংস্থারে উছিয়ান কানা ওনা কো দো মিটাং তালিকায় বেনাও কাদা ওনানা নিতুম হা মেনা তাবনা ওনানা বিবরণ মেনা ওনানা চিকিৎসা পদ্ধতি মেনা নয় দো এডিকশন যাহা কানা ওনা দো তেহেন যত দিশম রেগে প্রত্যেকটা হাসপাতাল রে সেতে রাখানা নয় লাগিতে দো আনার দো তেহেন মেনা রহ মেনখান কুরুমুটু লেখান দো
ᱡᱚᱛᱚ ᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ

আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:29।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Hack the Module.
1: IPL দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে নিউ চণ্ডীগড়ে আজ গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। ফরাসি ওপেন গ্রান্ড স্ল্যামে ইন্দ্র বতন দ্বিতীয় রাউন্ডে পরাজিত শীর্ষ বাছাই ইয়ানিক সিনার, তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কা কোকো গৌ অসাকা। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পরাজিত পিভি সিন্ধু, শেষ আটে লক্ষ্য সেন সাত্ত্বিক চিরাগ জুটি বিদায় HS প্রণয়ের। মহিলাদের প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত 38 রানে হারাল ইংল্যান্ডকে। অনূর্ধ্ব কুড়ি এশিয়ান অ্যাথলেটিক্সে নিপম ব্রোঞ্জ জিতলেন 100 মিটার দৌড়ে। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আমি শুভজিৎ। জ্যৈষ্ঠের প্রখর গ্রীষ্মে একটু ছায়া, একটু শীতলতা, একটু বাড়িধারার সন্ধানে আমরা। মাঝে মধ্যে তার খোঁজ মিললেই মনের কোণে কিছুটা স্বস্তি, কিছুটা আরাম। তবে খেলার দুনিয়ায় রোমাঞ্চকর উত্থান পতনের মধ্যেই যেন ক্রীড়াপ্রেমীদের আনন্দ খুঁজে পাওয়া, এজন্যই তো খেলার জগৎ নিত্য বর্ণময়, নিত্য রঙিন। আর সেই বর্ণময় খেলার দুনিয়ার নানান ঘটনাবলী নিয়েই আমাদের প্রতিদিনের ক্রীড়াঙ্গনের আসর। কেমন লাগছে ক্রীড়াঙ্গন অবশ্যই জানান আমাদের। আমাদের ইমেল করুন, আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। আপনারা চিঠিও লিখতে পারেন আমাদের ক্রীড়াঙ্গনে, ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আসুন যাওয়া যাক আতস কাঁচের তলায়।
0: আতস কাঁচের তলায়,
1: আতস কাঁচের তলায় আজ আইপিএল জমজমাট। আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটে আজ ব্যাট বলের জমজমাট লড়াই। নিউ চণ্ডীগড়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ, দু দলের কাছেই অগ্নি পরীক্ষা। টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের ভবিষ্যৎ তারকা বৈভব সূর্যবংশীর ব্যাট আজ কি আবার ঝলসে উঠবে রাজস্থান রয়্যালসের হয়ে? ফর্মে থাকা গুজরাট টাইটান্সের শুভমান গিল, সাই সুদর্শনরা কি তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, নাকি শেষ হাসি হাসবেন গুজরাটের মহম্মদ?

0: সিরাজ, কাগিসো রাবাদারা বা রাজস্থানের জোফরা আর্চাররা, সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট প্রেমীরা। নিউ চণ্ডীগড়ের মহারাজ যাদবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রাতে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সৌরবংশী অকুত ভয় ভঙ্গিমায় তার ব্যাটকে চালনা করছেন। এলিমিনেটর পর্বে তার নিদর্শন দেখেছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ। 29 বলে 97 রানের বিধ্বংসী ইনিংস দ্বিগুণ গতিতে হায়দ্রাবাদকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। এবারে বৈভবের ওপেনিং সাথী যশস্বী জয়সওয়ালও রাজস্থানের হয়ে কার্যকরী ভূমিকা নিচ্ছেন, তবে বৈভবের দাপটের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছেন যশস্বী। অভিজ্ঞ প্যাট কামিন্সও তার পরিকল্পনায় হোঁচট খেয়েছেন বৈভবকে আটকাতে। 15 বছর বয়সী বিস্ময় বালককে আজ মোহাম্মদ সিরাজ বা কাগিসো রাবাদা কতটায় সমস্যায় ফেলতে পারেন তার উপরই দ্বিতীয় কোয়ালিফায়ারের ভাগ্য অনেকটা নির্ভর করছে। যদিও শেষবার সিরাজ সাফল্য পেয়েছেন বৈভবের বিরুদ্ধে আইপিএল লিগ পর্বে, শর্ট বলে মাঝে মধ্যে কিছুটা অস্বাচ্ছন্দ্য হয়ে পড়েন বৈভব। সেই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা নিশ্চয়ই করবেন গুজরাট বোলাররা। গুজরাট এ ম্যাচে নামবে প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বিশ্রীভাবে হেরে। তাদের সেরা বোলিং শক্তিকে সেদিন বেঙ্গালুরু ব্যাটাররা অনায়াসে মোকাবিলা করেছেন। সারা আইপিএলই অবশ্য সিরাজ, রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণারা গুজরাটের হয়ে বিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলেছিলেন। ধারাবাহিকতা প্রদর্শন করেছে গুজরাটের ব্যাটিং বিভাগও। শুভমান গিল, সাই সুদর্শনের ওপেনিং জুটি, জোস বাটলারের আক্রমণাত্মক ব্যাটিং ও আইপিএলে বিপক্ষ দলের কাছে এটা ত্রাস হয়ে উঠেছিল। তবে এবারের আইপিএলে নিজের জাতকে নতুন করে চেনাচ্ছেন রাজস্থানের জোফরা আর্চার। রাজস্থানকে প্লে অফে পৌঁছে দিতে আর্চারের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। এলিমিনেটর পর্বে আর্চারের বোলিং হায়দ্রাবাদের অভিষেক ট্রাভিসেড, ঈশান কিষানদের সমস্যায় ফেলেছে। আজ কি সেই খোরধার বোলিং আবার দেখা যাবে আর্চারের? আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে ব্যাট বলের সেই ধুন্ধুমার লড়াই, রাজস্থান বনাম গুজরাটের ম্যাচ। আজ আক্ষরিক অর্থেই কি চমক নিয়ে আসছে তারই প্রতীক্ষায় রইলাম আমরা। আতসকাঁচের তলায় ছিল আইপিএল ক্রিকেট। বন্ধুরা, আজ তো শুক্রবার, আর শুক্রবার মানেই আমাদের স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে।
1: মাঠে ময়দানে

0: বেশ সফলভাবেই শেষ হলো সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট। আর এবার চ্যাম্পিয়ন হলো টাউন ক্লাব সল্ট লেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে মোহনবাগানের বিরুদ্ধে জয়ী টাউন ক্লাব। প্রথম ইনিংসে তারা করে 403 রান, মোহনবাগান শেষ হয়ে যায় 353 রানে। দ্বিতীয় ইনিংসে টাউন ক্লাব যখন 5 উইকেটে 262 রান, তখন ম্যাচ শেষ করার ঘোষণা করা হয়। এখন শুনব এই টুর্নামেন্ট নিয়ে সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিকের বক্তব্য।
1: দেখুন, দারুণ একটা টাউন ক্লাবের অনুভূতি। এই প্রথমবার তারা এই ট্রফিটা পেল, আমাদের লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তাই টাউন ক্লাবকে আন্তরিক অভিনন্দন। মোহনবাগান ক্লাবও যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, মাঠেও ছিলাম, 69 বার গান্ধী ব্যাট করছিল। যাই হোক, ওই সময়টা একটু ছন্দপতন হওয়াতে মোহনবাগান ম্যাচে ফিরতে পারেনি, তবে এত বছর লড়াইয়ের পর টাউন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে যারা টিম অফিসিয়াল ছিল তাদেরকেও ধন্যবাদ, কারণ একটা টিম যখন সর্বোচ্চ সম্মান পায়, শুধু প্লেয়ারদেরও অবদান থাকে, তার সঙ্গে মাঠের বাইরে যারা টিমটা দেখাশোনা করে তাদেরও অবদান থাকে।
2: কিরকম প্রতিভা, কিরকম দেখলেন
1: ওভারঅল? দেখুন, যারা মোটামুটি খেলাধুলা করে বেঙ্গলে খেলছে বা বেঙ্গলের আশেপাশে, সেরকমই আমি টাউন বা মোহনবাগান মাঠে ছাড়াও আমি কিছু প্লেয়ারের কথা

0: হলো, যেমন ইস্টবেঙ্গল আছে যে রিতম পোড়েল, যারা ম্যাচটা নিয়ে যায়, অনুষ্ঠ মজুমদার, এই ম্যাচ কারি করা। কারণ আমি দেখেছি, যেটা আমি মাঠে ছিলাম, যে গান্ধী যেটা আউটটা হলো, সে আউটটা আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। কারণ তখন লাঞ্চে 10 মিনিট বাকি, একটা ছয় মেরেছে, আবার ছয় মারতে যেখানে অনুষ্ঠ ব্যাট করছে, ওইখানটা কিন্তু একটু ছন্দপতন। তারপরেই ঠিক লাঞ্চের আগের ওভারেই অনুষ্ঠ একটা ফ্লিক করতে গিয়ে আউট হয়ে গেল। কিন্তু অনুষ্ঠের ওই জায়গাটা মনঃসংযোগ নষ্ট হয়ে গেছে গান্ধীর ওই খেলাটা। তো আমার মনে হয় বেঙ্গল ক্রিকেটে এই পেশেন্স, এই পেশেন্সটা কিন্তু ভীষণ দরকার। কারণ আজকে 4 দিন 5 দিন ম্যাচে যে খেলাটা হয়, সেখানে পেশেন্স একটা ভীষণ ব্যাপার। একটা ছয় মারলাম, এটা ওয়ান ডে বা 20-20 ম্যাচ না, লিগ ম্যাচ, একটা বড় রান চেস করছি, সেখানে আমাকে আর একটু সংযত হতে হবে, আর একটু মনোসংযোগ করতে হবে। এই মনোসংযোগটা করতে পারছে না বলে আমার মনে হয় যে ছেলেদের, আমি আমার যে টিম চালাই সেকেন্ড ডিভিশন টিম, ছেলেদের বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা পেশেন্স রাখতে পারছে না। এ কেন জানি না, এই মনোসংযোগটা কেন রাখতে পারছে না, এটা কিন্তু যারা ওপর মহলে আছে তাদের কিন্তু এটা একটা ভালো মনোতত্ত্ববিদকে রাখা দরকার। কারণ কেন এই ধরনের ছেলেরা পেশেন্স রাখতে পারছে না, কারণ আজকে ওয়ান ডে হোক 20-20 হোক সেখানেও খেলে গেল, কিন্তু যখন বড় ম্যাচ হবে 2 দিন 3 দিন 4 দিন, তখন কিন্তু ধৈর্যটা দরকার। সেই ধৈর্যটা কিন্তু বর্তমানে খুব অভাব।
1: সিএবি রামপেয়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন,
2: প্রথম ডিভিশন ফাইনালে এই প্রথমবার কলকাতা টাউন ক্লাব চ্যাম্পিয়ন হলো। দীর্ঘদিন ধরে, মানে বেশ কয়েক বছর ধরে টাউন ক্লাব খুব ভালো টিম করে, কিন্তু আনফর্চুনেটলি 15 বছর আগে ফাইনালও খেলেছিল কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। টাউন ক্লাবের সমস্ত অফিসিয়াল, খেলোয়াড়, সাপোর্টিং স্টাফকে আমি ধন্যবাদ জানাই। তারা এবছর যোগ্য দল হিসেবেই সিএবি লীগ চ্যাম্পিয়ন হয়েছে। এখানে খুব তরুণ যুবা খেলোয়াড় নিয়ে টিম করেছিল এবং তারা সাকসেসফুলি সারা বছর ক্রিকেট খেলেছে, যার জন্য হাই প্রোফাইল একটি মোহনবাগানকে হারাতে পেরেছে। বাংলার ক্রিকেটের ভালো ভালো প্রতিভা আছে, আর বাংলার ক্রিকেট তো খুব খারাপ খেলছে না, এবছরও সেমিফাইনাল খেলেছে। তো অতীতের দিনে দেখা যাবে বাংলার ক্রিকেট লাস্ট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল 79 সাল, তারপর থেকে ধারাবাহিকভাবে ফাইনাল খেলেছে, সেমিফাইনালে যায়, ভালো খেলছে। এবং ভালো খেলে কোনো না কোনো দিন, সেটা এবছরও হতে পারে, সামনের বছরও হতে পারে, বা 2 বছর পরেও হতে পারে, বাংলা চ্যাম্পিয়ন হবে, বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। আর অনেক প্রতিভা আছে, উঠছে, তারা ভালো খেলছে। আমি কারোর নাম বললাম না, কেন কারোর নাম বললে অন্য কেউ দুঃখ পেতে পারে, কিন্তু জুনিয়র ক্রিকেটার ভালো উঠছে। আগামী দিনে বাংলা কনসিস্টেন্ট পারফর্ম করছে, সেমিফাইনাল ফাইনাল খেলাও কনসিস্টেন্সি আছে। একটা ইফস অ্যান্ড বার্সের জন্যে চ্যাম্পিয়ন হতে পারছে না, কিন্তু বেশি দিন ইফস অ্যান্ড বার্স থাকবে না, 2-1 বছরের মধ্যেই বাংলাকে আমরা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে দেখব।
1: টাউন ক্লাব দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাহুল প্রসাদও চ্যাম্পিয়ন হয়ে বেশ খুশি।
3: ভালো লাগছে, চ্যাম্পিয়ন হলাম, মানে অনেক আমরা ভালো ক্রিকেট খেললাম, সবাই বন্ডিং জেলিং অনেক ভালো ছিল, সাপোর্ট স্টাফরাও অনেক ভালো ছিল। চ্যাম্পিয়নের জন্য ভাবিনি, কিন্তু আমরা ভাবছিলাম কি ভালো খেলবো, চ্যাম্পিয়ন হবো না হবো ওটা আলাদা কথা, কিন্তু আমরা ভালো খেলবো, ভালো খেললাম তো চ্যাম্পিয়ন হলাম।
4: মোহনবাগান তো একটা শক্তি প্রতিপক্ষ, একটা বড় নাম, তাদের হারানো
3: ফাইনালটা ভালোই হলো। আমরা 30-4 ছিলাম, তারপর পার্টনারশিপ হলো, 4টে ব্যাটসম্যান 2 100 করলো, 2 50 করলো, তারপর আমরা ভাবলাম না আমরা গেমে আছি। 30-4 থাকলে আমরা ভাবছিলাম কি না আমরা গেম দিয়ে একটু পেছনে চলে গেছি, মোহনবাগান উপরে আছে, কিন্তু তারপর পার্টনারশিপ হলো, তারপর 400 রান হলো। তো আমরা ভাবলাম কি 400 রানের একটা প্রেশার থাকে সবার মাথায়, আমরা এই রানকে ডিফেন্ড করতে পারি, এটুকু বিলিভ ছিল। আর ডিসিপ্লিন লাইন লেন্থে বল করেছি, ওরা অল আউট হয়েছে।
4: তোমার পারফরম্যান্স নিয়ে, নিজের পারফরম্যান্স নিয়ে কতটা?
3: পারফরম্যান্স নিয়ে তো অত আমি খুশি নই, কেন কি আমি সেট হয়ে আউট হয়েছি। তারপর আমি একটা দিনে 2টো উইকেট পাওয়ার পর আর সেকেন্ড দিনে আমি উইকেট পাইনি, তো আমাকে আরো ইম্প্রুভ করতে হবে নিজের গেমটাকে। ওই উইকেটে সেট হয়ে আউট মানে ক্রাইম, কেন কি আমি যদি সেট থাকতাম, আমার ক্যাপ্টেন 64 নট আউটে ও থেকে গেল, কেউ সাথ দিতে পারেনি। তো আমি যখন ওখানে থাকতাম আমি বড় করতাম, ক্যাপ্টেনও বড় করতো রান, তো এই রানটা হতে পারতো 550-600 রান হতে পারতো। তো আমরা একটা মানে 400 করার পর আমরা মানে মোহনবাগানকে একটা চান্স দিয়েছিলাম গেমে আসার জন্য, যদি এটা 600 রান হতো তাহলে এত আমাদের ভাবতে হতো না। তো পারফরমেন্স আরো ভালো করতে হবে, ভালোই খেলেছি, মানে বেশি ভালো না বেশি খারাপও না, সিজনে 500 মতন রান

27টা উইকেটের মতো উইকেট অন অফ অন অফ খেলেছি, তখন সিনিয়রের খেলা ছিল, মানে রঞ্জি ট্রফি খেলা ছিল, তো ওর জন্য ক্লাবের ম্যাচ মিস করেছি। ঠিক আছে, না বেশি ভালো হয়েছে না বেশি খারাপ হয়েছে, ঠিক আছে, আরো ভালো করতে পারতাম, 500 জায়গায় 800 রান করতে পারতাম। শুরুতে চার ইনিং এ আমি একটু মানে ভুল আউট হয়েছি নিজের দোষে, তো ওটা যদি আমি একটু ঠিক করতে পারতাম তাহলে ওই রানটা

0: খুশি ছিল, সাপোর্ট স্টাফরা অনেক খুশি ছিল।
1: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা সিএবি প্রথম ডিভিশন টুর্নামেন্ট নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
2: স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে শুনলেন। ক্রীড়াঙ্গনের পরবর্তী পর্যায়ে খেলার দুনিয়ার অনেক খবরাখবর আপনাদের জন্য রয়েছে। প্রথমে চলে যাই ফরাসি ওপেন গ্র্যান্ড স্ল্যামের কথায়। মরশুমের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন টেনিসের প্রথম সপ্তাহেই ইন্দ্রপতন। পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। প্যারিসের প্রবল তাপপ্রবাহে ভেঙে পড়লেন ইতালিয়ান তারকা। দু সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারলেন না। রোলা গারোয় বিশ্বের এক নম্বর টেনিস তারকার শেষ ধাপটি অতিক্রম করা দুঃসাধ্য হয়ে দাঁড়াল। টানা 30টি ম্যাচ জিতে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন সিনার। ঐতিহাসিক 5-5টি মাস্টার্স খেতাব জিতে এবার ফরাসি ওপেনে এসেছিলেন তিনি। মার্চে ইন্ডিয়ান ওয়েলস থেকে গত সপ্তাহে রোম ওপেন জিতেছেন সবকটিতেই। প্যারিসে কেরিয়ার গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে নেমেছিলেন 24 বছর বয়সী সিনার। আর্জেন্টিনার জুয়ান ম্যানুয়েল সেরুনডোলোর বিরুদ্ধে এগিয়েছিলেন 6-3, 6-2, 5-1-এ, কিন্তু হঠাৎ করেই সামর্থ্যের মাত্রা হারিয়ে ফেললেন। আর্জেন্টাইন খেলোয়াড় সেরুনডোলোর জিতলেন 3-6, 2-6, 7-5, 6-1 এবং 6-1-এ। এবার আলকারাজ খেলছেন না, আর সিনার বিদায় নিলেন। গত 9টি গ্র্যান্ডস্ল্যামে খেতাব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছিলেন সিনার ও আলকারাজ। হঠাৎ করেই 2024 অস্ট্রেলিয়ান ওপেনের পর নতুন কারুর চ্যাম্পিয়ন হওয়ার দরজা খুলে গেল এবার ফরাসি ওপেনে। মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের ইউকি বামরি ও রাশিয়ার আলেকজান্দ্রা পানোভা জুটি। তারা 7-6, 7-6 হারালেন ইউক্রেনের লিন্টমাইলা কিচেনক ও নেদারল্যান্ডসের ডেভিড পল জুটিকে। মহিলা সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা প্রথম সেটে কিছুটা লড়াই করে জেতার পর তৃতীয় রাউন্ডে উঠলেন। ফ্রান্সের এলসা জ্যাকুইমটকে হারালেন 7-5, 6-2-তে। পুরুষ ডাবলসে ভারতের অনিরুদ্ধ চন্দ্রশেখর ও জাপানের তাকেরু ইউজুকি জুটি হেরে গেলেন জ্যাকুবি পল ও মার্কাস উইলিস সুইস ব্রিটিশ জুটির কাছে। মহিলা সিঙ্গলসে চতুর্থ বাছাই কোকো গাউফ উঠলেন তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন জাপানের নাওমি ওসাকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কেইস, ষষ্ঠ বাছাই মার্লিন, মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসোভাবা, হেরে গেলেন এলিসে মেটেন্স। পুরুষ সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠলেন দশম বাছাই ইতালির ফ্লাবিও কোবোলি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফো। মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে ভারত 38 রানে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল। গতকাল চেলমসফোর্ডে ভারতের হয়ে অর্ধশত রান করেন জাস্তিকা ভাটিয়া ও জিমাইমা রড্রিগেস। টসে জিতে ইংল্যান্ড ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারতকে। ইনিংসের প্রথম বলেই আউট হন স্মৃতি মান্ধানা। 5 বল পরে ফিরে যান সাফালি ভার্মা। 2টি উইকেটই নেন লরেন বেল। এরপর ইয়াস্তিকা ও জিমাইমা নির্ভরতা দেন ভারতীয় ইনিংসকে। তৃতীয় উইকেটে 126 রান যোগ করেন দুজনে। 40 বলে 50 রান করে রান আউট হন ইয়াস্তিকা। 40 বলে 69 রান করেন জিমাইমা। 189 রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 150 রানে আটকে যায় ইংল্যান্ড। অভিষেক ম্যাচে 34 রানে 3টি উইকেট নেন নন্দিনী শর্মা। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু। কোরিয়ার আনসে ইয়ং এর বিরুদ্ধে তার আক্রমণাত্মক ব্যাডমিন্টনের প্রদর্শন করলেন। কিছুটা চাপে রেখেছিলেন তাকে সিন্ধু, তবে শেষ পর্যন্ত আন 21-17, 21-14 হারিয়ে দিলেন সিন্ধুকে। বিশ্বের 1 নম্বর আনসে ইয়ং তার সহজাত সুন্দর নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় সময়ে পয়েন্ট অর্জন করার নৈপুণ্যে হারিয়ে দিলেন সিন্ধুকে। এ পর্যন্ত আনসে ইয়ং এর বিরুদ্ধে 9টি ম্যাচের একটিতেও জিততে পারলেন না সিন্ধু। চতুর্থ বাছাই ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি শেষ 8-এ পৌঁছলেন লড়াই করে। চীনা তাইপে জুটি লি ঝে হুয়ে ও ইয়াং ও

সোয়ান জুটিকে 21-15, 11-21, 21-18 হারান তারা। ভারতীয় মিক্সড ডাবলস জুটি ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টো 8-21, 21-17, 21-16 হারালেন জাপানের ইউকা ওয়াটাম্বে ও মায়া তাগুচি জুটিকে।

0: এবার বিশ্বকাপের খবর।
1: মহাযজ্ঞ
0: ফুটবলের মহাযজ্ঞ, ফুটবল বিশ্বকাপ 2026 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দল ঘোষিত হল। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্বে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া লিওনেল মেসি। ম্যানেজার লিওনেল স্কালোনি 26 সদস্যের দল ঘোষণা করলেন। দল এইরকম: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস, জেরোনিমো রুলি এবং জোয়ান মুসো, ডিফেন্ডার লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল, লিজান্ড্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্ডো মেডিনা, নেহুল মোলিনা। মিডফিল্ডার লিওনার্দো পারাডেস, রড্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লে সেলসো, এক্সিকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেস। আর ফরওয়ার্ডে রয়েছেন জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিওলিয়ানো সিমিওনে, নিকো পাজ এবং লাউতারো মার্টিনেজ। পেশির চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে নামবেন না নেইমার। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচেও খেলবেন না নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের চিকিৎসক রড্রিগো লাসমার বলেন যে 34 বছর বয়সী ফরওয়ার্ডকে 2-3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। গত মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন নেইমার। বুধবারের প্রথম অনুশীলনে নামতে পারেননি তিনি, তাকে পরীক্ষার জন্য ক্লিনিকে পাঠানো হয়। বিশ্বকাপে নিউ জার্সিতে 13 জুন ব্রাজিলের প্রথম ম্যাচ আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিরুদ্ধে। ব্রাজিলের গ্রুপে এছাড়াও আছে হাইতি ও স্কটল্যান্ড। আগামী রবিবার ব্রাজিলের প্রীতি ম্যাচ মারাকানায় পানামার বিরুদ্ধে, এরপর আরেকটি প্রীতি ম্যাচ ক্লেভল্যান্ডে মিশরের বিরুদ্ধে। ম্যানেজার কার্লো অ্যানসিলোত্তি রবিবারের ম্যাচে পাবেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহেস ও মার্কোইনোস ও ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলিকে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সাজা বনাম আর্সেনাল ম্যাচে তারা খেলবেন শনিবার। বিশ্বকাপ ফুটবলের কিছু খবর শুনলেন।
1: ফুটবলের মহাযজ্ঞ
0: খেলার দুনিয়ার আরও কিছু খবরাখবর আছে। ফুটবল বিশ্বকাপের কথা আপনাদের বলছিলাম। খেলার দুনিয়া এই মুহূর্তে দারুণভাবে এগিয়ে চলেছে, বিভিন্ন খেলা, ফুটবল বিশ্বকাপ আসছে, আইপিএলের আজকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, এরপর রবিবার আইপিএলের ফাইনাল। আর অন্যদিকে তো চলছে ফরাসি ওপেন গ্র্যান্ডস্ল্যাম, মরশুমের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম টেনিস। অর্থাৎ ক্রিকেট ফুটবল টেনিস প্রেমীরা এখন রীতিমতো ব্যস্ত।

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে চার ভারতীয় তারা ম্যাচ পরিচালনা করবেন। ১৮ সদস্যের যে মহিলাদের তালিকা আইসিসি প্রকাশ করেছে, আইসিসি ম্যাচ অফিসিয়ালসদের তালিকা, সেখানে রয়েছেন ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী। আগামী ১২ জুন ইংল্যান্ড এবং ওয়েলসের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের মহিলাদের বিশ্বকাপ। ত্রিনিদাদ ও টোবাগো ক্যান্ডিস লাবন্ডে, ভারতের গায়ত্রী বেনুগোপালন, দক্ষিণ আফ্রিকার কেরভিন কিয়াস্টে এবং বাংলাদেশের সাথিরা জাকির জেসি তারা এবারই প্রথম ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচালনা করবেন। অন্যদিকে বৃন্দা

সাথী এবং জানানি এন যারা আরও দুই ভারতীয়, তারা রয়েছেন ম্যাচ অফিসিয়ালদের তালিকায়। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় তো একেবারে শেষ, তাই আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই। আবার আগামীকাল কানপাতুন ঠিক একই সময় ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী সনত কুমার রানা ওরফে সোনা গড়ন রোগ আটে, বয়স 53 বছর, উচ্চতা 5'6", গায়ের রং শ্যামলা, গত 27 মার্চ 2026 তারিখ ভিটিসি গ্রিন পার্ক, ডাকঘর মাইকেল নগর, থানা এয়ারপোর্ট, বিধাননগর, কলকাতা এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী পার্থ প্রতিম কর্মকার গড়ন মাঝারি, বয়স 33 বছর, উচ্চতা 6 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 4 মার্চ 2023 তারিখ আর গৌরীপল্লী শ্রী থানা সাঁকড়াইল জেলা হাওড়া এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী তরুণ কুমার বিশ্বাস ওরফে খোকন গড়ন রোগাটে, বয়স 55 বছর, উচ্চতা 5'3", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 23 ফেব্রুয়ারি 2020 তারিখ স্বামীজিনগর, ডাকঘর গৌরাঙ্গনগর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে কুমারী অর্পিতা মণ্ডল গড়ন স্বাস্থ্যবতী, বয়স 15, উচ্চতা 4'11", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 13 মে 2026 তারিখ আকড়া কৃষ্ণনগর, থানা মহেশতলা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মোহাম্মদ আকবর আলী, ঠিকানা গ্রাম ডাকাতপোতা, ডাকঘর বৈদ্যপুর, থানা শাসন, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী সোহানা নার্গিস গড়ন স্বাভাবিক, বয়স 16, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 12 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী আলিবুদ্দিন, ঠিকানা গ্রাম চকামিনপুর, ডাকঘর সন্ডালিয়া, থানা শাসন, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী সিমরান পারভিন গড়ন রোগাটে, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 17 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027। মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য

0: আকাশবাণী কলকাতা, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন রামধনু কলম। অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুদের জন্য মে মাসে প্রবন্ধ রচনার বিষয় ছিল তোমার প্রিয় কবি। এই বিষয়ে প্রচুর লেখা চিঠি ডাকযোগে এবং মেইলে আমরা পেয়েছি। তার মধ্যে সেরা পাঁচজনকে নিয়ে আজ এই অনুষ্ঠান। এই পাঁচজন আজ আমাদের তাদের লেখা প্রবন্ধ পড়ে শোনাবে। আর এই প্রবন্ধ পর্বের আলোচনায় আজ আমরা স্টুডিওতে পেয়েছি বীড়া বল্লভপাড়া হাইস্কুলের শিক্ষক ডক্টর বিশ্বজিৎ মণ্ডলকে।
1: নমস্কার। আমার সামনে যারা আজ উপস্থিত হয়েছে প্রত্যেকেই এই আমার প্রিয় কবি নিয়ে লেখাগুলো একটু পড়ব। তার আগে তোমরা তোমাদের পরিচয়গুলো একটু দাও। তুমি প্রথমে তোমার পরিচয়টা দাও।
2: আমি পিনাকী রঞ্জন রায়, শ্রেণী অষ্টম, বানেশ্বরপুর রামচন্দ্রপুর আনুলিয়া ইউনাইটেড হাই স্কুল, আমতা, হাওড়া।
1: অর্পিতা, তোমার পরিচয়টা দাও।
3: নমস্কার, আমি অর্পিতা সিং, উত্তর চব্বিশ পরগনার বীড়া বল্লভপাড়া শান্তিপুষ্প বল্লভ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
1: দেবজিৎ, তোমার পরিচয়টা দাও।
4: আমার নাম দেবজিৎ ভট্টাচার্য, আমি শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র। আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনায় হরিণাবি হরবিতলাতে।
1: বাহ, খুব সুন্দর। সংহিতা, তোমার পরিচয়টা দাও।
5: আমি সংহিতা মণ্ডল, অষ্টম শ্রেণী, বীরভূম জামালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
1: তোমার পরিচয়টা একটু দাও।
6: আমার নাম সায়নী পুরগাস্থ, আমি স্যার নৃপেন্দ্রনাথ গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
1: ঠিক আছে, তোমরা যে লেখাগুলো লিখেছো আমি পড়েছি, খুব সুন্দর লিখেছো, গুছিয়েই লিখেছো। আমরা এবার তোমাদের লেখাগুলো অল্প অল্প করে অংশ কিছুটা পাঠ করে শুনব। পিনাকী, তোমার প্রবন্ধটা তুমি একটু পাঠ করে শোনাও।
2: প্রিয় বা ভালো লাগা বিষয়টি একটি আপেক্ষিকতা বা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সূত্র মেনে চলে। বিষয়টি হলো, যেটা আমার কাছে প্রিয় সেটা অপরের কাছে প্রিয় নাও হতে পারে, আবার অপরের কাছে যেটা ভালো লাগার বিষয় সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে। আবার একই ব্যক্তির কাছে কোনো বিষয় স্থান কাল পাত্র নিরিখে তার প্রিয় জিনিস কখনো বা অপ্রিয় হয়ে উঠতে পারে। যাই হোক, এবার এই প্রিয় অপ্রিয়ের দ্বন্দ্বে না গিয়ে আসা যাক আমাদের মূল বিষয়ে, যেটি হলো আমার প্রিয় কবি। আমার প্রিয় এবং অতি পছন্দের কবি হলেন সুকান্ত ভট্টাচার্য, যিনি আমাদের কাছে পরিচিত কিশোর কবি হিসাবে। তাঁর কিশোর বয়সের পটভূমিতে দাঁড়িয়ে আছে প্রচলিত সমাজ ব্যবস্থায় শোষক এবং শোষিতের দ্বন্দ্ব, সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠার অদম্য ইচ্ছা, ধনী গরিবের বিভেদ মুছে দেওয়া সোনালী স্বপ্নগুলির অদম্য ইচ্ছাশক্তি, এই সমস্ত কিছুই কবি সুকান্তকে করে তুলেছে আমার প্রিয় কবি। তাই এই কিশোর বয়সের সাম্যবাদের স্বপ্নে বিভোর থাকা আমার মতো এক কিশোরের কাছে সুকান্ত ভট্টাচার্যই সবথেকে প্রিয়। এবার আসা যাক ওনার জীবন ও কর্ম নিয়ে আলোচনায়। বাংলা সাহিত্যের ক্ষণজন্মা ও দ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালের 15 আগস্ট কালীঘাটে। তাঁর পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটানিপাড়ায়। 21 বছরের সংক্ষিপ্ত জীবনকালে তিনি বাংলা সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ছিলেন সমাজ সচেতন, প্রগতিশীল এবং শোষিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। কৈশোর থেকেই সুকান্তের কবি প্রতিভার বিকাশ ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন এবং তৎকালীন সামাজিক বৈষম্য তাঁর সংবেদনশীল মনে গভীর রেখাপাত করেছিল। তাই এই বৈষম্য পীড়িত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তাঁর কলম গর্জে ওঠে। তাঁর কবিতা হয়ে ওঠে শোষিত, বঞ্চিত ও পরিশ্রমী মানুষের প্রতিবাদের অস্ত্র। কবির প্রধান কাব্যগ্রন্থগুলি হল ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান এবং মিঠে করা।

0: শ্রীকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী। তাঁর কবিতায় সাম্যবাদী চেতনার প্রতিফলন অত্যন্ত স্পষ্ট। তিনি বুর্জোয়া সমাজ ব্যবস্থার অবসান ঘটিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। রানার কবিতায় তিনি শ্রমজীবী মানুষের জীবনের ক্লান্তি ও দায়িত্ববোধকে অসাধারণ রূপ দিয়েছেন। আবার 18 বছর বয়স কবিতায় তিনি যুব সমাজের উদ্দীপনা, সাহস, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য শক্তিকে ফুটিয়ে তুলেছেন। কবির লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল অতি সাধারণ বিষয়কে গভীর প্রতীকী অর্থে প্রকাশ করা। হে মহাজীবন কবিতায় ক্ষুধার্ত রাজ্যের রূঢ় বাস্তবতায় তিনি লিখেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই একটি পংক্তি তৎকালীন দুর্ভিক্ষের নির্মম রূপকে ও সাধারণ মানুষের সংগ্রামকে পুরোপুরি ফুটিয়ে তোলে। রোম্যান্টিকতার চেয়ে জীবন ও সমাজের বাস্তবতাই ছিল তার কাব্যের মূল উপাদান। 1947 খ্রিস্টাব্দের 13ই মে মাত্র 21 বছর বয়সে যক্ষারোগে আক্রান্ত হয়ে এই মহান কবি পরলোক গমন করেন। তার অকাল প্রয়াণ বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি। তবে এই অল্প সময়কালে তিনি যে কালজয়ী সৃষ্টি রেখে গেছেন তা আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে সুকান্তের কবিতা চিরকাল প্রতিরোধের মশাল হয়ে জ্বলবে। তিনি চিরকাল বাংলা সাহিত্যের কিশোর কবি হিসাবে অমর হয়ে থাকবেন।
1: বাহ, খুব সুন্দর পড়েছো এবং রচনাটাও খুব সুন্দর হয়েছে, বেশ গুছিয়ে লেখা। এবার আমরা অর্পিতার কাছ থেকে একটু তার লেখার কিছুটা অংশ শুনব।
2: সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ বা নজরুলের মতো প্রখর সূর্যের আলোয় অনেক নক্ষত্রই ঢাকা পড়ে যান, কিন্তু আমার কাছে প্রিয় কবির সংজ্ঞা একটু ভিন্ন। আমার প্রিয় কবি তিনি নন যিনি কেবল বিখ্যাত, বরং তিনি যিনি তার সারাদিনের কঠোর পরিশ্রম আর যন্ত্রণার মাঝের নিভৃতে শব্দের মালা গেঁথেছেন। বাংলা সাহিত্যের এমনই এক বিস্তৃত ও কঠোর পরিশ্রমী কবির নাম মহাকবি কায়কোবাদ, যার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কুরশি। 1857 সালে বাংলাদেশের নবাবগঞ্জে এই নিভৃতচারী কবির জন্ম। আমার মতে যে কবিরা প্রচারের আলো পাননি তাদের পরিশ্রম কোনো অংশে কম নয়, বরং প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে তারা যা সৃষ্টি করেছেন তার মূল্য অনেক বেশি। কায়কোবাদ কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত দয়াবান ও সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ। হিন্দু মুসলিম নির্বিশেষে তিনি মানুষের জয়গান গিয়েছেন। তার এই উদারতা এবং লোকচক্ষুর অন্তরালে থেকে নিঃস্বার্থ সাহিত্য চর্চা আমার মনে তার প্রতি এক গভীর সহানুভূতি তৈরি করেছে। আজকের এই প্রতিযোগিতায় আমি কোনো পুরস্কার বা শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্যে কায়কোবাদের নাম উল্লেখ করিনি। আমার একমাত্র উদ্দেশ্য হলো রামধনু কলমের এই সুন্দর মঞ্চের মাধ্যমে এমন একজন পরিশ্রমী প্রচার বিমুখ কবিকে সবার সামনে তুলে ধরা যাকে আমরা ভুলতে বসেছি। যদি আমার এই পাঠের মাধ্যমে আর 5 জন মানুষ এই পরিশ্রমী মানুষটির সম্পর্কে জানতে পারেন এবং তিনি যদি সামান্যতম সম্মান পান, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। কবিদের কাজ কেবল লিখতে থাকা, আর আমাদের দায়িত্ব তাদের সেই সৃষ্টিকে শ্রদ্ধা জানানো।
1: বেশ সুন্দর হয়েছে। এবার আমরা দেবজিৎ ভট্টাচার্যের লেখার কিছুটা অংশ শুনব।
3: আমার প্রিয় কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 15 আগস্ট 1926 কলকাতার কালীঘাটে। তার পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য ও মাতা ছিলেন সুনীতি ভট্টাচার্য। সাধারণ নিম্নবিত্ত পরিবারে জন্ম সুকান্তর। 1945 সালের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন সুকান্ত ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সুকান্ত ভট্টাচার্যের সম্পর্কিত ভ্রাতুষ্পুত্র। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুকান্ত ভট্টাচার্যের লেখক জীবন প্রায় 6 বছর স্থায়ী হয়েছিল। সপ্তম শ্রেণীতে পড়াকালীন তার সঙ্গে আলাপ হয় অরুণাচল বসুর। অরুণাচল বসুর সঙ্গে তার সহযোগিতা কাব্যজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সুকান্ত ভট্টাচার্যর। 1939 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যা তার কবিতায় ছাপ ফেলে। যুদ্ধের সময় তিনি রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হন। সুকান্ত ছিলেন একজন মার্ক্সবাদী কবি। কমিউনিস্ট পার্টিতে যোগদান সুকান্ত। পরবর্তীতে মার্ক্সবাদী আন্দোলনেও যোগদান করেন। তখনই ফ্যাসিবাদ কবি নামে পরিচিত হন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের কাছে ছিল প্রতিবাদের কণ্ঠস্বর

0: ও তারুণ্য। তিনি ছিলেন তৎকালীন বাংলা সাহিত্যের বিদ্রোহের প্রতি উদার মনা একজন কবি। মূলত তার কবিতার সরল বিষয়বস্তু তাকে অন্যতম প্রিয় কবি গড়ে তুলেছিল।
1: বেশ সুন্দর হয়েছে। এবার আমরা শুনব সংহিতা মণ্ডলের লেখার কিছুটা অংশ।
2: ভারত মাতা অসংখ্য দ্বীপপুঞ্জের জন্ম দিয়েছেন, আর সেই দ্বীপপুঞ্জের মধ্যে রবীন্দ্রনাথ আবির্ভূত হয়ে এক ধ্রুবতারা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বাংলা সাহিত্যে ভাবগঙ্গার তিনি ভগীরথ। মানব জীবনে এমন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্র নেই যেখানে তিনি বিচরণ করেননি। মানুষের চিরন্তন আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ মিলন বিরহ নিয়ে তার রচনা সম্ভার। তিনি বিশ্ব সাহিত্যে এক কল্পবৃক্ষ। রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের প্রতিদিনের জীবন। 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলার 25শে বৈশাখ 1268, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম। এক মহামূল্যবান সূর্যোদয় যা বাংলার আকাশে অনন্ত আলো ছড়িয়ে দিয়েছিল। ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে তিনি কিছুদিন শিক্ষা গ্রহণ করেছিলেন। চার দেওয়ালের খাঁচার মধ্যে স্কুলের পরিবেশ তার ভালো না লাগায় বাড়িতেই পড়াশোনা করতে থাকেন। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। সত্যি রবীন্দ্রনাথ, তুমি আমার জীবনের ধ্রুবতারা অর্থাৎ পাথেয়। তোমার সাহিত্য ছাড়া জীবন অর্থহীন। তুমি অন্তরের সঙ্গী, তুমি আবেগের সঙ্গী, তুমি পথ প্রদর্শক। এই তো সেদিন আমি ইতিহাসে কম নাম্বার পেয়েছিলাম, খুব দুঃখ হয়েছিল, প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম। সেদিন রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে তুমি এলে, তোমার গান তোমার কবিতার মধ্য দিয়ে বোঝালে জীবনে ব্যর্থতা আসে, কিন্তু তা নিয়ে দুঃখ করলে হবে না, আরও পরিশ্রম করতে হবে। তোমার কবিতা গানগুলো মন্ত্রের মতো কাজ করলো, আমি খুব চেষ্টা করলাম, পরের পরীক্ষাতে আমি ইতিহাসে ভালো ফল করলাম। তুমি শিখিয়েছ সুখ দুঃখ যতই আসুক না কেন, যা সত্য তাকে সহজেই মেনে নিতে হবে। তুমি তো বুঝিয়েছ যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। মনে আছে তুমি নীরব থাকা মানুষের মুখে প্রতিবাদের ভাষা যোগান দিয়েছ। তুমি দেশপ্রেমের মুক্ত পথিক বিপ্লবী। অন্তরের অশেষ শ্রদ্ধা নমস্কার তোমার পায়েই নিবেদন করলাম।
1: বাহ, বেশ সুন্দর। এবার আমরা সায়নী প্রকাশের লেখার কিছুটা অংশ শুনব।
3: আমার প্রিয় কবি জীবনানন্দ দাস। মানুষের ভালো লাগা মন্দ লাগা তার ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। আমার প্রিয় কবি শুধু নগর সভ্যতা নাগরিক কবি নন, আবার নিরাভরণ গ্রাম বাংলার শুধু প্রকৃতিপ্রেমিক কবিও নন। তার কবিতায় যেমন প্রেম আছে তেমনই অপ্রেমের কথাও তিনি বলেন। ভালোবাসার পাশাপাশি রণরক্ত সফলতা তার কবিতাকে জনপ্রিয় করে তুলেছে। 20শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস। তিনি কল্লোল, কালীকলম, প্রগতি, পরিচয়, কবিতা, চতুরঙ্গ, পূর্বাশা প্রভৃতি নানা পত্রপত্রিকায় লিখতেন। প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে প্রকাশিত হয়েছে ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, রূপসী বাংলা 1957, বেলা অবেলা কালবেলা 1961 ইত্যাদি। রবীন্দ্র সমসাময়িক কালে বাংলা কবিতা মুক্তির পথ খুঁজছিল। খানিকটা অসচেতনভাবে নজরুল ইসলাম, মহিতলাল মজুমদার এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্র কাব্যকালকে পাশে সরিয়ে রেখে যে কবিতা লেখা যায় তার একটা মিঠো রাস্তা দেখিয়েছিলেন। এক ব্যতিক্রমী কাব্যসাধনা শুরু করলেন এরা। এদের এই ব্যতিক্রমী কাব্যসাধনার পরিণতি পেল সুতীন্দ্রনাথ দত্ত, অমিয়া চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে এবং জীবনানন্দ দাসের মধ্যে। এদের মধ্যে জীবনানন্দ একেবারেই পঞ্চম কবি। জীবনানন্দের কাব্যে যেমন রূপ রস গন্ধকে অনুভব করা যায়, তেমনই লক্ষ্য করা যায় তার ইতিহাস সচেতনতা, সমাজ সচেতনতা। আর আছে মৃত্যু চেতনা জাত এক ধরনের নাগরিক বিচ্ছিন্নতা জনিত যন্ত্রণা, ফলে এক ধরনের আর্থিক সংকট তার মধ্যে আমরা লক্ষ্য করি। বাস্তবতা ছাড়িয়ে পরবাস্তবতার হাত ধরে জীবনানন্দ নতুন আধুনিকতার জন্ম দিয়েছিলেন। জীবনানন্দের কবিতায় আন্তর্জাতিক চেতনা, ইতিহাসবোধ, পৌরাণিক অনুভূতি থাকলেও তিনি ভুলে যাননি তার দেশ মাটি মানুষের কথা। এই সুজলা সুফলা বাংলা, শ্যামল বনছায়া, বাংলার লক্ষ্মীন্দর বেহুলার গল্প।

0: গামুড়ে নীল জল, কিশোরী চাল দেওয়া হাতের গন্ধ, লাল ফুল, দোয়েল ফিঙে নাচ, সবই উঠে আসে তার কবিতায়। এখানেই জীবনানন্দ হয়ে ওঠেন বাঙালির কবি। নমস্কার।
1: আমরা শুনলাম সকলেরই রচনার কিছু কিছু অংশ, বেশ সুন্দর গুছিয়ে তোমরা লিখেছ। এবারে আমরা কয়েকটা জিনিস একটু দেখার চেষ্টা করি। আমাদের ছিল প্রবন্ধ লেখন, বিষয় ছিল আমার প্রিয় কবি। তো আগে আমরা একটু বুঝে নেব যে প্রবন্ধ জিনিসটা কি। তোমরা লিখেছো সবাই, এত অল্প বয়সে এত সুন্দর সুন্দর লেখা লিখেছো, গুছিয়ে লিখেছো, তবু আরও একটু ভালো করতে হবে। তো সেই প্রসঙ্গে আমরা প্রথমে বলি যে প্রবন্ধ কি। প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত আত্মসচেতনমূলক লেখা। দেখো, এখানে একটা বিষয় কিন্তু জুড়লাম যে আত্মসচেতনমূলক লেখা, অর্থাৎ কী লিখছি, সেটা কেমন করে লিখছি, এই প্রশ্নটাই যখন নিজের কাছে বড় হয়ে দেখা দেবে তখনই কিন্তু যথার্থ প্রবন্ধ হবে। তো এই প্রবন্ধ লেখার সময় আমরা খেয়াল রাখবো এর মূলত তিনটে পার্ট তোমরা লিখেছো, ভূমিকা এবং মূল যে শিরোনাম, সেই শিরোনামের সম্পর্কে আলোচনা। যেমন আমার প্রিয় কবি, ভূমিকা দিলাম, তারপরে আমার প্রিয় কবি কে তার সম্পর্কে আলোচনা। সেই মাঝখানের এই যে বিষয় সংক্রান্ত আলোচনা, এটাকে আমরা কয়েকটা ভাগেও ভাগ করতে পারি। তারপরে উপসংহার, মূলত তিনটে অংশ থাকবে। তো এই যে প্রিয় কবি, আমার প্রিয় কবি, আমরা যদি এইভাবে লিখতাম, আমি আমার এই কৈশোর জীবনে অনেক কবির লেখা পড়েছি, তাদের প্রত্যেকের লেখাই আমাকে ছুঁয়ে যায়, স্পর্শ করে যায়, প্রত্যেকের লেখাই আমি পড়ে উজ্জীবিত হই। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, প্রত্যেকের কবিতা বা লিখন শৈলী আমার খুবই ভালো লাগে। তবুও যেহেতু একজনকেই এখানে ঠাঁই দিতে হবে এবং তিনি প্রিয়, তাই সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে পারি যে আমার প্রিয় কবি। এবার তোমরা যাকে যাকে নির্বাচন করেছো সেই নামটা বসবে। এবার কেন প্রিয় সেই বিষয়ে আলোচনা করতে হবে। তাহলে আলোচনা করতে গেলে কোন কোন দিকগুলো আমাদের নজর দিলে ভালো হয়। যেহেতু কবি, তাহলে সেই তাঁর কবিতার মধ্যে, যদিও আমাদের এই বয়সে ওই বিষয়গুলো অতটা জানার কথা নয়, তবু একটু জেনে রাখতে হবে কি না, তাঁর কবিতার মধ্যে ছন্দ কতটা আছে, তাঁর কবিতার মধ্যে অলঙ্কার কেমন আছে, তাঁর কবিতায় চিত্ররূপময়, মানে কবিতাটা পড়তে গেলে আমাদের মনের মধ্যে কোনো ছবি ভেসে ওঠে কি না, এইগুলো আছে, এবং সমাজের কোন কোন বিশেষ দিককে তিনি ছুঁয়ে গেছেন সেইগুলোর নিরিখে আমরা বলি যে উনি আমার প্রিয় কবি। এইভাবে যদি আমরা লিখতাম আরও বেশি ভালো হতো। আমাদের মাতৃভাষা কি না, বাংলা। এই বাংলা ভাষায় যেমন আমরা কথা বলি, অন্যের কথা শুনে বুঝি, কখনো কখনো রসিকতা করি, কথার পিঠে কথা দিয়ে আমরা বক্তব্যটাকে আরও সুন্দর করে গুছিয়ে তুলি, তো এই যে বক্তব্যটাকে প্রকাশ করা ভাষার মাধ্যমে, এই ভাষাটা যতটা সহজ সরল এবং প্রাঞ্জল হবে লেখাটা তত বেশি সুন্দর হবে। আমাদের লেখার মূল উদ্দেশ্য কি, পাঠক যাতে সহজেই বুঝতে পারে, তাই তো? কারণ আমরা যা লিখব তা যদি পাঠক না বোঝে তাহলে আমাদের লেখার কোনো সার্থকতা আসে না। এই প্রসঙ্গে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি খুব সুন্দর কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি, যে প্রাঞ্জলতা রচনার বড় গুণ, তুমি যাহা লিখিবে লোকে পড়িবা মাত্র যেন তাহা বুঝিতে পারে, যাহা লিখিলে লোকে যদি তাহা না বুঝিতে পারিল তবে লেখা বৃথা। বঙ্কিমচন্দ্রের এই কথাটা কিন্তু আমাদেরকে কোনো কিছু লেখার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। এক্ষেত্রে তিনি আরও একটি মূল্যবান কথা বলেছিলেন, বলেছিলেন যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। তাহলে আমরা কখনোই লেখার মধ্যে গুরুগম্ভীর কোনো বিষয়ের অবতারণা করব না। আমাদের যে বিষয়টা থাকবে সেই বিষয়টাকে ধরে আমরা কি করব, সহজ সরল প্রাঞ্জল ভাষায় সেই মনের মধ্যে থাকা ভাবনাগুলোকে যেন সাজিয়ে দেবো, পোশাক পরিয়ে দেবো। যাকে একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে ড্রেস অফ থট, অর্থাৎ চিন্তার পোশাক, সেই পোশাক পরিয়ে আমরা সবার সামনে সেটাকে এমনভাবে উপস্থাপিত করব যে পাঠক যেন সহজেই সেটা অনুধাবন করতে পারে, পড়তে পারে। এইভাবে আমাদের রচনাগুলোকে লেখার চেষ্টা করতে হবে। এইবার আমি যে প্রসঙ্গক্রমে বললাম, যেহেতু আমাদের বিষয়টা ছিল প্রিয় কবি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই দিকগুলোকে তোলার চেষ্টা করব যে তার লেখার মধ্যে আমি কি কি পেয়েছি।

শিক্ষণীয় দিক, আমাকে কেন এত বেশি টানে? তোমাকে একজন কবি টেনেছে, ওকে একজন কবি টেনেছে, প্রত্যেকেই, কাউকে নজরুল ইসলাম টেনেছে, কাউকে কায়কোবাদ, কাউকে সুকান্ত টেনেছে, তাহলে কোন বৈশিষ্ট্যের নিরিখে তোমাকে আকর্ষণ করলো? সেগুলোকে একটু লেখার মাধ্যমে তুলে ধরতে হবে। আমরা যদি রবীন্দ্রনাথের কথাই বলি, যে আমরা রাবীন্দ্রিক সুরে গান করি, রবীন্দ্রনাথের ভাষায় কথা বলি, রবীন্দ্রনাথের চিন্তায় চিন্তা করি, রবীন্দ্রনাথের দেখানো পথে হাঁটি, আমরা যেন রবীন্দ্রনাথে মরি বাঁচি। তো এই যে রবীন্দ্রনাথের যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এগুলো প্রত্যেকটাই আমাকে অনুপ্রাণিত করে, ছুঁয়ে যায়, তাই তিনি আমার প্রিয় কবি। এবং তিনি সমাজে কি বার্তা দিয়েছেন সেটাকেও আমাদের উল্লেখ করতে হবে। তো প্রত্যেকটা লেখার মাধ্যমে কিন্তু সেই দিকগুলোকে তুলে তুলে ধরতে হবে। সেই আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, তাহলে আমরা অবশ্যই সেই ভাষাতেই আমাদের মনের ভাবনাগুলোকে তুলে ধরতে পারবো। আর কোন কোন দিক খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে বাক্য গঠন যেন নির্ভুল হয়। একটি বাক্য যে নির্ভুল হবে সেটা দাঁড়িয়ে থাকে তিনটে শর্তের উপরে। একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে নৈকট্য। যোগ্যতাটা কীরকম? দেখো, আমরা যে বাক্য ব্যবহার করি সেটা যেন তার বাস্তব সত্যতা থাকে। আমরা কখনোই বলবো না যে আকাশে ওড়ে যেন এক পাল হাতি। এটা মানে বাক্যটা এই গঠনগতভাবে কিন্তু বা ঠিক থাকলেও অর্থগতভাবে ভুল। একইভাবে যে শব্দটা যেখানে বসার কথা আমরা কিন্তু সেই শব্দটাকে সেখানেই বসাবো, এটাকে বলা হয় নৈকট্য। আর একটা শর্ত আছে আকাঙ্ক্ষা, অর্থাৎ কখনো অসম্পূর্ণ বাক্য আমরা লিখব না। এই তিনটে জিনিস আমাদের লেখার সময় খেয়াল রাখতে হবে, যে বাক্য যেন অর্থগত দিক থেকে, গঠনগত দিক থেকে নির্ভুল হয়। হলো, এরপরে আসি শুদ্ধ বানান। বানান যেন আমাদের সর্বদা শুদ্ধ হয়। শুদ্ধ বানান এবং সহজ সরল শব্দ আমরা লেখার মধ্যে প্রয়োগ করব। আর কি বিষয়ে খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যেন আমরা ওই যে কথায় আমরা বলি না, ধান ভান্তে শিবের গীত, যে বিষয়টা আমাদের থাকবে সেই বিষয়টা আমরা সহজ সরলভাবেই উপস্থাপন করব। সেক্ষেত্রে কখনোই যেন অপ্রাসঙ্গিক বিষয়গুলো ওই লেখার মধ্যে এসে না জড়ে, তাহলে লেখা কিন্তু পাঠের উপযুক্ত হবে না, পাঠক পড়তে চাইবে না। যে আকাঙ্ক্ষা, যে টান নিয়ে পাঠক লেখাটা পড়তে বসলো, কখনোই যেন পাঠক সেখান থেকে নিরস না হন। তাহলে আমাদের অপ্রাসঙ্গিক বিষয়কেও এর মধ্যে আনা যাবে না। শুদ্ধ বানান এবং শুদ্ধ বাক্য গঠন, আর অপ্রাসঙ্গিক বিষয় যেন আমাদের লেখার মধ্যে কোনোভাবেই না ঢোকে, সেই দিকটা আমাদের সাংঘাতিকভাবে খেয়াল রাখতে হবে। আমরা পড়েছিলাম হয়তো কোথাও কোথাও তোমাদের অজান্তে কিছু কিছু শব্দ থেকে হয়তো গেছে, চেষ্টা করবে সেই শব্দগুলো যত এরকমভাবে লেখার মধ্যে না থাকে, এবং যখন পাঠ করবে সেই লেখা, পাঠ করার সময় যেন শব্দগুলো খুব শুদ্ধ উচ্চারণ হয়। আমরা শুনেছি দু একটা উচ্চারণ একটু হয়তো বিরূপ হয়েছে, বয়স আমাদের এখনও খুব ছোট, তোমরা চেষ্টা করবে শুদ্ধ ভাষায় এবং সহজ সরল ভাষায় তোমাদের লেখাগুলোকে প্রকাশ করার। তোমরা এমনি সুন্দর লিখেছো, প্রত্যেকেই খুব ভালো লিখেছো, আরও সুন্দর করে তোমরা লিখবে আশা করি, কারণ সবে তো তোমাদের লেখার প্রাথমিক পর্ব। এরপরে তোমরা যখন 9-এ 10-এ উঠবে তখনও তোমাদের এই এসে বা রচনা লিখতে হবে। আমি আশা করব তোমরা আরও সুন্দরভাবে সেই রচনাগুলোকে লিখবে, তোমাদের মনের ভাবটাকে প্রকাশ করবে, কারণ ভাষা হচ্ছে ভাবের মাধ্যম। যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবটাকে প্রকাশ করি সেই হচ্ছে ভাষা। সেই ভাষাকে যত সুন্দর করবে, যত সহজ সরল প্রাঞ্জল, একটা কথা আমরা প্রথম থেকেই বারবার বলছি, সহজ সরল প্রাঞ্জল ভাষায় সবসময় তোমাদের মনের ভাবনাটাকে প্রকাশ করার চেষ্টা করবে, তাহলে পাঠক তোমাদের লেখা পড়ে খুবই আনন্দ পাবে। আমরা আনন্দ পেয়েছি তোমাদের লেখা পড়ে, তোমরা সুন্দর লিখেছ, আমি আশা করব আরও সুন্দর তোমরা লিখবে এবং সেটা সবাই পড়ে খুব আনন্দ পাবে। সবসময় চেষ্টা করবে কেন প্রিয়টাকে একটু বড় করার, যে কেন তিনি আমার প্রিয়। বেশ কতগুলো বৈশিষ্ট্যের নিরিখে কিন্তু বলতে হবে যে ইনি এই জন্যে আমার কাছে প্রিয়। সমাজের কাছে একটা বার্তা থাকবে তার লেখার মধ্য দিয়ে, তার লেখার মধ্যে ছন্দ থাকবে। ছন্দ জিনিসটা বোঝো তো, পড়ার সময় আমাদেরকে একটা বেশ শরীরে যেন দোলা লাগে। আমরা সত্যেন্দ্রনাথ দত্তকে বলি ছন্দের জাদুকর, ছিপখান তিনদাঁড় তিনজন মাল্লার, চৌপর দিনভর দায়দুর পাল্লা, বা নজরুল ইসলামের ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সৌর উঠেছে জোরসে সামাল সামাল ভাই। এই যে একটা ছন্দ দোলা, এটা যেন মনের মধ্যেও আমাদের

0: ছুঁয়ে যায়। আবার কখনো কখনো অলঙ্কার দেখবে, কবিদের লেখার মধ্যে অলঙ্কার থাকে। আমরা সুকান্তের কবিতাতেই পড়েছি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো টুটি। তো এই যে অলঙ্কার, ছন্দ, এগুলোকে আর কবিতা পড়ার সময় যেন আমাদের মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে, যেটা জীবনানন্দ দাশের মধ্যে খুব আমরা দেখি, চিত্ররূপময়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে। কখনো তিনি তার বিখ্যাত কাব্যের মধ্যে বলছেন, কবিতার মধ্যে বনলতা সেন, যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে কবিতাগুলো যখন আমরা পড়ি, তখন আমাদের মনের মধ্যে যেন একটা ছবি ভেসে ওঠে। এটাই তো কবির সার্থকতা, এটাই তো কবি আমাদেরকে ছুঁয়ে যায়। এর জন্যই তো কবিরা আমাদের প্রিয় হয়। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে, জীবনানন্দ দাশের কবিতার মধ্যে, সুকান্ত ভট্টাচার্যের কবিতার মধ্যে এই চিত্ররূপ, এই ছন্দ, এই অলঙ্কার আছে। এবং এইগুলো যখন আমরা পড়ি, তখন আমাদের খুব ভালো লাগে, আমরা আপ্লুত হই। এই জন্যেই এই সমস্ত কবিরা আমাদের কাছে প্রিয়। এইভাবে তোমরা তোমাদের লেখাগুলোকে সাজিয়ে নেবে, আরও ভালো হবে। তাহলে ঠিক আছে, তাহলে তোমাদের কোনো প্রশ্ন নেই, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।
1: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন রামধনু কলম, সেরা পাঁচজনকে নিয়ে অনুষ্ঠানটি হল। আর এই প্রবন্ধ পর্বের আলোচনায় আজ আমরা স্টুডিওতে পেয়েছি বীড়া বল্লভপাড়া হাইস্কুলের শিক্ষক ডক্টর বিশ্বজিৎ মণ্ডলকে। এছাড়াও যারা চিঠি পাঠিয়েছে তারা হল বীড়া বল্লভপাড়া শান্তিপিপাসা বল্লভ বালিকা বিদ্যালয়ের থেকে ঋষিতা দাস, শামিমা নাসরিন, প্রত্যাশা বিশ্বাস, সৃজয়ী গঙ্গোপাধ্যায়, জয়ন্তী রায়, শ্রেয়াংশী হালদার। তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন থেকে অনুষ্কা ঘুড়ুই, শ্রীতমা ঘোষ এবং অদ্বিতীয়া পোদ্দার। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল হুগলি থেকে দেবলীনা নে, কাঁচরাপাড়া হার্নেট হাইস্কুলের মৃন্ময় সমাদ্দার, স্যার নৃপেন্দ্রনাথ গার্লস হাইস্কুলের প্রিয়াঙ্কা বাগ, রিয়াপাড়া এসএস বালিকা বিদ্যামন্দিরের তিথি বেড়া, সাধনপুর উলুডাঙ্গা টিআর হাইস্কুলের দেবরাজ ঘোষ, বৈকুণ্ঠপুর হরিনারায়ণপুর ফকিরচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলের শরণ্যা জানা, শামশাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠের সোহম রাউত, জয়পুর হাইস্কুল মুর্শিদাবাদের রানী মণ্ডল, রামচন্দ্রপুর হাইস্কুলের এস কে আলিশা এবং শাহিন পারভিন, মুখ কল্যাণ গার্লস হাইস্কুলের অভিষিক্তা রাউত, হোলি ফ্যামিলি গার্লস হাইস্কুলের অর্থিতা দে, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাত্বিক মিশ্র, দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের আয়ুষ দাস এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের সীমিকা বৈরাগ্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। 136তম ডাক আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা এ

epgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ব্র্যাকেট CS এর সাথে টেলিফোন নম্বর 0332212050, 0332212612, 0332212050 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগ ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় অংশত মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টি হতে পারে বিকেলের দিকে, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন থাকতে তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে 98% ও 62%। বিকেল 5:30 পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বৃষ্টি হয়েছে 40.5 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, ঝোড়ো হাওয়া জন্য যা 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় আসতে পারে, পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যার সমুদ্র উপকূলে যারা রয়েছেন সেই মৎস্যজীবীদের নৌকো নিয়ে জলে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন আপনাদের জানিয়ে দিই পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, যন্ত্রসঙ্গীত শিল্পী মনোরঞ্জন মুর্মুর সাক্ষাৎকার নেওয়া হবে, সেটি দ্বিতীয় পর্ব শুনবেন। 6:40 কৃষি কথার আসর। প্রথমে ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এই বিষয়ে অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। তারপর বায়োটেক কিষাণ হাব, ডক্টর কেশবচন্দ্র ধারা ও দিশা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। 7:30 সমীক্ষা। 8:00 বাংলা নাটক সারা আকাশ, রচনা নন্দিনী মালিয়া, প্রযোজনা বিশ্বনাথ দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃধা। 9:30 ভজন, শিল্পী অদিতি চট্টোপাধ্যায়। 9:45 পুরাতনী গান, শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য। 10:50 বাংলা আধুনিক গান, শিল্পী ভাস্কর ভট্টাচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। এবার জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 6:30 গুল গুলশান। 7:10 ভজন, শিল্পী অদিতি চট্টোপাধ্যায়। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আপনাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। এখন সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে আগামী পয়লা আগস্ট দুই দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভারত সরকার গত বছরের ১৬ই জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে রাজ্যকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি, দেওয়া হয়নি চিঠির কোনো উত্তরও। বর্তমান রাজ্য সরকার গত ১১ই মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম দফায় ১ থেকে ১৫ই আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে, ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত করা হবে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রশ্নমালায় ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী ফেব্রুয়ারি মাসে ২১ দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। এদিকে রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সঙ্গে থাকা দীর্ঘ বাংলাদেশ সীমান্ত এলাকায় অতীতে পর্যাপ্ত কাঁটাতার না থাকায় এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি না দেওয়ার ফলে জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রায় ২,২১৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার দাবি, সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের বসবাস শুরু হয়েছে যারা ভারতীয় নাগরিক নন। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে তাঁদের সমস্যা হবে বলে মন্তব্য করেন তিনি।
1: আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রায় অ্যাপ্রক্স ৬০০ কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকা

0: জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। দে আর নট ইন্ডিয়ান এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না, তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য।
1: শ্রী অধিকারী বলেন, জনগণনার চূড়ান্ত তথ্য প্রকাশিত হলে রাজ্য ও দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তা সহায়ক হবে। জনগণনা সফল করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেরও আবেদন জানান মুখ্যমন্ত্রী। এ সংক্রান্ত তথ্য ও অভাব অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু করা হয়েছে 24 ঘণ্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ল্যান্ডলাইন নম্বর 0332335953। এছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গ জনগণনা দপ্তরের ওয়েবসাইটে। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীন 3টি শিবিরের সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। সেখানে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা 350 কাছাকাছি। হাকিমপুর চেকপোস্টে উপস্থিত 30-35 জন অনুপ্রবেশকারীকে আজ হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। বিএসএফ সূত্রে জানা গেছে, 3 দিন আগে 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এরপর থেকে এখনও পর্যন্ত কাউকে পুশব্যাক করা হয়নি। হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের খুব শীঘ্রই নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। রাজ্য সরকার উত্তরবঙ্গের বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে 300 কোটি টাকা খরচ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের জেলাশাসক, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক, জিটিএর আধিকারিকদের সঙ্গে নবান্নে চা বাগানের সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে আজ বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে তাঁর কথা হয়েছে। চা শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটে যে 1000 কোটি বরাদ্দ করেছিলেন তা থেকে এই অর্থ খরচ করা হবে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান আইএস মুরগান আগামী 2রা জুন পাহাড়ে যাবেন। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত অজয় চন্দ ওরফে সোলটুকে আজ বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অজয়ের বিরুদ্ধে আবাস যোজনায় সুবিধে পাইয়ে দিয়ে টাকা নেওয়া ছাড়াও অন্য অভিযোগও রয়েছে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গতকাল গভীর রাতে কাটাখালী এলাকায় হাসনাবাদ ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল ইসলামের ইটভাটায় আকস্মিক অভিযান চালায়। সেখান থেকে মৎস্যচাষীদের জন্য বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকারের 160 বস্তা মাছের খাদ্য এবং প্রায় 50টি সরকারি ট্রিপল উদ্ধার করা হয়। দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল রাজ্যে 650 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওই টাকায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে একটি প্ল্যান্ট তৈরি করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এই সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার আবেদনে আজ দুই বিচারপতি দীপঙ্কর দত্ত ও মনমোহনের বেঞ্চ আগের নির্দেশে সামান্য সংশোধন করায় এ রাজ্যসহ দেশের অন্যান্য প্রান্তে কর্মরত প্রাথমিক শিক্ষকদের সামান্য স্বস্তি হলে পুরোপুরি সুরাহা মিলল না। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য সতর্কবার্তা রয়েছে। ঘন্টায় 60-70 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমানে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলায়। ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি কয়েকটি জায়গাতেও। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে

0: ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। এখন কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আপনারা তো অনেকেই চাষাবাদের পাশাপাশি হাঁস মুরগি পালন করেন, গবাদি পশু পালন করেন, এবং আমার যে খামারি বন্ধুরা আছেন তারা ব্রয়লার মুরগিরও পালন করেন। এবার দেখা যাচ্ছে যে কোনো কোনো সময়ে ব্রয়লার মুরগি ব্যাপকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, একসাথে দেখা যায় অনেকগুলো পাখি মারা যাচ্ছে। কখনো কখনো হয়তো আমরা সেই কারণ বুঝতে পারি, কখনো কখনো বুঝতে পারি না, এবং এতে আপনারা অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন। কিন্তু আমরা যদি একটু খেয়াল রাখতে পারি তাদের কি ধরনের অসুখ হচ্ছে, কিভাবে হচ্ছে, কি লক্ষণ দেখলে আমরা সেটা বুঝব, সেই অনুযায়ী যদি আমরা প্রথম থেকেই ব্যবস্থা নিতে পারি, তাহলে হয়তো এই যে লোকসানের সম্মুখীন আমরা হচ্ছি সেটা এতটা হবো না। তাহলে আজকে মূলত আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। মৃত্যুঞ্জয়বাবু, আপনাকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আমি যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে বলা হচ্ছে বার্ড ফ্লু, বা দেখা যাচ্ছে যে অজানা কোনো রোগে আমরা মাঝে মাঝেই সংবাদপত্রে দেখতে পাচ্ছি বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে অজানা রোগে ব্যাপকভাবে মুরগি মারা যাচ্ছে। কিন্তু অজানা বলে তো রোগগুলোকে আমরা ছেড়ে দিতে পারি না, আমাদের এই সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তাহলে যে খামারি বন্ধুরা আছেন তারা হয়তো লোকসানের মুখ দেখবেন না এতটা। তো সেক্ষেত্রে কি কি ধরনের রোগ সাধারণত আমরা দেখতে পাই?
2: বর্তমানে ব্রয়লার মুরগিতে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, যেমন আপনি বললেন বার্ড ফ্লু, সেটি ভাইরাস জনিত রোগ, কিছু ব্যাকটেরিয়া জনিত, কিছু পরজীবী জনিত, কিছু ছত্রাক ঘটিত, কিছু ম্যানেজমেন্টের জন্য ব্যবস্থাপনা জনিত, এবং কিছু বিপাক জনিত রোগ আমরা দেখতে পাই।
1: আচ্ছা,
2: এদের মধ্যে ভাইরাস জনিত রোগের মধ্যে অনেকগুলি আছে, বাট ব্রয়লারের জন্য যেগুলো হয় সে হলো রানীক্ষত রোগ আর দাম্বরো রোগ। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি রোগে মর্টালিটির হার খুব বেড়ে যায় এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে 100% মুরগি মারা যেতে পারে এবং উৎপাদনের বড় ধরনের ক্ষতি হতে পারে। ব্রয়লার মুরগিতে ব্যাকটেরিয়া জনিত দুটি রোগ খুব বেশি হয়, একটি কলিবেসিলোসিস ইকোলাই ব্যাকটেরিয়ার জন্য, আর একটি সিআরডি শ্বাসকষ্ট যাকে বলি আমরা, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। এগুলি অপরিচ্ছন্ন পরিবেশ, খামারের দুর্বল বায়োসিকিউরিটি এবং অনুপযুক্ত ব্যবস্থাপনার কারণেই এই ব্যাকটেরিয়া জনিত রোগগুলি খুব দেখা যায়। এছাড়া ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশ, আর্দ্র লিটার এবং বায়ু চলাচলের অভাবে কিছু শ্বাসতন্ত্রের ছত্রাক ঘটিত রোগ আমরা দেখতে পাই, সেগুলিকে বলা হয় ব্রুডার নিউমোনিয়া বা অ্যাসপারজিলোসিস। এছাড়া একটি পরজীবী ঘটিত রোগ আমরা দেখতে পাই যদি অপরিষ্কার লিটার, যার উপরে আমরা ব্রয়লার মুরগিকে রাখি, তার মধ্যে রাখা হয় এবং পরিবেশটা খুব আর্দ্র, ধরুন বর্ষাকাল, তখন এই পরজীবী ঘটিত রোগটি খুব হয়, তার নাম কক্সিডিওসিস। এছাড়াও অতিরিক্ত গরম আবহাওয়া, দ্রুত বৃদ্ধির জন্য পাখি এবং পুষ্টিগত সমস্যার কারণে আরো দুটি রোগ খুব হয় এই সময়, একটি হিট স্ট্রোক আর একটি ভিসেরাল গাউট বা গাউট নামে পরিচিত।
1: বেশ, তার মানে অনেকগুলো রোগই হতে পারে ব্রয়লার মুরগির ক্ষেত্রে। তাহলে আমরা যদি একে একে এই বিষয়গুলো নিয়ে একটু ভিতরে প্রবেশ করি, মানে আরো বিস্তারিত বুঝতে চাই, তাহলে হয়তো সেটা আমাদের পক্ষে সুবিধে হবে রোগটা চিনতে এবং তার প্রতিকার করতে, তাই তো?
2: ঠিক তাই।
1: তো একে একে আমি যদি যা বুঝতে চাই যে আমার একজন খামারি বন্ধু, সে কি করে বুঝবেন যে তার মুরগিটির কি অসুখটা করেছে, সেক্ষেত্রে তাকে কি কি দেখতে হবে?
2: খুব সুন্দর প্রশ্ন। খামারিরা কি করে বুঝবেন যে পাখি তার অসুস্থ হচ্ছে? কিছু কিছু পাখির অদ্ভুত আচরণ এবং বিভিন্ন রোগের যে লক্ষণগুলি বা উপসর্গগুলি যদি ওনারা পর্যবেক্ষণ করেন তাহলেই বুঝতে পারবেন। যেমন প্রথমত দেখব অনেকগুলি পাখি ঝিমিয়ে এক জায়গাতে বসে আছে,
1: খুব দেখা যায়।
2: হ্যাঁ, পাখি চলাফেরা করছে না, ঠিক মতো খাবার খাচ্ছে না, ঠিক মতো জল খাচ্ছে না, কোনো পাখির ঘাড় বেঁকে গেছে,
1: ঠিক
2: কোনো পাখি দেখব খোড়া হয়ে গেছে, কোনো পাখির ডানা অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গিয়েছে, পাখিদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কোনো কোনো পাখি দেখব পাতলা পায়খানা করছে, তার পায়খানার রঙটা সবুজ, কখনো লাল, কখনো চুনের মতো সাদা। আবার দেখব যে পাখির পা ওঠানো তো অবশ্য হয়ে গেছে বললাম, সাথে সাথে দেখো পেটটা ফুলে গেছে, মানে পেটে জল জমে গেছে, এই সমস্ত জিনিসগুলো, এবং চোখ থেকে নাক থেকে জল পড়ছে বা

0: চোখ নাক ফ্যাকাশে হয়ে গেছে, মাথা ফুলে গেছে, চোখ নাক ফুলে গেছে, এই সমস্ত উপসর্গগুলি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের পাখির কোনো রোগ হয়েছে বা অসুখ হয়েছে। তখন আবার যদি কিছু পাখি মারা যায়, হঠাৎ করে কিছু পাখির মর্টালিটি বেড়ে গেল, মৃত্যুর হার বেড়ে গেল,
1: খুবই শোনা যায় কথা,
0: হ্যাঁ, যে হঠাৎ করে কিছু পাখি মারা গেল, তার মানে কিছু সমস্যা ওখানে দেখা দিয়েছে। তখন যদি আমরা ওই মরা পাখিগুলির পোস্টমর্টেম, মানে সব ব্যবচ্ছেদ বা ময়নাতদন্ত করি, সেটা করতে পারে একমাত্র প্রাণী চিকিৎসক, তাদেরকে দিয়ে আমরা পোস্টমর্টেম করিয়ে সেই পরিবর্তনগুলিও যদি দেখে নিই, তাহলে আমরা নির্ণয় করতে পারবো কোন রোগ, এবং সেইভাবে সেই পশু চিকিৎসক বা ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে আমরা তাদের চিকিৎসা করে
1: বাঁচাতে পারি,
0: হ্যাঁ, সেই অসুস্থ মুরগিগুলোকে আমরা বাঁচাতে পারবো।
1: বেশ, তাহলে এবারে আপনি যেমন বলছিলেন যে মুরগির ভাইরাস জনিত কিছু রোগ হয়, সেক্ষেত্রে আপনি বললেন যে রানীক্ষেত, গাম্বরো, এই অসুখ দুটির নাম আপনি বিশেষভাবে উল্লেখ করলেন, তো সেই অসুখগুলো আমরা কি করে বুঝবো এবং কি কিভাবেই তার প্রতিকারেই বা আমরা যাব?
0: প্রথম রানীক্ষেত রোগটি বলি, প্রত্যেকটি ফার্মেই হয়, রানীক্ষেত রোগের অনেকগুলি ফর্মে সেটি হয়, অনেক রকম আকারে হয়, যেমন সেই লক্ষণগুলি বলি একে একে। প্রথমত যদি শ্বাসতন্ত্রের ইনফেকশন হয়, তার লক্ষণগুলো হবে হাঁপাবে, শ্বাস নিতে কষ্ট হবে, মুখ তুলে শ্বাস নেবে, হাঁচি কাশি দেবে, নাক দিয়ে জল বের হবে ইত্যাদি।
1: মানে রানীক্ষেতে মূলত শ্বাসকষ্টই হয়?
0: হ্যাঁ, এটা একটা ফর্ম, যেটা মানে রেসপিরেটরি সিস্টেম, মানে শ্বাসতন্ত্রের সংক্রমণ যদি হয়। দ্বিতীয়ত স্নায়ুবিক তন্ত্রে যদি সংক্রমণ হয়, তখন সেই উপসর্গগুলো ঘাড়টা বেঁকে যাবে, খাবার নিতে পারবে না, আমরা টর্টিকোলিস বলি যেটাকে, মাথা কাঁপাবে, একদিকে ঘুরতে থাকবে, পা বা ডানা অবশ হয়ে যাবে, খোড়া হয়ে যাবে, চলাফেরাতে ভারসাম্য হারিয়ে ফেলবে, এগুলো হলো স্নায়ুবিক তন্ত্রের লক্ষণ। তৃতীয়ত পরিপাকতন্ত্র, সেই তন্ত্রে যদি ইনফেকশন হয়, তখন দেখবো সবুজ বা সাদা রঙের পায়খানা করবে, সাদা চুনচুন পায়খানা করছে বলছে, বা সবুজ রঙের পায়খানা করছে, খাবারে অনীহা, খেতে চাইছে না, দ্রুত ওজন কমে যাচ্ছে ইত্যাদি, এগুলো হলো পরিপাকতন্ত্রে। এছাড়া কিছু সাধারণ লক্ষণ দেখতে পাই, সেগুলো হলো পাখি ঝিমিয়ে থাকবে, পালক ফুলিয়ে বসে থাকবে, বডি টেম্পারেচার, তাপমাত্রা বেড়ে যাবে, এবং হঠাৎ মৃত্যুর হারটা খুব বেড়ে যাবে। এবার সেগুলো যদি পোস্টমর্টেম করি, তাহলে রানীক্ষেত কিভাবে চিনবো? না, পোস্টমর্টেম করলে আমরা মুরগিটাকে কেটে, তার মধ্যে প্রোভেন্টিকুলাস বলে একটা অর্গ্যান আছে, সেই প্রোভেন্টিকুলাসটাকে কাটলে তার ভেতরে যে গ্রন্থিগুলো আছে তার মধ্যে ছোট ছোট রক্তের ছিটে পড়ে থাকবে লাল। আর সিকাল টনসিল আছে, এদের তো জোড়া শিকা থাকে, সেই সিকাল টনসিল যদি কাটি, ওখানেও কালচে রক্ত দেখতে পাবো। এছাড়া অন্ত্রের মধ্যে ডুওডিনাম বলে একটি অংশ আছে, সেইটা কাটলে সেখানে দেখবো ঘা আছে অথবা আলসার আছে, তখন আমরা বলে দেবো এটা রানীক্ষেত্র।
1: আচ্ছা,
0: এরপরে আপনি যেটি বললেন গাম্বরো, গাম্বরো কিভাবে চিনবো? না, গাম্বরো রোগের লক্ষণগুলো হলো সাদা চুনির মতো পাতলা পায়খানা করবে, পাখি ঝিমিয়ে থাকবে, খাবার খাবে না, শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাবে, পালক ফুলিয়ে থাকবে ইত্যাদি।
1: তো মোটামুটি রানীক্ষেত এবং গাম্বরো লক্ষণটা কি একই রকম?
0: লক্ষণ প্রায় একই রকম, কিন্তু পোস্টমর্টেম করলে সেক্ষেত্রে পরিবর্তনটা একটু আলাদা।
1: মানে সেক্ষেত্রে ধরুন আমি একজন খামারি, আমি তো নিজে পোস্টমর্টেম করতে পারছি না, কোনো প্রাণী চিকিৎসকের কাছে যেতে হবে এবং করা উচিত, সেটা আপনি বলছেন তাই তো, যে
0: করা উচিত, বা করতে করতে উনি শিখে গেলে, নিজেও যখন ডাক্তারকে পাচ্ছেন না, ডাক্তারও পাচ্ছেন না, তখন উনি নিজে করে দেখতে পারেন, কিন্তু কনফার্ম করার জন্য, নিশ্চিত করার জন্য প্রাণী চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে গাম্বরোর যে পোস্টমর্টেমের পরিবর্তনগুলো আমি বলি একটু, সেই পরিবর্তনগুলি হলো যে মাংসপেশিতে দেখবেন রক্তক্ষরণ হয়ে গেছে, আর বার্সা বলে একটি অর্গ্যান আছে, সেটা দেখবে বড় হয়ে গেছে এবং তাকে কাটলে তার মধ্যেও রক্তক্ষরণ হবে। এবার এই দুটি রোগের প্রতিকার আপনি জিজ্ঞেস করলেন কিভাবে প্রতিরোধ করব, এদের প্রতিরোধ করতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে এদের ভ্যাকসিন করাতে হবে, টিকাকরণ। রানীক্ষেতের টিকাকরণটা বলি, হ্যাঁ, খুব প্রয়োজন টিকাকরণ, কারণ ভাইরাস রোগ তো, ভাইরাস জনিত রোগ। রানীক্ষেতের জন্য 6 দিন বয়সে চোখে অথবা নাকে এফ স্ট্রেন বা বিওয়ান স্ট্রেন দিতে হবে। তারপরে 21 দিন বয়সে গিয়ে বুস্টারিং করতে হবে, খাবার জলের মধ্যে দুধ পাউডার এবং বরফ দিয়ে লাসোটা বলে একটি স্ট্রেন আছে, সেইটা গুলে খাইয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: গাম্বরের জন্য একটি ভ্যাকসিন করতে হবে 12 দিন বয়সে, IBD প্লাস বলে পাওয়া যায়, সেটি চোখে অথবা নাকে এক ড্রপ করে দিয়ে দিতে হবে। এই গেল আমাদের ভ্যাকসিন। 2 নম্বর, ভ্যাকসিনের সাথে সাথে বায়োসিকিউরিটি বলি আমরা, বায়োসিকিউরিটি মানে অনেক জীবাণু থাকে ফার্মের মধ্যে, স্প্রে করতে হবে কোনো ডিসইনফেক্টেন্ট, জীবাণুনাশক স্প্রে করতে হবে, সপ্তাহে ধরুন 3-4 দিন প্রত্যেক সপ্তাহে স্প্রে করে দিতে হবে পাখির উপরে, ফার্মে, সব জায়গাতে, এটা করতে পারি। খাবার জল যেটা আমরা দেবো, সেই খাবার জলের মধ্যে জল শোধনের ওষুধ মেশাতে হবে যাতে কোনো জীবাণু না থাকে, সেরকম জল আমরা দেবো। এইভাবে আমরা এই ভাইরাস ঘটিত রোগগুলোকে প্রতিরোধ করতে পারবো।
1: তো এ তো গেল ভাইরাস ঘটিত রোগের কথা, এবারে যদি আমরা একটু আসি যে ব্যাকটেরিয়া জনিত রোগগুলোর দিকে, যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি যে সেগুলো কি, যেমন আপনি বলছিলেন কলিব্যাসিলোসিস, ও সিআরডি।

0: মানে সিআরডিটা তো আমাদেরও মানুষেরও হয় শ্বাসকষ্টজনিত অসুখ, মানে এটা মুরগির ক্ষেত্রেও হয়, তো এইটা কিভাবে আমরা বুঝবো এবং এটা কিভাবে আমরা প্রতিরোধ করব?
1: প্রথমত বলি, কলিব্যাসিলোসিস রোগের লক্ষণগুলি হলো মুরগি ঝিমিয়ে পড়বে, দুর্বল হয়ে যাবে, খাবার জল কম খাবে, পালক ফুলিয়ে রাখবে, একই রকম টাইপের সিমটমস কিছুটা দেখতে পাবো, সাথে সাথে শ্বাসকষ্ট হবে বা ডায়রিয়া হতে পারে, ওদের বৃদ্ধি ব্যাহত হবে, FCR বলি আমরা, ফিড কনভার্সন রেশিও, মানে কতটা খাবার খেয়ে কতটা মাংস দেবে সেইটা খারাপ হয়ে যাবে, এই সমস্ত গুলো দেখে বুঝবো যে এটা কলিব্যাসিলোসিস। দু নম্বর যেটা বলেন শ্বাসকষ্ট, আমাদেরও হয় ক্রনিক রেসপিরেটরি ডিজিজ CRD, এর লক্ষণ কি, এর সব থেকে ভালো লক্ষণ ফার্মে ঢুকেই দেখবো পাখির মধ্যে একটা গার্গলিং আওয়াজ আসছে, ঘর ঘর করে শব্দ হচ্ছে পাখি
0: গলার কাছ থেকে,
1: চোখ থেকে নাক থেকে জল পড়তে পারে, মাথা ফুলে যেতে পারে, কিন্তু এই আওয়াজটা খুব বিশেষ আওয়াজ, এটা শুনিয়ে আমরা বলে দেবো
0: এটা প্রধান লক্ষণ,
1: পাখিকে তাড়িয়ে দিলেই ওই আওয়াজটা করবে, সেখান থেকে বুঝে যাবো এটা CRD বা শ্বাসকষ্ট হয়েছে। তো যদি পাখি মরে যায় আর পোস্টমর্টেম করলে কি দেখ, পাখির যে শ্বাসতন্ত্র আছে ওর মধ্যে চিজি পদার্থ জমে থাকবে এবং শ্বাসতন্ত্রটা খুব লাল লাল হয়ে যাবে,
0: মানে সাদা সাদা একটা আস্তরণের কথা বলছেন,
1: সাদা আস্তরণ ছোট ছোট থকথকে পড়ে থাকে, আর এই রোগটা আবার অনেক কিছু জিনিসের দ্বারা কমপ্লিকেট হয়ে যায়, ধরুন শ্বাসরোগের শ্বাসকষ্ট হচ্ছে তার সাথে ইকোলাই, তখন কি হবে, আগের মতোই আমরা লিভারে হৃৎপিণ্ডে ফাইব্রিনের মতো সাদা সাদা আস্তরণ পড়ে যাবে, তাহলে এগুলো দেখলে আমরা বুঝে যাবো তাহলে এটা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা CRD হয়েছে।
0: না আমি বলছি, ধরুন একজন খামারি কি করে বাইরে থেকে দেখে চট করে বুঝবে যে হ্যাঁ এই অসুখটি হয়েছে?
1: হ্যাঁ, খামারি চট করে দেখে বুঝবে, একটাই জিনিস বললাম যে খামারে ঢুকেই উনি, পাখি তো চুপচাপ বসে রয়েছে, পাখিকে তাড়িয়ে দিলে একটা আওয়াজ আসবে, ওই গার্গলিং সাউন্ড, মানে ঘর ঘর করে আওয়াজ আসবে, এই আওয়াজটা দেখবে আর পাখিকে তুললে বুঝতে পারবে, পাখি দেখে মনে হবে বড় সাইজের কিন্তু ওজন কমে গেছে, ওই যে FCR বললাম, খুব বাজে ভাবে ব্যাহত হবে, মানে পাখির
0: ওজনটা কমে যাবে এবং গলার কাছে একটা
1: গলার আওয়াজ হবে, এইটা শুনেই বুঝে যাবো।
0: এবারে আপনি বলছিলেন যে পরজীবী জনিত রোগ, যার মধ্যে আপনি বললেন কক্সিডিওসিস এবং আরো দু একটি রোগের কথা বোধহয় আপনি বললেন, সেটা যদি একটু বিস্তারিত জানান।
1: পরজীবী গঠিত রোগ গুলির মধ্যে সবথেকে বেশি যেটি হয় কক্সিডিওসিস, সিকাল কক্সিডিওসিস, এ ব্রয়লার মুরগিতে হতেই থাকে, এটা কেন হয় না, লিটারটা যদি ভেজা হয়, সাথে সাথে হয় আবহাওয়াটা যদি আর্দ্রতা হয় তাহলে এটা হতে পারে, হলে কি হবে না, প্রধান যেটা খামারি দেখে বুঝতে পারবে যে পাখি ঝিমিয়ে বসে আছে, জল কম খাচ্ছে, আর সব থেকে প্রধান লক্ষণ যেটি হলো পাখি পাতলা পায়খানা করবে, তাতে রক্ত থাকবে, এটা যদি আমরা দেখতে পাই তাহলে খামারি বুঝিয়ে যাবে কক্সিডিওসিস হয়েছে।
0: তো এই অসুখটা কি বর্ষাকালে বেশি হয়?
1: বর্ষাকালেও হয়, বর্ষাকালে তো খুবই বেশি হয়, কারণ ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে লিটার, কিন্তু আজকাল গ্রীষ্মকালেও খুব দেখতে পাই।
0: আচ্ছা, তার কারণ
1: এই আর্দ্রতার জন্য, হিউমিডিটি খুব বেশি, কিন্তু বর্ষাকালেই মেনলি খুব বেশি হয়। আচ্ছা, এর প্রতিরোধের উপায়টা বলি, লিটার শুকনো রাখতে হবে, ধরুন লিটার আছে ভিজে গেল, চুন দিয়ে লিটারটা ঘেঁটে দিলাম, ওনারা সহজেই করতে পারেন, লিটার শুকনো রাখলাম, পরিষ্কার ও পরিশোধিত জল দিতে হবে, সেই জলে জল শোধনের ওষুধ মিশিয়ে দিতে হবে, আর খাবারে আমরা একটা ওষুধ দিতে পারি কক্সিডিওস্ট্যাট, যে দানাটা দিচ্ছি খাবারটা তার মধ্যে মিশিয়ে দিতে পারি, এরপরেও যদি রোগটি হয় আমরা জলে অ্যান্টিকক্সিডিয়াল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, সেটা প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে করাটাই
0: ভালো,
1: এইভাবে আমরা এই রোগটি প্রতিরোধ করতে পারি।
0: বেশ, এবারে চলে আসি ছত্রাকজনিত অসুখের কথায়। ছত্রাকজনিত অসুখগুলো মোটামুটি কি কি হয় এবং সেই সঙ্গে সঙ্গে তার প্রতিকারটাও একটু বলুন।
1: ব্রয়লারে ছত্রাকজনিত রোগ একটি খুব হয়, যাকে আমরা বলি ব্রুডার নিউমোনিয়া, পাখির ব্রুডিং করি, মানে প্রথমে যখন আমরা পাখিটা আসে বাচ্চাগুলো তাদেরকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, মানে ধরুন একটু একটু তাপমাত্রা বেশি দিতে হবে, এক জায়গায় ঘিরে রেখে লিটারের উপরে পেপার দিয়ে খাবার জল সব দিতে হবে, সেটাকে ব্রুডিং বলি, যেহেতু ব্রুডিং এর সময় হয় তার নাম ব্রুডার নিউমোনিয়া বা অ্যাসপারজিলোসিস। এই ছত্রাকজনিত রোগটি শ্বাসতন্ত্রের রোগ, এটি বেশি দেখা যায় বাচ্চাদের মধ্যে, বললাম বাচ্চা ব্রয়লার লিটার যদি খারাপ হয়ে যায়, এবং লিটারটা যদি আমরা অনেক সময় কাঠের গুঁড়ো ব্যবহার করি, মানে ডাস্টি লিটার যদি হয়, খুব ধুলো ধুলো লিটার, সেটা নাকে গিয়ে লেগে সেখান থেকেও হতে পারে। এর প্রধান লক্ষণগুলো হলো খুব শ্বাসকষ্ট হবে, পাখিটা তাদের ঠোঁটগুলোকে, বিক বলি আমরা, ওগুলোকে উপর দিকে বাড়াবে, উপর দিকে তুলবে শ্বাস নেবে, উপর দিকে তুলবে শ্বাস নেবে, একদম
0: দ্রুত শ্বাস নেবে,
1: এবং দ্রুত নেবে, উপর দিকে তুলবে শ্বাস নেবে, নেমে যাবে, উপর দিকে মুখ তুলবে শ্বাস নেবে, নেমে যাবে, এইটা দেখলেই বুঝিয়ে হবে ব্রেন নিউমোনিয়া হয়েছে। বাকি তো সবই, খাবারে অনীহা, ঝিমিয়ে বসে থাকবে, পালক পুলিয়ে থাকতে পারে, এগুলো হয়।
0: আচ্ছা, আমরা যে এই যে বার্ড ফ্লুর কথা বলি খুব বেশি শোনা যায়, এই বার্ড ফ্লুটা সেটা কিভাবে হয় বা সেটা আমরা কি করে চিনি?
1: ভাইরাস জনিত রোগ, বার্ড ফ্লু ভাইরাস জনিত রোগ ব্রয়লারে খুব বেশি হয় না বললে ভুল হবে, হয় কিন্তু অত হয় না, কেন ব্রয়লার তো আমরা 42 দিন 36-37 দিনে আমরা পাখি বিক্রি করে দিই, তবুও বলি যে বার্ড ফ্লু হলে চিনবই করে, বার্ড ফ্লু

0: আমরা বলি পাখি হঠাৎ করে মারা যাবে, কোনো লক্ষণ দেখা যাবে না, কিন্তু সম্ভাব্য লক্ষণ কিছু আছে। সেই লক্ষণগুলি হলো ইনফ্লুয়েঞ্জার মতো, যেমন আমাদের সর্দি হলে যেরকম হয়, মাথাটা ফুলে যাবে, মাথা ফুলে যাবে, চোখ মুখ ফুলে যাবে, চোখ থেকে জল পড়তে পারে, মুখ থেকে লালা পড়তে পারে, পাখি ঝিমিয়ে বসে থাকতে পারে, হঠাৎ করে পাখি মারা গেল। বা পাখির যে পায়ের জয়েন্ট আছে না, হাঁটুর জয়েন্ট, সেখান থেকে পায়ের পাতা ওই দুটোর মাঝখানে দেখবো রক্তক্ষরণ হয়েছে। যদি লেয়ার মুরগি হয়, তাদের কোম যেটা আছে, ফুল, মাথার ফুল, নিচের ফুল, ফুলগুলো নীলচে হয়ে যাবে বা কালচে হয়ে যেতে পারে।
1: সেক্ষেত্রে কত
0: এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু মানে ধরুন এমনও হতে পারে 24 ঘন্টায় পাখি সবই মারা গেল,
1: সরকারিভাবে নেই।
0: সেই জন্য এরই খুবই কাছাকাছি রিলেটেড একটা আলোচনা করলাম, যেটা রানীক্ষেত্র, তার ভ্যাকসিনটা যদি আমরা ঠিক মতো দিই এবং তার আগে আমরা ওকে ডিওয়ার্মিং করিয়ে নিই, মানে ক্রিমির ওষুধ দিই, ইমিউনোমডুলেটর মানে কিছু মেডিসিন দিয়ে ওদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দিই, অনাক্রমতা বাড়িয়ে দিই, এইগুলো যদি করি তাহলে এর থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আর বায়োসিকিউরিটি, প্রত্যেক দিন ফার্মের মধ্যে আমরা খামারের মধ্যে স্প্রে করবো, হ্যাঁ, কোনো জীবাণুনাশক দিয়ে প্রত্যেক দিন স্প্রে করবো, জলে জল শোধনের ওষুধ দেবো, খুব সুন্দর করে প্রস্তুতি নিতে হবে যে এই সময়টার জন্য খুব সুন্দর ভাবে বায়োসিকিউরিটি, ভ্যাকসিনেশন সবকিছু করলে আমরা অনেকটা দমিয়ে দিতে পারি।
1: আপনি যেরকম বলছেন যে নভেম্বর মাস, এপ্রিল মাস, মানে হয়তো সেটা ঠান্ডা পড়ার মুখটা বা ঠান্ডা চলে যাচ্ছে গরম পড়ার মুখটা, মানে একটা ওয়েদার চেঞ্জের টাইম, আর এই সময়টা বা এই পিরিয়ডটাতে কিন্তু কিছু পরিযায়ী পাখিও আসে। অনেক সময় শোনা যায় যে এই পরিযায়ী পাখিদের কাছ থেকেও এই ভাইরাসটা হয়তো আসছে, তো সেক্ষেত্রে ধরুন যে হয়তো খামারি ছাড়াও, ধরুন যারা বাড়িতে অল্প সংখ্যক মুরগি পালন করছে, সেক্ষেত্রে কি তাদের এই সময় বিশেষ সাবধানতা নেওয়া দরকার বা কি করতে পারেন তারা?
0: হ্যাঁ, খুবই বিশেষ সাবধানতা অবলম্বন করতেই হবে, বিশেষ করে আপনি যে সময়টা বললেন যে শীত পড়ছে, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আবার শীত যাবে, তো এই সময় কি হয়, শরীরের উপর স্ট্রেস পড়ে, আমাদের উপরে, পশু পাখিদেরও পড়ে। স্ট্রেস পড়া মানেই ওদের যে শরীরের যে অনাক্রমতা সেটা কমে যায়, মানে ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, সেই জন্য সেই সময় তারা ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে টেনে নেয়, রোগ জ্বালাটা হয়। এবার পাখিদেরও ওই সময় কি হয়, কিছু পরিযায়ী পাখি আছে যেগুলো ওই ভাইরাসটাকে ক্যারি করে, ওরা বহন করে কিন্তু ওদের হয় না, বা হাঁস বহন করে ওদের হয় না,
1: ক্যারিয়ার ওরা,
0: হ্যাঁ, তাদের থেকে আমাদের কিন্তু মুরগি নিয়ে নিতে পারে। সেই জন্য আমরা যখন মুরগি চাষ করি, ক্যামসমত ভাবে দেখবেন কভারিং করা থাকে, মানে নেটের জাল দেওয়া, যাতে করে ওদের সঙ্গে মিক্সড আপ না হয়, মিশতে না পারে, তো সেটা তো হয়। এবার যদি আপনি বলেন যে পাখি তো বাজারে যাচ্ছে, আমরা দেখে বুঝবোই করে ওই সমস্ত রোগ জ্বালা হয়েছে কিনা, তার জন্য উপসর্গ কিছু আছে, উপসর্গ যেমন ধরুন পাখি ঠিক ইনফ্লুয়েঞ্জা হলে যেরকম হয়, মাথাটা ফুলে যাবে, চোখ নাক ফুলে যাবে, জল আসতে পারে, বা বড় মুরগি যদি হয়, যেগুলো ডিম পাড়া মুরগি, তাদের ফুলগুলো কালচে বা নীলচে হয়ে যাবে, পায়ে দেখবেন রক্তের দাগ আছে, এগুলো দেখলে আমরা বুঝতে পারি হ্যাঁ পাখি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু হয়েছে, বা অনেক মারা যাচ্ছে পাখি একসাথে। সেক্ষেত্রে আপনি বলবেন আমরা কতটা নিরাপদ, এটা তো মানুষেরও হয়,
1: আমাদের পক্ষে তো সবসময় বোঝা সম্ভব না যে কোন মুরগিটা সুস্থ কোনটা সুস্থ নয়, এবং যিনি পালন করছেন বা যে খামারি বন্ধু এটা তারাও চাইবেন না সেটা প্রকাশ্যে সবসময় নিয়ে আসতে, কারণ তারাও সেই ক্ষেত্রে লসের সম্মুখীন হতে পারে,
0: লস হবে।
1: তো এটা কি সত্যি সত্যি পশু পাখির থেকে মানুষ
0: এখনো পর্যন্ত সেইভাবে আসে না, যেদিন সেইভাবে ওই ভাইরাসটা আমাদের মধ্যে এসে কোপ আপ করতে পারবে আমাদেরকে, সেদিন কিন্তু মানুষের মধ্যে অনেক মারা যেতে পারে, সেই ভয়ে আমরা মাংস খাই না। কিন্তু আপনাকে বলে রাখি, খাবার সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের ভারতীয় রান্না করার যে স্টাইল, সেই তাপমাত্রাতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসই বাঁচে না, বার্ড ফ্লুর ভাইরাস বাঁচে না। হ্যাঁ, ভয় একটা থাকে, ধরুন কাঁচা মাংস, সেইটার সঙ্গে যদি আপনি নিজেকে কন্টামিনেট করে ফেলেন, এটা আপনার হতে পারে,
1: মানে হাতের ছোঁয়া থেকে,
0: হাতের ছোঁয়া থেকে, আপনি মাস্ক পরে রয়েছেন, কোনো প্রবলেম নেই, মাংসটা আনলেন, আপনি ধুয়ে রান্না করে নিলেন, তার থেকে ছড়াবে না।
1: তারপরে ভালো করে সাবান দিয়ে
0: হাত, কোনো প্রবলেম হবে না, খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই,
1: ডিমের ক্ষেত্রেও তাই,
0: ডিম বলুন কোনো

0: সংক্রমিত হবে না।
1: এবারে আসি এই যে আরো কিছু অসুখের কথা আপনি বলছিলেন, যার মধ্যে আপনি হিট স্ট্রোকের কথা বলছিলেন, আরো একটি অসুখের কথা বলছিলেন গাউটের কথা, সেই ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দেয় বা এর জন্য কি কোনো নির্দিষ্ট সময় আছে তার প্রতিরোধ কিভাবে করতে পারি?
0: হ্যাঁ, প্রথমত হিট স্ট্রোক বলি, যে ব্রয়লার মুরগিতে হিট স্ট্রোক এই সময়টাতে খুব হয়, প্রচণ্ড তাপমাত্রা এবং আর্দ্রতা খুব বেড়ে গেল, তো পাখি হঠাৎ করে হাঁপাতে শুরু করবে।
1: আচ্ছা,
0: পাখি মুখ উপর দিকে মুখটা খুলে শ্বাস নেবে, জোরে জোরে শ্বাস নেবে, হঠাৎ করে ছটপট করতে করতে মারা যাবে।
1: মানে যখন প্রচণ্ড গ্রীষ্মকালীন সময়,
0: প্রচণ্ড গ্রীষ্মকালীন সময়, গ্রীষ্মকালের ধরুন বেলা 11টা থেকে বিকেল 4টে অবধি, এই সময়টার মধ্যে তাপমাত্রা খুব বেশি থাকে, পাখির শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাবে, আর্দ্রতা থাকে, শ্বাসকষ্ট হবে, পাখি ছটপট করতে করতে মারা যাবে। সেই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হিট স্ট্রোক হয়েছে।
1: বাঁচাবো কি করে পাখিকে?
0: বাঁচাবার জন্য একটাই উপায়, যে এই 11টা থেকে 4টের মধ্যে পাখিকে কোনো খাবার দেওয়া যাবে না, খাবারের পাত্র উপরে তুলে দিন, শুধুমাত্র ঠান্ডা জল দিন, বারবার জল পরিবর্তন করতে থাকুন, ঠান্ডা জল একবার দিলাম, এক ঘন্টা পরে জলটা গরম হয়ে যাবে, আবার এক ঘন্টা পরে জল দেবো, সেই জলে ইলেকট্রোলাইট দিন, ভিটামিন সি দিন, কখনো গুড় দিন, শুধু এই খেয়ে থাকবে।
1: আচ্ছা,
0: আর খাবার ফিডিংটা, খাবারটা আমরা 11টার আগে এবং 4টের পরে করাবো, মানে ঠান্ডার সময়। আর কিছু যদি তারপরেও দেখি খুব ফুলে রয়েছে, পালক ফুলিয়ে রেখেছে, মানে ওদের শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল দিয়ে বা ডিসপ্রিন দিয়ে চিকিৎসা করতে পারি। এছাড়া ম্যানেজমেন্ট, আমরা যদি বালতিতে চিল্ড ওয়াটার রেখে দিই, বরফ গোলা জল, দেখবো পাখিটা খুব শ্বাসকষ্ট হচ্ছে, কি ছটপট করছে, তাকে ধরে নিয়েছে, তার মাথার পোর্শনটা বাদ দিয়ে পুরো শরীরটা দুবার কি তিনবার ডুবিয়ে আমরা গাছতলায় ছেড়ে দিলে পাখিটি বেঁচে যাবে। এইভাবে আমরা হিটস্ট্রোক থেকে পাখিদেরকে।
1: আর গাউটের ক্ষেত্রে?
0: আর গাউটের ক্ষেত্রে গাউটটা এই সময়ই তো হয়, মানে গাউট হচ্ছে কম জল খেলে হয়, অনেক কারণ আছে, কম জল খেলে হয়,
1: মানে আমরা যেমন কম জল খেয়ে মাঝে মাঝে অসুস্থ হই,
0: আমাদেরও তাই, কিডনির প্রবলেম হবে হলেই গাউট, কিডনির সমস্যা হলেই কি হবে, আমাদের যে আমরা তো প্রোটিন খাই, প্রোটিন খেলে সেখান থেকে কি তৈরি হবে, ইউরিক অ্যাসিড, ইউরেট, আচ্ছা ওটা আমাদের কি হয় কিডনির মাধ্যমে, আমাদের মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, পাখিদের মূত্র হয় না, মূত্র তুলি নেই, তাহলে ওরা আরো বেশি ওটাতে আক্রান্ত হয়। সেই জন্য পাখিকে আমরা খুব প্রোটিন দিই, ভালো মাংস পাবো বা ডিম পাবো বলে, সেক্ষেত্রে ওরা খুব বেশি হয়, সেই জন্য ওদের গাউটটা খুব বেশি হয়। চিনবা আমরা বুঝবই করে না, পাখি চুপচাপ বসে থাকবে, মুখটাকে লিটারের মধ্যে দিয়ে চুপচাপ ঝিমোতে থাকবে, জল কম খাবে, ঝিমোবে, পাখি মরে যাবে। কাটলে সব থেকে ভালো বোঝা যাবে, কাটলে দেখতে পাবো হৃৎপিণ্ড, লিভার এবং শরীরের অন্যান্য অর্গানে, যে কোনো অর্গানে দেখবো সাদা ইউরেট বা ইউরিক অ্যাসিড জমা পড়ে গেছে, সাদা চকের মতো আস্তরণ পড়ে গেছে, এটা দেখলেই বুঝতে পারবো গাউট হয়েছে।
1: খুব ছোট করে একদম শেষের দিকে এসে গেছি আজকের অনুষ্ঠানের আমরা, তাহলে এই যে সফল ব্রয়লার খামারি আমরা যদি হয়ে উঠতে চাই বা আমার বন্ধুরা যদি হয়ে উঠতে চান, সেক্ষেত্রে কি কি পরামর্শ আপনি তাদেরকে দেবেন?
0: এই ব্যাপারে প্রথমেই বলবো, উন্নত মানের বলিষ্ঠ মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে, খামারে কঠোরভাবে বায়োসিকিউরিটি পালন করতে হবে, মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিশোধিত জল দিতে হবে, সেই জলে জল শোধনের ওষুধ দিতে হবে এবং সুষম খাদ্য দিতে হবে, রোগের উপসর্গ দেখলেই ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে, ভ্যাকসিনেশনটা সময়ে করতে হবে, ভালোভাবে করতে হবে, সঠিকভাবে করতে হবে, এবং মনে রাখবেন সচেতন ব্যবস্থাপনাই হলো সফল ব্রয়লার খামারের মূল চাবিকাঠি, সুতরাং সচেতন থাকতে হবে আমাদের।
1: একদমই আজকে সময়টা শেষ হয়ে গেল, আরো হয়তো কিছু বলা যেত কিন্তু সময় বলছে থামতেই হবে। বন্ধুরা, আজকে আমরা কথা বললাম ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আজকে যিনি পুরো বিষয়টা বুঝিয়ে বললেন, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। মৃত্যুঞ্জয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: নমস্কার।
1: এবং বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি, সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার। আমরা আজ আলোচনা করছি বায়োটেক কিষাণ হাব, একটি প্রকল্প।

0: বিপণন, যেই প্রকল্পটি গ্রামীণ মানুষদের বিশেষত মহিলাদের উন্নতি ক্ষমতায়ন করার জন্য এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। বায়োটেক কিষাণ হাব কি?
1: বায়োটেক কিষাণ হাব ভারত সরকারের জৈব প্রযুক্তি বিভাগের একটি লক্ষ্যমাত্রা ভিত্তিক প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়ে যে গবেষণাগার আছে, গবেষণাগার থেকে লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে দেয়া এবং তার মধ্যে দিয়ে মানুষের, কৃষকদের, বিশেষ করে গ্রামের মায়েদের, তাদের ক্ষমতায়ন একটি মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে 2017 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল সুন্দরবনে, পরবর্তী পর্যায়ে পশ্চিমবাংলার যে 5টি সম্ভাবনাময় জেলা যেগুলি নীতি আয়োগ চিহ্নিত করেছে, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম, এই জেলাগুলি সম্ভাবনাময় জেলা হিসেবে চিহ্নিত আছে। এই জেলাগুলিতে মানুষের, বিশেষ করে তান্ত্রিক মানুষ এবং মহিলারা, তাদেরকে কিভাবে স্বনির্ভর করা যায়, তাদের জীবিকাকে কিভাবে উন্নত করা যায়, সেই লক্ষ্যমাত্রা এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গবেষণাগারগুলির সঙ্গে কৃষকদের ওতপ্রোত যুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পের শুরু হয়েছে।
0: কি দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রকল্পের সূচনা?
1: প্রথমত এই প্রকল্পের দৃষ্টিভঙ্গি হিসেবে একটা কথা বলা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি প্রথম লক্ষ্যমাত্রা হচ্ছে কৃষকের দক্ষতা বৃদ্ধি। আজকে বিশেষ করে প্রাণী পালন বলুন, মৎস্য চাষ বলুন বা দৌহ প্রযুক্তির ক্ষেত্রে, যদি প্রক্রিয়াকরণের সম্পর্কে মানুষের যদি ধ্যান ধারণা এবং বৈজ্ঞানিক চিন্তা ভাবনা না থাকে, তাহলে কিভাবে লাভ হবে এবং সেই লাভটাকে আরো কিভাবে করা যায়, সেই চেষ্টাটা যদি আমরা যুক্ত না করতে পারি, তাহলে এই কাজটা সঠিকভাবে হবে না। আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রামীণ কৃষকদের জীবনের জীবিকাকে সমৃদ্ধ করার জন্য, এবং তাই আমরা যেটা মনে করেছিলাম যে উন্নত মানের ছাগল, উন্নত মানের ভেড়া, উন্নত মানের মুরগি, উন্নত মানের মাছ, বিশেষ করে আমাদের এখানে বাংলা মাছে ভাতে বাঙালি একটা কথা আছে, ফলে এই মাছের যোগান যদি আমরা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই প্রকল্পের সার্থকতা লুকিয়ে থাকবে। 2017 সাল থেকে দীর্ঘ 8 বছর ধরে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবং ভারত সরকারের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই প্রকল্পের যে পর্যবেক্ষণ করা হয়, এই প্রকল্পের কাজ কিভাবে এগিয়ে আসছে। সারা ভারতে 116টি যে সম্ভাবনাময় জেলা, অর্থাৎ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আছে, সে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং খুব ভালোভাবেই এই কাজ চলছে, যা সামগ্রিকভাবে মানুষের কাছে এই প্রকল্পের কাজ অত্যন্ত, মানে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। এইটা আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই সাফল্যের নিরিখে আমরা বিভিন্ন সাফল্যের বার্তা অন্যান্য কৃষকদের কাছে দিতে পারি, এবং যেটা হচ্ছে যে এক কৃষক থেকে আরেক কৃষকের কাছে তাদের বার্তা পৌঁছে যাচ্ছে। কারণ ভারত সরকারের এই জৈব প্রযুক্তি বিভাগের এই যে প্রকল্প, এই প্রকল্প নিশ্চিতভাবে সব মানুষের কাছে পৌঁছাতে পারবে না, ফলে যেটা হচ্ছে যদি আমরা 50 জন মানুষের কাছে পৌঁছাতে পারি এবং সেই 50 জন মানুষের মধ্যে যদি অন্তত পক্ষে 30 ভাগ বা 40 ভাগ মানুষ যদি এতে সমৃদ্ধ হয়, অর্থাৎ 15-20 জন আমি ধরে নিচ্ছি কথার কথা, তারা সমৃদ্ধ হল, সেইটাকে দেখে আরো যদি 10 জন বা 15 জন আরো 20 জন যদি সেটা থেকে উৎসাহিত হয়ে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আমরা এই প্রকল্পের কাজ খুব সঠিকভাবে করব, এবং সেইটা আমরা গত 7 বছরে দেখেছি। প্রাথমিক পর্বে আমরা সুন্দরবনে যখন কাজ শুরু করেছিলাম, সুন্দরবনের মায়েদের মধ্যে প্রায় 1000 জন মহিলাকে আমরা প্রশিক্ষিত করেছিলাম। তাদেরকে সুন্দরবনে, আপনারা জানেন যে সুন্দরবনের একটি প্রজাতি হচ্ছে গারল ভেড়া এবং বাংলার কালো ছাগল, সেই সম্পর্কে তাদের প্রশিক্ষিত করে সেই ছাগল কিভাবে তারা পালন করবে, কিভাবে তার রোগ বালাই সম্পর্কে তারা অবহিত হবে, তার জন্য কি প্রতিষেধক ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোপরি তার কি খাবারের ব্যবস্থা করা হবে, সেই সব নিয়ে তাদেরকে একটু হাতে কলমে শিখিয়ে দেয়া। একটা কথা ক্ষেত্রে উল্লেখযোগ্য, যে এই বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাসে লুকিয়ে আছে

0: পশ্চিমবাংলার প্রায় 9 কোটি মানুষ আছে, সবাইকার কাছে বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞানীরা পৌঁছাতে পারবে না। কিন্তু এর মধ্যে দিয়ে আমরা যদি একটি, যারা কৃষককে আমরা প্রশিক্ষিত করছি, তারা যদি আরো কিছু কৃষককে প্রশিক্ষিত করতে পারে, তাহলে সার্বিকভাবে পশ্চিমবাংলার জীবন এবং জীবিকা আরো সমৃদ্ধ হবে। এইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই গত 8 বছর ধরে আমরা কাজ চলে যাচ্ছি। এবং এটা অত্যন্ত আনন্দদায়ক যে প্রায় 5 বছরের মধ্যে এখানকার কৃষকদের আয় দ্বিগুণ হয়ে গেছে, বিশেষ করে যাদেরকে আমরা উপভোক্তা হিসেবে চিহ্নিত করেছিলাম। এবং সেইটা যেটা হচ্ছে যে অন্য যারা কৃষক আছে তারা আরো আকৃষ্ট হচ্ছেন, তারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, আমাদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মধ্যে ওয়েবসাইট আছে, আমাদের মোবাইল অ্যাপ আছে, আমাদের কিষাণ বার্তা আছে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে।
1: আমাদের মোট 74টি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ যাদের দেওয়া হয়েছে পরবর্তীকালে তাদের আর্থসামাজিক উন্নতির জন্য বাংলার কালো ছাগল, বনরাজা মুরগি বা ভারতীয় প্রধান কার্পেট চারা প্রদান করা হয়, যাদের সেটা থেকে তারা নিজেদের আর্থসামাজিক উন্নতি করতে পারে।
0: যে কথাটা হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়নের জন্য একদিকে আমি বললাম প্রশিক্ষণের কথা, আর এক ধরনের আমরা উন্নত মানের প্রজাতি দিলাম, সেই প্রজাতি দিয়ে তাদের যে জীবন এবং জীবিকাকে সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। এবং এক্ষেত্রে যেটা ঘটনা যে আমরা যখন এই গ্রামাঞ্চলে কাজ করেছি, বিশেষ করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে বায়োটেক কিষাণ হাব একটা বিশাল সাড়া পড়েছে স্থানীয় জনপ্রতিনিধি। আমরা সম্প্রতি কৃষি এবং বিজ্ঞানীদের একটা সংযোগ অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা এসেছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের লোক ছিল, ভারত সরকারের লোকজন এসেছেন, এবং সেখানে একটা মানুষের মধ্যে যে মানে বিশাল উৎসাহ এবং উদ্দীপনা, বিশেষ করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি এবং সব মিলিয়ে একটা আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা সরকার গ্রহণ করছে, আমরা যে কথা কাজ করছি সেই কাজের সাফল্য সরকার সবদিকে ছড়িয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয়।
1: এই প্রকল্পের কর্মসূচি হিসাবে আমাদের একাধিক বই প্রকাশিত হয়েছে যা কৃষকদের, মহিলাদের সাহায্য করবে কিভাবে পশুপালন করা যায় বা কোনো রোগ হলে ছাগলের, মুরগির কিভাবে তা প্রতিরোধ করা যায় বা বিভিন্ন রকম সরকারি স্কিম যেগুলো আছে সেগুলো সম্পর্কে যারা বিস্তারিত আমাদের এই বইয়ের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.btkishanwbufs.org, এর মাধ্যমে কবে প্রশিক্ষণ হচ্ছে বা কিভাবে হচ্ছে, কতদিন ধরে হচ্ছে বা কিভাবে তারা সুবিধা পাবে এই আমাদের প্রকল্প থেকে, সেখান থেকেও তারা জানতে পারবে বিস্তারিত। এছাড়াও আছে মুখ নামে একটি মোবাইল অ্যাপ যেটার মাধ্যমে কৃষক বা মহিলারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।
0: এই মোবাইল অ্যাপের কথা যখন আসলো, আজকের দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন এসে গেছে এবং গ্রামগঞ্জে এই যে বৈদ্যুতিক মাধ্যম, এই টেলিফোনের মাধ্যম অনেক বেশি গ্রহণীয় হয়েছে মানুষের কাছে, ফলে আমাদের এই মোবাইল অ্যাপ MWK, এই মোবাইল অ্যাপ যদি যারা চাষিরা আছেন বা কৃষক বন্ধু যারা আছেন এবং গ্রামের মহিলারা আছেন তারা এই

0: মূলত যে বিশ্ববিদ্যালয়গুলি হয় শুধু ছাত্র পড়ানো, তাদের ডিগ্রি দেওয়া, এই ধরনের বিশ্ববিদ্যালয় এটা নয়। কৃষি বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষের প্রায় 100টির বেশি এই ধরনের কৃষি বিশ্ববিদ্যালয় আছে। তার মধ্যে প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষের প্রতিদিনের চাহিদার সঙ্গে এই কৃষি এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলির যোগ আছে। যেটা উল্লেখযোগ্য, আমরা এটা বলছিলাম ইতিমধ্যে যে আমরা এই প্রোডাক্ট তৈরি করছি, এই প্রোডাক্ট বা যেটা আমাদের প্রাণী যে জিনিস তৈরি করছি, ছাগল মুরগি, কিন্তু এই মুরগির মাংসের বাজারীকরণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাজারীকরণ করার জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে, যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যেটা সারা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে ব্যাপকভাবে মানুষের কাছে ছড়িয়ে দিতে চাইছে। কারণ একটা সময় আপনারা সবাই জানেন যে কৃষক তার ফসলের মূল্য, অর্থাৎ প্রাণীপালক তার যে উৎপাদিত দ্রব্যের মূল্য পেতেন না, মাঝখান থেকে ফোরে বা এই জাতীয় লোকরা তারা সেখান থেকে মুনাফা লুটে যেত, কৃষকও পেতেন না, আর যারা এই জিনিসগুলো কিনছেন তাদের ক্ষেত্রে। এর ফলে যেটা হয়েছে যে মূল যে বিষয়টা, যেটা কেনার ক্ষেত্রে আমরা যদি সরাসরি ফার্মার্স প্রডিউসার কোম্পানি থেকে কেনা হয় এবং ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি করার ক্ষেত্রে আমরা এই 5টি জেলায় এবং সুন্দরবন মিলিয়ে প্রায় 35টির উপর এই ধরনের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন আমরা তৈরি করেছি। বেশ 5-6টি ফার্মার্স প্রডিউসার কোম্পানি হয়েছে, যারা অত্যন্ত সঠিকভাবে লাভবান হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বা ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলিতে মালিক হচ্ছে চাষিরা, যিনি এই উৎপাদিত মূল্য যাতে সঠিকভাবে পান, বিশেষ করে মাংসের দাম, মাছের দাম, ডিমের দাম এবং যা তার যে শাক সবজি ইত্যাদি যা হচ্ছে তার দাম যাতে তিনি সঠিকভাবে পান, তার জন্য এই ধরনের ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন করা হয়েছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে দিয়ে ফার্মার্সরা, বিশেষ করে কৃষকরা তাদের জিনিস বাজার পাচ্ছে, সঠিক মূল্য পাচ্ছে, ফলে তাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এই উৎসাহের জন্য যেটা দরকার, যে তার যে মূল্যমান, সেই মূল্যমানটা বৃদ্ধি করা। সেই মূল্যমান বৃদ্ধি করার জন্য আমাদের অনেকগুলি বিষয় রয়েছে, যেমন আমরা বলেছি যে ভ্যালু অ্যাডিশন, অর্থাৎ মূল্যযুক্তিকরণ। যেমন ধরুন আমি বলতেই পারি, আমরা যদি একটা 1 কেজি দুধ আমরা বিক্রি করি 40-50 টাকা কেজি, এবার 1 কেজি পনির আমরা বিক্রি করি 300-350 টাকা, 1 কেজি পনির তৈরি করতে 4 কেজি দুধ লাগে, অর্থাৎ 160-170 টাকা, 180 টাকা বা 200 টাকা দুধের দাম পড়ছে। সেখান থেকে আমরা 300 টাকার জিনিস তৈরি করতে পারছি, শুধুমাত্র কি না ক্যালসিয়াম ল্যাকটেট বা একটু লেবুর রস দিয়ে ওই দুধটাকে গরম করে তাকে ছানা কাটিয়ে, সেই ছানাটাকে যদি আমরা সেটাকে ড্রাই করে সেটাকে পনির আকারে বিক্রি করে থাকতে জলটা বের করে দিয়ে সেটা পনির। এবার এইটা যদি আমার ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন থাকে, যদি একজন ফার্মারের কাছে হয়তো 5 কেজি দুধ আছে, এইবার আমরা 50 জন কৃষক যদি সেখানে যুক্ত হতে পারে, তাহলে তাদের কাছে যদি 50×250 কেজি দুধ হয়, তাহলে আমার পনির তৈরি প্রায় 50 কেজি পনির তৈরি হবে। এই 50 কেজি পনির আমাদের তৈরি হলে তার বাজার করার ক্ষেত্রেও অনেক সহজ হবে। তেমনি ভাবি যেটা সুবিধাজনক হচ্ছে, যে আমাদের বিভিন্ন মাছ বা মাংসের বিভিন্ন প্রক্রিয়াকরণ
1: সঠিকভাবে এবং বিজ্ঞান ভিত্তিক প্রাণী পালনের উপাদানের পর বিভিন্ন সুনির্দিষ্ট পরিশোধন ও পরিমার্জনের মাধ্যমে তার আরো উৎকৃষ্ট মূল্যবান দ্রব্য তৈরি করার পাশাপাশি বিভিন্ন উপজাত দ্রব্য উৎপাদন করাকে আমরা প্রক্রিয়াকরণ বলতে পারি। প্রক্রিয়াকরণকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি, একটা প্রাথমিক প্রক্রিয়াকরণ, একটা প্রক্রিয়াকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণ। প্রাথমিক প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণের প্রথাগত ব্যাখ্যা বর্তমান প্রযুক্তি উন্নয়নের সঙ্গে পরিবর্তিত হয়েছে। প্রাণীজ দ্রব্যের প্রক্রিয়াকরণ, বিশেষত মাংস ও মাংসজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ শুরু হয় মাংস উৎপাদনের পর, কিন্তু বর্তমান ধারণা অনুযায়ী মাংস উৎপাদন পরিকল্পনা গ্রহণ করার সাথে সাথে শুরু হয়ে যায় প্রক্রিয়াকরণ পদ্ধতি। অর্থাৎ প্রাথমিক প্রক্রিয়াকরণ বলতে খামারে প্রাণী পালন থেকে শুরু করে প্রাণীটিকে কাটার আগে পর্যন্ত পর্যায়কে বোঝায়। সঠিক ও ভালো গুণগত মানের মাংস ও মাংসজাত দ্রব্যের উৎপাদনের জন্য কিছু প্রয়োজনীয়

0: ব্যবস্থা নেওয়া দরকার। প্রথমত, ভালো প্রজাতির এবং অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রাণীকে বেছে নিতে হবে। প্রয়োজনে আধুনিক প্রজনন পদ্ধতির দ্বারা প্রাণীর উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। প্রক্রিয়াকরণ, পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণীর হনন ও উৎপন্ন মাংসে পরিষ্কার মাংস থেকে বিবিধ খাদ্যবস্তু প্রস্তুতিকে প্রক্রিয়াকরণ বলে।
1: প্রক্রিয়াকরণের এই যে বিষয়টা, স্বাস্থ্যসম্মত হওয়াটা সার্বিকভাবে যারা মাংস নেন বা খান তাদের ক্ষেত্রে যদি আমরা ভালো মাংস এবং তাতে রোগ বালাই এই সমস্ত হবে না এবং সঠিক গুণমান থাকবে, সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যেমন একটা দিক গেল, এর পরের যে দিকটা আসছে সেটা হচ্ছে এই মাংসটা কিছু জিনিস অন্তত বাদ পড়ে যায়, সেইগুলোকে আমরা যদি প্রক্রিয়াকরণ করে বিভিন্ন ধরনের সসেজ বানানো, সালামি বানানো, তাদের দাম অনেক বেশি পাওয়া যায়। আপনি একটা মাংসর একটুখানি ঝোল আর রুটি যদি তার দাম হয় 30 টাকা, সেইটাকে যদি একটু পরোটা করে চিকেন রোল করে দেওয়া যায় তাহলে তার দাম হচ্ছে 50 থেকে 60 টাকা। যে চিকেনের ছোট ছোট টুকরো করে সেটাকে যদি চিকেন রোল করে বিক্রি করা হয় অথবা ফিশ রোলের ক্ষেত্রে মাছের ছোট অংশ দিয়ে বিক্রি করে যদি ফিশ রোল বানানো হয়, এই ধরনের অনেক যে প্রক্রিয়াকরণ আছে আমরা এগুলো মানুষকে শেখাচ্ছি। ইতিমধ্যেই আমরা প্রায় 74টা ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রায় 10,000-এর উপর মানুষ বিশেষ এবং তাদের মধ্যে অন্ততপক্ষে 70% প্রায় 7,500 মহিলা যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা তাদের গ্রামে গিয়ে আরো বেশ কিছু মানুষকে এই প্রশিক্ষিত করছেন। সার্বিকভাবে ভারত সরকারের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড গোটা পশ্চিমবাংলার এই 5টি জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের এই প্রকল্পের সাফল্য এখানেই নিহিত আছে। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমাদেরকে আর নতুন করে বলতে হচ্ছে না, কারণ বেশ কিছু সাফল্যের কাহিনী যেমন ভারত সরকার প্রকাশ করেছেন, তেমনি আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচলিত যে সংবাদ মাধ্যমগুলি আছে সেখানেও এই সম্পর্কে বিভিন্ন ঘটনা উল্লেখিত হচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বায়োটেক কিষাণ হাব যেভাবে মানুষের কাছে একটা সাড়া দিচ্ছে, আশা করি আগামী 5-7 বছরের মধ্যে এটা আরো বেশি বেশি করে মানুষের কাছে ছড়িয়ে যাবে। আমরা এই ছড়ানোটাকে আরো গুরুত্ব দিতে চাইছি। আমরা গুরুত্ব দিতে চাইছি যে মানুষকে কিভাবে আরো সংঘবদ্ধ করা যায় এবং কৃষককে আরো কিছু বেশি বেশি করে লাভ দেওয়া যায়। যেটা আমি প্রাথমিকভাবে বলেছিলাম যে সুন্দরবনের ক্ষেত্রে আমরা দেখেছি যে গড়ে এক একটা মানুষের আয় বৃদ্ধি প্রায় 42-43 হাজার টাকা করে 2 বছরে হয়েছে, বছরের আয় বৃদ্ধি হিসেবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এবং এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে এসে আমরা দেখলাম যে বছরে প্রায় 25-26 হাজার টাকা করে আয় বৃদ্ধি হচ্ছে। বেশ কিছু মানে যারা কৃষক বন্ধুরা আছেন বিশেষ করে মায়েরা, তাদের যে সমৃদ্ধি সেই সমৃদ্ধি আজকে সারা ভারত জুড়ে পশ্চিমবাংলার মারা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা এই জন্যই পালন করছে, তাদের জীবিকা স্টাইল অর্থাৎ তাদের জীবিকার যে ধারণা সেই ধারণার পরিবর্তন হয়েছে। আজকে যারা জমি বন্ধক দিয়ে মেয়েকে পড়াতে দিত বা কারো বিয়ের জন্য তাকে বাড়ি বন্ধক দিতে হতো সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতেন। আমার এখানে আপনাদের কাছে একটা গল্প করার কথা যে বীরভূমের একজন মহিলা, তার মেয়ের নাম আমি এখানে যেহেতু প্রকাশ করছি না, তার মেয়ের বিয়ের জন্য প্রায় 25-30 হাজার টাকা খরচা করার কথা ছিল, কিন্তু তার কাছে সেই টাকা তো তার কাছে নেই। সে আমরা যে ছাগল দিয়েছিলাম সেই 2টি ছাগল সেখান থেকে তার 30টি ছাগল হয়েছে। সেই 30টি ছাগল থেকে সে 5টি ছাগল বিক্রি করে প্রায় 25 হাজার টাকা সে তার স্বামীর হাতে তুলে দিয়েছে মেয়ের বিয়ের জন্য। এটা আমাদেরকে খুব আনন্দ দেয়, কারণ আমরা বিশ্ববিদ্যালয় আমরা মনে করি যে মানুষ যদি আরো শান্তিতে থাকে, মানুষ যদি আরো সুখে থাকে তাহলে আমরাও সুখে থাকব। কারণ দিনের শেষে যে কৃষক বন্ধু যাদের জন্য এই বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় নিশ্চিতভাবে তাদের মুখে হাসি ফোটাতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে।

0: এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বায়োটেক কিষাণ হাব পশ্চিমবাংলার যে পাঁচটি সম্ভাবনাময় জেলা আছে সেই সম্ভাবনাময় জেলার কৃষক বিশেষ করে মায়েদের কাছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের প্রকল্পের যারা কর্মীরা আছেন তারা প্রতিনিয়ত গ্রামে যাচ্ছেন, তাদের কাছে কাজ করছেন, তাদের সমস্যার কথা তুলে নিয়ে আসছেন। সেই সমস্যা বিশ্ববিদ্যালয়ে যারা পথিত বিজ্ঞানীরা আছেন তারা সেই সমস্যার সমাধান করছেন। অতি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, নদিয়া জেলায় কিছু ছাগলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বাংলার যে কালো ছাগলের কথা বলি, সারা জগৎ বিখ্যাত এই ছাগল, তার কিছু মৃত্যুর খবর আমাদের কাছে এসেছিল। বায়োটেক কিষাণ হাবের যারা কর্মীরা আছেন তারা গ্রামে গিয়ে সেই খবর নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠান। বিশ্ববিদ্যালয় থেকে একদল বিজ্ঞানীরা তারা গ্রামে গিয়ে দেখেন যে সেখানে এক ধরনের উইড অর্থাৎ আগাছা আছে, সেই আগাছা থেকে সেগুলি খেয়ে ছাগলের মৃত্যুর ঘটনা ঘটছে। সেই আগাছা থেকে আমরা পরীক্ষা করে পরবর্তী পর্যায়ে সেটাকে নির্মূল করার ব্যবস্থা করেছি। এর ফলে ছাগলের মৃত্যু হার অনেক কমেছে এবং মানুষের মনে হাসি ফুটে এসেছে। এইটা আমাদের যারা কর্মীরা আছে তারা প্রতিনিয়ত গ্রামগঞ্জে কাজ করছে, তারা যাচ্ছে সেখানে এবং তাদের কাজের মধ্যে দিয়ে এই সম্ভাবনাগুলি তৈরি হয়েছে। আমরা চাইছি যে বায়োটেক কিষাণ হাব চিরদিন চলবে না, কিন্তু এই বায়োটেক কিষাণ হাবের সাফল্য সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাক, মানুষ নিজে থেকে এগিয়ে আসুক। আমরা একটা কথা বলেছি এর আগেই, আমরা যখন এই যে প্রশিক্ষণ দিয়েছি, কিছু আমরা উন্নত মানের ছাগল মুরগি মাছ দিয়েছি, আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা তিনটে উন্নত মানের আপনাকে ছাগল দেব, কিন্তু তিনটে উন্নত মানের ছাগল আপনাকেও কিনতে হবে। তাহলে যে ছটা ছাগল হবে সেই ছটা ছাগল আপনার নিজের হবে। যদি আমরা মনে করি সরকার থেকে পাওয়া ছাগল হয় ফলে তার প্রতি যে মমত্ব তার প্রতি যে যত্নবোধ সেই যত্নবোধের ক্ষেত্রে ঘাটতি থাকবে। কারণ একটা কথা এমনি আমরা গ্রামের ছেলে আমরা জানি যে সরকারের দেয়া জিনিসের প্রতি সরকারের যে জিনিস যেটা আমরা পাই সেটার প্রতি সেরকম গুরুত্ব আমরা পালন করি না, অবহেলায় গোবা প্রাণী মারা যায়। কিন্তু যদি আপনি নিজের বর্ধিত ধন থেকে আরো তিনটে ছাগল কেনেন তাহলে তিনটে তিনটে ছটা ছাগল আপনার কাছে ছটাই আপনার সন্তানের মতো লালিত পালিত হবে। ফলে যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার যে তার প্রতি যত্ন নেওয়া তার প্রতি দায়বদ্ধতা আপনার অনেক বাড়বে। এই বিষয়ে আমরা নিরন্তর কাজ করছি এবং এই যে মডেলটা যে মানে এই যে ধারণাটা এই যে চিন্তাভাবনাটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই যে সরকার সবকিছু আপনাকে পৌঁছে দেবে এটা নয়, আপনাকেও কিছু অংশীদারিত্ব নিতে হবে। এই অংশীদারিত্বের মধ্যে জীবন এবং জীবিকা আরো সমৃদ্ধ হবে, তার মধ্যে দিয়ে আরো বেশি বেশি করে মানুষ আরো সুখের সন্ধান করবে এবং সর্বোপরি যে জীবন সেই জীবন আরো সমৃদ্ধ হবে। কারণ দিনের শেষে একটা কথাই বলা যায় যে মানুষ যদি ভালো থাকে আমরাও ভালো থাকব। কবি অন্নদা শঙ্কর রায়ের কথায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই দুধে ভাতের ব্যবস্থা করার জন্য বায়োটেক কিষাণ হাব নিরন্তর আপনাদের কাছে এই চেষ্টা চালাচ্ছে, সেই চেষ্টা আগামী দিনেও করবে। এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করি, নমস্কার।
1: শুনলেন কৃষি কথার আসর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম মৃত্যু ও মর্যাদা, বলছেন অরুণাংশু ভট্টাচার্য।
2: স্বেচ্ছামৃত্যুর অধিকার বা রাইট টু ডাই প্রসঙ্গে অবধারিতভাবে মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার গল্পটির কথা। প্রতিকায়িতভাবে চিত্রিত হলেও অধিকারের প্রসঙ্গ সেখানে এতটাই যুক্তিযুক্ত যে সম্মান বিকিয়ে দেওয়ার মতো আত্মহত্যা ছাড়া অন্য বিকল্প যেন ছিল না। এই প্রসঙ্গে দ্য সি ইনসাইট বা মার আদেন্ত্র নামে একটি স্প্যানিশ ছায়াছবির উল্লেখ করা যায়, যেখানে একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষের নিষ্কৃতি মৃত্যুর ইচ্ছা ও তৎসংক্রান্ত আন্দোলনই মুখ্য বিষয়।

0: এর পাশাপাশি আমরা যদি ইউথানাসিয়া অর্থে নিষ্কৃতি মৃত্যুর বাস্তব প্রেক্ষিতের দিকে তাকাই, তাহলে দেখব বিষয়টি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সঙ্গে ভারতীয় জনমানসেও গভীর প্রভাব ফেলেছে এবং আইনকেও বেশ নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। বিষয়টি নিয়ে আমাদের দেশে আইনি লড়াই অনেক দিন ধরেই। সম্প্রতি ১৩ বছরেরও বেশি সময় ধরে কোমায় থাকা হরিশ রানার নিষ্কৃতির মৃত্যুর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। চলতি বছরের ১১ মার্চের সেই নির্দেশের ফলে ভারতে প্রথম এই রায় আইনিভাবে কার্যকর হল। তখন থেকেই একটু একটু করে হরিশের যাবতীয় লাইফ সাপোর্ট সিস্টেম কমিয়ে আনা হতে থাকে। গত ২৪ মার্চ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও ২০১৮ সালে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে মর্যাদার সঙ্গে মৃত্যুবরণের অধিকার প্রসঙ্গটি মেনে নিয়েছিল শীর্ষ আদালত, তারও আগে ১৯৮৭ সালে মৃত্যুর অধিকার ২১ নম্বর অনুচ্ছেদের অন্তর্ভুক্ত হতে পারে এমন জানিয়েছিল বম্বে হাইকোর্ট। একটি মানুষ তার সারা জীবনের যাবতীয় সিদ্ধান্ত যদি নিজে নিতে পারেন, তাহলে মৃত্যুর সিদ্ধান্তের অধিকার পরোক্ষে কেন নিজের থাকবে না? বিশেষত রোগীর পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের যদি পূর্ণ সম্মতি থাকে, এই যুক্তি আদালত অগ্রাহ্য করতে পারেনি। ফলে হরিশের বাবা অশোক রানা জানিয়েছিলেন, গত ১৩ বছরেরও বেশি সময় ধরে তার ছেলের অবর্ণনীয় কষ্টের সম্মানজনক পরিণতি হতে পারে নিষ্কৃতি মৃত্যুই। কিন্তু তার আবেদন একাধিকবার খারিজ হয়ে যায়। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড জানায় যে হরিশের স্বাভাবিক হয়ে ওঠার আর কোনো সম্ভাবনা নেই, ফলে ৩১ বছরের হরিশের নিষ্কৃতি মৃত্যু আইনে ছাড়পত্র পেয়ে যায়। এর আগে ২০১১ সালে অরুণা শানবাগ মামলায় শীর্ষ আদালত সরাসরি ইউথানাসিয়া সম্পর্কিত আবেদন খারিজ করেছিল, কিন্তু তার বৈধতার প্রশ্নটিকে অস্বীকার করতে পারেনি। হরিশ রানার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায় স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অধিকারের পাশাপাশি মৃত্যুর অধিকারও যেমন সমান গুরুত্ব পেল, তেমনি প্রশ্নও যে রেখে গেল না তা নয়। যেমন প্রত্যক্ষ ইচ্ছা মৃত্যু ভারতে নিষিদ্ধ, কিন্তু এই আইনের বলে একজন শারীরিক বা মানসিক অত্যাচারে চূড়ান্তভাবে বিধ্বস্ত ও বিপর্যস্ত মানুষ যদি আদালতে তার ইচ্ছা মৃত্যুর জন্য আবেদন করে, তাহলে কি তা গ্রাহ্য হবে? অরুণা শানবাগের ৪২ এবং হরিশ রানার ১৩ বছর ধরে কোমায় থাকা ও তার পরিবারের অজস্র অর্থব্যয় কতখানি সম্ভব ও সঙ্গত ছিল, ভবিষ্যতে এই জাতীয় সমস্যাকে কিভাবে দেখা হবে? এই রকম একজন রোগীকে দীর্ঘকাল ধরে অসহ্য যন্ত্রণার মধ্যে রেখে দেওয়া কতখানি মানবিক? কেউ যদি সুস্থ ও স্বাভাবিক থাকাকালীন এই মর্মে ইচ্ছা প্রকাশ করেন যে কোনো ঘটনার ফলে তিনি যদি কোমায় চলে যান এবং তার আর বাঁচার সম্ভাবনা না থাকে, তাহলে তাকে যেন নিষ্কৃতি মৃত্যু দেওয়া হয়, সেটাই বা আইনের চোখে কতটা ঠিক হবে? নিষ্কৃতি মৃত্যু নিয়ে এ জাতীয় কিছু প্রশ্ন হয়তো রয়েই যাবে, কিন্তু এত বছরের নানা বিতর্কের পর যেভাবে সুপ্রিম কোর্ট বিষয়টিকে আইনি মান্যতা দিল, তা নিঃসন্দেহে ঐতিহাসিক, সন্দেহ নেই। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ তথা বৃহদর্থের সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, যা এককালে ভুল মনে হতো আজ তা যুক্তিযুক্ত, আইনসম্মতও বটে। জীবনমৃত হয়ে বেঁচে থাকার চেয়ে ইউথানাসিয়া বা নিষ্কৃতি মৃত্যুর সম্মানই শ্রেয়।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য ১,৭৪,০০০ কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আগামীকাল থেকে ৩রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে ৩ মাসের বেশি বিলম্বিত করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার ২ ম্যাচে আজ রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র

0: প্রধানমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করার পর তিনি সেনা ও জনসমাবেশে আজ বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, র্যাডার এবং আধুনিক বেড়াসহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থারও ঘোষণা করেন। এই নতুন মডেলে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF-এর পাশাপাশি স্থানীয় নাগরিক, প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে শ্রী শাহ জানান।
1: BSF के सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्ण तया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BSF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
0: আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে এবং রাজ্য সরকার এক সপ্তাহের মধ্যেই সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF-কে জমি প্রদান করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন। শ্রী চৌহান সার বিতরণে স্বচ্ছতা, কালোবাজারি প্রতিরোধ এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিক সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। শ্রী চৌহান রাজ্যগুলিকে বিচারাধীন কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়গুলি পর্যালোচনা করার এবং কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, ভারত খাদ্যশস্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 37,60,000 টনেরও বেশি। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG-র পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বর্তমানে দেশে LPG উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন, এবং কোনো LPG বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
2: हमारे यहाँ पर पेट्रोल और डीजल और LPG के सफिशियंट स्टॉक है, नेचुरल गैस और क्रूड की सफिशियंट इन्वेंट्रीज टाइड अप है। हमारी सारी रिफाइनरीज ऑप्टिमम लेवल पर ऑपरेट कर रही हैं और LPG प्रोडक्शन ऑल टाइम हाई है, लगभग 92 TMT पर डे। LPG डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है।
0: বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনামে পৌঁছানোর কথা। জাহাজটি প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই শেষ হয়। তিনি বলেন, উভয়পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান।
3: Meeting that happened between India and China on border affairs. This meeting, as you know, it happened on 27th. We have conveyed to you that these talks, discussions were constructive and forward-looking. The two sides discussed issues relating to delimitation, border management, mechanism building and border cooperation. Indian side stressed on the early meeting of the

0: এক্সপার্ট-লেভেল মেকানিজম ট্রান্সপোর্টার রিভার্স অ্যাজ ওয়েল।
1: তিনি আরও বলেন, ভারত আফ্রিকার সিডিসিতে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সেখানকার সিডিসিএ অফিসে হস্তান্তর করেছে। তিনি বলেন, আফ্রিকায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে ভারত 2680টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে। তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
0: All illegal nationals who are staying in India, they will be dealt as per law. Now, in the case of Bangladesh, as I had informed you earlier, we have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side for them to verify the nationality of those people that we have handed over the names of. Once this nationality verification is done, then we'll be in a position to deport these people. these nationals of Bangladesh. In many cases, I had told you earlier that these verification is pending for more than 5 years or so. And it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue. So that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্ব করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। রায়দানে বিলম্ব মামলাকারীদের অপূরণীয় ক্ষতি করতে পারে বলে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে। ব্যক্তিগত স্বাধীনতার মামলায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন, এই কথার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, জামিনের আবেদনের আদেশ একই দিনে ঘোষণা করতে হবে এবং যদি তা সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিন ঘোষণা করে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, জামিন বা সাজা স্থগিতের আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং বিচারাধীন আসামিকে অগ্রাধিকারের ভিত্তিতে একই দিনে বা বড়জোর পরের দিন ছেড়ে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এ পর্যন্ত 906টি ইবোলা সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্দেহভাজন মৃতের সংখ্যা 223। ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের সংক্রমণের ফলেই এই ঘটনা। উগান্ডাতেও কিছু ইবোলা সংক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনো খবর নেই। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস গুজরাট রাইজার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, রাজস্থান 2 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 19 রান করেছে। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আপনাদের আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠানের খবর জানিয়ে দিই।

রাত আটটায় শুনবেন বাংলা নাটক সারা আকাশ, রচনা নন্দিনী মালিয়া, প্রযোজনা বিশ্বনাথ দাস। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃধা। 9:30 ভজন, শিল্পী অদিতি চট্টোপাধ্যায়। 9:45 পুরাতনী গান, শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য। 10:50 আধুনিক গান, শিল্পী ভাস্কর ভট্টাচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। আর সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কি অনুষ্ঠান আছে জানিয়ে দিই। রাত 8টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনুন, আপনি কি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
0: একটু পরে স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে আগামী পয়লা আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে 300 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষকদের টেট পাশ করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

0: আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে আগামী পয়লা আগস্ট দু দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ সাংবাদিকদের জানান, প্রথম দফায় পয়লা থেকে 15ই আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গত বছরের 16ই জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে পশ্চিমবঙ্গকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি, দেওয়া হয়নি চিঠির উত্তরও। বর্তমান রাজ্য সরকার গত 11ই মে এই জনগণনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এদিকে জনগণনা শুরুর আগেই সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, কিন্তু এই সীমান্ত এলাকায় এতদিন পর্যাপ্ত কাঁটাতার না থাকা এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি না দেওয়ার ফলে জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের বসবাস শুরু হয়েছে যারা ভারতীয় নাগরিকই নন। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। দে আর নট ইন্ডিয়ান এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না, তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য।
0: জনগণনা সফল করতে সাধারণ মানুষকে সফলভাবে অংশগ্রহণের আবেদন জানান তিনি। উল্লেখ, এই সংক্রান্ত তথ্য অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু হয়েছে 24 ঘন্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। এর ল্যান্ডলাইন নম্বর হল 0332335903। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনিউমারেশনের সুযোগ। নবান্নে আজ ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28শে ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 1লা মার্চ 2027। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দুটি গুরুত্বপূর্ণ চৌকির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্যে অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফ কে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচল অবস্থার অবসান হতে চলেছে।
2: सुरक्षा घिरी सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंस। भौगोलिक परिस्थिति को हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर बन फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है।
0: বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া চলাকালীন আটক ব্যক্তিদের রাখার জন্য বাংলাদেশ সীমান্ত লাগোয়া পিরোজপুর এলাকায় একটি সরকারি আবাসন প্রকল্পকে সম্ভাব্য হোল্ডিং সেন্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি জয়ন্তপুর এলাকাতেও উপযুক্ত জমি ও পরিকাঠামো খুঁজে দেখা হচ্ছে। উল্লেখ, রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছেন। সরকারি নথি অনুযায়ী সবথেকে বেশি সংখ্যক আটক রয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীন।

0: তিনটি শিবিরে অনুপ্রবেশকারীদের নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে যৌথভাবে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকবে তা কেউই চায় না, তবে অন্য সমস্যা থেকে মুখ ঘুরিয়ে শুধুমাত্র অনুপ্রবেশকারীরাই দেশের ও রাজ্যের সবথেকে বড় সমস্যার কারণ হিসেবে তুলে ধরলে তিনি তা মানতে নারাজ বলেও মন্তব্য করেন অধীরবাবু। রাজ্য সরকার উত্তরবঙ্গে বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে 300 কোটি টাকা খরচ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের জেলা শাসক, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক ও জিটিএর আধিকারিকদের সঙ্গে নবান্নে চা বাগানের সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে তার কথা হয়েছে। চা শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটে যে 1000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন তা থেকেই এই অর্থ খরচ করা হবে। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান আইএস মুরুগান আগামী 2 জুন পাহাড়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এই সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার আবেদনে আজ 2 বিচারপতি দীপঙ্কর দত্ত ও মনমোহনের বেঞ্চ আগের নির্দেশের সামান্য সংশোধন করায় এরাজ্য সহ দেশের অন্যান্য প্রান্তে কর্মরত প্রাথমিক শিক্ষকদের সামান্য স্বস্তি হলেও পুরোপুরি সুরাহা মিলল না। মূল রায়ের যে সময়কাল ছিল তার থেকে 1 বছরের মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে টেট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা বাস্তবায়িত করতে হলে কেন্দ্রকে অবিলম্বে অধ্যাদেশ জারি করতে হবে বলে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ মন্তব্য করেছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানিয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই রায়কে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে রাজ্য সরকার 4 লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আহতদের চিকিৎসারও দায়িত্ব নেওয়া হবে বলে নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান। এদিকে ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিললেও সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। একটি প্রতিবেদন
1: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর ফলে তীব্র অস্বস্তিকর গরম থেকে রেহাই মিললেও কলকাতা সহ বেশ কিছু জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কলকাতায় সর্বাধিক 88 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আলিপুরে আজ বিকেল 5:30 পর্যন্ত প্রায় 41 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রিন্সেপ ঘাটে চক্ররেলের লাইনের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্তত 25টি জায়গায় গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘণ্টাখানেক বন্ধ থাকে বিমান চলাচল। ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছাউনি। আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
2: আজকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী কিছু কিছু জায়গায় হয়েছে, যেমন আমাদের কলকাতাতেও আজকে কালবৈশাখী হয়েছে। আগামীকাল রাজ্যের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হওয়া, আর কলকাতাতে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, তবে কালকে আজকের তুলনায় সম্ভাবনা একটু কম রয়েছে।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত আজ কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়। বহু মানুষ ফুল মালায় তাকে শেষ শ্রদ্ধা জানান। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: এখন শুরু হচ্ছে নাটক সারা আকাশ।
5: জানো, আমার বিয়ে হয়েছে আজ 10 বছর। আমার স্বামী খুব ভালো, ওয়ান্ডারফুল পার্সন, আমাকে ভালোবাসত, খুব ভালোবাসত। ইনফ্যাক্ট আমাদের লাভ ম্যারেজ।
4: রচনা নন্দিনী মালিয়া, প্রযোজনা বিশ্বনাথ দাস।

0: আচ্ছা, কাউকে ভালোবেসেছ?
1: হ্যাঁ, ভালোবাসি।
0: ভালোবাসলে পাল্টাবে না, ছেড়ো না। যদি তোমাকে সত্যি ভালোবাসে, জানো, জোর করে কাউকে ভালোবাসা যায় না।
2: সারা আকাশ।
3: দেবী, ও দেবী, তোর পড়ার ঘরের জানালাটা বন্ধ করে দে মা, ঝড় উঠেছে।
4: দিচ্ছি দিমা।
5: দুপুরটা মাটি হয়ে গেল। দেবী, আজ ফোন এলে রিসিভ করো না, শুধু রিং হতে দিও।
4: কেন?
5: আহ, কেন বোঝো না, সন্দীপ আপসেট হয়ে যাবে। ও সমানে ফোন করছে, অথচ কেউ তুলছে না দেখে ভাববে অবশ্যই কিছু হয়েছে, তাহলে ও আজ আসবেই আসবে।
4: উনি তো এটাও ভাবতে পারেন ফোনটা খারাপ। মা প্লিজ, তুমি আমার জীবনটাকে এভাবে কমপ্লিকেটেড করে দিও না তো, একটু রিজনেবল হও। আমার নিজের একটা ফোন আসার আছে।
5: তোমাকে আবার কে ফোন করবে?
4: দীপক কিছু নোটস নিয়ে আসবে, কিন্তু আসার আগে ফোন করে আসবে বলেছে।
5: তুমি ভীষণ সেলফিশ। যদি কখনো আমার জায়গায় থাকতে। না সত্যি, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না। বুঝতে চাও না যে সন্দীপের আমার জীবনে কতখানি প্রয়োজন। তোমার বাবার মৃত্যুর পর আমি যে কত একা ফিল করতাম, মনে হতো বেঁচে থেকে কি লাভ। ঠিক সেই সময় সন্দীপের সঙ্গে আলাপ, উফ, সব পাল্টে গেল। আবার বাঁচার ইচ্ছেটা জেগে উঠল।
4: ভুল করছো মা, নিজের জীবনটা তুমি নিজের হাতেই নষ্ট করছো। মাঝে মাঝে মনে হয় সত্যি কি তুমি আমার মা? কই, আমি তো তোমাকে বুঝতে পারি না, চিনতে পারি না। আচ্ছা মা, সত্যি করে বলো তো, সব সময় তুমি কিসের টেনশনে ভোগো?
5: জানি জানি, সব জানি। তুমি কখনো চাও না যে আমার একটা আলাদা জীবন হোক। তুমি চাও আমি শুধু তোমার হয়ে থাকি আর নিজেকে শেষ করে দিই, ভুলে যাই আমি একজন নারী, আমাকে এখনো কেউ চাইতে পারে।
4: মা মা, দাঁড়াও, যেও না, আমার লক্ষ্মী মা। বাপ্পা, একটুতেই রেগে যাও, চিন্তা করো না, আমি ফোন তুলব না। তোমার কথা আমি কখনো অমান্য করি? তোমাকেও কিন্তু আমার কথা শুনতে হবে, এভাবে চললে তুমি শেষ হয়ে যাবে, তখন আমার কি হবে বলো তো? ওই লোকটার হাত থেকে তোমাকে মুক্তি পেতেই হবে, অন্তত তোমার মনের দিক থেকে। সন্দীপ তোমাকে বারবার আঘাত করে, তোমার অ্যাডভান্টেজ নাই, ও তোমাকে ভালোবাসে না মা, ভালোবাসার অভিনয় করে মাত্র।
5: চুপ করো, ওভাবে কথা বলো না। ও আমাকে ভালোবাসে, তুমি জেলাস তাই কথা বলছো।
4: মা, ও তোমাকে নিয়ে খেলছে, তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে, যখন খুশি আসে, কাজ হলে আবার উধাও হয়ে যায়, তোমার সাহায্য নিয়ে সে নিজের বিজনেসটা দাঁড় করাচ্ছে, মিষ্টি কথায় তোমাকে ভুলিয়ে নিজের কাজ হাসিল করছে। এসব বুঝেও তুমি চুপ করে থাকবে? মেনে নেবে এমন একজন প্রতারককে?
5: চুপ করো
4: মা,
5: আর একটাও কথা বলবে না। আজ আমি সন্দীপের সঙ্গে দেখা করব, ওকে কনফিউজ করাবো।
4: মা,
5: যে ও আমাকেই ভালোবাসে, ও আমাকে।
4: মা, কোথায় যাচ্ছ? শোনো, চলে গেল।
3: দেবী, চা খাবি মা?
4: দেখেছো দিমা, মা আমাকে মারলো, আমাকে ফেলে চলে গেল। মা চলে গেল দিমা।
3: চুপ কর মা, চুপ কর, কি করবি? ও এখন অন্য জগতে, সেখান থেকে ওকে ফিরিয়ে আনা অসম্ভব। ও নিজে যেদিন বুঝতে পারবে ফিরে আসবে।
4: সেদিনটা কবে আসবে দিমা? আমার মা আবার আগের মতো কবে হবে দিমা বলো?
3: এত যত্ন, এত আদরে মানুষ করেছি, কোনো দিন ওকে এমনটি দেখিনি। ওর জন্যে আমার কষ্ট হয় রে, কিন্তু তার চেয়েও কষ্ট হয় তোর জন্যে
4: দিমা।
3: যদিও আজ তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু তোকে নিজের হাতে মানুষ করেছি তো, তাই কষ্ট হয়।
4: দিমা, তুই আমার লক্ষ্মী দিমা, সব ঠিক হয়ে যাবে। দেখো, কথা তো কানবে না, বললাম না সব ঠিক হয়ে যাবে দিমা।

0: দেবীর বাড়ি যাচ্ছ দীপক?
1: হ্যাঁ, আমার কাছে কিছু নোটস চেয়েছিল, ফোন করে জেনে নিলাম ওর মা আছে কিনা। দেবীর হয়তো খারাপ লাগবে, কিন্তু কি করব, ওর বাড়ির অ্যাটমসফিয়ার আমার একদম ভালো লাগে না।
0: হবে না, দেবীর মা একটার পর একটা প্রবলেম ক্রিয়েট করছে, এখন আবার আরেকজন ভদ্রলোকের সঙ্গে ইনভলভড।
1: আবার বাজে কথা বলছো।
0: বাজে কথা নয়, মা বলছিলেন সেদিন মার অফিসের একজন কলিগ নাকি ওনার খুব পরিচিত, আজকাল ওদের অনেক জায়গায় দেখা যায় সিম ক্রিয়েট করতে। দেবীর মার টেক্সটাইল বিজনেসটা তো নাকি প্রায় বন্ধ হতে চলেছে, উনি ভদ্রলোকের বিজনেস দাঁড় করাতে ব্যস্ত। শুনেছি বাড়িতে বসে নানান জায়গায় ফোন করে দেখেন ভদ্রলোক কখন কোথায় থাকেন।
1: হাউ স্যাড, সামনে পরীক্ষা, দেবী পড়া করবে না মায়ের প্রবলেম সামলাবে। দেবী, আমার মনে হয় ফিলসফি ড্রপ করে তোমার অন্য সাবজেক্ট নেওয়া উচিত।
2: কেন, ফিলসফি স্যুটস মি, তাই নিয়েছি।
1: অ্যাট প্রেজেন্ট রেস্ট স্যুটস ইউ মোর, তাই তোমার রেস্ট নেওয়া উচিত।
2: সত্যি তুমি না আমাকে হাসাবে না পড়ার দিকে একটু মনটা দেবে? ও ফোন,
1: কি হলো দেবী, কোথায় যাচ্ছ?
2: না ফোন, মানে দিমা রিসিভ করলে, দাঁড়াও আমি আসছি। হ্যাঁ
3: হ্যালো, কে আরতি, কি হয়েছে, তুই এরকম করছিস কেন? কি আচ্ছা, এই যে দেবী, তোর মা এখনই তোকে অফিসে ডেকেছে, কি হলো কে জানে, কিছুই ঠিক মতো বললো না।
2: তুমি চিন্তা করো না, আমি দেখছি।
4: সব মিথ্যে কথা, ওর সেক্রেটারি বলল সন্দীপ নাকি অফিসে নেই, তাহলে গেল কোথায়, সব মিথ্যে।
2: সত্যিও তো হতে পারে, হয়তো কোনো কাজে।
4: আমি জানি সন্দীপ অফিসেই আছে, তুমি ফোন করে দেখো তো একবার।
2: আমি?
4: হ্যাঁ তুমি, তাতে কি হয়েছে, বলবে আমি অসুস্থ, যে যেন সব কাজ ফেলে এক্ষুনি চলে আসি।
2: আমি পারবো না, আমি পারবো না ফোন করতে, তুমি একটু শান্ত হও তো, এরকম পাগলামি করো না, তোমার এটাকে ভালোবাসা বলে না, বলে অসুস্থতা।
4: কি বলি তুমি, আমি পাগল, আমি অসুস্থ?
2: মা,
4: ভালোবাসা তুমি কি বুঝবে, তোমাকে কখনো কেউ ভালোবাসেনি, কোনো পুরুষ আজ পর্যন্ত তোমাকে সেভাবে চায়নি, তাই তাই তুমি জানো না ভালোবাসা কাকে বলে। তুমি অসুস্থ, আমি নয়, স্পর্ধা, আমাকে বলে কিনা গেট আউট,
2: মা
4: চলে যাও, আমি সন্দীপকে চাই, শুধু সন্দীপকে।
2: সত্যি আমি শুধু মাকে ভালোবেসেছি, ভালোবাসি, অন্য কারোর কথা ভাবিনি। আমি চাই মা আগের মতো হাসবে, কাজ করবে, ভালো থাকবে, তাই তো ওকে বুঝিয়ে বলতে গেলাম। না, আমারই দোষ, এমন করে কথা বললাম মা কষ্ট পেল। আমি যে কি এত ক্রুডলি কথাই বলা উচিত হয়নি, মা সত্যি খুব আঘাত পেয়েছে। কি করি, ফিরে গিয়ে ক্ষমা চাইব? না না, এই তো ফুলের দোকান, হ্যাঁ বরং এক গুছা লাল গোলাপ পাঠিয়ে দি, মা গোলাপ দেখে সারপ্রাইজড হবে, আর একটা কার্ডে আমার নাম লিখে, হ্যাঁ যখন দেখবে আমি পাঠিয়েছি খুব আদর করবে। এই যে শুনছেন, ওই ওই গোলাপের গোছাটা সুন্দর করে বেঁধে দিন না, একটা কার্ড দিন। হ্যাঁ ধন্যবাদ। কি লিখি, মা অন্যায় করেছি, ক্ষমা করবে তো, তোমাকে ভালোবাসি দেবী। এই কার্ডটা অ্যাটাচ করে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিন কেমন।
5: শুনুন, আমাকে 35টা লাল গোলাপ ভালো করে বেঁধে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, আর ওই সাদা গোলাপটা, ওটা ওটা দিন তো। এটা

0: আপনার জন্য।
1: আমার জন্য কি বলছেন আপনি?
0: প্লিজ, না নিলে আমার খুব কষ্ট হবে। মনে করুন আপনার এই জলে ভেজে অপূর্ব চোখে একটু খুশি ভরে দিতে চাই, একটু সুখ।
1: খুব কথা বলতে পারেন, বেশ নিলাম, ধন্যবাদ।
0: শুনুন, খুব জোরে হাঁটেন তো আপনি?
1: আবার কি?
0: এমনি কথা বলতে ইচ্ছে করছে।
1: আমার ইচ্ছে করছে না।
0: আমার নাম অনি, মানে অনিরুদ্ধ চৌধুরী। একটা কথা জিজ্ঞেস করব, অবশ্য যদি বলেন, এই ফুল কাকে পাঠালেন?
1: আমার মাকে।
0: মা? আমি আমার স্ত্রীকে। ওর আজকে জন্মদিন তো।
1: আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন? সরি, আমি যে কি বলছি কিছু মনে করবেন না, প্লিজ।
0: আরে না না, আমি কিছুই মনে করিনি, বরং আপনাকে মানে আপনার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে, ভালোবাসি। মানে আমার স্ত্রীকে, টু বি ফ্র্যাঙ্ক, ভালোবাসতাম, আজ আর ভালোবাসি না।
1: তাহলে ফুল পাঠানোর মানে?
0: ফুল আমাদের হারিয়ে যাওয়া ভালোবাসার স্মরণে, সেই ভালোবাসাকে আমি একান্তভাবে কামনা করি, সেই ভালোবাসার অভাব বোধ করি। আমার স্ত্রী কিন্তু মনে করে, বিশ্বাস করে আমাদের ভালোবাসা মরেনি, মরতে পারে না, কিন্তু ওকে কি করে বোঝাই আমার ভেতরটা ফাঁকা। আর তাছাড়া মেয়েরা ফুল খুব ভালোবাসে, তাই না?
1: অদ্ভুত লোক, স্ত্রীর জন্য ফিল করে, সকলের মুখে হাসি ফোটাতে চায়, কি সুন্দর কথা বলে, কত উদার ওর মন।
0: কিছু বললেন
1: না তো?
0: তা মাকে ফুল পাঠালেন কেন?
1: সুন্দর চোখে হাসি দেখার জন্য।
0: ধন্যবাদ।
1: কিসের জন্য?
0: আমার কথা মনে রাখার জন্য।
1: এখনো বাস এলো না।
0: বিরক্ত হচ্ছেন? আবার কবে দেখা হবে?
1: প্রয়োজন হবে না।
0: তবুও বলি, আমার অফিস উল্টো ফুটে। ওই যে, যদি কখনো মনে হয় কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, চলে আসবেন, খুব খুশি হব।
1: মনে রাখবো। কি করেন আপনি?
0: ইনফরম্যাটিক্স।
1: তার মানে?
0: রোবটস। স্ট্রেঞ্জ, তাই না?
1: না, ইন্টারেস্টিং। ইট ইজ দ্য সায়েন্স অফ দ্য ফিউচার। ভবিষ্যতে আমাদের মস্তিষ্কের সাথে সাথে মনটাও রোবট চালাবে। ওই বাস এসে গেছে, আসি। বলতে ভুলে গেলাম, আমি দেবী।
0: দেবী?

0: ভুল, নিশ্চয়ই ও সন্দীপ পাঠিয়েছে, তার মানে আজ আসবে না। যাক, আর একটা দিন এই বাড়ির হাওয়া দূষিত হবে না। আরতি, আরতি!
1: কেন?
0: দেখ কে ফুল পাঠিয়েছে।
1: কে পাঠালো?
0: একটা কার্ডও আছে বটে, কি লেখা! আমার চশমাটা।
1: দাঁড়াও, আমি দেখছি। ফুল পাঠিয়েছে।
0: কি হলো, কে পাঠিয়েছে?
1: তোমার আদরের নাতনি দেবী ভেবেছে আমাকে উপহাস করবে, আর আমি হাসি মুখে মেনে নেব। ফেলে দাও। আমি চাই না, আমি কিচ্ছু চাই না।
2: উফ, আমি ভাবলাম ফুল পেয়ে তুমি খুশি হবে।
1: তুমি তুমি ভাবলে কি করে? এখন সন্দীপ ছাড়া আমাকে কেউ খুশি করতে পারবে না, তোমরা কেউ আমাকে সান্ত্বনা দিতে পারবে না।
2: কেন পারবো না? তার মানে আমি তোমার কোনো কাজেই লাগবো না?
1: সন্তান একজন নারীর জীবন পূর্ণ করতে পারে না। আজ বাদে কাল তুমি নিজের সংসার করতে যাবে, তখন?
2: না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
1: থামো, আমি তোমাদের কাউকে চাই না।
2: মা,
1: সন্দীপ আসছে না কেন? সন্দীপ আসছে না কেন?
2: উফ, আমি আর পারছি না, আমি আর পারছি না। কি করি, কি করি আমি? দিমা, দিমা বলে দাও আমি কি করি, বলো না।
0: একটু শান্ত হ ভাই।
2: দিমা,
0: তুই কিছুদিন কোথাও বেরিয়ে আয়, তাতে তোর ভালো হবে।
2: পারবো না, পারবো না। মাকে অবস্থায় ফেলে রেখে কোথাও যেতে পারবো না।

0: মা কত বদলে গেছে দেখেছ? মানুষ সহজে বদলে যায়। আগে মা আমাকে কত ভালোবাসত, আমার একটু কষ্ট হলে সহ্য করতে পারত না। তোমার মনে আছে দিমা? মনে আছে? আর আজ, আজ
1: তোর মা বোধহয় মানসিক রোগেই ভুগছে, ভালো ডাক্তার দেখানো উচিত।

0: ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমার কে এলো দেখি। আবার
1: ঘুম থেকে তুলে দিলাম, অসময় ঘুমোচ্ছ, শরীর খারাপ, কি হলো, কথা বলছো না যে? আমাকে তুমি একদম পছন্দ করো না, তাই না?
0: হ্যাঁ, করি না। আপনার অভিনয় আমার মাকে শেষ করে দিচ্ছে।
1: তোমার মা যদি অবুঝ হয় সেটা কি আমার দোষ? প্রথম প্রথম তোমার মাকে বেশ ভালোই লাগতো, কিন্তু এখন বিরক্ত লাগে, সব সময় জ্বালিয়ে মরছে। তুমি বলো এসব কার ভালো লাগে?
0: চুপ করুন, আর একটা কথা বলবেন না। আপনি আমার মাকে, তার টাকাকে, যাই হোক, মা উপরে আছে, মাকে যদি সহ্যই না করতে পারেন সম্পর্কটা শেষ করে দিলেই তো হয়, আমার মা বেঁচে যায় তাহলে।
1: তুমি ভাবছো কাজটা খুব সহজ? আরে পাগলের সঙ্গে কে কথা বলবে? তোমার মার মাথা খারাপ, সে বলেছে আমি তাকে ছাড়লে সে আত্মহত্যা করবে।
0: চুপ করুন, আমার মা সহজ সরল মানুষ, আপনার প্যাঁচটা ধরতে পারছে না, তার সুযোগ আপনি নিচ্ছেন, আর মাকে ছাড়লে আপনার যে সব ভেস্তে যাবে।
1: কি বলতে চাও তুমি?
0: চাচাবেন না, আমি কি বলতে চাই সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। আমার মাকে এক্সপ্লয়েট করছেন, তার ইমোশন নিয়ে খেলা করছেন, তার টাকা ছাড়া কিছুই চেনেন না, মিষ্টি কথায় ফুলিয়ে আমার মাকে।
2: দেবী, ভেতরে যাও। সন্দীপ, আমি জানতাম তুমি আসবে।
1: তোমার মেয়ে খুব ঠোঁট কাটা, ওর সঙ্গে কথা বলে মুডটাই নষ্ট হয়ে গেল। চলো কোথাও বেরিয়ে আসি। ওরি ওরি জানো কন্ট্রাক্টটা না হয়ে যাবে, কেবল কেবল টাকাটা তুমি।
2: দেবী কথাটা কিন্তু ভুল বলেনি, তাই না সন্দীপ? সত্যি তো, টাকার জন্যে তুমি এসেছ।
1: দেখো আরতি, আমি তোমার ভালো চাই তাই এসব করছি, মেয়ে আজ বাদে কাল পর হয়ে যাবে, কিন্তু আমরা দুজনে, তুমি আমাকে ওর কথা শুনে।
2: তুমি আমাকে তোমাকে বিশ্বাস করতে বলছ?
1: ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো, আমি চললাম।
2: চললাম মানে? এই যে বললে বেড়াতে যাবি?
1: না, মুড নেই।
2: আমি তোমাকে ভালোবাসি সন্দীপ, আজ থেকে যাও, কাল সকালে টাকাটা নিয়ে কন্ট্রাক্টটা ফাইনাল করো।
1: সত্যি সত্যি ওরি, তুমি ছাড়া আমাকে কেউ এমন করে বোঝে না। তোমাকে আঘাত করলে আমার খুব খুব কষ্ট হয়, তুমি আমার একমাত্র ভালোবাসা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু না, বিশ্বাস করো, বিশ্বাস করো। ডার্লিং, কাল সকালে না, আজ রাতেই ওরা আসবে, তাই বলছিলাম টাকাটা আজ হলে
2: বেশ। এসু।
1: ও ডার্লিং,
0: এখানেই অপেক্ষা করি, ভেতরে যাব না, আসলে আমার সাহসই নেই। এখানেই অপেক্ষা করি, কটা বাজে? ওই তো কিছুক্ষণের মধ্যেই অফিস ছুটি হয়ে যাবে। ওই তো অনি, এগিয়ে গিয়ে কথা বলবো? না থাক,

0: অফিসের সামনে অপেক্ষা করে চলে এলে মানে তো বুঝতে পারলাম না।
1: ভদ্রলোক ভীষণ ভালো কথা বলেন, তাই ভাবলাম ওর সঙ্গে কথা বলে মনটা একটু হালকা করব। অনেকে কেন জানি না আমার ভীষণ ভালো লাগছে, ওর সঙ্গে বারবার কথা বলতে মন চায়। হ্যাঁ মন জানি দীপক, আমার মনটা না না, আমার রনির সঙ্গে দেখা করা উচিত নয়।
0: সত্যি দেবী, তুমি সব ব্যাপারটা এত সিরিয়াসলি নাও যে, আচ্ছা লোকে জীবন থেকে যা পায় তাই নিয়েই তো খুশি থাকে, সব কিছু যদি আমরা ছেড়ে দিই তাহলে থাকেটা কি? জাস্ট ফ্রেন্ডলি হতে দোষ কি?
1: ফ্রেন্ডলি মানে?
0: মানে যেমন আমরা কি ফ্রেন্ডস নই?
1: তুমি আর সত্যি দীপক আমরা ক্লাসমেটস, তুমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না।
0: খুব বুঝতে পারছি বাবা, খুব বুঝতে পারছি। অনি দারুণ ভালো মানুষ, ওর সঙ্গে তোমার বারবার কথা বলতে দেখা করতে ইচ্ছে হচ্ছে।
1: দীপক
0: আমাকে আড়াল করতে পারলে তুমি বাঁচো, ঠিক আছে বাবা আমি না হয় চলেই যাব, কিন্তু তোমার ইচ্ছেটা পূরণ করলে দোষ কি?
1: দেখেছো আবার ঠাট্টা করছো, দোষটা কি? পরে দোষ করে ফেললে সামলাবে কি?
0: দেবী তুমি কি বলছো, তুমি কি অনিকে সিরিয়াসলি নিচ্ছ নাকি? এনজয় লাইফ বাট ডোন্ট মেক ইট এ ট্র্যাজেডি প্লিজ।
1: এবার তোমাকে না,

0: দীপক ঠিক বলেছে, জীবন যাতায় নেওয়া উচিত, তাই করব। আজ সাহস করে অনির সঙ্গে নিজেই দেখা করব, কি আছে তাতে?
1: এই যে দেবী।
0: হ্যাঁ,
1: আরে বাস স্টপে দাঁড়িয়ে আছো, কি ভাবছো, এলো না তো আমার অফিসে?
0: আমি ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করি।
1: সত্যি? তোমার মুখে এটুকু শুনে যে আমি কি খুশি হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। জানো সেদিনের পর থেকে কতবার তোমার কথা ভেবেছি। এই আজ আমার সঙ্গে ডিনারে যাবে? তোমাকে পেয়ে ছাড়তে ইচ্ছে করছে না।
0: ডিনার? তার চেয়ে বরং কিছুক্ষণ একসঙ্গে হেঁটে যে যার বাড়ি চলে যাব।
1: বেশ, তাই চল।
0: অনেকে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, কেন? ওর সঙ্গে থাকতে এত ভালোই বা লাগছে কেন? ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমরা দুজন ছাড়া কেউ নেই। যদি সত্যি সত্যি এমন হতো, কেনই বা এসব ভাবছি? কি হচ্ছে আমার?
1: দেবী, কি হয়েছে তোমার? কথা বলছো না, কিছু বলবে না? আচ্ছা, তোমাকে যদি খুব দেখতে ইচ্ছে করে, কোথায় যোগাযোগ করব? তোমার টেলিফোন নাম্বার তো আমার কাছে নেই।

0: না, দিনই ফোন নাম্বার। এ আমার কি হয়েছে? কিসের স্রোতে ভেসে যাচ্ছি? এই স্রোতের হাত থেকে নিজেকে রক্ষা করা দরকার বুঝি, কিন্তু নিজেকে কঠিন করতে পারছি কই? অনি বিবাহিত, ও স্ত্রীকে ওনাকে এখন আর ভালোবাসে না, তাহলে কি আমাকে? না না, আমি মুক্ত থাকতে চাই। এভাবে ফেঁসে গেলে ভুল করব। যা, আমি সত্যি দুবার দেখা হতে ভালোবাসার কথা ভাবতে শুরু করলাম। মা ঠিকই বলে, আমি পুরুষের ভালোবাসা কিছুই জানি না, কখনো তো সেভাবে মেলামেশাই করিনি। দুটো কথা শুনে গলে গেলাম।
1: দেবী দেবী, একটু শুনে যাও।
0: মা ঘুমোয়নি, ডাকছি, দেখি কি হলো। এ কি মা, এত রাতে তুমি ঘুমোনি?
1: ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না।

0: মা
1: এসো, আমার কাছে এসে একটু বসো।
0: হ্যাঁ,
1: তোমাকে বলতেই হবে, নইলে আমি পারছি না।
0: কি কি বলবি?
1: দেবী, দেবী, সন্দীপ আমাকে পিছে করেছে। অন্য আরেকজন কি?
0: মা,
1: অফিসের অনেকেই জানে, আমি কি করব দেবী? আমার মধ্যে কি নেই যার জন্য সন্দীপ?
0: মা মা, এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলো তো? তুমি যে কত সুন্দর তুমি নিজেই জানো না। যদি আগের মতো শক্ত হতে পারো তাহলে তোমার মতো গুণী কজন আছে? একটু ভেবে দেখো তো মা, সন্দীপের মতো লোকের জন্য তুমি নিজেকে ভুলে যাবে? হ্যাঁ,
1: তুমি বুঝতে পারছো না দেবী, আমি সন্দীপকে ভালোবাসি, আমার কষ্ট আমি বোঝাতে পারছি না।
0: মা,
1: যখন আয়নাতে নিজেকে দেখি তখন ভয় করে, আমি কি করব, আমি কি করব দেবী?
0: ওমা,
1: তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? সন্দীপকে আমি হারালে আমি শেষ হয়ে যাব।
0: মা,
1: আমি
0: মা, লক্ষ্মী মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, একটু ঘুমোবার চেষ্টা করো, একটু ঘুমোবার চেষ্টা করো মা। মা,

নিজের পড়া প্রায় ছেড়েই দিয়েছি। মাকে সময় দিই কিন্তু কোনো লাভ হচ্ছে না, কাজেও মার মন নেই, বিজনেস প্রায় বন্ধই হতে চলেছে। মাঝে মাঝে সন্ধে পেলে মা সব ভুলে যায়। ওই লোকটাকে মা কিছুতেই এড়িয়ে চলতে পারছে না, বরং আরও জড়িয়ে পড়ছে। আজ কলেজ ফেরত অনির সঙ্গে একবার দেখা করব, ওর কাছে গেলে হয়তো একটু ভালো লাগবে।

0: চা না কফি কি খাবে দেবী?
1: কফি।
0: আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, হলুদ তোমাকে খুব মানিয়েছে। কি ইচ্ছে করছে জানো? তোমার সামনে সারাদিন বসে থেকে তোমায় দেখি।
1: আমাকে দেখলে অনেক চোখে কত আনন্দ ভেসে ওঠে, সেটা দেখতে আমার কিছু ভালো লাগে। হ্যাঁ, আমারও ইচ্ছে করছে সারাদিন তোমার এই কথাগুলো শুনে যাই, তোমায় দেখি।
0: কেন কেন এরকম মনে হয় দিদি? আমার যে আজকাল তোমাকে না দেখলে ভালোই লাগে না, কি করি বলতো?
1: আমারও ঠিক তাই হয়েছে। তবে কি ভালোবাসা? না না, ভালো লাগা।
0: তাই দেবী, চুপ করে আছো কেন, কিছু বলো। আচ্ছা, তোমার আমাকে না দেখ, তুমি কি বলবে বলছিলে?
1: ও ও হ্যাঁ, আমার ফোন নাম্বারটা, সময় পেলে দেখতে ইচ্ছে করলে ফোন করো।
0: থ্যাংক ইউ,
1: আমি অপেক্ষা করবো।

0: হ্যালো হ্যালো,
1: কাল রবিবার ড্রাইভে যাবে আমার সঙ্গে? দূরে, এই ভিড় থেকে অনেক দূরে
0: যাব।
1: থ্যাংক ইউ ভেরি মাচ।
0: মা, কাল আমি একটু বেরোব, অবশ্য তুমি যদি মানা করো।
2: হ্যালো সন্দীপ, এলে না কেন? কাল আসবে? সারাদিন? সত্যি? আমি তোমায় বিশ্বাস করি। না না, ক্ষমা চাইছ কেন? আমি তোমাকে ভালোবাসি সন্দীপ। গুড নাইট। হ্যাঁ, তুমি কি বলছিলে দেবী? বেরোবে? নিশ্চয়ই যাও, আমি একা থাকতে চাই।
0: জীবন এত সুন্দর হতে পারে আগে ভাবিনি কখনো।
3: জানো দেবী, তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমি জীবনের নতুন মানে খুঁজে পেয়েছি। তোমাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। কেন জানি না মনে হয় এই প্রথম কাউকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি।
0: আর তোমার স্ত্রীকে? তাকেও তো তুমি।
3: তখন মনে হয়েছিল দেবী, একজনকে কেউ দরকার যে আমার হয়ে থাকবে, সংসার করব, সবাই যেমন করে। কিন্তু এই ফিলিংটা আলাদা। তুমি আমার জীবনে দক্ষিণা বাতাসের মতো দেবী, এতে আমি পরিপূর্ণ। আচ্ছা তুমি বলো তো দেবী, এটা কি ঠিক সারা জীবন এমন একজনের সঙ্গে কাটাতে হবে যাকে ভালোবাসি না?
0: হয়তো ঠিক নয়, কিন্তু কর্তব্য বলেও তো কিছু আছে। যখন একবার সেটা নিয়ে ফেলেছো, চিরকাল রাখতে হবে।
3: আর আমার ভালোবাসা, যদি মন তাকেই চায়, মন যা তোমাকে আঁকড়ে আছে দেবী।
0: দেখো আনি, রাস্তা দেখো, অ্যাক্সিডেন্ট হবে।
3: কথা ঘুরিও না, বলো বলো তুমি আমার ভালোবাসো না? বলো
0: আনি, প্লিজ
3: আমার বুকে হাত রেখে বলো। বিশ্বাস কর দেবে, তোমার মতো কাউকে যাইনি আগে, কখনো কাউকে যাইনি।
0: আসিওনি,
3: কাল আবার দেখা হবে তো।

0: এখন এই সময় বাড়ির সব ঘরে আলো জ্বলছে। এ কি, ডক্টর ঘোষের গাড়ি না? ডক্টর এখন আমাদের বাড়িতে কি করছেন? সামনের দরজাটাই বা খোলা কেন? মা, দিমা, কি হয়েছে দিমা, তুমি কাঁদছো কেন? না না মা, এমন কথা বলো না, এ হতে পারে না।
1: তাই হয়েছে দেবী, এই চিঠিখানা তার মনের অবস্থা বোঝায়।
0: ডক্টর,
1: আসলে দেবী, তোমার মাকে অনেক আগে থেকে চিকিৎসা করালে হয়তো এমন হতো না। মানসিক ভারসাম্য অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। মেন্টালি উনি একা ছিলেন, হি ওয়াজ লোনলি ভেরি মাচ। তোমার মা মানসিক রোগে ভুগছিলেন।
0: ডক্টর,
1: কি লিখেছেন নিজে পড়ে দেখো।
0: দেখি,
2: সন্দীপ আমাকে ঠকিয়েছে, ও আমায় মিথ্যে বলল, ওকে ছাড়া আমার বেঁচে থেকে কি লাভ? সন্দীপকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না, তাই ওকে হারিয়ে আমি নিজেকে শেষ করে দিচ্ছি। এর জন্য কেউ তাই নয়, সন্দীপও নয়।
0: তুমি কি করলে মা, তুমি কি করলে?

0: বললাম তো বাবা, দেবী কারোর সঙ্গেই দেখা করতে চাইছে না, এমনকি আমার সঙ্গেও বেশি কথা বলছে না। দেবী, মা আমার অনেক বেড়া হয়েছে, মুখে কিছু না দিলে কি করে চলবে? অমন করে থাকলে আমি কি করবো বলতো? আমার দেখতো আমি কত শক্ত হয়েছি, কি করব?
1: তুমি জানো না দিমা, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পাচ্ছি না, সব আমার দোষ।
0: কথা বলছিস কেন?
1: ঠিকই বলছি, যদি আমি মাকে একটু বুঝতে চেষ্টা করতাম, যদি কাছে কাছে থাকতাম, তাহলে এমন অঘটন কখনো ঘটতো না, কখনো ঘটতো না।
0: তোর কি ভুল? ডাক্তার বলেছে তোর মা মানসিক রোগে ভুগছিল, এতে তোর কি দোষ?
1: মাকে ভালো ডাক্তার দেখানো উচিত ছিল আমার।
0: তুই বললে সে মানত, তোর এরকম ভাবাই ভুল।
1: না দিমা, ভুল নয়, আমি দোষ করেছি, এই ভাবনা আমায় রাত দিন

0: আমার চিঠি দেবীকে দিয়েছিলেন?
1: হ্যাঁ।
0: দেবীকে আমার চিঠিটা দিয়েছিলেন?
1: হ্যাঁ, কিন্তু দেবী সেটা খুলে পড়েইনি।
0: ও, কাল আর একবার আসবো কি?
1: এসো। দেবী, অনি আবার এসেছে, একবার দেখা করলে ক্ষতি কি?
2: বেশ, যাচ্ছি।
1: যদি কথা বলে মেয়েটা একটু ভুলে থাকতে পারে।
2: কই, আমার তো একটু আনন্দ হচ্ছে না? অনিকে আমি ভালোবাসি, তবে না, আমার কিছুই ভালো লাগছে না, অনিকেও না।
0: দেবী, দেবী, সব শুনে আমি ছুটে এসেছি তোমার কাছে থাকবো বলে। আমি জানি কোনো কথা এখন তোমার কাছে সান্ত্বনা নয়।
2: অনিক, প্লিজ, আমার কিচ্ছু ভাল লাগছে না। মা নিজের সাথে আমার সব ভাবনা নিয়ে গেছে, আমি কিছু ভাবতে পারছি না।
0: আমি বুঝি দেবী, আমি বুঝি তোমার অবস্থা, আমি বুঝতে পারছি। আমি তো আছি তোমার পাশে, তুমি না চাইলেও তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না।
2: প্লিজ অনি, এখন তুমি চলে যাও, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না, আমাকে একটু সময় দাও অনি। তুমি বুঝতে পারছো তো আমার সব কিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছে?
0: আমি তোমাকে ভালোবাসি দেবে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে এভাবে একা আমি আমি স্থির করে এসেছি আমার স্ত্রীকে আমি ডিভোর্স দেবো।
2: অনি,
0: সব কাগজপত্র রেডি হয়ে গেছে। কি হলো, অমন করে চেয়ে আছো যে?
2: না, তুমি প্রমিস করো এমন কাজ তুমি কখনো করবে না।
0: আমি যে তোমাকে ভালোবাসি দেবী, তোমাকে ছাড়া আমি
2: আমিও যেদিন তোমাকে তোমার মতো ভালোবাসবো সেদিন আসবো তোমার কাছে
0: দেবী।
2: কিন্তু আমার জন্য তুমি অস্থির হয়ে তোমার স্ত্রীকে ছেড়ে দেবে এ আমি চাই না। কথা তো, তুমি এ কাজ কখনো করবে না।
3: বেশ কয়েক মাস হলো দেবী কলেজে আসি না তো।
4: হ্যাঁ, পরীক্ষাটাও দিল না, পড়া ছেড়ে এখন চাকরি নিয়েছে।
3: ভালোই করেছে, ওর মনটা ভালো থাকবে।
4: বাড়ি বিক্রি করে এখন একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে, ওর দিদিমা ওর সঙ্গে থাকে।
3: আচ্ছা, ওদের টেক্সটাইল বিজনেসটার কি হলো?
4: ওই কাজটাই তো দেবী করছে, অর্ডার নিয়ে সাপ্লাই দেয় কোম্পানিগুলিতে।
2: সরি, আপনি আগে ডেকেছেন।
5: হ্যাঁ, কী সঙ্গে প্রায়, কোথায় যাবেন?
2: কামাক স্ট্রিট, কিন্তু
5: আমার যাওয়ার পথে, উঠে পড়ুন, আপনাকে ড্রপ করে দেব।
2: থ্যাংক ইউ।
5: আপনাকে দেখে মনে হচ্ছে দারুণ একটা কিছু হয়েছে।
2: হ্যাঁ, আজ আমার সব কাজই ভালো হচ্ছে। আমি টেক্সটাইল ডিজাইনিং করি, আজ একটা বড় অর্ডার পেয়েছি স্টার্লিং কোম্পানি থেকে। বলুন, স্টার্লিং টেক্সটাইলে বিরাট নাম, তাই না?
5: অর্ডারটা একটু দেখতে পারি?
2: নিশ্চয়ই। এই এই যে,
5: কই, খুব বড় অর্ডার তো নয়, আমি এর ডাবল পাইয়ে দিতে পারি। সত্যি আপনার সব কাজ আজ ভালো হচ্ছে। স্টার্লিং আমার কোম্পানি।

0: আমি মলিনা।
1: সত্যি আমি ভাবতেই পাচ্ছি না, আম আই সো লাকি।
0: তোমার নাম কি?
1: দেবী।
0: তোমাকে আমার খুব ভালো লেগেছে, সত্যি দারুণ লাইফফুল তুমি। তুমি বললাম বলে কিছু মনে করলে না তো?
1: না না,
0: পারবে 10 দিনের মধ্যে টেন্ডার রেডি করে স্টার্লিংয়ে চলে আসতে?
1: তার আগেই পারবো।
0: আমি 1 সপ্তাহের জন্যে আমার স্বামীর সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছি,
1: ও
0: তাই 10 দিন পরে দেখা হচ্ছে, কেমন?
1: আচ্ছা। আজ আমি খুব খুশি, যদি অনেক কাছে থাকতো এই আনন্দটা ওর সঙ্গে শেয়ার করতে পারতাম, ওর সঙ্গে প্রাণ খুলে কথা বলতাম, ভালোবাসতাম। অনি, আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, এ কমাসে অনি আমাকে ভুলে যায়নি তো?

0: কি ব্যাপার মলিনা, আজ তোমায় খুব খুশি খুশি দেখাচ্ছে।
1: আজ সত্যি আমি খুব খুশি অনি।
0: কেন?
1: কাল আমরা কতদিন বাদে একসঙ্গে শুধু দুজনে বাইরে যাব, কতদিন বাদে বলতো? ঠিক আগের মতো হয়ে যাচ্ছে সব কিছু। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরছ, আমাকে সময় দিচ্ছ, ভালোবাসছ, ঠিক আগের মতো। আমি তো ভেবেই বসেছিলাম তুমি আমাকে আর ভালোবাসো না। জানো আনি, আজ এক অদ্ভুত একজনের সঙ্গে দেখা হলো।
0: তোমার আগের কোনো প্রেমিক?
1: কি হচ্ছে, যা মুখে আসছে তাই বলছো না? আরে বাবা, একজন মেয়ে, দারুণ দারুণ লাইফফুল মেয়ে, জানো, জীবনকে এনজয় করছে রীতিমতো।
0: কে
1: কে আবার? আমি? কিছুই শুনছো না? রাখো না তোমার কাজ।
0: দেবী, তুমি কি আমাকে ভুলে গেলে দেবী? কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না তোমাকে ছেড়ে।
1: এই কি হলো, শুনছো?
0: হ্যাঁ হ্যাঁ, উঠি, যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে।
1: কোথায় যাবে?
0: অফিসে।
1: আজ তো শনিবার।
0: হঠাৎ কিছু কাজের কথা মনে পড়লো, কাল আমরা গেলে আজ সব ঠিক করে আসতে হবে তো? আমি কি স্বপ্ন দেখছি? দেবী উল্টো ফুটপাতে দাঁড়িয়ে না? ও কি তাহলে এতদিন পরে আমার সঙ্গে? দেবী!
1: হ্যাঁ,
0: তুমি আসবে বিশ্বাস করলেও আমি ভাবতেই পারিনি, ভেবেছিলাম তুমি ভুলে গেছো আমায়।
1: এক্ষুনি যেতে হবে, কাজ আছে। ভাবলাম যদি তুমি থাকো তাহলে কাল রবিবার দেখা হতে পারে না আমাদের, অনেক কথা ছিল তোমাকে বলবার।
0: হ্যাঁ হ্যাঁ, কাল দেখা হবে, পরশু দেখা হবে, তারপরের দিন দেখা হবে, জীবনের প্রত্যেক দিন দেখা হবে।

0: আমরা যাচ্ছি না?
1: না, আসলে কি করব বলো, এত বড় অফারটা তাহলে ছেড়ে দিতে হয়। কালই মিটিং ডেকেছে, ক্লায়েন্টদের রাগালে আমার ক্ষতি, তুমি কি তা চাও?
0: না, সত্যি তো ক্লায়েন্টরা চটে গেলে তোমার ক্ষতি। বেশ, আরেক দিন যাব আমরা।
1: আমি জানতাম বলি, তুমি বুঝবে।
0: ঠিক এক বছর আগে যেরকম করত, আজও সব তো ঠিক ছিল, আবার কি হলো? আমার ভাবনাটা কি ঠিক? অনি কি অন্য কাউকে? আমি ওকে বুঝি, ভালোবাসি, তাই। অনি, কোথায় এসেছি আমরা?
1: যেখানে শুধু আমরা দুজন ছাড়া আর কেউ নেই, আমরা, শুধু আমরা। দেবী, তুমি আমার, শুধু আমার। বলো, তুমি ভালোবাসো আমাকে? বলো।
0: ভালোবাসি অনি, ভালোবাসি।
1: তাহলে থেকে যাই না কদিন এখানে, সব ভুলে, সব ফেলে, শুধু দুজন।
0: অনি, তোমার স্ত্রীকে তুমি কি বলবে?
1: প্লিজ দেবে, প্লিজ আমাকে সব ভুলে থাকতে দাও। তুমি আমার ভালোবাসা, আমার সুখ, শুধু তুমি বিশ্বাস করো।
0: বিশ্বাস করি অনি, তোমাকে বিশ্বাস করি, তবুও ভয় হয়।
1: কিসের ভয়, কিসের ভয় দিবি? সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, এই এক সপ্তাহের মধ্যে আমরা ডিসাইড করব। সারা জীবন, সারা জীবন তুমি শুধু আমার হয়ে থাকবে। বলো, বলো।
0: হ্যাঁ অনি, থাকবো, শুধু তোমার হয়ে থাকবো।
1: দেবে,
0: তুমি যা বলবে। হ্যালো,
1: হ্যালো মলি।
0: অনি।
1: হ্যাঁ হ্যাঁ, শোনো, আমার একটু কয়েকটা দিন লাগবে আর কি।
0: কদিন লাগবে?
1: ওই এক সপ্তাহ, এক সপ্তাহ, এক সপ্তাহ।
0: ও, এক সপ্তাহ?
1: হ্যাঁ হ্যাঁ, তুমি কি শুনছো মলি?
0: হ্যাঁ,
1: এক সপ্তাহ।
0: হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি ফিরলে আমাকে সব খুলে বললে আমি খুব খুশি হব। অনি, তোমাকে কথা দিতে হবে, সত্যি বলবে। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ।
1: হ্যাঁ, বলবো, সব বলবো মালিক।
0: সাতটা দিন যে কোথায় দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। অনি, অনি, কিন্তু আমরা তো কিছুই ডিসাইড করলাম না।
1: কাল ডিনারে সব ফাইনাল করব, কেমন?

0: ভেতরে আসবো।
1: আরে দেবী তুমি এসো এসো, এই নাও তোমার অর্ডার, ডাবল করে দিয়েছি।
0: থ্যাংক ইউ। ছুটি কেমন কাটলো?
1: হ্যাঁ
0: ছুটি কেমন কাটলো?
1: ছুটি যাওয়া হয়নি।
0: ও সরি,
1: হাতে সময় আছে?
0: তোমার জন্য আছে,
1: চলো আজ আমার বাড়িতে লাঞ্চ করবে, একটু বসো না। আচ্ছা দেবী, তুমি বলেই বলছি, তা না হলে নিজের মধ্যে রেখে দিতে হতো। জানো আমার বিয়ে হয়েছে আজ 10 বছর। আমার স্বামী খুব ভালো, ওয়ান্ডারফুল পার্সন, আমাকে ভালোবাসত, খুব ভালোবাসত। ইনফ্যাক্ট আমাদের লাভ ম্যারেজ, প্রেমের বিয়ে, হাসি পায় না, তাই না? জানো আজ অন্য কাউকেও ভালোবাসে, ও আমাকে বলেনি, আমি বুঝতে পারছি। তুমি বুঝবে না, তুমি তো বিয়ে করনি। ওই দেখো, তোমায় বোর করছি তো?
0: না না বলো না।
1: আচ্ছা কাউকে ভালোবেসেছ?
0: হ্যাঁ ভালোবাসি।
1: ভালোবাসলে পাল্টাবে না, ছেড়ো না। যদি তোমাকে সত্যি ভালোবাসে, জানো জোর করে কাউকে ভালোবাসা যায় না। জানো দেবী।

0: আমি সত্যি বোধহয় হেরে গেছি, দেখেছ আবার তোমাকে বোর করছি, চলো ওঠা যায়।
1: চলো
0: এই যে অনি, এত লেট করলে, একজন গেস্ট কে এনেছি দেখো।
1: অনি মলির স্বামী
2: দেবী,
1: আমি আমি কি দেখছি?
0: এরা কি একে অপরকে চেনে? কি হলো দেবী?
1: কি
0: তুমি অনিকে চেনো?
1: হ্যাঁ হ্যাঁ, মানে আপনার হয়তো মনে নেই, কমাস আগে ওই ফুলের দোকানে দেখা হয়েছিল, আপনি আপনার স্ত্রীর জন্য লাল গোলাপ অর্ডার দিলেন, আমি মায়ের জন্য ফুলের অর্ডার দিলাম, মনে পড়েছে?
2: মনে পড়েছে।
0: ভালোই হলো, তোমরা কথা বলো, আমি দেখি লাঞ্চ রেডি হয়েছে কিনা।
2: দেবী আজই কথা বলবো মলের সঙ্গে, তোমার সামনে কথা হলে ভালো হবে, আমি আর অভিনয় করতে পারছি না দেবী।
1: না অনি, তুমি কিছুই বলবে না
2: দেবী,
1: ভুলে যাবে যে আমরা কখনো ভালোবেসেছিলাম। মলি তোমাকে খুব ভালোবাসে অনি, ওকে কষ্ট দিলে আমি ভাববো তুমি আমাকে কষ্ট দিলে।
2: দেবী
1: হ্যাঁ অনি, এখানেই শেষ, আজকের পর আমার সঙ্গে আর দেখা করো না, কথা বলার চেষ্টা করবে না, আমরা আবার অচেনা হয়ে থাকবো।
2: কিন্তু কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি,
1: সে ভালোবাসা মলিকে দিলে আমি খুশি হব।
0: এই যে চলো লাঞ্চ রেডি।
1: একটা দরকারি কাজের কথা ভুলে গিয়েছিলাম, অন্য আরেকদিন আসবো কেমন?
0: সে কি লাঞ্চ? আচ্ছা চলো তোমাকে এগিয়ে দিই। দেবী একটা কথা, তোমাকে আজ আমার আরো ভালো লাগলো, জিজ্ঞাসা করো না কেন, শুধু এইটুকুই বললাম ধন্যবাদ, আমি তোমার কাছে কৃতজ্ঞ, আবার বলছি থ্যাংকস, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, থ্যাংকস, মলি আমাকে থ্যাংকস জানালো কেন? ও কি তাহলে সব বুঝতে পেরেছে? সব বুঝে ঠাকুর, ওকে সুখে রেখো, ও যেন ওর ভালোবাসাকে ফিরে পায়। আমার মনের জমিতে যে ভালোবাসার গাছ বড় হতে যাচ্ছিল, স্মৃতি হয়ে থাকবে, ওই আশা বৃক্ষকে আমি আর বাড়তে দেব না, ওই আশার পেছনে ছুটতে ছুটতে আমি নিজেকে প্রায় ভুলতেই বসেছিলাম, পাল্টাতে হবে, হ্যাঁ আমাকে পাল্টাতে হবে। অনি তুমি শুধু স্মৃতি, তাই কখনো আমার মন থেকে মুছবে না, এটাও কি কম পাওয়া? কম পাওয়া অনি, এও কি কম পাওয়া? আমার এও কি কম পাওয়া?
3: সারা আকাশ নাটকটি শেষ হল, রচনা নন্দিনী মালিয়া, অভিনয় করেছেন মলিনা, শুক্লা বন্দ্যোপাধ্যায়, দিদা, আলপনা গুপ্ত, আরতি, পুতুল চক্রবর্তী, দেবীর বান্ধবী মহুয়া সরকার, দীপক, রণজিৎ মুখোপাধ্যায়, ডাক্তার ঘোষ, সমর সেন, সন্দীপ, তরুণ মিত্র, অনিমেষ, গৌতম চক্রবর্তী এবং দেবীর ভূমিকায় নন্দিনী মালিয়া। সম্পাদনা ও প্রযোজনা বিশ্বনাথ দাশ।

আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারু কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরও অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তিলক কামুদ রাগে খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃধা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ কুমার রায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ তিলাক্কামুদ রাগে খেয়াল শুনলেন শুভঙ্কর মৃধার কণ্ঠে। তবলা সহযোগিতায় ছিলেন প্রদ্যুৎ কুমার রায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন, শিল্পী অদিতি চট্টোপাধ্যায়। প্রথমে তুলসীদাসের ভজন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন পুরাতনী গান, শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য, প্রথম গানটির গীতিকার রামনীতি গুপ্ত।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে অন্তহীন ছায়াছবির গান। প্রথম গানটি শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাসের দ্বৈত কণ্ঠে।

চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো।

claiming, yeah.

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অন্তহীন ছায়াছবির গান। এবারে প্রাক্তন ছায়াছবির গান, প্রথম গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আধুনিক গান, শিল্পী ভাস্কর ভট্টাচার্য, প্রথম গানটির গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন ভাস্কর ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। প্রথমে রাগ দেশ, পরে কাফি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্রনারায়ণ কল্যাণী।

এতক্ষণ সেতারে রাগ দেশ ও কাফি শুনলেন বাজিয়েছেন তরুণ চট্টোপাধ্যায়, তবলা সহযোগিতা ছিলেন রুদ্রনারায়ণ কল্যাণী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

0: in carrying out the tasks smoothly. Addressing the students, Mr. Pradhan assured them that the government understands their concerns and acknowledged that their trust had been breached. He said the authorities had taken a tough decision because they did not want even a single deserving student's future to fall into the hands of examination mafias or become a victim of irregularities. President of Myanmar, U Min Aung Hlaing, will arrive in Gaya, Bihar today morning on a 5-day visit to India. He will be accompanied by a high-level delegation comprising several cabinet ministers, senior officials and business leaders. This will be the first visit of President U Min Aung Hlaing to India in his current capacity. During his visit to New Delhi, President Min Aung Hlaing will hold discussions with Prime Minister Narendra Modi on Monday on further strengthening the historical and civilizational ties between the two countries. In IPL cricket, Gujarat Titans defeated Rajasthan Royals by 7 wickets in the Qualifier 2 match at New Chandigarh last night. And that is the end of this news bulletin.
1: Akash Bani, Kolkata, Gitanjali. Ekhon janiye debo, 30 May, Gitanjali ebong Sanchoitar saradiner onushtan somporke. গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ, কতিকা, পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য। 6:40 আপনার স্বাস্থ্য, অর্শের চিকিৎসায় লেজার বলবেন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা মিতালী ভট্টাচার্য ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশ্মী সোরেন। 8:00 জানা অজানায় কথিকা, তামাকে তুমুল বিপদ বলবেন কৃষানু ভট্টাচার্য। 8:05 তুবরি আতার পায়েস, রচনা পরশুরাম, নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:20 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার। 8:30 শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে। গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 9:00, 9:25 জেলার চিঠি, গানে গানের শেষাংশ 9:30, 10:00 গানের ভেলায় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান YV অরিজিনালস উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও সায়নী মজুমদার, 12:00 বাংলার মুখ, 12:35 রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান, 1:00 রম্যগীতি, 1:50 মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন গ্রুপ ডি, 5:30 শিল্প ভারতী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কৃষক ও তার পরিবার, রক্তাল্পতা কি ও কেন ডাক্তার তুফান কান্তি দুলুয়ে সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর, আন্তর্জাতিক আলু দিবস কি ও কেন অধ্যাপক আশিস চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বিচিত্র সংবাদ 7:30, 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনায় অর্ঘ সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশ্মী সোরেন। 9:15 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে রজতেন্দ্র মুখোপাধ্যায়, অনামিত্র রায় এবং রোশনারা মিশ্র। 10:00 অখিল ভারতীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, স্মিতা মুকাশি আকাশবাণী ইন্দোর কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে গিটার পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশ্মী সোরেন, 6:35 রামচরিত মানস 126তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী অজিত গোস্বামী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা চৌধুরী, 8:30 নজরুলগীতি শিল্পী চন্দন মজুমদার, 8:45 আধুনিক গান শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়, 9:10 রাজধারা উপস্থাপনায়।

দেবযানী রায় চৌধুরী, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী, 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শুনবেন খেয়াল শিল্পী সুমিত মিশ্র। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনী সরেন, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, সন্ধ্যে 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গান, 8:15 কাহা কাঁসা উপস্থাপনায় আফতাব আলম, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এবারে আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, রাতের দিকে আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, বিকেল অথবা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 22 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘণ্টা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম, সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 62%, বৃষ্টি হয়েছে 40.5 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলে কাকদ্বীপ থেকে লোথিয়ান দ্বীপ পর্যন্ত উঁচু ঢেউ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। 17 থেকে 20 সেকেন্ড সময়কাল এবং 1.1 থেকে 1.2 মিটার উচ্চতার উঁচু ঢেউ 30 মে 2026 সকাল 8:30 পর্যন্ত হওয়ার পূর্বাভাস রয়েছে। এর ফলে সমুদ্রে ঢেউয়ের জলোচ্ছ্বাস বা ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। নৌযানগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সমুদ্র তটে বিনোদনমূলক কার্যকলাপও যথাযথ সাবধানতা অবলম্বন করে করতে বলা হয়েছে। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। 456.6 মিটার মিডিয়াম ওয়েভে, 657 কিলোহার্সে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 30 সেকেন্ড। জয় হিন্দ।